সুমনা ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম ঝড়ো ঝড়ো বরিশে বাড়িধারা। বাড়িধারা শব্দটা খুব সুন্দর। এরপর কবির সুমনের কণ্ঠে আমার নিশ্চিত রাতেরও বাদল ধারা।

গানটা শুনলাম সুগত মজুমদারের কণ্ঠে এবং উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট, একটু অন্যরকম উপস্থাপনা। এরপর সমৃতা,

আমরা গানটা শুনলাম শ্রেয়া গোঠাকুরতার কণ্ঠে। আজকের আনন্দধ্বনি শেষ গান রেজওয়ানা চৌধুরী বন্যা।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

রাত শেষে আলো ফুটেছে, আলো ফুটে একেবারে নতুন একটা সকাল এসেছে। বৃষ্টি ভেজা সকাল, গতরাতের আবেশ জড়ানো মেঘের চাদর সরিয়ে বৃষ্টির মাঝেই সূর্য উঠেছে আজকে ভোর 4:57। তবে ওই যে মেঘ মাখা বৃষ্টিতে একেবারে বৃষ্টি ভেজা সকাল, এখন বলতে পারি এক আলো আঁধারি সকাল এই মুহূর্তে। হবেই তো, কারণ আজকে যে আষাঢ়ের 21, অফিসিয়ালি এখন বর্ষাকাল। বর্ষার বৃষ্টি এখন বঙ্গে আমার আপনার সঙ্গে। আর ওই যে দিন আসে দিন যায়, ঋতু বদলায়, তবে বদলায় না যেটা, সেটা হচ্ছে ভোরাইয়ের সময়। এখন 6:05 হয়ে 52 সেকেন্ড। নিয়ম করেই কিন্তু আমরা চলে আসি নানা বিষয়কে সঙ্গে নিয়ে, ডে সেলিব্রেট করি, কখনো বা কোনো বিশেষ দিনের কথা বলি, সামাজিক বার্তা সবাইকে দিয়ে আরও একবার সচেতন করবার চেষ্টা করি, কখনো বা জন্মদিনে কাউকে কোনো বিশেষ মানুষকে স্মরণ করি, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, তাঁর কর্মকাণ্ড নিয়ে সবার কাছে আরও একবার তুলে ধরি। আর আজকে তারিখটা ক্যালেন্ডারে দেখাচ্ছে 6 জুলাই। ঠিক তেমনই আজ একটা অবশ্যই বিশেষ দিন, ভারতের ইতিহাসে স্মরণীয় দিন বলতে পারি। আরও ভালোভাবে যদি একটু আরও

একটু অন্য ভালোভাবে ভালো ভাষায় যদি বলি, তাহলে বরং বলতে পারি যে গৌরবময় স্মরণ দিবস আজ। কিছু মানুষ কেবলমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য একেবারেই নন, তাঁরা হয়ে ওঠেন ইতিহাসের অংশ থেকে, হয়ে যান যুগের পর যুগ, একদম উদাহরণ হয়ে তাঁরা রয়ে যান। তাঁদের কাজ, তাঁদের চিন্তাভাবনা, তাঁদের আদর্শ সব কিছুই একেবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের, অর্থাৎ আমাদের পথ চলতে আলো দেখায়, পথপ্রদর্শক হয়ে ওঠেন তাঁরা। আলোকবর্তিকা হাতে এগিয়ে যান সামনে সামনে, দিশারি হয়ে দিশা দেখান আমাদেরকে। আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব এমন এক মানুষকে যিনি শিক্ষাবিদ, আইনজ্ঞ ছিলেন, উপাচার্য, এমনকি স্বাধীন ভারতের শিল্প ও সরবরাহ মন্ত্রী তিনি ছিলেন। অত্যন্ত মেধাবী ছিলেন, যেমন ঠিক তেমনই কিন্তু বিখ্যাত বাবার উপযুক্ত ছেলেও, যিনি বলেছিলেন এক দেশে দুটো সংবিধান, দুই প্রধানমন্ত্রী, দুই প্রতীক কখনোই চলতে পারে না। জম্মু কাশ্মীরকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সম্পূর্ণ এক করবার দাবিতে এই কথা বলেছিলেন, এক দেশ মে দো বিধান দো প্রধান আর দো নিশন নেহি চলেঙ্গে। যিনি আরও বলেছিলেন এক জাতির স্বাধীনতা এবং সম্মান রক্ষার জন্য নিজের আত্মত্যাগই হল প্রকৃত দেশপ্রেম। আজ তাঁর কথাই হবে ভোড়াইতে। তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। তাঁর জন্মদিনের নানা জানা অজানা ঘটনায় গল্পে স্মরণ করব আমরা তাঁকে, শ্রদ্ধা জানাবো তাঁকে, স্মরণ করব আজকে এই বিশেষ দিনে। 107 FM রেনবোর ভোড়াইতে আজ জন্মদিনে শ্রদ্ধায় সম্মানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজ শ্রদ্ধার স্মরণে তাঁর জন্মদিনে আমরা তাঁর সঙ্গে, তাঁকে নিয়েই নানা রকম গল্প ঘটনায় তাঁকে স্মরণ করব। সঙ্গে আছি আমি আর জে মৌমিতা। আর ওই যে বললাম, সময় এগিয়ে গেলেও এমন অনেক মানুষ আছেন যারা ইতিহাসে রয়ে যান তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। সময় এগিয়ে যায়, জীবন এগিয়ে যায়, কিন্তু তাঁরা আমাদের সামনে আদর্শ হয়েই থেকে যান সারা জীবন।

সময় তো এগোবেই তার মতো করে, সময় এগোলেও বিশেষ বিশেষ ঘটনা কিন্তু রয়ে যায় ইতিহাসে, বিশেষ বিশেষ মানুষ থেকে যান একেবারে আমাদের স্মরণীয় হয়ে। একজন মানুষের জীবন তখনই ইতিহাসের অংশ হয়ে ওঠে যখন তার চিন্তা, তার কাজ এবং আদর্শ বহু বছর পরেও মানুষের আলোচনার কথায় থেকে যায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন ঠিক তেমনই এক ব্যক্তিত্ব। তিনি ছিলেন যেমন মেধাবী শিক্ষাবিদ, দূরদর্শী প্রশাসক এবং দৃঢ়চেতা রাজনৈতিক নেতাও। শিক্ষা, সমাজ, জাতীয় জীবনের নানা ক্ষেত্রে তাঁর অবদান অবশ্যই অবশ্যই আজও কিন্তু স্মরণ করা হয়। স্মরণীয় শুধুমাত্র যে তিনি তাই নন, তাঁর বাবা, তাঁর বাবার কথাও তো বলতে হয় তাই না, শুধু বাবা নন, ঠাকুর দাদা, মানে পরপর পরপর অবশ্যই আমাদের তাঁর পরিবারের প্রত্যেকের দিকে কিন্তু একবার করে ফিরে তাকানো উচিত। তিনিও যে আমাদের সবার কাছে স্মরণীয়, তাঁর বাবার কথা বলছি, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যোগ্য বাবার একেবারে যোগ্য পুত্র, উপযুক্ত ছেলে। তাঁদের আদি বাড়ি ছিল হুগলি জেলার জিরাটের বলাগড়ে, যদিও যেটা জানা যায় যে তাঁর ঠাকুরদাদা মানে আশুতোষ মুখোপাধ্যায়ের ঠাকুরদাদার বাস ছিল দিকসুই গ্রামে, কিন্তু দিকসুই ওই গ্রাম থেকে সেখান থেকে তাঁরা চলে আসেন এবং সংসার পাতেন তাঁর ঠাকুরদাদা মানে আশুতোষ মুখোপাধ্যায় ঠাকুরদাদা এই বলাগড়ে, বলাগড়ে হুগলির জিরাটে। তো তারপরে সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতামহ অর্থাৎ ঠাকুরদাদা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায়ের বাবা, সেই গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়, তাঁর জন্ম 1836 সালে 16 ডিসেম্বর এই জিরাটের বলাগড় গ্রামেই তিনি জন্মান। তাঁর কথাও এই জন্যই বলছি আজ সকালে, কারণ তিনিও ছিলেন অত্যন্ত মেধাবী, যিনি বড় হয়ে কলকাতায় আসেন শুধুমাত্র ডাক্তারি পড়বার জন্য। ডাক্তার হয়ে প্রতিষ্ঠিত হন, বলাগড় ছেড়ে পাকাপাকিভাবে তখন শহর কলকাতায় ভবানীপুরে থাকতে শুরু করেন। এখানেই জন্ম স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের। বাবা গঙ্গাপ্রসাদ যখন মেডিকেল স্টুডেন্ট, তখন সেই অবস্থাতেই তখন তিনি দেখলেন যে ডাক্তারি স্টুডেন্টদের জন্য, ছাত্রদের জন্য, তাঁদের নিজেদের জন্য বাংলায় লেখা কোনো বই নেই, বাংলায় লেখা বইয়ের একেবারেই অভাব মেডিকেল স্টুডেন্টদের জন্য। তখন সেই ছাত্র অবস্থাতেই তিনি কিন্তু একটা খসড়া রেডি করে নিয়েছিলেন এবং প্র্যাকটিস যখন করতেন, সেই প্র্যাকটিস করতে করতে বেশ কয়েকটা বই গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় লিখে ফেললেন। শুধু তাই নয়, এই মানুষটি রামায়ণ অনুবাদ করেছিলেন কবিতায়, আবার সেই তিনি নিয়ম করে খাতায় লিখে রাখতেন সংসার খরচার পাই টু পাই একেবারে হিসেব, একেবারে পয়সা, টাকা পয়সা সব কিছুর হিসেব নিকেশ তিনি করতেন। এবং সেখানেই আছে তাঁর ছেলে আশুতোষের জন্য বই খাতা কেনার হিসেব, এমনকি ছেলের জন্মকথাও সেখানে আছে, এমনকি লেখাপড়া সব কিছুর কথা তাঁর সেই ডায়েরিতে আছে। এমন এক ডায়েরি রয়েছে যেখানে ছেলে আশুতোষের জন্ম সময় যে তারিখটা লেখা আছে সেই তারিখটা কিন্তু আমি আপনি আমরা সেভাবে জানি না। আমরা উইকিপিডিয়া যদি দেখি তো সেখানে আমরা যেটা দেখে থাকি 29 জুন, কিন্তু তা নয়, তাঁর ডায়েরিতে কিন্তু লেখা আছে 28 জুন, 28 জুন মঙ্গলবার সকালবেলায় একেবারে ভোরবেলায় ছেলের জন্ম হয়, সেই সময়টা পর্যন্ত সেই ডায়েরিতে লেখা আছে। যাই হোক, ছেলে তো জন্মালেন, মানে আশুতোষ মুখোপাধ্যায় জন্মালেন। নীলমণি মিত্রর পুজো দালানে বসত সেই সময় চক্রবেড়িয়া শিশু শিক্ষালয়, সেখানেই বাবা মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের পড়ার শুরু। পরে তারপরে তিনি চলে আসেন স্টুডেন্ট হিসেবে প্রেসিডেন্সি কলেজে। একবার এক মানে কিশোর আশুতোষ যখন একেবারে ছোট যখন, তখন তার সঙ্গে বিদ্যাসাগরের দেখা হয়েছিল। তিনি এক কপি রবিনসন ক্রুশোর পাতায় আর কি সেই সময় সই করে উপহার তুলে দেন ছেলেটির হাতে, সেই কিশোর ছেলের হাতে, এবং বিদ্যাসাগর তাকে বলেছিলেন মনোযোগ করে পড়ো। তাই করেছেন, সারা জীবন মন দিয়ে পড়েছেন।

শুধু পড়েছেন তাই নয়, ছেলে শ্যামাপ্রসাদকেও কিন্তু তিনি পড়িয়েছেন, মানে আশুতোষ মুখোপাধ্যায় পড়িয়েছেন। কৈশোরে রুগ্ন ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, তাই বাবা গঙ্গাপ্রসাদ যেহেতু ডাক্তার ছিলেন, তাই ছেলেকে ব্যারাকপুরে গঙ্গার পাড়ে থাকতে একটা ঘর বানিয়ে দিয়েছিলেন, ছেলের স্বাস্থ্য যাতে ভালো হয় সেই জন্য। ক্লাস থ্রির স্টুডেন্ট যখন, মানে ক্লাস থ্রি তখনকার দিনে, কিন্তু আমি আপনি যেভাবে আমরা পড়াশুনো করেছি সেই সময়, মানে এই সময়ের যুগে সেটা ক্লাস এইটের মতন পড়াশুনো, কিন্তু তখন ওটাকে বলা হতো ক্লাস থ্রি। যাই হোক, সেই ক্লাস থ্রির স্টুডেন্ট যখন তিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায় তখন মিল্টনের প্যারাডাইস লস্টের প্রথম পরিচ্ছদ একদম কণ্ঠস্থ ছিল, তাহলে বুঝুন কেমন মেধাবী ছিলেন। তো সেই মেধাবী বাবার ছেলে যে মেধাবীই হবে এ তো একেবারে অঙ্ক কষে বলে দেওয়া যায়। শুধু তাই নয়, ঠাকুরদাদা গঙ্গাপ্রসাদের কথাও এই কারণেই বলছি, কারণ সেইভাবেই একদম, মানে বংশানুক্রমে একদম তাদের মেধাটা যেন তাঁরা নিয়েই এসেছেন। তো যাই হোক, ওই যখন তিনি ক্লাস ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট, মানে এফ এ ক্লাস যেটাকে বলা হতো, এফ এ ক্লাসের স্টুডেন্ট, তখন তিনি আশুতোষ মুখোপাধ্যায়ের ছোট বয়সে বাংলায় লেখা কথামালা, বোধোদয়, আখ্যান মঞ্জুরি এগুলোর সব ইংরাজিতে অনুবাদ করে ফেলেন। এমনকি কলেজে পড়বার সময় ফরাসি ভাষায় লেখা একটা জব্বর অঙ্ক বই না পড়লেই চলছে না দেখে তিনি এমন একটা কাণ্ড করে বসেছিলেন আমি আপনি ভাবতেই পারবো না। ফরাসি ভাষাটাই তিনি শিখে নিয়েছিলেন, কারণ ওই বইটা পড়তে হবে, বইটা না পড়লে যে হবে না তার চলছে না, সেই কারণেই তিনি ফরাসি ভাষাটা শিখে নিয়েছিলেন। এই হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা আশুতোষ মুখোপাধ্যায়। ছেলে যখন শ্যামাপ্রসাদ যখন ছোট, তখন বাবার সঙ্গে কলকাতায় বিখ্যাত বইয়ের দোকানগুলোতে যাতায়াত ছিল তাঁরও, ওই ছোট্ট শ্যামাপ্রসাদেরও। গঙ্গাপ্রসাদের খাতায় যেমন পাওয়া যায় যে স্যার আশুতোষ বই কেনবার হিসেব, মানে যেভাবে মেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই কেনার হিসেব আছে যে বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের সেই খাতাতেই কিন্তু সেই হিসেবগুলো তিনি লিখে রেখেছিলেন, কারণ তার ওই অভ্যেসটা ছিল, হিসেব লেখার ব্যাপারটা ছিল, পাই টু পাই হিসেব তিনি লিখতেন। পড়েছেন তিনি বাবা, মানে পড়েছেন যেমন বাবা প্রেসিডেন্সি কলেজে, ঠিক তেমন দুবার উপাচার্যও হয়েছেন কলকাতা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ব্রিটিশ পিরিয়ডে সামলেছেন শক্ত হাতে ইউনিভার্সিটির ক্লাস থেকে পরীক্ষা, এবং সেই সময় একেবারে অশান্ত, চারিদিক অশান্ত বলা যায়, অশান্ত ময়দানেও আশুতোষ মুখোপাধ্যায় কড়া হাতে সামলেছেন, ব্রিটিশ পিরিয়ড ছিল বিশেষ করে। তো এই দৃঢ় শক্ত স্বাধীন চেতা বাবার ছেলেই হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিও যে অমন মেধাবী শক্ত মনের মানুষ হবেন এ তো একেবারে স্বাভাবিক, ওই যে বললাম অঙ্ক কষেই বলে দেওয়া যায়। তাই এতগুলো কথা কিন্তু আজকে বললাম তাঁর সম্পর্কে, মানে তাঁদের বাড়ির সম্পর্কে, তাঁর বাবা ঠাকুরদাদা সবার সম্পর্কে হবে আজকে অনেক কথা। আছি তো একদম সাতটা পর্যন্ত আপনার সঙ্গে আমি আর যে মৌমিতা। আজ 6th July, আজকে আমরা জন্মদিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলছি, তাঁর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, স্মরণ করছি নানা রকম জানা অজানা ঘটনার মধ্যে দিয়ে। আজ হবে আরও অনেক কথা, ওই যে বললাম 7টা পর্যন্ত আছি।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 6:22 হয়ে 42 সেকেন্ড। আজ 6 জুলাই, আজ সেই স্মরণীয় দিন, সেই বিশেষ দিন। আজকের দিনে জন্মেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি ছিলেন শিক্ষাবিদ, মেধাবী এবং স্বাধীন ভারতের মন্ত্রীও। শিক্ষা, সমাজ এবং জাতির উন্নয়নে নানা ক্ষেত্রে তাঁর অবদান আজও এখনও স্মরণীয়। 1901-এর 6 জুলাই তাঁর জন্ম। বাবা আশুতোষ মুখোপাধ্যায়, যিনি নিজেই ছিলেন বিখ্যাত শিক্ষাবিদ, বিচারপতি, উপাচার্য, আর মা যোগমায়া দেবী ছিলেন স্নেহশীলা, ধর্মপ্রাণ এবং সংস্কৃতি মনা একজন মানুষ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিবার থেকেই শিখেছিলেন শৃঙ্খলা, অধ্যাবসায় এবং অবশ্যই যেটা শিখেছিলেন সেটা হচ্ছে মানুষের প্রতি দায়িত্ববোধ। ছোটবেলা থেকেই তাঁর অসাধারণ মেধার পরিচয় পাওয়া যায়। বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের একেবারে যোগ্য ছেলে ছিলেন তিনি। একটু আগেই গানের আগেই আপনাদেরকে বলছিলাম সেই কথা, এবং যোগ্য ছেলে যে তা সেটা বোঝানোর জন্যই কিন্তু বাবার কথা যেমন এলো, তার সঙ্গে সঙ্গে ঠাকুরদাদার কথাও কিন্তু আমি তুলে ধরেছি আপনাদের কাছে। যাই হোক, বাবা আশুতোষের শখ ছিল বা বাতিক ছিল বলতে পারি বই কেনা এবং বই পড়া। নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন আশুতোষ মুখোপাধ্যায় সেই বাড়িটা একেবারে পুরো লাইব্রেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, ছেলেরও ঠিক তাই, বাবার মতোই সেই নেশা। 77 নম্বর বাড়ির 3 তলায় ছিল বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের লাইব্রেরি, সেখানেই ছেলেও কিন্তু বই যাপন করতেন। বাবার আদর্শ আর মায়ের স্নেহ, এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদের সেই ছোট্ট মনটা। পড়েছেন মিত্র ইনস্টিটিউশনে, পরে প্রেসিডেন্সি কলেজে। 1921-এ যখন মানে তিনি যখন হায়েস্ট মার্কস পেলেন ইংরেজি অনার্সে, তিনি হলেন ফার্স্ট ক্লাস। এরপর আইন নিয়ে পড়াশোনা করেন বাবার মতোই, এবং 1924-এ বার এট ল পরীক্ষায় উত্তীর্ণ হন। ছেলে যখন প্রেসিডেন্সির ছাত্র, তখন তার বাবা আশুতোষ ছিলেন উপাচার্য কলকাতা ইউনিভার্সিটির। তিনি রাজাবাজার সায়েন্স কলেজে দাঁড় খোলার মূলে ছিলেন, কিন্তু এই বাবা আশুতোষ মুখোপাধ্যায় চেষ্টা করেছিলেন ব্রিটিশ পিরিয়ডে বাংলা ভাষার চর্চার, কিন্তু ভোটাভুটিতে হেরে যান সেই সময়। একটা মাত্র ভোটে হেরে গিয়েছিলেন। যাই হোক, তাতে কি, উপাচার্য হয়েও কিন্তু সেই সময় তিনি ব্রাত্য বাংলা ভাষাকেও যোগ্য মর্যাদায় বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছিলেন। এবং ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইংরেজিতে যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, তারপরেও কিন্তু সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় এমএ চালু হলে আশুতোষ ছেলেকে বাংলার ছাত্র করে পাঠিয়েছিলেন ক্লাসে। সেই যুগে বাংলাকে টিকিয়ে রাখার জন্য, মর্যাদা দেওয়ার জন্য বাবার পরিশ্রম, নিষ্ঠা ছেলেকেও কিন্তু সমানভাবে

0: উদ্বুদ্ধ করেছিল। হবে আজ আরও অনেক কথা, আছে তো একদম সাতটা পর্যন্ত আপনার সঙ্গে ভোড়াইতে। আজকে আমরা বিশেষ দিনে, জন্মদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি নানা রকম জানা অজানা ঘটনা গল্পের মাধ্যমে। আজকে কথায় কথায় বারবারই বলছি 6th July, জুলাই মাস, মানে জুন মাস বদলে আমরা জুলাইতে চলে এসেছি, মাস বদলেছে, বদলেছে তো শনি রবিবারে ভোড়ায়ের বিষয়টাও তো বদলে গেছে। যদিও গত পরশু এবং গতকাল দুটো দিন পরপর শনিবার রবিবার গেল এবং আপনারা যারা ভোড়াইতে নিজেদের কথা, নিজেদের মনের বার্তা সেন্ড করেছেন তারা তো জানছেনই, কিন্তু যারা লিখছি লিখবো করে সময়টা কাটিয়ে দিচ্ছেন বা যারা এখনও শোনেননি আজকেই প্রথম শুনবেন, তাদের জন্য অবশ্যই একবার বিষয়টা শুনিয়ে দিতেই হবে, কারণ না হলে আপনি আপনার মতামত, আপনার বার্তা কী করে শেয়ার করবেন এই জুলাই মাসে শনি রোববারে ভোড়াইতে। তাহলে চলুন বিষয়টা শুনে নিই, গানের ওপারে ফিরছি। আমি আর যে মৌমিতা আছি তো একদম সাতটা পর্যন্ত আপনার সঙ্গে।
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোন দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিওর ঘড়িতে সময় এখন 6:32 হয়ে 52 সেকেন্ড। আজ 6th জুলাই, ক্যালেন্ডার মেনে দিনটা আসে এবং অনেকগুলো বছর পারও কিন্তু হয়ে গিয়েছে যে সময়কার কথা বলছি, তবুও এই তারিখটা ভারতীয়দের কাছে অবশ্যই অবশ্যই স্মরণীয় দিন। আজ শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। একজন মানুষের জীবন তখনই ইতিহাসের অংশ হয়ে ওঠে যখন কিনা তাঁর চিন্তা, তাঁর কর্মকাণ্ড এবং আদর্শ বহু বছর পরেও মানুষের আলোচনার মধ্যে থাকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঠিক তেমনই একজন মানুষ, তেমনই এক ব্যক্তিত্ব। আজকে তাঁর জন্মদিনে আমরা তাঁর জীবনের নানা অধ্যায়, তাঁর চিন্তাধারা, ভারতীয় ইতিহাসে তাঁর যে অবদান সেই সম্পর্কে আমরা আজকে স্মরণ করছি, খুঁজে ফিরছি নানা রকম ঘটনায়, তাঁর কথা আমরা স্মরণ করছি, তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি। কলকাতার সেরা প্রতিষ্ঠানে তখনকার দিনে পড়াশোনা করা থেকে প্রত্যেক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে রেজাল্ট করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই জন্যই তো নামের আগে ডক্টরেট কথাটাও কিন্তু বসেছে। ইংরেজি, বাংলা, আইন প্রত্যেক বিষয়ে তিনি উচ্চশিক্ষা নেন এবং ব্যারিস্টারিও পাশ করেন। তার সবচেয়ে বড় পরিচয় ছিল জ্ঞান পিপাসা। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা শুধু চাকরি পাওয়ার মাধ্যম হতে পারে না, সেই চাকরি পাওয়ার মাধ্যম শুধু শিক্ষাই নয়, শিক্ষা মানুষের চিন্তাকে প্রসারিত করে এবং সমাজকে অনেকখানি এগিয়ে দেয়। মাত্র 33 বছর বয়স তখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন। এত অল্প বয়সে এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া, এ এক কিন্তু আজ পর্যন্ত উদাহরণের আর কি হিসেবেই রয়ে গিয়েছে, উদাহরণ তৈরি করলো সেই সময় এবং আজও কিন্তু সেটা উদাহরণ হয়েই রয়ে গেছে। এত কম বয়সে কেউ কিন্তু উপাচার্য হননি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বাবাও ছিলেন উপাচার্য, ছেলেও হলেন একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপাচার্য হয়েছিলেন যে শুধু তাই নয়, তিনি উচ্চশিক্ষার উন্নতি থেকে গবেষণা, এই গবেষণা থেকে ভারতীয় ভাষার মর্যাদা বাড়ানোর জন্য কাজ করেছিলেন, ঠিক বাবার মতোই। বাবার দেখানো পথেই কিন্তু তিনি এগুলো এগিয়ে গিয়েছিলেন এই কাজে। তাঁর লক্ষ্য ছিল এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা আধুনিক জ্ঞান এবং ভারতীয় সংস্কৃতির মধ্যে সুন্দর একটা যোগাযোগ যাতে তৈরি করে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন কর্মনিষ্ঠ, সময়নিষ্ঠ একজন মানুষ। এমন মানুষ তিনি যে শুধুমাত্র একটা সময়ের জন্য কিন্তু তিনি নন, তিনি ইতিহাসের

অংশ হয়ে রয়ে গিয়েছেন তাঁর কাজের মাধ্যমে। তাঁর কাজ, তাঁর চিন্তা এবং আদর্শ প্রজন্মর পর প্রজন্ম ধরে মানুষের পথ চলাকে আলোকিত করছে। স্বাধীনতা আন্দোলন থেকে সংবিধান, সব জায়গাতেই তিনি তাঁর মতামত রেখেছেন, তাঁর অবদান কিন্তু আছে। আজ হবে সেই সমস্ত কথাও কিন্তু অবশ্যই অবশ্যই সময়ে সময়ে উঠে আসবে।

আজকে কথা হচ্ছে, স্মরণ করছি জন্মদিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যিনি শিক্ষাবিদ, যিনি আইনজীবী, রাজনীতিবিদ এবং অবশ্যই দেশপ্রেমিক। বাংলার গর্ব, ভারতের কেশরী। স্বাধীনতার পরে ভারতকে একেবারে জোটবদ্ধ বা ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। ছোটবেলা থেকেই পারিবারিক পরিবেশে তাঁর মধ্যে জাতীয়তাবোধের বীজ পুঁতে দিয়েছিল। তিনি নিজেই বলেছেন, বাবার পদাঙ্ক অনুসরণ করে আমি চেয়েছিলাম শিক্ষার আলোয় এই দেশকে আলোকিত করতে, কিন্তু দেশের ডাক পড়লে শিক্ষার মশাল ছেড়ে রাজনীতির যুদ্ধক্ষেত্র, সেখানে নামতেও আমি কিন্তু প্রস্তুত। তিনি একথা নিজে বলেছেন। তাঁর রাজনীতিতে আশা ছিল অনেকটা আগুনে ঝাঁপ দেওয়ার মতো। জেনে শুনে স্বেচ্ছায় দেশের প্রয়োজনে নিজেকে সঁপে দিয়েছিলেন। 1929 সালে তিনি প্রথমবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা আইনসভায় নির্বাচিত হন। ধীরে ধীরে, দিনে দিনে জাতীয় কংগ্রেসে যুক্ত হন।

সালে ছেড়ে দেন মন্ত্রিসভা। ক্ষমতার লোভ কখনোই তাকে বাঁধতে পারেনি। তিনি বিশ্বাস করতেন যে আদর্শ থেকে বিচ্যুত হওয়া মৃত্যুর চেয়েও ভয়াবহ। এরপর 1951-তে প্রতিষ্ঠা করলেন জাতীয় ভারতীয় যে জনসংঘ। একটাই কারণ ছিল এই দল প্রতিষ্ঠা, এক দেশ এক বিধান এক নিশান, ভারতকে সত্যিকারের একত্রিত সুসংবদ্ধ এক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন। কারণ তিনি ওই যে দেশমাতৃকাকে সবার আগে সবার উপরে রেখেছিলেন, তিনি নিজেই মুখে বারবার বলেছেন দেশমাতৃকা সবার আগে। তাই তাঁর কোনো রকমভাবে ক্ষমতার প্রতি কোনো রকম লোভ ছিল না। তিনি সব কিছু ছেড়ে দেশমাতৃকার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছিলেন এবং সেটা জেনে শুনেই করেছিলেন।

যে দল গঠন করেছিলেন তিনি, সেই জনসংঘের মধ্যে দিয়েই তিনি দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছতে চেয়েছিলেন। তার বক্তৃতায় সবসময় থাকত একটা মাটির গন্ধ এবং অবশ্যই থাকত জনতার ভাষা, সাধারণের স্বপ্ন। আর খুব সহজভাবে, সহজ বাংলায় কিন্তু তিনি বক্তৃতা দিতেন। শোনা যায় যেটা যে তাঁর ভাষণ সম্পর্কে, তুলনাহীন শব্দের পর শব্দ সাজিয়ে এমন এক ঝড় তুলতেন যা কিনা সরকারি বেঞ্চকে পর্যন্ত নাড়িয়ে দিত, এতটাই বক্তৃতার জোর ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল। তিনি নিজেই বলতেন, প্রত্যেকটা অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এমন কণ্ঠস্বর হওয়াটাই আমার দায়িত্ব। স্বাধীনতা সংগ্রামেও বহুভাবেই অবদান ছিল তাঁর। 1942-এ ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি বিশ্বাস করতেন যে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের পাশাপাশি হিন্দু স্বার্থ রক্ষা সমানভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি এমন এক কাজ করেছিলেন যার জন্য কিন্তু তিনি বহুভাবে সবার মধ্যেই আরও কাছের হয়ে উঠেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি করেছিলেন? বাংলার দুর্ভিক্ষ, সে সময় বাংলার দুর্ভিক্ষে তিনি সাধারণ সমস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। ত্রাণ কার্যে অনেক বড় দায়িত্ব তিনি সামলেছেন। 43 সালে যখন মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে চারিদিকে, তখন তিনি রাস্তায় নেমে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। তাঁর স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল ভারত ভাগের বিরুদ্ধে, বিশেষ করে সেই বাংলা ভাগের পক্ষে তাঁর অবস্থান। তিনি বিশ্বাস করতেন এবং বলতেন, যদি দেশ ভাগ হয় তবে বাংলাও ভাগ হোক, পাকিস্তানে হিন্দুদের থাকার কোনো উপায় নেই, পশ্চিমবঙ্গ যেন ভারতেরই অংশ থাকে, এটাই আমার একমাত্র দাবি। এই কথাই কিন্তু বারবার তুলে ধরেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1947-এ 20 জুন বাংলা বিধানসভায় বাংলা ভাগের প্রস্তাব পাশ হয়। এর পেছনে ডক্টর শ্যামাপ্রসাদের অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা ছিল। পশ্চিমবঙ্গ নামে এই যে ভূখণ্ড, এই যে বাংলায় আমি আপনি রয়েছি, আমরা যে আছি, আমরা যে সবসময় বলি আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, এই ভূখণ্ড পশ্চিমবাংলা ভারতের অংশ হিসেবে রক্ষা পায় শুধুমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াইয়ের জন্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকের এই বাংলা, আজকের এই কলকাতা, পশ্চিমবঙ্গ, এই সব কিছু কিন্তু পাকিস্তানের অংশ হয়ে যেত। আজ তাঁর এই লড়াইয়ের কথা আমাদের কাছে অবশ্যই চিরস্মরণীয় হয়ে রয়েছে, প্রত্যেকের কাছে, প্রত্যেক বাঙালির কাছে। আসবো অবশ্যই কাশ্মীর প্রসঙ্গেও, কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলছি, তাঁকে স্মরণ করছি, সেখানে কাশ্মীর প্রসঙ্গ আসবে না, এ কখনো হতে পারে না, সে এক ঐতিহাসিক ঘটনা। তিনি ভারতের অখণ্ডতা রক্ষার জন্য এবং জম্মু কাশ্মীরের ওপর থেকে বিশেষ ধারা, যে 370 ধারা তুলে নিতে হবে, এই কথা, এই দাবিতে 1953 সালের 11ই মে বিনা পারমিটে ঢোকবার চেষ্টা করেন কাশ্মীরে। তখন জম্মু কাশ্মীরের পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি বলতে থাকেন সেই সময়, এক দেশ এক নিশান এক বিধান, এই স্লোগান তোলেন তিনি। ভারতের ভূখণ্ড কাশ্মীর একই দেশ, সেই কথা বারবার তুলে তিনি আন্দোলন করেন। কাশ্মীর ভারতের অংশ, তিনি বলেন, বিনা পারমিটে কাশ্মীরে আসা আমার অধিকার, এই অধিকার আদায় করতে আমি জীবন দিতেও রাজি। আটক করল কাশ্মীর পুলিশ এবং বন্দি করে রাখল তাঁকে। কোনো অভিযোগ নামা নেই তাঁর বিরুদ্ধে।

নেই কোনো বিচার, শুধুই মাত্র তাঁর জন্য বন্দিত্ব। বন্দী অবস্থাতেই স্বাস্থ্য ভাঙতে থাকে। 1953-র 23শে জুন মাত্র 52 বছর বয়সে মৃত্যু হয় ভারত কেশরীর। একজন মানুষ সারা জীবন দেশের জন্য উৎসর্গ করলেন, তাকে মারা যেতে হলো বন্দী অবস্থাতেই। তাঁর বক্তৃতার শক্তি ছিল যুক্তি আর আবেগের যোগফল ছিল বলতে পারি। তিনি একজন শিক্ষক যিনি সব থেকে কম বয়সে হলেন উপাচার্য, হলেন একজন নেতা যিনি মন্ত্রিত্ব ছেড়ে আদর্শ আঁকড়ে বন্দী দশাতেই জীবন্তরীর শেষ খেয়ায় চড়ে পাড়ি দিলেন। তবে ওই যে বললাম, মৃত্যু কখনোই ওই শরীরেরই হয়, আদর্শ তাঁর কর্মকাণ্ড সব কিছু কিন্তু রয়ে যায় সময় ছাড়িয়ে ইতিহাসের পাতায়, আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আজ সেই মানুষটিকে স্মরণ করছি, আজ তাঁর জন্মদিন। জন্মদিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা আজকে হচ্ছিল, যিনি শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক, বাংলার গর্ব, ভারতের কেশরী। ইতিহাসের মঞ্চে এমন বেশ কিছু চরিত্র থাকেন যাঁরা মৃত্যুতেও মরেন না, বেঁচে থাকেন প্রজন্মের পর প্রজন্ম, হৃদয়ে তাঁরা থেকে যান। কাজের মধ্যে দিয়ে ঠিক তেমনই কিন্তু তাঁরা রয়ে যান আমাদের মধ্যে।

তেমনই একজন ব্যক্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এমনই এক ব্যক্তিত্ব যিনি শিক্ষা, সমাজ, রাজনীতি সব ক্ষেত্রেই নিজের কাজ এবং আদর্শের মধ্যে দিয়ে ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছেন। মানুষের জীবন কখনোই দীর্ঘ নয়, সে তো আমি আপনি আমরা সবাই জানি, কিন্তু তাঁর কাজের মহত্ত্বই তাঁকে অমর করে রাখে। মাত্র 52 বছর তাঁর জীবন, মাত্র 52 বছরের জীবনেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে নিষ্ঠা, মেধা এবং কাজ করে গিয়েছেন সবার জন্য, তা কিন্তু আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। জ্ঞান, কর্ম, আদর্শের এক অন্যতম নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজ এই বিশেষ দিনে, তাঁর জন্মদিনে আমরা নানা ঘটনায় স্মরণ করে শ্রদ্ধা জানালাম। 6:57 হয়ে 52 সেকেন্ড, 7টা বাজতে চলেছে, ভোড়ায়ের পথ চলা কিন্তু এবার থামাতে হচ্ছে। তবে আর যে মৌমিতা কিন্তু স্টুডিও লিভ করছি না, ঠিক 7:02 ফিরছি নমস্কার কলকাতা নিয়ে। থাকতে হবে কিন্তু আমার সঙ্গে একদম 7:02 থেকে 10টা পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়া পৌঁছবেন। ইন্দোনেশিয়া সফর শেষ করে দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখ প্রধানমন্ত্রী তিন দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। অসম বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বিধানসভার অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। সেগুলো ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। রাজ্যজুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী আজ উদযাপিত হচ্ছে। তার জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি আজ পালন করা হবে। সকাল 11টায় রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতা নিউ টাউনে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলা তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। এতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও এবং বারুইপুর থানার ওসি। এই ঘটনায় বারুইপুর থানায় মোট 3টি মামলা রুজু করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে

0: রাউন্ড অফ সিক্সটিনে ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হয়েছে। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছে নরওয়ে। নরওয়ের হয়ে দুটি গোল করেন আর্লিং হালান্ড। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ঘড়ির কাঁটা অলরেডি 7টার ঘরে, সপ্তাহ বদলে চলে এসেছে আজ সোমবারে। মেঘ বৃষ্টি দেখে দেখে তুমি আমি নাজে হাল, সূর্য মামা ফিরে এসে ধরুক দেখি এবার হাল। এখন থেকে প্রায় ঘন্টা তিনে গানের সঙ্গে হবে প্রচুর কথা, মৌমিতার সঙ্গে শুনছো তুমি সোমবারের নমস্কার কলকাতা। দেখো বিশ্রামপ্রিয় বৃষ্টি এখন কিন্তু খুব দরাজ, এখন মন চাইছে সূর্য ফর্মে ফিরুক। একেবারে সোমবার সকালবেলা যদি এভাবে মেঘ মেখে বৃষ্টি শুরু হয়ে যায় কার মনটা ভালো লাগে বলো তো? ছুটির পরে তো আবারও সেই ছুটো ছুটির দিন। হ্যাঁ, তবে আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছুটির দিন একটা রয়েছে বটে, কিন্তু বাদ বাকি তো অফিস খোলা। এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বৃষ্টির এই বারবারন্ত গরমের কি হবে এবারে অন্ত? বৃষ্টি হলেও কিন্তু গরম কমছে না, অথচ মেঘ বৃষ্টির কেমিস্ট্রি জমেছে কিন্তু আষাঢ়ের শেষ বেলায়, এই হাওয়া অফিসের আপডেট মতোই কিন্তু সেটা জমছে। আর আজকে আষাঢ়ের 21, আর মাত্র কটা দিন পরেই তো আষাঢ়ের হবে অন্ত, বৃষ্টিও কি হবে তাহলে বারন্ত? আজকে সোমবার, উইকের ফার্স্ট ডে, উইকনেসকে গুড বাই বলে রেডি হচ্ছে কি সূর্য? ধরবে কি হাল সেটাই ধরুক। মেঘ বৃষ্টির খেলা চললেও কিন্তু গরমের হচ্ছে না ছুটি, সোমবার হবে ছুটো ছুটি ঠিকই, 7টা তো বেজে গিয়েছে। গোটা দিনটা কিভাবে কি করবে সেই প্ল্যানের একটা চকআউট করে ফেলো, সঙ্গে টুকটাক ওয়ার্কআউটটাও রেখো। আর ওই গানটা শুনতে শুনতেই হোক না আজকে পথ চলা, যে গানে বৃষ্টি নয়, বৃষ্টি ভেজা সকালেই থাকছে, রোদের জন্মদিনে ভেসে যাওয়ার কথা, যে গানটা অনেকটাই রূপকথার মতো, সেই গানই তো এখন আসছে নমস্কার কলকাতায় 107 FM রেনবোয়। হ্যাঁ অবশ্যই, বৃষ্টি ভেজা সকালে রোদের কথা, রূপকথা, তেমনই তো বলছে গানে গানে শ্রেয়া, আর আছে তো কানে কানে আর যে মৌমিতা।

0: বৃষ্টি ভেজা শহর কলকাতা এখন একেবারেই রোদের খোঁজে। কম বেশি বৃষ্টি তো হচ্ছে, কিন্তু হচ্ছে না যেটা সেটা হচ্ছে ঘামঘাম যে ব্যাপারটা, সেটা কিন্তু উধাও হচ্ছে না। একেবারে তুমি আমি কিন্তু ঘেমেই চলেছি, ঘেমো ভাবটা কিছুতেই মিসিং হচ্ছে না। গতকাল ছিল বিরিয়ানি ডে, রেকর্ড সেল হয়েছে বিরিয়ানির। দেখলাম তো একটা ফুড অ্যাপ তার সমীক্ষা রিপোর্ট পাবলিশ করেছে, আর ওদিকে হাওয়া অফিসের রিপোর্ট নেক্সট উইকেন্ডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে জোরালো। আর সবজি কিনতে গেলেই তো হার্টবিট বেড়ে যাচ্ছে, সব সবজি সেঞ্চুরি ছুঁতে চলেছে। আর বলবো তো, বাজার দর থেকে হাওয়া অফিসের আপডেট সবই আছে, সামনে আসছে রথ, আর এখন তো জ্বরে কাবু জগন্নাথ দেব। মিত অনুযায়ী স্নান যাত্রার পরেই তো 108 ঘরা জলে স্নান করে জ্বরে কাবু হয়ে যান তিন ভাই বোন, তো তিনি সেরকম ভাবেই রয়েছেন, সে তো তুমি আমি জানি। জানি না যেটা, সেটা হচ্ছে আজকের এই 6th July ডেটা কেন মেমোরেবল, জানবো তো এবারে। আর জানতে গেলে অবশ্যই উল্টাতে হবে ডায়েরির পেজ, আর এখন সেই ডায়েরি তো আর যে মৌমিতার হাতে। আজকে 1433 বঙ্গাব্দের 21 আষাঢ়, 6th July ক্যালেন্ডার দেখাচ্ছে, ডায়েরির পেজও তাই দেখাচ্ছে। আর এবারে ডায়েরির পেজ উল্টিয়ে তোমাকে শেয়ার করছি ডেটা কেন মেমোরেবল। আজকে এমন একটা দিন শহর কলকাতায় সেই 1857 সালের 6th July রাস্তায় প্রথম গ্যাসের আলো জ্বলে। আজকে সেই দিন 1885 লুই পাস্তুর রোগ প্রতিরোধক টিকা আবিষ্কার করেন। 1919 6th July বিশ্বের প্রথম বিমান ব্রিটিশ R-34 আটলান্টিক পাড়ি দেয়। ইউকে থেকে নিউ ইয়র্ক যায় 108 ঘন্টায় এই বিমান, এই ফ্লাইট। আর আজ সেই দিন, যারা ভোড়াইতে আমাকে শুনেছ তারা তো জেনেইছ, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। 1901 জন্ম তাঁর, 125 জন্মদিন। তিনি ছিলেন শিক্ষাবিদ, ছিলেন অত্যন্ত মেধাবী, ছিলেন উপাচার্য, আইনজ্ঞ এবং রাজনীতিবিদ, ছিলেন মন্ত্রীও। তাঁর কর্মকাণ্ড দেশ স্বাধীন থেকে বাংলা প্রতিষ্ঠা, এই সমস্ত কিছু কিন্তু আজকে আমরা ঘোড়াইতে ফিরে দেখলাম। 7টা তো বেজে গিয়েছে না অনেকক্ষণ, তাই না? এখনই তো দেখতে পাচ্ছি স্টুডিওর ঘড়িতে 7:12 হয়ে 6 সেকেন্ড হয়ে গিয়েছে। কেন বলছি বলো তো তোমার এই সময়ের কথা? আসলে ওই যে ফাস্টিং ব্রেকের দিকে তুমি আস্তে আস্তে এগোচ্ছ, তো ফাস্টিং ব্রেক করবার সময় হচ্ছে যেহেতু, তাই আজকে তোমাকে বলছি রুটি সবজিতে ব্রেকফাস্টটা সেরো। আজকে হ্যান্ডমেড ব্রেড ডে, লাঞ্চে শাকসবজিটা রেখো, চিকেন মাছ এসব থাকলেও না রেখো অবশ্যই শাকসবজি, কারণ আজকে গ্রিন ভেজিটেবলসেরও দিন। আর শোনো না, তোমাকেই বলছি, তুমি যতই হেলথ কনসিয়াস হও না কেন, ডে সেলিব্রেশনে আজকে কিন্তু মাস্ট যেটা, সেটা হচ্ছে পিচ ফ্লেভারের আইসক্রিম রাখাটা। আমরা খেতে যেমন ভালোবাসি, আসলে ঠিক তেমনই কিন্তু ডে সেলিব্রেট করতেও ভালোবাসি। আর আজকে তো 6th July, ডেটা মেমোরেবল করতে কিন্তু তোমার মেনু লিস্টে বেশ কিছু স্পেশাল আইটেম জুড়ে দিলাম, যা জিভের স্বাদে অদল বদল এনে দেবে। আর অবশ্যই অবশ্যই, এখন আর কোনো কথা নয় গো, এখন যেটা হবে সেটা হচ্ছে একটা ফাটাফাটি গান আসতে চলেছে তোমার জন্য নমস্কার কলকাতায়। কোন গান আসছে বলো তো? অবশ্যই অবশ্যই রোমান্টিক গান। আপাতত আজকের মতো ডায়ের পেজ বন্ধ করি, তারপর আবার নেক্সট কবে এসে ডায়ের পেজ খুলবো এক্ষুনি বলবো না, 10টা পর্যন্ত থাকো না আর যে মৌমিতার সঙ্গে, এত অধৈর্য হলে কি চলবে? জানি জানি তুমি ধৈর্য ধরেই কিন্তু মৌমিতার সঙ্গে থাকছো 10টা পর্যন্ত। আপাতত আজকের মতো ডায়ের পেজটা বন্ধ করছি, বন্ধ করে রাখছি তোমার জন্য একটা রোমান্টিক গান।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: নো বিরহ নো বিচ্ছেদ, এই গানটার আবেদনটা এমনটাই যে মান অভিমান সরিয়ে রিলেশনের কেমিস্ট্রিটা জাস্ট জমিয়ে দেবে, ডুবে থাকতেই হবে এরম ভালোবাসার সাগরে, ডুবে থাকতে হবে আর হৃদয় আর মস্তিষ্ককে ক্লান্ত না করে শুধুই ভালোবেসে যেতে হবে। তেমনই তো কথা বললো না গানে তো। তবে এটাও ঠিক, ভালোবাসা কতটা গভীর হলো, প্রেমের পাল্লাটা ঠিক কতটা ভারী হলো, সেই সমস্ত প্রেডিক্ট আমি বাপু করতে পারবো না। ওয়েদারের মতোই সে একেবারে আনপ্রেডিক্টেবল। আবার এটাও ঠিক যে প্রেম ভালোবাসার ইকুয়েশন একদম জমে যায় এইরকমই সব মিষ্টি মিষ্টি রোম্যান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় কেক কেটে পায়েশ মুখে দিয়ে। আর আজকে তো 6th July, তো ডায়েরির পেজ যখন উল্টিয়ে দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলিব্রিটি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ। অ্যাক্ট্রেস শ্বেতা ত্রিপাঠি, অ্যাক্টর রণবীর সিং, অ্যাক্ট্রেস সিদ্ধানাথ কাপুর, মডেল এবং অ্যাক্ট্রেস মল্লিকা দুয়া, ফিল্ম ডিরেক্টর গৌরী সিন্ধের বার্থডে আজকে। আজ যদি তোমার বার্থডে হয়, তোমার লাইফেরও যদি স্পেশাল দিন হয়, তাহলে তুমিও কিন্তু এত সব সেলেবের সঙ্গে তোমার বার্থডেটাও শেয়ার করছো। শেয়ার তো আমিও করব, সাউথ কলকাতা স্পেশাল এগ রোলের কথা তোমাকে আমি বলবো। ইউএস এর ভোজন রসিক, যার নাম হয়তো তুমি শুনেছো, ফুড ব্লগার ফাইক সেন, সেই ফুড ব্লগার ফাইক সেন কলকাতায় এসেছিলেন স্ট্রিট ফুডের টানে। তো শহর কলকাতায় ব্রেড ওমলেট থেকে ফুচকা, ফিশ কাটলেট থেকে ঝালমুড়ি, সব কিছু টেস্ট করেছেন সেই ফুড ব্লগার। তবে কলকাতাইয়ার রোলে বাইট দিয়েই তার পেট মন দুই কিন্তু একেবারে ভরে গিয়েছে, কারণ 26 ইঞ্চি লম্বা একটা লাচ্চা পরোটা, তার মধ্যে ডিম, মেয়োনিজ, পনির টিক্কা, কাবাব, চিজের একেবারে ঠাসা ঠাসি যাকে বলে, সেই রোলে বাইট দিয়েই ফাইক সেন মাইক হাতে বলেছেন কলকাতাইয়ার রোল দি বেস্ট। পৃথিবী বিখ্যাত ফুড ইটার ফাইক সেনের মন জয় করার রোলে তুমিও কিন্তু চাইলে কচকচিয়ে বাইট দিতেই পারো, পেট মন দুটোই কিন্তু ভরে যাবে একদম, মানে ভরাতে পারো, তুমিও প্রেম জমাতে পারো। আর রোল আইটেমটা এমনই যে প্রেমের ইকুয়েশনটা জমাতে অনুঘটকের মতোই, ক্যাটালিস্টের মতোই কিন্তু সে কাজ করে। আরে বাবা, প্রেমটা পুরনোই হোক বা নতুনই হোক, তোমায় বললাম না অনুঘটকের মতো ক্যাটালিস্টের মতন কাজ করবে, আর সেজন্যই তো তোমায় বলছি কলকাতাইয়ার রোলে বাইট দাও। আর এই গানটা শুনতে শুনতে সেই সিনটা জাস্ট ভিজুয়ালাইজ করো যে গানটা তোমার জন্য এখন রাখলাম, নতুন প্রেমের গান। আর প্রেম নতুন হলেও সেটাও কিন্তু বেড়ে যাবে, সুদে আসলে বাড়বে এমন গানে গানে।
1: ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান, তোমাকেই মনে ধরেছে

নতুন বা পুরনো যাই হোক না কেন, প্রেম ভালোবাসা সুদে আসলে বাড়তেই থাকে, বাড়তেই থাকে আর বাড়তেই থাকে। কোনো ওই স্টক এক্সচেঞ্জ মার্কেটের হিসেব কিন্তু কষতে পারে না এই প্রেম ভালোবাসা। তবে এই খাওয়া দাওয়ার সঙ্গে সফরের ইকুয়েশনটা কিন্তু জমিয়ে দিতে পারে তোমার আমার শহর এই কলকাতা। কারণ অকেশন সেলিব্রেশনের জন্য, রিফ্রেশমেন্টের জন্য একেবারে পারফেক্ট যাকে বলে, একেবারে আদর্শ যাকে বলে, সেটাই হচ্ছে আমাদের এই শহর কলকাতা। শহরের বুকে রেস্তোরাঁর সংখ্যা নেহাত কম নয়, প্রত্যেকটা অলিতে গলিতে রয়েছে অজস্র অজস্র রেস্টুরেন্ট। তো অনেক থিম বেসড রেস্তোরাঁ রয়েছে আমাদের শহরে, যেমন রয়েছে ভাসমান ক্যাফে থেকে ফ্লাইট থিমের ইন্টেরিয়ারে সাজানোর রেস্টুরেন্ট। শহরেই রয়েছে ক্যাফে অন হুইলস, যা কিনা রেট্রো লুকে একেবারে হাজির, সেটা হচ্ছে ট্রামে, চাইলেই হতে পারে জঙ্গল সাফারি অ্যাম্বিয়েন্সে টেস্টি খাবারে পেট পুজো, বা চাইলেই তুমি টু হুইলারের মজা নিতে নিতেও কিন্তু কন্টিনেন্টাল থেকে ইটালিয়ান ডিশে লাঞ্চটা বা ডিনারটা সারতেই পারো। আর পারো তো রোল খেতে পারো, রোল, হ্যাঁ। আরে বাবা, একটু আগেই তোমাকে এগ রোল খাওয়ালাম, সেই কলকাতাইয়া রোল, তো এবারে যেটা হবে যে রোল, সেই রোলটা কিন্তু এগ বা পনিরের নয়, চিকেন বা মাটন রোলও নয়, তাহলে কিসের রোল? আরে বাবা, আজকে সোমবার, অনেক বাড়িতেই আবার ওই মানে পেঁয়াজ রসুন মাছ মাংস এই সমস্ত কিন্তু নো এন্ট্রি বোর্ড আর কি থাকে, ঝোলানো থাকে। কেন থাকে? কারণ আজকে হচ্ছে বাবার বার, শিবের বার, তো অনেক বাড়িতে এই ব্যাপারটা আছে। তবে আজকে যে রোল আর যে মমিতা তোমাকে খাওয়াবে, সেটার নাম হচ্ছে কাঁকরোল। চলো চলো সোজা রান্নাঘরে চলো, কারণ কাঁকরোল কিন্তু এখন বাজারে হেভি মিলছে। ফুড ফান্ডা, ফান্ডা। আর যদি তোমার ফ্রিজে না থেকে থাকে ওই বাজার থেকেই, তাহলে তো তোমাকে আনতে হবে কাঁকরোল। তো বাজারে তুমি যখন যাবে আজকে, অবশ্যই ছাতাটা তো ক্যারি করবে, বর্ষাতিটাও তুমি গায়ে চাপিয়ে নিতে পারো, কারণ আজকে সারাদিন ধরেই মোটামুটি বৃষ্টি হওয়ার একটা চান্সেস রয়েছে। যাই হোক, আজকে তো সকালটা একদম মানে শহর কলকাতা পুরোপুরি বৃষ্টি ভেজা কলকাতা রয়েছে, বাদ বাকি অন্যান্য কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সে খবরটাও টুকটুক করে তোমরা আমাকে জানাতেই পারো। আর তার সঙ্গে সঙ্গে যেটা আর যে মমিতা করতে চলেছে, সেটা হচ্ছে তুমি বাজারে তো যাচ্ছ, বাজারে যখন যাচ্ছ ছাতা ক্যারি করছো বা বর্ষাতি গায়ে চড়াচ্ছ, যাই করো না কেন, বাজারে ফর্দে অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে সপাঁচেক টাটকা কাঁকরোল রেখো, আর একটা নারকোল অবশ্যই অবশ্যই রেখো। এবারে কি করবে, আছি তো আর যে মৌমিতা, খাওয়াবো আজকে রোল, হ্যাঁ, মালাই কাঁক রোল। সেজন্যই তো নারকোলের কথা তোমায় বলছি, নাক সিঁটকিও না, বরং স্বর্গের সেরা সবজি। ইন্দ্রদেব, বরুণদেব, এদের ডায়েটে থাকা কাঁকরোল নিয়ে তুমি এই কাঁকরোলের গাগুলো কি করবে, প্রথমে পিলার দিয়ে পরিষ্কার করে চেঁচে ফেলো, আর তারপরে যেটা পিলার দিয়ে চেঁচে ফেলে দিলে, এরপর কাঁকরোলের যে কোনো একটা পাশ, মুখটা একটু ছোট্ট করে কেটে নাও, তারপরে এর ভেতরে যে বীজ শাঁস রয়েছে সেইগুলো সমস্ত চামচের পেছন দিয়ে বা ছুরির পেছন দিয়ে তুমি কিন্তু ছুরি দিয়ে তুমি এটা বের করে নিতে পারো। এবারে গ্যাসে বসাও প্যান, সেই প্যানে এবার জল দিয়ে দাও, অল্প একটু নুন অ্যাড করে আস্ত কাঁকরোলগুলোকে একটু এই মিনিট তিন চারেক মতন সাঁতরাতে দাও, ওরা একটু সাঁতরাক, ওটা ওই মোটামুটি চিত সাঁতার ডুব সাঁতার যেমনই দিক না কেন, সেইগুলো দেওয়া দেওয়া হয়ে গেলে ওদের গা মোচাতে যেও না প্লিজ, বরং ওদের একটু রেস্ট করতে দিয়ে তুমি একটু হাতের কাজটা সেরে ফেলো। কি করবে এই সময়, ওই যে শাঁসমের যে বীজগুলো বের করে রেখেছো কাঁকরোল থেকে, ওতে একটু নুন, একটু চিনি, একটু রোস্টেড জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যে নারকেল কোড়াটা রয়েছে সেই নারকেল কোড়া মিশিয়ে মেখে মুখে ভালো করে একটা পুর বানিয়ে ফেলো। এবারে আর কি, ওই পুরগুলো ওই রেস্টে থাকা কাঁকরোল সেই কাঁকরোলের মধ্যে পুর হিসেবে দাও পুরে। এবারে তো ভাজাভুজির পালা, তবে বাপু, হ্যাঁ, রোলের পুর বেরিয়ে গেলে হেব্বি জ্বালা। তাহলে কি করবে, উপায় কি? উপায় তো বলবো, যেটা করবে সেটা হচ্ছে বেসন নেবে, বেসন মেখে একটা ঢাকনা বানিয়ে নেবে, ঢাকনা বানিয়ে ব্যাস পুর ভরা কাঁকরোলগুলোর মুখগুলো সেট করে দেবে, ব্যাস। তারপরে আর কি করবে, তেলে ছেড়ে দেবে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রেখো, এবং তারপর ভাজা ভাজা যখন হয়ে যাচ্ছে কাঁকরোলটা পুর সমেত, ওই তেলেই তুমি একটু জিরে আর একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দাও, মানে ওই লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো একটু ফোড়ন দিয়ে দাও, তারপর কিছুটা টমেটো কেচাপ তার মধ্যে ঢেলে, জিরে, ধনের গুঁড়ো, কাজু বাটা একটু অ্যাড করে ভালো

কষিয়ে নিয়ে যখন দেখবে যে তেল ছাড়তে শুরু করেছে, তখনই তুমি বুঝবে তোমার খুন্তি নাড়ার কাজ শেষ। মানে তেল ছাড়বে না যতক্ষণ খুন্তি নাড়বে তুমি ততক্ষণ। এবার যেই তেল ছাড়তে শুরু করলো, অমনি তুমি কি করবে, নারকেলের দুধটা ঢেলে দেবে। ফুটতে শুরু করলেই ভেজে রাখা পুরো অলা সেই কাঁকরোলগুলোকে দাও এবার ল্যান্ড করে ওই নারকেল দুধে। চিত সাঁতার ডুব সাঁতার শেষ হলেই ঘি ছড়িয়ে দাও ঢেলে সার্ভ করে সার্ভিং বলে। রেডি কিন্তু তোমার ওই মালাই কাঁকরোল, এভাবেই তো রেডি হবে রোল। হ্যাঁ, মালাই কাঁকরোল রেডি। কাঁকরোলের সঙ্গে নারকেলের খেলা মুখে ঢোকালেই তুমি বুঝবে মালাই কাঁকরোলের স্বাদের ঠেলা। সোমবারে, বাবার বাড়ে, শিবের বাড়ে নো এন্ট্রি যে সমস্ত বাড়িতে ইলিশ চিংড়ি, তাই হতেই পারে কাঁকরোল মালাইকারি। যা মুখে দিলেই পেট মন দেবেই দেবে আনন্দে একেবারে গড়াগড়ি। চলো, রেসিপি যখন শেয়ার হয়ে গেল তখন আর কি হবে, তখন একটাই কাজ হতে পারে ফুড ফান্ডার ওই তোমাকে আর কি জাস্ট ক্লোজ করে দিয়েই তোমাকে ওই ঘটি বাঙালির চিরকালীন দ্বন্দ্ব যে গানটাই আছে সেই গানটাই কিন্তু আর যে মৌমিতা রাখতে পারে শুধুমাত্র তোমার জন্য। ফুড ফান্ডা।

0: 107FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক সকাল 7:32 হয়ে 40 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে 107FM রেইনবো সোমবারের নমস্কার কলকাতা। দেখো একটু আগেই কিন্তু তোমাকে, এই যে 7:30 বেজে গিয়েছে, তার মানে তার আগেই কিন্তু তোমাকে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছি এবং তোমাকে রাঁধুনি হয়ে আর যে মৌমিতা শিখিয়ে দিল, খাইয়ে দিল রোল। আর আজকে তো এগ রোল বা চিকেন রোল বা মাটন রোল আমি খাওয়াইনি, খাইয়েছি যেটা সেটা হচ্ছে মালাই কাঁকরোল। কাঁকরোল আর নারকলের সঙ্গে মাত্র কয়েকটা মশলার খেলা, মুখে দিলেই তুমি বুঝবে মালাই কাঁকরোলের স্বাদের ঠেলা। এখানেই তো শেষ নয় গো, প্যাকেজ এখন অনেক অনেক অনেক লম্বা, অনেক সেগমেন্ট রয়েছে। আর তাই তো আমরা এখন থাকি তোমাদের সঙ্গে একদম টানা 2 ঘন্টা 54 মিনিট এমন নতুন নতুন রেসিপি থেকে, নতুন নতুন ইনফো পেতে, আইডিয়াস পেতে অবশ্যই অবশ্যই শুনতে থাকো রোজ রোজ 107FM রেইনবো। টিউন করো প্রতিদিন সকাল 7:02 তে। আর প্যাকেজটা তো ওই যে বললাম অনেকখানি লম্বা, নতুন অনেক সেগমেন্ট রয়েছে এই নমস্কার কলকাতায়। আর এই কলকাতায় গতকালই শেষ হয়েছে ইরানের ছবি প্রদর্শনী উৎসব, আবার আজ কাল পরশু জুড়ে রয়েছে আবারও ছবি, আবারও সিনেমা, আবারও ফিল্ম ফেস্টিভ্যাল। আর মুভি লাভারদের জন্য ইউরোপিয়ান কান্ট্রির সেরা কয়েকটা বেশ ছবি ফেস্টিভ্যাল কিন্তু নিয়েই আজকে কাল পরশু এই 3 দিন কিন্তু তোমার ডেস্টিনেশন হতেই পারে নন্দন 3, কারণ এখানেই কিন্তু হবে সেই ফেস্টিভ্যাল শো, সেই ফিল্ম শোগুলো কিন্তু রয়েছে। তুমি যদি ছবি দেখতে ভালোবাসো, যদি স্টিল ছবির এক্সিবিশন দেখতে চাও, তাহলে তোমার ডেস্টিনেশন হোক না আজকে বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার। এখানেই চলছে তো এক্সিবিশন, থিম হচ্ছে দ্য শ্যাডোজ অব অ্যাবসেন্স। এদিকে বর্ষার মেজাজ, বর্ষার আমেজ, তো সেই বর্ষার মেজাজে সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে চলছে মনসুন পরব। তুমি চাইলে এখানে আসতেই পারো, তবে বড় সড়ো ট্রিপ না হলেও কিন্তু ছোটখাটো সফর একটা জমাতেই পারো। আর তার জন্য ভাসতে পারো কোথায়, অবশ্যই অবশ্যই গঙ্গায়। আরে বাবা এমনি এমনি সাঁতরাবে কেন, তোমার জন্য ক্রুজ রেডি রয়েছে, ক্রুজ আছে, প্যাডেল স্টিমার রয়েছে, সেই জন্য তো তোমাকে বলছি ওয়াটার মেট্রো ঢেউও আছে। তো সেখানে এসেই তুমি ঢেউ খেতেই পারো, ঢেউয়ে ভাসতেই পারো, শহর গঙ্গা তো সেই জন্য রয়েছে তোমাকে একেবারে সবসময় ওয়েলকাম করতে রেডি। আর এই গঙ্গা সফরে পকেট কিন্তু তোমাকে সাপোর্ট করবে, গঙ্গা ভ্রমণে মন ভরবে, পেটও ভরবে, আছে তো ফুচকা ঝালমুড়ির মতো স্ন্যাক্সও রয়েছে, চা আছে, স্যান্ডউইচ থেকে রোল কাটলেট সব কিছু আছে, সঙ্গে মন মাতাতে কিন্তু রয়েছে বাউল সুরও। তোমার আমার শহর যে সত্যি রূপকথার শহর, তাই তো রোম্যান্টিক মুডে এক চক্কর ঘুরতেই পারো এই শহর কলকাতায় বাউল সুরে, মনের মতো কাউকে খুঁজে নিতেই পারো। আর তখন তুমি অবশ্যই যেটা গাইতে পারো সেটা হচ্ছে মনের মতো পাগল পেলাম না, না পেয়ে গেছো তো কেন গাইবে তুমি তখন, কিন্তু বাউল সুরটা থাকছে তোমার কানে এই মুহূর্তে নমস্কার কলকাতায়।

দেখার মতো চোখ থাকলে কিন্তু মনের মতো পাগল খুঁজে নেওয়া যায়, মনের মতো মানুষকে পাওয়া যায়, আর সেই মনের মতো পাগল মনের মতো মানুষকে হাত ধরেই কিন্তু তুমি ভেসে পড়তে পারো গঙ্গায়। কারণ ঢেউ নামে নতুন ওয়াটার মেট্রোটা কিন্তু রেডি রয়েছে তোমাকে ওয়েলকাম করবার জন্য। অথবা তুমি উইকেন্ডে গঙ্গা থেকে ক্রুজে ভেসে সোজা চলে যেতে পারো, কোথায় বলো তো, গঙ্গা থেকে গাদিয়ারা। আরে বাবা, গঙ্গা থেকে গাদিয়ারা বা গঙ্গাসাগরেও তুমি যেতে পারো, কারণ এই সমস্ত পরিষেবা কিন্তু মিলছে এখন। ব্যারাকপুরের মতো হাউস বোটও কিন্তু আসতে চলেছে মিন মঙ্গল ঘাটে, প্ল্যান মাফিক কিন্তু এগোচ্ছে সেই কাজও। সব কিছুই প্ল্যান মতো এগোলেও প্রেম থেকে খাওয়া দাওয়া এই দুটো ব্যাপার প্ল্যান মতো কিন্তু কিছুতেই চলে না। লোভনীয় আইটেম সামনে থাকলে না খেয়ে চলে আসাটা খুব চাপের, ঠিক বলছি কিনা বলো, তুমি বুকে হাত দিয়ে বলো এই কথাটা আর যে মমিতা তোমাকে একদম সঠিক বলছে কিনা। আবার যদি চব্বচষ্য করে খেয়ে দে লোকজনকে বলো তুমি খাওনি, হাওয়া খেয়েই তুমি মোটা হয়ে যাচ্ছ, ফুলে যাচ্ছ, মুটু শুটু হচ্ছ, এইসব বললেই তুমি কিন্তু কেস খেয়ে যেতে পারো। আসলে ওই যে অ্যাপ রয়েছে, অ্যাপের খপ্পরে পড়লেই কিন্তু তুমি কেস খেয়ে যাবে। নতুন একটা অ্যাপ কিন্তু নিয়ে চলে আসছে এবারে ইউকে, যার কাজই হলো কে কতটা খায়, কি কি খায়, এবার থেকে সব কিছু হিসেব কষে ক্যালোরি মেপে সে বলে দেবে। তাই তো তোমাকে বলছি, এবার থেকে এই খাওয়া দাওয়া করা বা আমি খাই না কিছুই এই সমস্ত বলাটা বা এমনি এমনি আমি ফুলে যাচ্ছি জানো তো, এসব মিথ্যে আর বলো না, এসব মিথ্যে কথা আর বলা যাবে না অন্যকে। যদি কিনা তার মোবাইলে ইনস্টল করে রাখে সেই নতুন ফুড অ্যাপ, মানে ফুড ইটার অ্যাপ, তাহলে ব্যাস পুরো চাপে পড়ে গেলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবে তুমি তার কাছে। তাই তো তোমাকে সাবধান করছে আগে ভাগে এসে আর যে মমিতা, যাতে কিনা বেশি বেশি করে খাওয়া দাওয়া থেকে ওই লোকেশন ভুল বলা বা রাত জেগে ফোনে কথা বলা এইসবে যদি বলো তুমি মিথ্যে পুরোপুরি তুমি ফেঁসে যাবে। মিথ্যে তুমি আর বলো না, মিথ্যে কথা যাতে না বলো সেজন্যই তো তোমাকে আগে ভাগে এসেই ওই অ্যাপটার কথা বলে দিলাম। তুমি আর কিন্তু বলো না আমি রাত জেগে ফোনে কথা বলি না, টুকটাক করে মেসেজ করি না, আমি খাওয়া দাওয়া করি না, আমি লোকেশন সবসময় ভুল বলি, এই মিথ্যেগুলো তুমি প্লিজ আর বলো না।

কথা একেবারেই মিথ্যে নয় গো, আমরা রাজি, আমরা সবাই রাজি। আসলে বৃষ্টি হলেই আমরা জমিয়ে কিন্তু খিচুড়ি পাঁপড় ভাজা খেতে সবাই রাজি। এতদিন তো নেটিজেনদের চর্চায় ছিল বৃষ্টি দেখা নেই রে, বৃষ্টি দেখা নেই, আর যেই না বৃষ্টি এসেছে আর অমনি কিন্তু যেই ফর্মে ফিরেছে বৃষ্টি, আর বৃষ্টিকে নিয়েই কিন্তু চলছে এখন জোর চর্চা। আধ ঘন্টা বৃষ্টি হলেই আমরা সবাই বলতে শুরু করি, এই বৃষ্টি তো হচ্ছে, কখন থামবে রে বাবা, আর ভালো লাগছে না। আর তখনই কিন্তু আমরা বলতে শুরু হয়ে যাই, মনসুন অন হলেই যাও ফিরে বৃষ্টি, উথাল পাথাল, আবার হবে দেখা আগামীকাল। কিংবা আমরা বলি, রেইন রেইন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে। এমন কোনো সিচুয়েশন কি সত্যি আছে বা এসেছে যেখানে বৃষ্টি তোমার কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? কিংবা ধরো সহজভাবে যদি জিজ্ঞেস করি তোমায় যে কখন বৃষ্টি তোমার পছন্দ হয় না, সেটা তুমি জানিয়ে ফেলো। আর ভুলো না কিন্তু জানাতে, বৃষ্টি মানে ঠিক তোমার কাছে কি, ঝেঁপে বৃষ্টি মানে তোমার কাছে কি। বৃষ্টির ব্যালেন্স শিট সেন্ড করে ফেলো কোথায়, 9903659992 তে। আর একটা জিনিস নিশ্চয়ই তোমার চোখ বা কান এড়িয়ে যায়নি, সবজি বাজারে দাম বাড়ছে যেই না, পটল 20-40 হয়ে যায় বা ডাবল হয়ে যাচ্ছে যখন, ঝিঙে 50-60 ছুঁয়ে ফেলছে যখন, বা বেগুন যখন আগুন হয়ে যাচ্ছে, লঙ্কা সে তো ডাবল সেঞ্চুরি ক্রস করেইছে। আর এই দাম যে বেড়েছে তখনই না বৃষ্টিকে ভিলেন বানায় সবজি বাজার, মানে তারা বলতে থাকে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি তাই সবজির ফলন ভীষণ কম তাই দাম বেশি, মানে বৃষ্টি হয়ে যায় এখানে ভিলেন, সবজির ফলনে সে হচ্ছে ভিলেন। আচ্ছা এবারে তুমি বলো তো, কোন সিচুয়েশনে তুমি বৃষ্টিকে ভিলেন বানিয়ে নিজেকে বাঁচিয়েছিলে, কোন সিচুয়েশনে তুমি বৃষ্টিকে একেবারে পুরো তোমার সামনে অজুহাত করে, খাড়া করে, অজুহাত হিসেবে খাড়া করে তুমি নিজেকে সেভ করেছিলে, সেটা আজকে সেন্ড করতে থাকো 9903659992 তে। বৃষ্টি হলেও জ্বালা, আবার বৃষ্টি না হলেও জ্বালা, তাই তো তোমাকে শেয়ার করতে বলছি বৃষ্টির ব্যালেন্স শিটটা। বৃষ্টি মানে তোমার কাছে ঠিক কি, আর যখন ঝেঁপে বৃষ্টি হচ্ছে সেটা মানে তোমার কাছে কি, বা তোমার কখন বৃষ্টিকে একেবারেই পছন্দ হয় না, মনে হয় দূর বাবা পুরো মাথা ব্যথা, একদম এইসব পাফা ভিজে যাবে, আমি বেরোবো বাইরে, কখন তোমার কাছে এরকমটা মনে হয় প্লিজ বলে ফেলো। আরও দায়িত্ব কিন্তু তোমার আছে, ওই যে সবজি বিক্রেতার কাছে গেলেই শোনা যায় না অতিবৃষ্টিতে দাম বেড়েছে, বা না হলে তারা বলে অনাবৃষ্টি তাই ভীষণভাবে সবজি ফসলের সব কিছু দাম বাড়ছে, আর সেই জন্যই কিন্তু দিদি আপনাকে ঠিক মতন দামে দিতে পারছি না, বৃষ্টি হচ্ছে অজুহাত। তো বৃষ্টিকেই ভিলেন বানায় তারা, তুমিও এমন কোন সিচুয়েশনে বৃষ্টিকে ভিলেন বানিয়ে নিজেকে বাঁচিয়েছিলে সেন্ড করতে থাকো 10টার আগেই। সামনেই আসছে আবারও অকেশন, আর গত সানডে মানে গতকাল ছিল বিরিয়ানি।

ভগবানের নাম নিয়ে সেন্ড করতে থাকো বৃষ্টির ব্যালেন্স শীট। আমি ফিরছি বিরিয়ানি ডে তে, মানে গতকাল পুরো বিক্রি বাটার হিসেব কষে যে ব্যালেন্স শিটটা পাবলিশ হয়েছে সেই শিটটা নিয়েই ফিরছি জাস্ট আমি এই মিনিট চারেক পরে। আপাতত তুমি ভগবানের নাম নিয়ে সেন্ড করতে থাকো বৃষ্টির ব্যালেন্স শিট।

ভগবানের নাম নিয়েই বোধহয় এমন কাণ্ড ঘটিয়েছে মহারাষ্ট্রের হর্ষ খৈতান। বিরিয়ানি লাভার হচ্ছে এই হর্ষ খৈতান। তো এটা শুনে তুমি হয়তো ভাবছো যে তুমিও তো ওই আর কি হর্ষের মতোই হয়তো বিরিয়ানি লাভার, কিন্তু হর্ষ গতকাল যে কাণ্ডটা করেছে সেটা রিয়েলি বলছি তুমি আমি কেউ কিন্তু পারবো না। সানডেতে একাশে 5 কেজি মাটন বিরিয়ানি খেয়ে নেটিজেনদের চর্চায় তো চলেই এসেছে, তার সঙ্গে সঙ্গে গিনেস বুকের দিকেও কিন্তু সে তার নামটা এগিয়ে দিচ্ছে। আর এদিকে বর্ষবরণের রাতকে পিছনে ফেলে বিরিয়ানি ডে গতকাল সেলিব্রেশনে রেকর্ড অর্ডার সামলেছে এক ফুড অ্যাপ। মেট্রো সিটিতেই শুধু শহর থেকে শহর তুললেই গোটা দেশ জুড়ে এই ফুড অ্যাপ 6 জুলাই মানে গতকাল ওয়ার্ল্ড বিরিয়ানি ডে তে 97 মিলিয়ন অর্ডার ডেলিভারি করেছে। সত্যি ফিউশন যুগে বিরিয়ানির জনপ্রিয়তা নিয়ে নেই যে কোনো কনফিউশন, সে তো এই রিপোর্টটা দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? আর বোঝা যাবে তো তোমার সেন্ড করা বৃষ্টির ব্যালেন্স শিটটা চেক করলে যে কখন বৃষ্টি তোমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, বৃষ্টি মানেই বা মানে ঝেপে বৃষ্টি মানেই বা তোমার কাছে ঠিক কী। সঙ্গে কিন্তু ভুলো না জানাতে বৃষ্টিকে অজুহাত করে ভিলেন বানিয়ে লাইফে নিজেকে কীভাবে সেভ করেছিলে সেই সিচুয়েশনটার কথা ছোট্ট করে কিন্তু জানিয়ে ফেলো। চেক করবো এবারে 9903653992। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি কসবা হালতু, কারণ অ্যাজ ইউজুয়াল সৌভিক আজও কিন্তু প্রথম তার সেই বৃষ্টির ব্যালেন্স শিটটা আর যে মৌমিতার কাছে পাঠিয়ে দিয়েছে। কি বলছে সৌভিক? আজকে ভোরাইতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা শুনেছে, অনেক অজানা তথ্য জেনেছে, ওর খুব ভালো লেগেছে। থ্যাংকস আ লট সৌভিক সকাল 6টা থেকে আমার সঙ্গে থাকার জন্য। এরপর সৌভিক যেটা বলছে, সত্যি সত্যি বৃষ্টি ভীষণভাবে মাথা ব্যথা হয়ে যায়, যখন কিনা অফিসে যাবে তখন খুব বিরক্তি লাগে যদি বৃষ্টি নামে। বৃষ্টি মানে সৌভিক এর কাছে অবশ্যই বাড়িতে থাকলে রোম্যান্টিক, তবে বাইরে বেরোলেই কিন্তু আনরোম্যান্টিক হয়ে যায় সৌভিক, সেটাও কিন্তু সে বলে দিয়েছে। আর বৃষ্টিকে ভিলেন বানিয়ে নিজেকে বাঁচিয়েছিল, অফিসে লেট করে ঢুকেছিল আর সেজন্যই কিন্তু বসকে বলেছিল এই দেখো না শার্ট পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছে, আর এই ভেজা শার্ট নিয়ে এসি রুমে কাজ করা ভীষণভাবেই দুষ্কর স্যার, তাই প্লিজ শরীর খারাপ করবে বলে ছুটি চাইবো তখন, আর এর জন্যই কিন্তু আমাকে একটু লেট করে আসতে হলো, শার্টটা পাল্টে এটাই কিন্তু আমি এলাম এই জন্যে। কি ঠিক করেছি না? বস কিন্তু কিচ্ছু বলেননি সেই দিন, কারণ ভিলেন বৃষ্টি কিন্তু সৌভিককে একেবারে বাঁচিয়ে দিয়েছিল। এমন কোন সিচুয়েশন আছে? প্লিজ প্লিজ প্লিজ সেন্ড করতে থাকো 9903653992 তে। ওরে বাস, প্রচুর প্রচুর কিন্তু মেসেজ আসছে। সুভাষ চক্রবর্তী, সুভাষ দা উত্তর বাওয়ালি থেকে কি বলছেন, অনেক যাগযজ্ঞ করে পাওয়া বৃষ্টি আমার কাছে কিন্তু একেবারে পরম প্রাপ্তি, তাই বৃষ্টিকে কখনোই আমি ভিলেনের আখ্যা দিই না, আমার কাছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি। আহা দারুণ ব্যাপার কিন্তু, বুঝতে পারছি রোম্যান্টিক কিন্তু আমাদের সুভাষদা। তুমি তো সেন্ড করছো বৃষ্টি কখন ভালো লাগে না তোমার, কখন বৃষ্টি মাথা ব্যথার কারণ হয়ে ওঠে তোমার কাছে, সে কথা থেকে জানাচ্ছ তুমি বৃষ্টি মানেই, ঝেপে বৃষ্টি মানেই তোমার কাছে ঠিক কি। বৃষ্টির ব্যালেন্স শিট সেন্ড করছো 9903653992 তে, তারই সঙ্গে কিন্তু শেয়ার করছো ওই যে সবজি বাজারে গেলেই সবজির দাম বাড়লেই যেটা শুনতে হয়, অতিবৃষ্টি না হলে অনাবৃষ্টি, বৃষ্টিকে ভিলেন বানিয়ে এভাবেই কিন্তু তারা তাদের জিনিসগুলো বিক্রি করে, সেল করে। তো তুমি কি করো, বৃষ্টিকে কোন সিচুয়েশনে অজুহাত হিসেবে দেখিয়ে ভিলেন বানিয়ে নিজেকে রক্ষা করেছো সেটাই তুমি শেয়ার করতে থাকো। আমি তো যেটা করব সেটা হচ্ছে এখন যাব হাওয়া অফিসে, কারণ আমাকে জানতেই হবে যে আজকে মেঘ ভাঙা রোদ উঠবে কিনা, বৃষ্টির শেষে রোদ আসবে কিনা, সেই রোদের নিশানাই কিন্তু এখন রয়েছে তোমার কানে।

0: হাওয়া অফিসের হালচাল হালচাল
1: ওইভাবেই তো চলে এলাম একেবারে সোজা হাওয়া অফিসে। আকাশের মুড পুরো বিগড়ে গেছে, এই ভালো এই খারাপ, প্রেমের মতো অনেকটা। বৃষ্টির চান্সেস কিন্তু আজ সারাদিন ধরেই রয়েছে, হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টি হবে। টেম্পারেচার

থাকবে রেসপেক্টিভলি 31 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল রবিবারের হাইস্ট টেম্পারেচার ছিল 30, যা স্বাভাবিক থেকে 2.5 ডিগ্রি কম। লোয়েস্ট টেম্পারেচার ছিল 26, যা স্বাভাবিক থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 97%, মিনিমাম 88%, বৃষ্টি 33 মিলিমিটার হয়েছে। ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং মেসেজ আছে, কিন্তু আজ এবং কাল যাওয়া যাবে না মাছ সমুদ্রে। নৌকা ভাসিয়ে, ট্রলার ভাসিয়ে ইলিশ ধরতে যাওয়া যাবে না, কারণ সমুদ্র থাকবে ভীষণভাবেই রাফ। 50 থেকে 55 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। 8টা তো বাজতে গিয়েছে, অফিসে যাওয়ার সময় এগিয়ে আসছে, বৃষ্টিও এবার কিন্তু ফর্মে রয়েছে। বৃষ্টিকে নিয়েই চলছে চর্চা, বিশ্রামপ্রিয় বৃষ্টি যে ছন্দে ফিরেছে, ত্রিফলা অ্যাটাকে সে কিন্তু ভাসাবে, এমন পূর্বাভাসই কিন্তু রয়েছে। বৃষ্টি হলেও জ্বালা, বৃষ্টি না হলেও জ্বালা, সেই জন্যই তো তোমাকে সেন্ড করতে বলেছি 9903653992 তে, কি বলো তো? আরে বাবা, ওই যে বৃষ্টিকে ঢাল হিসেবে ব্যবহার করে তুমি কবে বৃষ্টিকে ভিলেন বানিয়ে নিজেকে কোন সিচুয়েশন থেকে বাঁচিয়েছিলে সে কথা তো তুমি জানাচ্ছই, আর সঙ্গে অবশ্যই বৃষ্টির ব্যালেন্স শিটটাও জানাচ্ছ। ঝেঁপে বৃষ্টি মানে তোমার কাছে ঠিক কি, আর বৃষ্টি কখন তোমার কাছে ভীষণভাবেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তুমি বলতে থাকো 10টার মধ্যে 9903653992 তে জানিয়ে ফেলো। এখন নিচ্ছি নিউজ হেডলাইন্স ব্রেক, ঠিক 8টা 2 তে ফিরছি, আর তারপরেই ফিরেই কি কি থাকবে, অবশ্যই থাকবে বৃষ্টির ব্যালেন্স শিট থেকে থাকবে শহরের রীতিকথা, সঙ্গে হবে অনেক গল্প কথা, থাকবে ট্রেন কথা থেকে মহাকাশ কথা, এখন হবে অনেক গল্প কথা, থাকবে তো সমস্ত কিছুই থাকবে। আর এখন সেই ঝোড়ো গানটাই আসছে, তুফান মুভির সাউন্ড ট্র্যাক থেকে সেই ঝোড়ো গানটা শুনতে শুনতেই চলে যাচ্ছে নিউজ হেডলাইন্স ব্রেকে। 107 FM রেনবো, স্টে টিউনড।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাকে শৌর্য, দেশাত্মবোধ ও আত্মত্যাগের কালোত্তীর্ণ দৃষ্টান্ত বলে বর্ণনা করেছেন। এক নিবন্ধে তিনি বলেন, ভারতের অখণ্ডতার প্রতি অবিচল নিষ্ঠাই ছিল ডক্টর মুখোপাধ্যায়ের জীবনের মূল ভিত্তি। তিনি বলেন, দেশভাগের সময় পশ্চিমবঙ্গ যাতে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুক্ত থাকে তা নিশ্চিত করতে ডক্টর মুখোপাধ্যায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠান সরকারের সহকার্যে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সংগঠনের সদস্য নিয়ে আজ এক বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনা সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। ওপেক প্লাস তেল উৎপাদনকারী গোষ্ঠী আগামী মাস থেকে ধীরে ধীরে তেল উত্তোলনের পরিমাণ বৃদ্ধি করবে বলে জানিয়েছে। এর ফলে তেলের যোগান বাড়লে ইরানের সঙ্গে আমেরিকার ইসরায়েলের যুদ্ধ পূর্ববর্তী সময়ে তেলের যা দাম ছিল সেখানে নেমে আসতে পারে। অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক এবং তার মিত্র দেশগুলো, যারা যৌথভাবে ওপেক প্লাস নামে পরিচিত, গতকাল জানিয়েছে আগস্ট মাসে 7টি দেশ সম্মিলিতভাবে দৈনিক 1,88,000 ব্যারেল তেল উৎপাদন বাড়াবে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স দেশগুলির প্রধান মাদক বিরোধী এজেন্সি সমূহের দুদিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এই সম্মেলনে প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা মজবুত করার বিষয়েও আলোচনা।

0: পড়াশোনা করবেন। রাজ্যপাল আর এন রবি উত্তরবঙ্গ সহ রাজ্যের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ফের বৈঠকে বসবেন বলে জানা গেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আগামী 20 জুলাই এই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড 3-1 গোলে এগিয়ে রয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: তুমি শুনছো সোমবারের নমস্কার কলকাতা আর যে মৌমিতার সঙ্গে। আজকে তো 21-এ আষাঢ়, 6 জুলাই, অফিসিয়ালি বর্ষাকাল। আর এখন আবার ত্রিফলা অ্যাটাকে কম জরি বৃষ্টি কিন্তু পেয়েছে গতি। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তো চাপে রেখেই যে সঙ্গে আবার অ্যাক্টিভ রয়েছে মৌসুমি বায়ু। বৃষ্টি নাকি কলকাতাতে 200 মিলিমিটার হবে একদিনেই, নাকি এতটা বৃষ্টি হবে আপডেট কিন্তু এমনটাই। বর্ষা নিয়ে চলছে হেভি চর্চা, জোর চর্চা চলছে। গত এক মাসেও ছিল সে চর্চাতেই, ওই অফিসেই হোক কিংবা ট্রেনের কম্পার্টমেন্ট বা কলেজের ক্যান্টিন, সব জায়গায় আলোচনার বিষয় ছিল বৃষ্টি কবে আসবে। আর এখন আধ ঘন্টা বৃষ্টি হলেই লোকজন বলছে এই বৃষ্টি কখন থামবে রে। মনসুন অন হতেই কিন্তু রেইন রেইন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে, এই কথাটা কিন্তু বলা শুরু হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যাও ফিরে বৃষ্টি, উথাল পাথাল আবার হবে দেখা আগামীকাল। বৃষ্টি হলেও জ্বালা আর বৃষ্টি না হলেও জ্বালা। তাই তো আজ সাত সকাল থেকেই তুমি সেন্ড করছো বৃষ্টির ব্যালেন্স শিট। কখন তোমার বৃষ্টি পছন্দ হয় না, বৃষ্টি ভীষণ অপছন্দ লাগে সেটা তুমি বলছো। ঝেপে বৃষ্টি মানে তোমার কাছে ঠিকই সেটাও তুমি জানাচ্ছ। বৃষ্টির ব্যালেন্স শিট সঙ্গে তুমি পাঠাচ্ছ যেটা, সেটা হচ্ছে সবজি কিনতে গেলে যেমন তোমাকে আমাকে শুনতে হয় ওই সবজির দাম কেন বেশি। যখনই আমরা জানতে চাই তখনই কিন্তু আমাদেরকে বিক্রেতা বলতে থাকেন অতি বৃষ্টির কথা, না হলে বলেন অনাবৃষ্টি, তাই তাকেই দায়ী করে দেন। তো তেমন তুমিও নিশ্চয়ই বৃষ্টিকে মাঝে সাঝে ভিলেন বানাও, বা বৃষ্টিকে তুমিও নিশ্চয়ই অজুহাত হিসেবে খাড়া করে দাও। তো কখন কোন সিচুয়েশনে তুমি এরকম ভাবে তোমার লাইফে ভিলেন বানিয়ে নিজেকে সেভ করেছিলে, অজুহাত হিসেবে বৃষ্টিকে দেখিয়ে তুমি কিভাবে নিজেকে বাঁচিয়েছিলে, সে কথাও ছোট্ট করে আজকে কিন্তু লিখে জানাচ্ছ। আর সেই সমস্ত কথা সবাইকে শেয়ার করব বলেই তো কাম ব্যাক করলাম নিউজ হেডলাইন্সের পর। শুনছি তো এবছর পুজোতেও নাকি বৃষ্টির চান্সেস রয়েছে। পুজোয় ফ্যাশনে কিন্তু ভাসবো বৃষ্টিকে সঙ্গে নিয়ে, তাতে কি, পুজো আসতে তো বাকি এখন ওই 93 দিন। মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে আসবেন 93 দিন পরে। অলরেডি কিন্তু 8টা বেজে গিয়েছে, উইকের ফার্স্ট ডে সোমবার, গোটা দিনটা ওয়েট করছে তো তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য। আর আমিও তো শেয়ার করব ট্রাফিক আপডেট থেকে, ট্রাফিক নজরদারির কথা হবে, সঙ্গে হবে শহরের রীতি কথা থেকে, ট্রাম কথা হবে, ফুটবল কথা থেকে হবে, রকেট কথা, আর হবে তো অবশ্যই বৃষ্টি কথা। এসে তো গেছি একদম তোমার পাশাপাশি, তোমার কাছাকাছি। আসলে কি বলতো, তোমাকে ছেড়ে থাকাটা না ভীষণ কঠিন, সেজন্য তো গত সপ্তাহের পর আজ আবারও চলে এসেছি, সপ্তাহের একেবারে প্রথম দিন। খুব কঠিন না তোমাকে ছেড়ে থাকাটা।

0: সত্যি বলছি, ভীষণ কঠিন, ভীষণ কঠিন তোমাকে ছাড়া একটা দিন থাকাও। তার জন্য তো গত সপ্তাহের পরই আজকে একেবারে সপ্তাহের প্রথম দিনই তোমার কাছে চলে এসেছি। আছি তো একদম পাশাপাশি, কাছাকাছি আছি এখনো, কিন্তু প্রায় কতক্ষণ আছি, অবশ্যই অবশ্যই প্রায় দু ঘন্টা আছি, কারণ এই মুহূর্তে কিন্তু তুমি আমি চলে এসেছি নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়। আর আর কি এসেছে, সেও ট্রলার ভরে এখন হাজির হচ্ছে বাজারে ইলিশ। চলছে তো ইলিশ উৎসব, পুরোপুরি একেবারে জলের দরে নয় ইলিশের দামটা, দামে ছ্যাঁকা লাগলেও কিন্তু ইলিশ পার্বণ চলছে জোর কদমে। রকমারি ইলিশ আইটেমে লাঞ্চ সারতে চাইলে তুমি চলে আসতে পারো নলবনে, ফিশারিজ ডিপার্টমেন্টের অ্যারেঞ্জ করা ইলিশ পার্বণ চলছে। আর এদিকে কিন্তু এসেছে রেলের নতুন অ্যাপ, পাংচুয়ালিটি BZA অ্যাপ, যা তোমাকে কিনা ট্রেনের গতিবিধি জানাবে নির্দিষ্ট টাইম টেবলের শেডিউল থেকে। যদি 15 মিনিটস লেট হয়ে থাকে তাহলে কিন্তু তোমার মোবাইলে সঙ্গে সঙ্গে চলে আসবে নোটিফিকেশন, যা তোমাকে ট্রেন মনিটরিংয়ে সাহায্য করবে। আর হয়ে গেল তো সবুজ ট্রেনের ট্রায়াল হয়ে গেল, ছুটবে এবার হাইড্রোজেন ট্রেন। শহর কলকাতায় বাড়ছে ই বাস পরিষেবা, আসছে ট্রলি বাস, আর হলুদ ট্যাক্সিও তো কনভার্ট হচ্ছে ই ভেহিকেলসে। আর এবারে গঙ্গার নিচ থেকে ছুটবে নাকি মেট্রোর মতো গাড়িও, প্ল্যান কিন্তু একদম রেডি। আর রেডি আমিও লালবাজারে যাবো বলে। এখন যারা গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর আর যে মৌমিতাকে শুনতে শুনতে ভাবছো শহর কলকাতায় আজকে রাস্তাঘাটের কীরকম অবস্থা, কারণ বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে, টিপ টিপ টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টি হয়েছে, তাহলে রাস্তাঘাটের অবস্থা আজকে কীরকম সেই তাদের আপডেট শেয়ার করবো বলেই তো। আর যে মৌমিতা সোজা চলে যাচ্ছি কোথায়, লালবাজারে।
1: তার জন্য যান চলাচলের কোনো সমস্যা হচ্ছে না বড়সড়, এখন আশা করছি স্বাভাবিকই থাকবে।

0: জমায়।
1: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে শহর কলকাতার রাস্তাঘাটের অবস্থা কিরকম রয়েছে, কোথাও সেভাবে জল জমার খবরটাও তুমি পেলে যে হয়নি, সেরকমভাবে জল জমে নেই, আর তার সঙ্গে সঙ্গে তুমি এটাও জানলে যে আজকে মিটিং মিছিল, কিন্তু সেভাবে বড়সড় মিটিং মিছিলের খবর আজকে নেই। আর হ্যাঁ, ট্রাফিক আইন কিন্তু ভীষণ কড়াকড়ি হয়েছে, কারণ একদম মানে তোমাকে বলছি ইনটক্সিকেটেড অবস্থায় যদি কেউ গাড়ি চালায় তাহলে কিন্তু ফাইন হচ্ছেই, সঙ্গে লাইসেন্স বাজেয়াপ্ত হয়ে যাবে 1 বছরের জন্য, আর হেলমেট ইউজ না করলে জরিমানা 3 গুণ হয়েছে। আর এসেছে তো নতুন এক যন্ত্র, চলে এসেছে অন স্পট পলিউশন টেস্ট হচ্ছে এবারে, মানে তুমি তোমার সঙ্গে রয়েছে পিইউসি, তো সেই সার্টিফিকেট নিয়ে তুমি বেরিয়েছো আর তুমি ভাবছো এই তো আমি সেফ আছি, না এই ব্যাপারটা কিন্তু একদম নেই, কারণ এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে কিন্তু রয়েছে 35টা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে ওই ফোর হুইলার বলো, টু হুইলার বলো বা অটো বলো, সমস্ত কিছু কিন্তু একদম ধরে ধরে টেস্ট হচ্ছে। তাই নিশ্চিন্তে কিন্তু থেকো না, অত্যাধুনিক যন্ত্রে দূষণ পরীক্ষা হচ্ছে, পিইউসি রাখলেই শুধু হবে না, সঙ্গে এদিকে এদিক ওদিক একটু যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে পরীক্ষার মুখে পড়তেই হবে। আর তবে কোনো পরীক্ষা কিন্তু দিতে হবে না, মেসেজ সেন্ড করতে মানে বৃষ্টির ব্যালেন্স শিট সেন্ড করতে, শেয়ার করতে। ফিরছি আমি তোমার বৃষ্টির ব্যালেন্স শিট নিয়ে, ফিরছি রেইনবো নিউ টিউন শুনে। আপাতত যে গানটা আসছে, যে মুভিটা রিলিজ হয়েছে একদম এই কয়েকদিন আগে, সেই মুভির সাউন্ড ট্র্যাক থেকেই আসছে তোমাদের জন্য এখন গান। কোন মুভিটা বলো তো আসছে রেইনবো নিউ টিউনে? এখন আসছে যেটা, সেটা হচ্ছে ফুল পিসি ও এডওয়ার্ড, সেই মুভির সাউন্ড ট্র্যাক থেকে কিন্তু এখন থাকছে তোমার জন্য রেইনবো নিউ টিউনে সুতীর্থ এবং বনির ট্র্যাক।
2: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আটটা বেজে আঠারো মিনিট হয়ে নয় সেকেন্ড, তুমি শুনছো 107 FM রেনবো সোমবারের নমস্কার কলকাতা আর যে মৌমিতার সঙ্গে। কলকাতা এখন পুরোপুরি বর্ষার আমেজে ফুটবলের মেজাজে, চলছে এখন 23তম ফুটবল বিশ্বকাপের শেষ 16 পর্বের নকআউট ম্যাচগুলো। আর ওই যে গতকাল মানে আজকেই মাঝরাতে ব্রাজিলের খেলা ছিল নরওয়ের সঙ্গে, আহা ব্রাজিল কিন্তু হেরে গেছে। না, আমি আর্জেন্টিনার সাপোর্টার বলে যে ব্রাজিল হেরে গেছে বলে আমি খুব আনন্দ করব নাচবো তা নয়, আসলে ব্রাজিল হেরে গেছে, নরওয়ে জিতে গেছে, তো সেই একটা ব্যাপার রয়েছে। নরওয়ে ভালো খেলেছে তাই জন্যই সে দুটো গোল দিয়েছে, ব্রাজিল একটু একটা মাত্র গোল দিতে পেরেছে। যাই হোক, আর কালকে 7th July রাত 9:30 কিন্তু মুখোমুখি হবে আর্জেন্টিনা কার ইজিপ্টের। আর এদিকে আজকে তো আজকে থেকেই ছুটবে শিয়ালদা বারাসাত এসি লোকাল, তেমন কিন্তু হাওড়া দীঘা রুটেও ছুটবে অগস্ট থেকে অত্যাধুনিক ফেসিলিটিসে আসা এক এসি ট্রেন, যাতে কিনা থাকছে ইকোনমিক কোচ, কিন্তু খরচ হবে খুব সামান্য। অর্থাৎ দীঘা ভ্রমণ হবে একেবারে খুব আরামে, যা কিনা বাজেট, যে বাজেটটা একেবারে পকেট ফ্রেন্ডলি, পকেট সাপোর্ট করবে। থাকবে তো সেখানে প্যান্ট্রি কার্ডও রয়েছে, আর ওদিকে কিন্তু অগস্টেই সূর্যগ্রহণও রয়েছে যা দেখা যাবে বিদেশ থেকে, তিনটে দেশ থেকে দেখা যাবে, তবে কলকাতাতে কিন্তু দেখতে পাবে না। ওই দেখো মন খারাপ করো না, কলকাতাতেও তুমি দেখতে পাবে, একেবারে রিয়েল টাইমেই পাবে, কিন্তু কীভাবে সেটা তো অবশ্যই বলবো, কারণ তার জন্য তোমাকে আসতে হবে BITM-এ ডিজিটাল ডোমে বসে তুমি দেখতে পাবে। কলকাতাবাসী হয়েও কিন্তু একই সময় 12th August সূর্যগ্রহণ দেখতে পাবে, আর আমিও তো দেখবো। এখন ওই যে বৃষ্টি কথা, বৃষ্টির ব্যালেন্স শীট যেটা কিনা রয়েছে 9903653992, এই মুহূর্তে আমি সোজা চলে যাচ্ছি কোথায়, আরে বাবা এসি লোকাল চলবে তো, আর একটু পরের থেকে এসি লোকাল ছুটবে, কোথায়, শিয়ালদা থেকে বারাসাতে। না, এটা ছোটে রানাঘাট মুখী হয় সেটা তো বিকেলবেলায়, না সন্ধেবেলায়, কিন্তু বারাসাতে সকালবেলা কী করে যাবো? ওই যে বললাম একটু আগেই, বারাসাতে তো যেতেই পারি, কারণ আজকে থেকেই একটু পরেই এই 10:30 দিকেই কিন্তু ছুটবে সেই এসি লোকাল, তো সেই এসি লোকালে চড়ে কিন্তু আমি যেতেই পারি বারাসাতে। আর সেজন্যই তো আমি তোমাকে বলছি সোজা আমি এখন এই বারাসাতেই যাব, কারণ আমার সেটাই ইচ্ছে রয়েছে। সেই বারাসাতে যাব বলেই তো আমি শাওনের কথাই তোমাকে আগে ভাগেই বলছি। শাওন কি বলছে, একবেলা বৃষ্টি হয়ে থেকে যাক, ব্যাস আর কিছু দরকার মানে থেমে যাক, এটা ঠিক আছে, কিন্তু সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, এক দুদিন একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, এই জিনিসটা না একদম শাওনের পছন্দ হয় না। তার উপর যদি কোথাও বেরোতে হয় এই বৃষ্টির মধ্যে, জুতো ভিজে গিয়ে পায়ে ফোসকা পড়তে বাধ্য, তো সেই সঙ্গে রাস্তায় জমা জলের মধ্যে দিয়ে কোনো গাড়ি গেলে গাড়ির চাকায় লেগে জল ছিটিয়ে এসে পুরোপুরি মোটামুটি স্নান করে ফেলা, এইগুলো তো আছেই, শাওন সেগুলোই বলছে। একটানা বৃষ্টি মানে শাওনের কাছে এমন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, এমন একটা আবহাওয়া যেটা কিনা শীতকালের মতোই বিরক্তিকর, কারণ ওই একটাই, পা ঠান্ডা হয়ে গেলে আর কিছুতেই গরম হতে চায় না। শাওন তো এমনটাই বলছে, তুমি কি বলছো সেটাও জানিয়ে ফেলো। শাওন আরও কথা বলেছে, শাওন আর কি বলছে, কোনোদিনও বৃষ্টির অজুহাত দিয়ে কোথাও কোনোভাবে কেস খাওয়ার হাত থেকে শাওন নিজেকে বাঁচায়নি, আসলে গুড বয়, সেই গুড়ি গুড়ি ইমেজটা ধরে রাখার জন্যই কিন্তু শাওন এমন কথাটা বলেছে। সত্যি কি তাই শাওন? না না, শাওন সত্যি কথা বলছে, বুঝতে পাচ্ছি, কারণ বৃষ্টিকে আলাদা করে ভিলেন বানানোর দরকার হয়নি শাওনের, একটানা বৃষ্টি এমনিতেই ওর কাছে ভিলেন, তার মধ্যে আবার আর এক দোসর জুটেছে বর্ষাকালে বাজ পড়া, যেটা আগে হতো বলে মনে হয় না, মনে পড়ে না। শুধু ভালো একটা দিক একটাই, যে বৃষ্টি হলে এয়ার কোয়ালিটি যে ইন্ডেক্স সেটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। এক্স্যাক্টলি তাই, ঠিক একদম ঠিক বলেছো, তবে বাজটা যে পড়ছে এত বেশি বেশি করে, আগের দিনই তোমাদেরকে এসে বলেছিলাম যে সায়েন্টিস্টরা গবেষকরা বলছেন যে প্রচুর পরিমাণে গাছ কমে যাচ্ছে, গাছ কমে যাওয়ার জন্যই কিন্তু শহর কলকাতায় এত মুহুর্মুহু বাজ পড়ছে, তাই গাছ কিন্তু আমাদের এবারকে লাগাতেই হবে, গাছ লাগালে কিন্তু এই মুহুর্মুহু বাজ পড়াটা একটু হলেও কমবে, এমনটাই কিন্তু গবেষকরা বলছেন। আর রয়েছে তো তুমি আমার সঙ্গে অবশ্যই 9903653992-তে, তাই জন্যই তো এবার সোজা চলে যাচ্ছি কোথায়, এই মুহূর্তে লালমোহনদা একটা মেসেজ করেছিলেন কিন্তু আবার ডিলিট করে দিয়েছেন দেখছি, এরপরে আমাকে কে মেসেজ করেছে একটু দেখি। হ্যাঁ, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে কি বলছে, শীতকালে বৃষ্টি ওর একদম মানে শীতকালে বৃষ্টি ওর পছন্দ হয়, কিন্তু একটানা 4-5 দিন বৃষ্টি হলে ওর মোটেই ভালো লাগে না, এই বর্ষার বৃষ্টি 2-3 দিন হলো ঠিক আছে, ওর কাছে বৃষ্টি মানে মানে আমাদের রজতের কাছে বৃষ্টি মানে ঝেঁপে বৃষ্টি মানে ভালো ভালো খাওয়া দাওয়া, একটা লেজি ডে, সারাদিন বাড়িতে থেকে উপভোগ করা যায়, সব থেকে রাতের

বৃষ্টিটাই হচ্ছে ভালো লাগে, ঘুমটা ভালো হয়, তো সেই জন্যই তো রজত বলছে রাতের বৃষ্টিটা ভালো লাগে। যুদ্ধের সময় যেমন ঢাল ব্যবহার করে তেমনই বৃষ্টিকেও ব্যবহার করেছে আমাদের রজত, এই তো বলে ফেলেছে। কি করেছে, কত জায়গায় যেতে দেরি হয় তো সেই দেরিটা হলেই বৃষ্টিকে দোষ দিয়ে দিয়েছে, বলেছে কাল বৃষ্টিতে জামা কাপড় ভিজে গেছে কীভাবে যাবো বলো তো, ওই জন্যই তো আমি তোমার কাছে সময় মতো পৌঁছতে পারিনি রজত। এইভাবেই কিন্তু বৃষ্টিকে ঢাল বানিয়ে, ঢাল হিসেবে বা ভিলেন বানিয়ে কিন্তু বা অজুহাত হিসেবে খাড়া করে নিজেকে বাঁচিয়েছে। আর এই তুমি কি করেছো সেটা আমাকে জানাতে থাকো 9903653992, কিন্তু হাট করে খোলা রয়েছে। এই মুহূর্তে আমি কোথায় যাচ্ছি, অর্জুন সিং তামিলনাড়ু থেকে, কি বলছে অর্জুন, বৃষ্টিকে তখন মনে হয় সব থেকে বড় শত্রু যখন পোষ্যদের খাওয়ার সময় বৃষ্টি এসে বিঘ্ন ঘটায়। একদম তাই, আর বিশেষ করে আমারও খুব কষ্ট হয় যখন ঝেঁপে বৃষ্টি হয়, রাস্তার যে কুকুররা রয়েছে স্ট্রিট ডগেরা ওদের বড় কষ্ট হয়। বাড়ির কুকুর ঠিক আছে, বাড়ির পোষ্য তারা তো নিশ্চয়ই একটা শেল্টার থাকে শেল্টারে, কিন্তু যারা রাস্তায় থাকে তাদের জন্য সত্যি ভীষণ কষ্ট হয়। আর তার সঙ্গে সঙ্গে রজত এই আমাদেরকে অর্জুন যেটা জানাচ্ছে, অর্জুন সিং তামিলনাড়ু থেকে, যে ও যখন ছুটিতে থাকে তখন এক পশলা বৃষ্টি রোমান্টিক কবি কবি একটা ব্যাপার এসে যায়, তখন হয়তো হাতে একটা পেনও নিয়ে নেয় অর্জুন, এবং অর্জুনের সেই সময় ওই তীর ধনুক না থেকে হাতে পেন থাকে এবং রোমান্টিক হয়ে একটা কবি কবি ভাব যখন এসে যায় কবিতাও সে লিখে ফেলে। বৃষ্টিকে ভিলেন বানিয়ে অর্জুন স্কুলে একবার মুক্তি পেয়েছিল, অঙ্ক স্যারের হাত থেকে বেঁচেছিল। গতকালে অঙ্ক করেছি কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে খাতা, তাই মা কিছু বই খাতা শুকোতে দিয়েছে, সেই জন্যই স্যার আনতে পারিনি। কিন্তু আমি কি করেছিলাম, একবার বৃষ্টিতে সবাই যারা ভিজে এসেছে তাদেরকে প্রেয়ার লাইনে ছুটি দিয়ে দিল, কিন্তু আমাদের কয়েকজনের ছুটি দিল না, কারণ আমরা ওই বৃষ্টির আগে স্কুলে এসে গিয়েছি। তো যখন এসেছি তখন একটা কাজ করলাম, দুষ্টু বুদ্ধি হলো, ফার্স্ট পিরিয়ডের পরেই আমরা বাইরে গেলাম জল খাবো বলে, তো সেই বাইরে গেলাম, বাইরে গিয়ে রেন পাইপের জলে যথারীতি স্কার্ট ভিজিয়ে নিয়ে চলে এলাম। কিন্তু উপায় হচ্ছে স্কার্টটাকে চেঞ্জ করে অন্য ড্রেস পরে আমাদেরকে বসতে হলো, কিছুতেই সেই স্কুলটা কিন্তু রেনি ডে হিসেবে ছুটি পায়নি। অর্জুন যেটা পেয়েছিল অঙ্ক কষার খাতা নিয়ে, এটা কিন্তু বেশ বেশ বেশ ভালো লাগলো। আর এরপরে রয়েছে তো তোমাদের প্রত্যেকের মেসেজ, অবশ্যই অবশ্যই শেয়ার করব যা তুমি সেন্ড করছো 9903653992। আসছে তোমার কাছ থেকে বৃষ্টির ব্যালেন্স শিট, আসছে তো সামনেই কি বলতো রথযাত্রা আসছে, সেই রথযাত্রায় মানে রথের দিন হাতে দড়ি নিয়ে সোজা স্টুডিওতে চলে আসবো, কারণ সেদিনও আমি লাইভ থাকবো। আর কি আসছে, নতুন রুটে নতুন লুকে মেট্রো থেকে ট্রামও কিন্তু আসছে, মেট্রো ছুটবে তো সেক্টর 5 থেকে কলকাতা স্টেশনে কিন্তু মেট্রো ছুটবে। আর এদিকে কলকাতার ঐতিহ্য তো ট্রাম, অস্ট্রেলিয়া ফ্রান্সের প্রযুক্তিতে ভর করে নতুন রূপে কিন্তু আসতে চলেছে ট্রাম এবার শহর কলকাতা। এবং যেটা হতে চলেছে সেটা হচ্ছে ট্রাম কিন্তু এবার ইলেকট্রিক ওয়্যার ছাড়াই কিন্তু সে ছুটবে, কিভাবে ব্যাটারি চালিত ট্রাম কিন্তু এবার ছুটবে, তেমনই কিন্তু একটা ট্রায়ালের কথা চলছে। তার মানে ট্রাম কিন্তু এবার শহর কলকাতায় নতুন রূপে নতুনভাবে আসতে চলেছে, যেটা সত্যি সত্যি ভীষণ ভালো, কারণ ট্রাম হচ্ছে আমার তোমার শহর কলকাতার একেবারে ঐতিহ্য। অস্ট্রেলিয়া ফ্রান্সে সেই প্রযুক্তিতে ভর করেই নতুনভাবে নতুন লুকে আসতে চলেছে ট্রাম, জুড়তে চলেছে উত্তর থেকে দক্ষিণ মোট 40টা রুটে ছুটবে এই ট্রাম। আর ওদিকে ভিক্টোরিয়ার সামনেও মাটির নিচে মেট্রো স্টেশন প্রায় রেডি, যে রুটে জুড়বে ইডেনের সঙ্গে মেট্রো। আর আসছে তো হাই স্পিড ট্রাম, দ্রুত গতির ট্রাম ছুটবে এবারে শহরে, মেট্রো আর ট্রাম নেটওয়ার্কে এক সুতোয় বেঁধে ই ট্রিপ গড়ে তোলাটাই হচ্ছে আমাদের শহর কলকাতার একমাত্র লক্ষ্য। আর সেই শহর কলকাতায় তুমি কি করতে পারো, হারিয়ে যেতে পারো, অবশ্যই পারো হারাতে, তেমনই তো একটা হারিয়ে যাওয়ার গান তোমাকে জাস্ট ডেডিকেট করছি, কারণ সফরটা যাতে জমে যায়।

হারিয়ে তুমি যেতেই পারো এই শহরে, কারণ হারানোর অনেক জায়গা আছে, সফর জমানোর জায়গা আছে, আর তাই জন্যই তো তোমাকে বলছি হারিয়ে যেতেই পারো নির্দ্বিধায়। এই কলকাতায় রয়েছে কত শত মিউজিয়াম, রয়েছে পার্ক, আছে ওয়াটার পার্ক, আছে ব্ল্যাক প্যাগোডা থেকে জাপানি গার্ডেন, আছে তো চীনা পট্টিও আছে, এগুলো শহর কলকাতার কাছ থেকে আমাদের প্রত্যেকের উপরই পাওনা। তবে হ্যাঁ, মনে রেখো কিন্তু এই সমস্ত জায়গায় ঘুরবে তুমি যেমন মনের সুখে ফুরফুরে মেজাজে, তেমন কিন্তু ভুলেও গাড়ি পার্কিং কিন্তু করো না যেখানে সেখানে, কারণ করা আইনে কিন্তু এবারে আটকাচ্ছে কলকাতা পুলিশ, সঙ্গে দিতে হবে জরিমানা। আর এদিকে শহর কলকাতায় এবারে হচ্ছে কিন্তু ডলফিন পার্ক, হচ্ছে কলকাতা আই, সব হচ্ছে এই গঙ্গা পাড়ে। আর এদিকে গঙ্গায় উঠছে তো বড় বড় ইলিশ উঠছে, ইলিশ উঠছে জালে, রূপালি শস্যর পাশে কিন্তু এখন রয়েছে সোনা, হ্যাঁ সোনার মাছ। কোন মাছ বলো তো সোনার মাছ, দাম কত, সেই সমস্ত কিছু জানতে হলে একটু ওয়েট করো, বলবো সব বলবো। তোমার সেন্ড করা বৃষ্টি কথা, বৃষ্টি ব্যালেন্স শিট চেক করে তারপরেই তো আমি বলবো সেই সমস্ত কথা। এই মুহূর্তে আমি টেক্সট পেয়েছি পূর্ব বর্ধমান থেকে পিউপা। পিউপা কি বলছে, সবুজ ঢালু মাঠে কদম ফুলের সাদা পাপড়ি ঝুরঝুর করে পড়ছে, কারণ বর্ষাকাল। সকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ওর যেটা হয়, মানে পিউপার যেটা হয় সেটা হচ্ছে মাথা গরম হয়ে যায়। টিউশনে পরীক্ষা থাকলে বৃষ্টি তখন পিউপার কাছে জাস্ট হিরো হয়ে যায়, হিরো বনে যায়, আর পড়তে কিছুতেই সে যায় না, কারণ হিরো রয়েছে তখন সঙ্গে বৃষ্টি রয়েছে। তাই জন্য টিউশনে পরীক্ষা থাকলে বৃষ্টি পিউপার কাছে যে হিরো হয়ে যায়, পিউপা কিন্তু সেটাও আমাদেরকে নির্দ্বিধায় জানিয়ে দিয়েছে। তুমি কি জানাচ্ছ, 9903 65 999 2 হার্ট করে কিন্তু খোলা রয়েছে 10টা পর্যন্ত। এখন স্টুডিওর ঘড়িতে দেখাচ্ছে আমাকে 8:30 হয়ে 48 সেকেন্ড, জানোই তো আর যে মৌমিতা আশা মানে প্রচুর প্রচুর কথা বলে, আর অবশ্যই স্টুডিওর ঘড়িও দেখে আর সময় মতো 9903 65 999 2 চেকও করে, কারণ মৌমিতা তোমার মেসেজ দেখতে ভীষণ ভালোবাসে। এই মুহূর্তে আমার হাতে রয়েছে টেক্সট কৃষ্ণনগর শেখপাড়া মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, কে আমাকে মেসেজ পাঠিয়েছে বৃষ্টির, ওই বৃষ্টির যে আর কি বৃষ্টি কথা সেটা কে আমাকে পাঠিয়েছে, আজাদুল আকরা, শেখ আজাদুল আকরা কি বলছে, মৌমিতা তোমার উপস্থাপনায় শুনে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে টপিকে, এরপরে বলছে থ্যাংকস আ লট আমার সঙ্গে যে তুমি রয়েছো সকাল থেকে। আর শেখ আজাদুল বলছে যেটা, যে বৃষ্টি মানে হচ্ছে অবশ্যই খিচুড়ি সঙ্গে ইলিশ মাছ ভাজা, আর থাকো কোথায়, দক্ষিণ চব্বিশ পরগনার কাছেই তো রয়েছে ইলিশ, ইলিশের জায়গা একদম, তাই না, তো সেই জন্য তোমার বেশি বেশি ভালো লাগে, স্বাভাবিক, ইলিশ তো হবেই না, যেখানে কিনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় সেই মানুষটা, খিচুড়ি ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সঙ্গে সবাই মিলে মাঠে ফুটবল খেলা। এক্স্যাক্টলি, কেউ এখনো পর্যন্ত ফুটবল খেলার কথা আমাকে সেন্ড করেনি, যেটা তুমি করেছো, সত্যিই তাই। আর বিয়ে বাড়িতে যাওয়ার সময় বৃষ্টি একদম ভালো লাগে না, সত্যি একদম, কারণ পুরো ভিজে একসা হয়ে গেলে কি হবে, পুরো কেস খেয়ে যাবে। আর বৃষ্টিকে ভিলেন বানিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিল একবার শেখ আজ আজাদুল আকরা, সেটাও কিন্তু কৃষ্ণনগর শেখপাড়া মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদেরকে সেই কথাও জানিয়ে দিয়েছে টেক্সটের মাধ্যমে। রয়েছে প্রচুর হোয়াটসঅ্যাপ, কারণ আসছে 9903 65 999 2 এই মুহূর্তে। আমি কোথায় যাচ্ছি, সাঁকড়াইল হাওড়ায়, কারণ শর্মিষ্ঠা রয়েছে, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে কি বলছে, ভোরাই থেকে তোমার সঙ্গে আছি, খুব ভালো লাগছে শুনছি, বৃষ্টি হলে চাষবাস ভালো হয়, একদম ঠিক, ভালো ভালো মাছ পাওয়া যায়, প্রকৃতির একটু ঠান্ডা থাকে, আর বৃষ্টি হলে রাস্তা ভিজে, জল কাদা, জামা কাপড় শুকোয়।

না, খুব বাজে লাগে এই জন্য একভাবে বৃষ্টি হওয়া একদম শর্মিষ্ঠার ভালো লাগে না, সে কথা কিন্তু জানিয়ে দিয়েছে। কিন্তু বৃষ্টিকে ভিলেন বানিয়ে অজুহাত হিসেবে কবে কিভাবে নিজেকে সেভ করেছিল সেই সিচুয়েশনটার কথা কিন্তু আমাকে জানায়নি, আমি তো সেটাও জানতে চাইছি। তার সঙ্গে সঙ্গে এটাও বলছি, আবারও সেই আজকেও একই ব্যাপার, তরুণদা তরুণ কানার মেসেজ করেনি, জাস্ট দুটো ছোট্ট ছোট্ট শব্দ লিখে পাঠিয়ে দিয়েছেন। আমি তো চাইছি আপনার কাছ থেকে যে কথাগুলো এতদিন জানাতেন সেভাবেই পাঠান না আবারও মেসেজ আমাদেরকে। এই মুহূর্তে যাদবেন্দ্রদা কী বলছেন, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কী বলছেন সেটাই এবার সবাইকে বলি। বৃষ্টি মানে যেটা হচ্ছে জানলার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, রহস্য গল্প পড়া, এফএম রেইনবো শোনা, আর খিচুড়ি ইলিশ ভাজা পকোড়া ধোঁয়া ওঠা গরম চায়ের কাপে চুমুক দেওয়া। আমারও তো ভীষণ চা তেষ্টা পাচ্ছে, চাও খেতে ইচ্ছে করছে সঙ্গে পকোড়াও খেতে ইচ্ছে করছে, কারণ আজকে বৃষ্টির দিন। সে সমস্ত তো উপায় নেই, তো আপনারা যা যে যা আর কি আমাকে বৃষ্টির ব্যালেন্স শিট পাঠাচ্ছেন সেখানে এই সমস্ত কথা এলে ওই ঘ্রাণে না অর্ধভোজনাঙ্গের মতো আমারও পড়তে পড়তে একটু খানিকটা হলেও খাওয়া হচ্ছে, অর্ধ না হলেও মোটামুটি 15% আর কি হচ্ছে, হাফ না হলেও। এরপরে যেটা আমাদের বলছেন যাদবেন্দ্রদা, যে অতি বৃষ্টি হলে অফিস যাওয়া খুব বিরক্তিকর। এক্স্যাক্টলি তাই, গতবারে বৃষ্টির সময় যেভাবে আমি এসেছিলাম, আজকেও আমি যখন বৃষ্টির এই খবরাখবর দেখছি এবং ভোর রাত থেকে যখন বৃষ্টি হচ্ছে যখন বুঝতে পারছি, তখন আমারও কিন্তু খুব ভয় করছিল যে আজকেও আবার সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে আসতে গিয়ে আমারও না কোমর সমান জলে আবার না আসতে হয় এবং গাড়ি থেকে আবারও না নেমে পড়ে সেই আবারও না লরিতে ট্রাকে না উঠে বসতে হয়। যাই হোক, যেটা বলছেন আমাদের যাদবেন্দ্রদা সেটা হচ্ছে ছোটোবেলায় বৃষ্টির অজুহাতে স্কুলে যেতাম না, বাড়িতে বলতাম অতি বৃষ্টির জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছে, ব্যাস আর কিছু চাই না। এরপরে উনি অ্যাজ ইউজুয়াল ভোরাইয়ের কথা লিখেছেন, যেমনটা উনি সার্টিফিকেট পাঠিয়ে থাকেন তেমনই কিন্তু আজকেও বলছেন, আপনার মিষ্টি গলাতে উফ, নিজের কথা না এরকমভাবে বলতে, নিজের ঢাকটা নিজে পেটাতে কেমন যেন একটা লজ্জা লজ্জা করে। তবুও একটু বলি, জন্মদিনে আজকে বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্প এবং সরবরাহ মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন কাহিনী, ওনার পরিবার, অনেক কথা আলোচনা, মন ছুঁয়ে যাওয়া গান সব কিছু শুনে ওনার খুব ভালো লেগেছে সে কথা উনি জানিয়েছেন। আর অসাধারণ অসাধারণ উপস্থাপনা, উনি বাস, এবং ওনাকে অন্তরের বিনম্র শ্রদ্ধা উনিও জানিয়েছেন। একদমই তাই, আমরা প্রত্যেকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং বিভিন্ন রকম ঘটনার মধ্যে দিয়ে ওনাকে আজকে আমরা স্মরণ করলাম 107 FM রেনবোর তরফ থেকে। এরপরে যাদবেন্দ্রদার পরে আমি এবার কোথায় যাব, জুখিয়া বাজার যাদবেন্দ্রদার পরে এবারে আমি যাব যেখানে সেখানে কিন্তু প্রচুর জল জমে, এমন একটা জায়গাতেই আমি যাব, মানে সেটা কোথায়? আরে বাবা, যেখানে যাব যদি এক্ষুনি না যাই তাহলে আমার না পুরো বেহাল দশা হয়ে যাবে। আমি বেহালায় যাচ্ছি, বেহালায় উৎপল মাইতির কাছে চলে যাচ্ছি। উৎপল কি বলছে, আজকে পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে ভোরাই বেশ উপভোগ করলাম, থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য উৎপল। আজকে গর্ব করে বলতে পারি আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। একদমই তাই, শুধুমাত্র ওনার জন্য 125তম জন্মদিনে ওনাকে প্রণাম জানিয়েছে আমাদের বেহালার উৎপল। ঠিক তাই, আজকে আমরা, আমি তুমি আমরা, এই যে বাঙালি সবাই, সেটা শুধুমাত্র ওনার জন্যই সম্ভব হয়েছে। এই পশ্চিমবঙ্গ নামটা শুধুমাত্র ওনার জন্যই এসেছে, এবং আমরা না হলে এতদিন সব পাকিস্তানের মানুষজন হয়ে থেকে যেতাম, তাহলে কী করে কী হতো। যাই হোক, এরপরে যেটা বলছে আমাদেরকে উৎপল সেটা হচ্ছে, বাজারে যাবার সময় বৃষ্টি হলে ভীষণ বিরক্ত লাগে, বাজারে এত কাদা হয়, ঘুরে ঘুরে বাজার করতে ভীষণ বিরক্ত লাগে, তবে ভয় লাগে হাওয়াই চটি পড়ে মাঝে মধ্যে বাজারে যাই, পা যদি 19-20 হয়ে যায় 11 নম্বর তাহলে আর কী হবে, কুমড়ো পটাশ আর কিচ্ছু না, একদম পপাতা চম অমর চ এরকমটাই হয়ে যাবে। এরপরে উৎপল যেটা বলছে, বৃষ্টি আবার ভিলেন কখনোই নয় ওর কাছে, তবে গরমের থেকে হাজার গুণ ভালো বৃষ্টি, ঝেপে বৃষ্টি মানে উৎপলের কাছে যেটা হয় সেটা হচ্ছে ওর খুব আনন্দ হয়, নিজের মনের মতো করে রান্না নিজেই করে নিয়ে ও খাওয়া দাওয়া করে। আর আজকে তো সোমবার, সঙ্গে বৃষ্টি, আজকে বানাবে কাশ্মীরি গুচ্ছি পোলাও সঙ্গে মাটন কষা। আচ্ছা, কাশ্মীরি গুচ্ছি পোলাও, না এটা আমি খাইনি গো, কাশ্মীরে গিয়েছি বটে কিন্তু এইরকম পোলাও খাইনি। যাই হোক, ও আজকে ট্রাই করবে, যদি খুব ভালো হয় তাহলে ডেফিনেটলি আর যে মৌমিতাকে একদিন যেতে বলবে, এটা অন্তত মৌমিতা আশা করতেই পারে। এরপরে উৎপল যেটা বলছে, বৃষ্টি আমাকে বাঁচায়, আমার কাজ দেরি হলে কাস্টমারকে এক্সকিউজ দিতে সুবিধা হয়। এক্স্যাক্টলি সেটাই তো বলছি, তোমাদের সেই সিচুয়েশনটা জানানোর কথা, কীভাবে নিজেকে বৃষ্টিকে ঢাল হিসেবে বানিয়ে নিজেকে সেভ করেছিলে সেটাই আজকে বলে ফেলো, বা বৃষ্টির জন্য একটু দেরিতে আসলেও এক্সকিউজ হয়ে যায়, অজুহাত হয়ে যায় যে ওকে আর অজুহাত দিতে হয় না, তখন বলে কখন রেডি হয়ে গেছে, তো আপনি দেরি করে এলেন সেই জন্যই কিন্তু দেরিতে আমি দিচ্ছি। উৎপল
বলছে এই কথা। রয়েছে রয়েছে এখনো প্রচুর প্রচুর মেসেজ, দেখছি তোমার বৃষ্টি কথা থেকে, দেখছি বৃষ্টির ব্যালেন্স শিট, আর দেখছি স্টুডিওর ঘড়িতে এখন 8:37 হয়ে 22 সেকেন্ড হয়ে গিয়েছে। বাজারে তো যাবে তাই না? যদি দেখো বাজারে সোনার মাছ, রূপালী শস্যর পাশেই যদি সোনার মাছ দেখো তাহলে চমকিও না। ওই দেখো তুমি সোনার মাছ শুনলে যে অমনি তুমি সোনার

আপনার রং খুঁজতে যাবেন? না না, ওরম খুঁজতে যেও না। ইলিশের মরশুমে চোখ যায় আসলে রূপালী শস্যর দিকে, কিন্তু এখন জালে আসছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে কি বলতো, একেবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 কুইন্টালের বেশি সেলে মাছ, সেলে মাছ যার দাম 7.5 লক্ষ টাকা, ওজন এক একটা রয়েছে মোটামুটি 25 কেজির মতো, পূর্ণ বয়স্ক যে সমস্ত সেলে মাছ হয় তাদের ওজন হয়ে যায় 40 কেজিরও বেশি। যে সেলেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো বেশিরভাগই 25 কেজির রয়েছে, আর পূর্ণবয়স্ক যে সেলে মাছগুলো পাওয়া যাচ্ছে সেগুলো 40 কেজির বেশি। আর বাজারে দাম হেব্বি চড়া, একে তো ওজন বেশি, সঙ্গে আছে আবার এই মাছের ঔষধি গুণও। ওদিকে এবারে ওয়ার্ল্ড কাপ এসে, মানে ওয়ার্ল্ড কাপে এসেছে নরওয়ে, যারা কিনা মাঝরাতে ব্রাজিলকে একেবারে হারিয়ে ফেললো। সেই হারিয়ে দেওয়া সেই মানে নরওয়ে টিমটা, নরওয়ে টিম কি করেছে, এবার সঙ্গে তারা নিয়ে এসেছে, না সেলে মাছ আনেনি কিন্তু নরওয়ে টিম তারা সঙ্গে নিয়ে এসেছে স্যামন মাছ, স্যামন মাছ এবং সঙ্গে নিয়ে এসেছে চিজ, স্যামন এনেছে সঙ্গে এনেছে চিজ, 1 টনের বেশি স্যামন নিয়ে এসেছে। এবং তাই জন্যই তারা কিন্তু এখন চর্চায় রয়েছে, যেমন চর্চায় রয়েছে এই যে নকআউটের 16 টিমে কিন্তু একদম তারা পাক্কা জায়গা করে নিল ব্রাজিলকে হারিয়ে দিয়ে, ঠিক সেরকমভাবেই কিন্তু নরওয়ে তারা তাদের ওই খাবার দাবার সঙ্গে নিয়েছে 1000 কেজি টন, সেটার জন্য কিন্তু তারা নেটিজেনদের চর্চায় চলে এসেছে। আর জালে উঠছে মনস্টার, 60 কেজি ওজনের মনস্টার রয়েছে। আসলে বর্ষা আসতেই না রকমারি মাছ এখন ফিশ মার্কেটে হাজির, প্ল্যান করো আজকে সোমবারে গলদা পাবদা নাকি ইলিশে সারবে তুমি লাঞ্চ, বাজারমুখী তো হবেই, এবার তো মুখে কিছু মিছু দিতে হবে, কারণ ফিট অ্যান্ড ফাইন তো তোমাকে থাকতে হবে। চলো বস তাহলে এবারে বাজারে একটু যাই।

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

Rainbow Time Check. Rainbow Time Check. স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:42 হয়ে 43 সেকেন্ড। আজকে উইকের ফার্স্ট ডে, আমেজটা ছুটি ছুটি রয়েছে, কারণ আজকে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট থেকে তো ছুটি রয়েছে। আজকে বিশেষ একটা দিন এবং অনেক জায়গায় কিন্তু সেলিব্রেটও হচ্ছে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। তাছাড়াও আজকে যে যে অফিস, অনেক অফিসই তো খোলা রয়েছে, তাই

0: রেডি? 8:30 বেজে গিয়েছে, 8:43 হয়ে 14 সেকেন্ড আসছে, তো একদম ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে। মরশুমের প্রথম ইলিশ অলরেডি ঢুকে গিয়েছে, কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে এখন টন টন ইলিশ। দাম টাম কেমন যাচ্ছে সবজি থেকে মাছ এই সমস্ত কিছু সেইগুলো কি জানা আছে? কারণ বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই দরদাম জেনে নেবেন, এবং প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই টিউন করতেই হবে 107 FM রেইনবো।
1: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ
0: লাফিয়ে লাফিয়ে চড়ছে দাম, একদম চড়ছে। শেয়ার মার্কেটের মতোই চাল ডালের দাম চড়ছে, তার সঙ্গে সঙ্গে আটা ময়দা তারাও কিন্তু দামে তুলছে ফায়দা। আর সর্ষের তেল ওরে বাস, হাত দিলেই পুরো একদম পিছলে পড়ে যাচ্ছে। সর্ষের তেলের ঝাঁজ একই আছে কিন্তু পিছলটা ভীষণ বেশি বেশি হয়ে গেছে, মানে দামটা অত্যধিক বেড়ে গেছে। চন্দ্রমুখী আলু সেও কিন্তু দামে বাড়তে চলেছে, কারণ বৃষ্টি, সেই বৃষ্টির জন্য কিন্তু চন্দ্রমুখী আলু চাঁদমুখী হতে চলেছে, 30 টাকা কেজি নাকি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। জ্যোতি পাওয়া যাচ্ছে 20-22 পাওয়া যাচ্ছে। তবে আরও একটা ব্যাপার আছে, পটল ঝিঙে এরাও কিন্তু দাম বাড়াচ্ছে, 25-25 মোটামুটি মিলছিল কিন্তু এখন কিন্তু গতকাল থেকে বাজারে গেলে 30-35-40 যে যেমনটা পাচ্ছে নিয়ে নিচ্ছে। মিলছে ভীষণ তেতো উচ্ছে মিলছে, তবে সেটার দামও কিন্তু ওই 60-70 টাকা কেজি রয়েছে। আর আদা সে তো কবেই ডাবল সেঞ্চুরি ক্রস করে গেছে। নারকেল মিলছে, নারকেল আছে মোটামুটি ওই 40-45 এরকম দামে মিলছে, কিন্তু ডাব বাপরে বাপ, নেই কোনো ভাব, ডাবের সঙ্গে পুরো আড়ি একেবারেই নেই তার সঙ্গে ভাব, কারণ 80-90 টাকা একটা ডাবের দাম পাওয়া যাচ্ছে একটা ডাব। আর ওদিকে পোস্ত সে তো দাম বাড়াতেই ব্যস্ত, কবে 2200 টাকা সে ক্রস করে দাঁড়িয়ে রয়েছে। আর এ তো গেল চাল ডাল সবজির কথা, আর ওদিকে কিচেনমুখী হচ্ছে কিন্তু চিকেন, দাম একটুখানি কমেছে, গতকাল দেখলাম দামটা একটু কমেছে চিকেনের। আর এদিকে মাছের বাজার তো ফিসফিসিয়ে বলছে, সবাই আছে এখন বাজারে কারণ বর্ষার সিজন, তাই রুই থেকে কাতলা, বাটা থেকে ট্যাংরা, পাবদা থেকে গলদা, পম্ফ্রেট থেকে ইলিশ, সবার অ্যাটেন্ডেন্সে কিন্তু মিলছে। তবে দাম বেড়েছে রুই থেকে কাতলা, এই মুহূর্তে কিন্তু 300-350 টাকা কেজি রয়েছে রুই কাতলা, কাতলার দামটা আরেকটু বেশি। ট্যাংরাও রয়েছে বাজারে এখন 800-850 টাকা এরকম রয়েছে, মৌরালা রয়েছে 450-500 টাকায় পাওয়া যাচ্ছে, গলদা বাগদা সব মিলছে মোটামুটি 800-900 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আর ইলিশ সে তো মরশুমের প্রথম ইলিশ রয়েছে এখন বাজারে, ওই দামটা মিলছে যেটা সেটা হচ্ছে ওজন অনুযায়ী, মাঝারি সাইজের ইলিশের দাম একরকম হচ্ছে, আর একটু বড় সাইজের হলে 2200-2500 এরকম পাওয়া যাচ্ছে। আর চড়ে রয়েছে কিন্তু মাটনের দাম, 950-1000 অবশ্যই আছে, মুখ করো না বেজার। আর ঘরে আসছে রূপালী শস্য ইলিশ যেমন, তবে ঘরে কি আসছে এবার রথের মরশুমে সোনাদানা? মজুরিতে ছাড় দিলেও কিন্তু ভরিতে এখনও দাম বড্ড ভারী, জিএসটি ছাড়াই তো লাখ টাকা ছাড়িয়ে রয়েছে এখনই, পকেট সাপোর্ট করবে কি জানি না। রথের মরশুমে যদি একটা ওই আবার লটারির টিকিট কেটে নাও তাহলে হয়তো সোনার দামটা গিয়ে একটু ওই মেকিং চার্জে যেহেতু ছাড়টার পাবে তাহলে হয়তো একটু কিনতেও পারো, নাকি তুমি তোমার ফিয়ান্সেকে জাস্ট একটু গান টান গেয়ে তুমি তার মনটা পাওয়ার চেষ্টা করবে, দেখো তুমি কি করবে সেটা ভাবতে থাকো। আর সেই ভাবনা চিন্তার মধ্যেই তোমার জন্য রাখছি এই গানটা, এই গানটাতেও তুমি লিপসিঙ্ক করে তোমার ফিয়ান্সের মনটা কিন্তু পেয়ে যেতে পারো, সোনার উপর লাগবে না, জাস্ট গানটা একটুখানি গেয়ে দাও আর কিচ্ছু চাই না।

0: এই মুহূর্তে কিন্তু আমি একটু রোমান্টিক নই, আমি একেবারে আনরোমান্টিক হয়ে যাচ্ছি, কারণ আমি যখন 9903653992 তে তোমাদের বৃষ্টি কথা চেক করছি তখনই কিন্তু এখানে 9432 দিয়ে কিন্তু একটি ফোন কল আসছে। আমি কিন্তু এবারে ব্লক করতে বাধ্য হব, কারণ এটা ফোন কল বা ভিডিও কলের জন্য নয়, এই নাম্বারটা শুধুমাত্র টেক্সট করার জন্য এবং শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তোমার ওই যে মেসেজ আমরা জানতে চাই সেটাই শেয়ার করার জন্য। যাই হোক, এর মধ্যেই কিন্তু যেটা বলছি যে তোমার বৃষ্টি কথা চেক করতে করতেই আমার মনে এলো আরও একটা ইনফো যেটা কিনা তোমাকে আমার শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে ইন ফিউচার পৃথিবীতে বাজ আছড়ে নাও পড়তে পারে। এই যে একটু আগে শাওন যেমন বলছিল না যে ভীষণভাবে এখন বাজ পড়ছে, সেই বজ্রপাতের কিন্তু সবাই আমরা ভয় পাই, তো এই যে পৃথিবীতে বাজ আছড়ে নাও পড়তে পারে ইন ফিউচার, কারণ জাপানের টেলিকম জায়ান্ট নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন NTT এই অসাধ্য সাধনটা কিন্তু করে ফেলেছে। তারা এক বিশেষ ড্রোন তৈরি করেছে যার মাধ্যমে বাজ পড়বার আগেই সেই ড্রোনটা লুফে নেবে এবং ঘুরিয়ে দেবে তার গতিপথ। তো পৃথিবীতে 6000 বজ্রপাত ঘটে প্রত্যেক মিনিটে, এবং সেই বাজকে যদি আটকে দেওয়া যায়, গতিমুখ যদি চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে মৃত্যু হার সত্যি সত্যিই কমবে এবং লাইফ রিস্ক একেবারেই কমে যাবে। আর এখন তো কমছে, আমার কথাও কিন্তু কমছে, কারণ 9903653992 সেদিকেই তো আমি চলে যাচ্ছি। এবারে কথা কমিয়ে এই মুহূর্তে বিকাশ দা রয়েছেন, বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে কি বলছেন, একবার অফিসের বসের রোশানল থেকে বৃষ্টি আমাকে রক্ষা করেছিল, নিজের কাজে গিয়ে এক জায়গায় আটকে গিয়েছিলাম, অফিসে অনেক লেটে পৌঁছেছিলাম, এইভাবেই কিন্তু বৃষ্টিকে একদম সরাসরি ঢাল বানিয়ে বেঁচে গিয়েছিলেন আমাদের বিকাশ দাস, সেটাই কিন্তু আমাদেরকে আজকে জানিয়ে দিয়েছেন। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কি লিখছেন, আজকে বৃষ্টি হোক বেরোনোর কোনো চান্স নেই, ঘরে বসে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়া হবে, তাই আজও কিন্তু ছুটি দারুণ হবে। বুঝতে পারলাম, কিন্তু সেখানে ভুলেও মৌমিতাকে কিন্তু ডাকেনি। যাই হোক, এরপরে কি বলছে আমাদের নিবেদিতা সেন, বৃষ্টিকে কেয়ার ও করে না, বৃষ্টিকে উপেক্ষা করেই ও বলবে তুই ঝরে যা, শুধু বৃষ্টির গান আমি আজকে সারাদিন ধরে শুনবো। বাহ, খুব ভালো, নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে এই কথাগুলোই তিনি লিখে জানিয়েছেন। আর এরপরে আমি কোথায় যাচ্ছি, সুজিত মণ্ডল উত্তর যোজরা থেকে কি বলছে, বৃষ্টি ভালো লাগে যখন কোথাও বেরোতে হয়, বৃষ্টি হলে খুব বিরক্ত লাগে, বৃষ্টি তখনই ভালো লাগে যখন বাড়ি বসে থাকে, তখন সেটাই ও বলতে চাইছে, ঘরে বসে থাকলে বৃষ্টি সত্যিই ভালো হোক, অসুবিধা নেই তাতে, সুজিত যে কথা বলছে প্রত্যেকেরই তাই, বাড়িতে বসে থাকলে কবি কবি ভাব এসে যাবে, ছন্দের অভাব থাকলেও কোনো প্রবলেম নেই, কারণ হাতে পেন চলে আসবে, কবিতা লিখে ফেলা যাবে। আর তার সঙ্গে রয়েছে প্রচুর এখনো মেসেজ, অবশ্যই অবশ্যই শেয়ার করব যা কিনা তোমরা পাঠাচ্ছ, তবে বেশ কিছু গান আছে যেগুলো না শুনলেই তোমার আমার মনটা কিরকম যেন নেচে নেচে ওঠে, তো সেরকমই একটা গান এখন আসতে চলেছে ইন্ডি পপ। তো চলো আর একটুও দেরি না করে সোজা আমরা ইন্ডি পপ শুনি এবং তার সঙ্গে সঙ্গে একটু নাচানাচি করে নি।
1: FM Rainbow তে ইন্ডি পপ প্লেলিস্ট।

0: इंडी पॉप प्लेलिस्ट, इंडी पॉप प्लेलिस्ट।
1: আর আসছে কার গান? রেমো ফার্নান্ডেজ, রেমোরই গান এখন থাকছে ও মেরে মুন্নি।

আটটা বেজে 57 মিনিট হয়ে অলরেডি 40 সেকেন্ড হয়ে গিয়েছে, মানে এই মুহূর্তে কিন্তু মৌমিতার টাটা বাই বাই বলার সময় হয়ে যাচ্ছে। আরে বাবা, টাটা বাই বাই বলবো মানে এই ঘন্টা থেকে টাটা বাই বাই বলবো, কিন্তু পরের ঘন্টায় আবারও আসছি, আবারও থাকছি তোমার সঙ্গে। 8:57 অলরেডি হয়ে গেছে, 9টা বাজতে চলেছে, ব্যস্ত তুমি ব্যস্ত শহর কলকাতা নিজের বদল ঘটাতে তৈরি হচ্ছে, তো পকেট বাগান তৈরি হচ্ছে, অনেক ফ্লাইওভার গঙ্গার ঘাটও কিন্তু মেকওভার করে নতুন লুকে আসতে চলেছে, আসতে চলেছে তোমার কাছ থেকে বৃষ্টির ব্যালেন্স শীট, আসতে চলেছে রথযাত্রা। আর আমি যাচ্ছি কোথায়? আরে বাবা, ঘুরে তাকাবো তো তোমার।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর মুখার্জি ছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা এবং দেশের ঐক্য, অখণ্ডতা ও সাংস্কৃতিক জাতীয়তাবাদের এক বলিষ্ঠ প্রবক্তা। ডক্টর মুখোপাধ্যায় নেশনস ফার্স্ট বা দেশ সবার আগে এই আদর্শকে তার জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। অসম বিধানসভায় বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বিধানসভা অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলি ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে অসম MSME বিল 2026, অসম জনবিশ্বাস বিল 2026, অসম পর্যটন উন্নয়ন ও নথিভুক্তিকরণ সংশোধনী বিল ও অসমের সহজ ব্যবসায় করা সংশোধনী বিল। ভেনেজুয়েলায় গত মাসের জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3,343, এছাড়াও আহত হয়েছেন 16,740 জন। ভূমিকম্পের ফলে গৃহহীন 27,000-এর বেশি মানুষ। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে 6,462 জনকে। অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে দ্বিতীয় পর্বের ভর্তি প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামীকাল থেকে। মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন কলেজে অনলাইন পোর্টালের মাধ্যমে প্রথম পর্বে 3,00,000-এরও বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উইম্বলডন টেনিসে গতরাতে সার্বিয়ার নোভাক জোকোভিচ রাশিয়ার রোমান সাফিউলিনকে পরাজিত করে এই টুর্নামেন্টে 106 ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড করেছেন। তিনি রজার ফেডারের 105 উইম্বলডন ম্যাচ জয়ের রেকর্ডকে ছাপিয়ে গেলেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ইংল্যান্ড মেক্সিকোকে 3-2 গোলে পরাজিত করেছে। অন্যদিকে গতরাতের খেলায় ব্রাজিল 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। ব্রাজিলের পরাজয়ে সেদেশের তারকা খেলোয়াড় নেইমার অবসরের কথা ঘোষণা করেছেন। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 39 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। তুমি হয়তো রেডি হচ্ছো বাইরে বেরোবে বলে, ওদিকে কিন্তু রেডি জল ভরা মেঘ আরও বৃষ্টি নামাবে বলে। ত্রিফলা অ্যাটাকে পুরো ঝেঁপে বৃষ্টির আপডেট এখন। এতদিন তোমার আমার ট্যাগলাইন তো ছিলই, বৃষ্টির দেখা নেই রে, বৃষ্টির দেখা নেই। আর মনসুন অন হতেই কিন্তু ব্রেকিং নিউজে আসতেই, বৃষ্টি আসতেই কি হয়ে গেল, যাও ফিরে বৃষ্টি, উথাল পাথাল, আবার হবে দেখা আগামীকাল। বৃষ্টি হলেও জ্বালা, বৃষ্টি না হলেও জ্বালা। তাই সেই বৃষ্টিকে নিয়েই কিন্তু আজকে চর্চায় বসেছি তুমি আমি সাত সকাল থেকে। তুমি সেন্ড করছো ঝেঁপে বৃষ্টি মানে তোমার কাছে ঠিক কি, যেমন জানাচ্ছ ঠিক তেমনই কিন্তু বলছো বৃষ্টি কখন তোমার অপছন্দ, কখন তোমার মাথা ব্যথার কারণ এই বৃষ্টি। বৃষ্টির ব্যালেন্স শিট শেয়ার করছো, যেমন সঙ্গে জানাচ্ছ বৃষ্টিকে কখন অজুহাত হিসেবে, ঢাল হিসেবে, ভিলেন বানিয়ে নিজেকে সেভ করেছো মোক্ষম কেস খাওয়ার হাত থেকে, সেটাও তো তুমি জানাচ্ছ। তোমার পাঠানো বৃষ্টি কথা সবাইকে শেয়ার করবো বলেই তো লাইভ আছি ঠিক 10টা পর্যন্ত। এই ঘন্টায় থাকবেন কিন্তু আমাদের সঙ্গে ডক্টরও। বর্ষার রোগবালাই থেকে বৃষ্টিতে ভিজে ফিরে এসে স্নান করাটা ঠিক নাকি স্নান করাটা ভুল, সেই সমস্ত কনফিউশন দূর করবো আজকে হ্যালো ডক্টরে। হবে হাওড়া দীঘা ট্রেন কথা, হবে চাঁদে ফুটবল পাঠানোর কথা, থেকে হবে এই ঘন্টাতে গৌরব ভারত এক্সপ্রেস কথাও। শুরু হচ্ছে তো বিদেশি স্টাইলের ট্রাম সফর এই শহর কলকাতায়, তাই তো আবদার করেই বলছি তোমাকে, থেকে যাও আমার সঙ্গে এই ঘন্টাতে 10টা পর্যন্ত। অনেক অনেক ইনফো তুমি পাবে আমার কাছ থেকে, জানোই তো আমি যখনই কিনা তোমাকে ওই আবদার করি, বায়না করি, এই সমস্ত আসলে করি কেন। আর যে মৌমিতা কেমন বায়না বিলাসী সে তো তুমি জানোই।

আমি যে এমনই বায়না বিলাসী সেটা তো তুমি জানো। আর এই বায়না বিলাসী আর যে মৌমিতার জন্য কি করতে পারো, সামনেই তো রথের মেলা আসছে, বাঁশি কিনে তুমি সেখান থেকেই দিও। আর ওই রথের দিন তো আমি থাকবো স্টুডিওতে লাইভ, তাই সেজন্য রথের দড়ি হাতে নিয়ে আমি যেমন স্টুডিওতে বসে থাকবো ঠিক তেমনই কিন্তু তুমি আমার জন্য রথের মেলা থেকে একটা বাঁশি কিনে দিতেই পারো বায়না বিলাসী আর যে মৌমিতার হাতে।

তুমি আমি নমস্কার কলকাতার একেবারে কোথায় চলে এসেছি, তৃতীয় ঘন্টায় চলে এসেছি। আর এই তৃতীয় ঘন্টায় যখন তুমি আমি চলে এসেছি, আর আসছে কিন্তু সেই সুযোগ, ভারত গৌরব ডিলাক্স ট্রেনে 11 দিনে সব তীর্থস্থান ভ্রমণের অপশন। এই সফরের নাম, এই জার্নির নাম হচ্ছে ডিভাইন ইস্ট টেম্পল ট্যুর। বারাণসী, পুরী, কোণারক, চিল্কারদ, ভুবনেশ্বর হয়ে এই ট্রেন সোজা আসবে কলকাতায় গঙ্গাসাগর। সেখান থেকে তুমি যাবে আবারও দেওঘরে বৈদ্যনাথ ধামে, সেখান থেকে পৌঁছবে এরপর দিল্লি। চা থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, শহর ঘোরবার জন্য এসি বাস সব থাকছে কিন্তু এই প্যাকেজে। শুধুমাত্র যে এই গৌরব ট্রেনেই যে তুমি ঘুরবে, ভারত গৌরব ডিলাক্স ট্রেনে, তা নয়, তোমার জন্য কিন্তু এসি ভলভো বাসও থাকবে গোটা শহর ঘুরে বেড়ানোর জন্য। এই প্যাকেজে রয়েছে সব কিছুর ব্যবস্থা। আর এইদিকে আজই কিন্তু একটু পরে নতুন এক এসি ট্রেন ছুটবে শিয়ালদা থেকে বারাসাত রুটে। ছুটবো আমিও, এসি লোকালটা ধরতে যাচ্ছি না, আমি ছুটবো কোথায়, 9903653992 তোমার সেন্ড করা বৃষ্টির ব্যালেন্স শিট চেক করবো। বর্ষার বৃষ্টি এখন বঙ্গে, বৃষ্টি এখন তোমার আমার সঙ্গে, বৃষ্টি হলেও জ্বালা, বৃষ্টি না হলেও জ্বালা। আর তাই তো তোমাকে সেন্ড করতে বলেছি ঝেঁপে বৃষ্টি মানে তোমার কাছে ঠিক কি, আর কখনই বা তোমার বৃষ্টি একেবারে মাথা ব্যথার কারণ হয়, মানে একদম ভালো লাগে না, সেটাও তুমি জানাচ্ছ। কখন বৃষ্টিকে অপছন্দ করো তুমি সে কথাটা বলছো, আর তার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির ব্যালেন্স শিট 9903653992 সেন্ড করছো, সঙ্গে তুমি জানাচ্ছ বৃষ্টিকে কখন তুমি ঢাল বানিয়ে অজুহাত হিসেবে দেখিয়ে নিজে বেঁচেছ সেই কথা। আমি এবারে চেক করব, যাচ্ছি সেখানেই, বৃষ্টিকে ভিলেন বানিয়ে মনের না যাওয়ার ইচ্ছেটাকে জাস্ট কাজে লাগিয়েছিলেন কে, সেই কথাই তো এবার বলছি। তিলক দা, তিলক কুমার নন্দী, ভৈরবপুর মহাপ্রভুতলা পূর্ব বর্ধমান থেকে বলছেন। তিনি যা তার জাস্ট মনের ইচ্ছেটাকে ওইভাবেই কাজে লাগিয়েছিলেন বৃষ্টি হচ্ছে বলে। ফোন করে বলেছিলেন, আমাদের এদিকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, কী করে যাবো? চুপি চুপি বলে রাখি যে এমন একটা বিয়ে বাড়ি, সেখানে খরচটা অনেকটাই বেশি হতো, তাই বিয়ে বাড়ির খরচ বাঁচাতে বৃষ্টিকে ভিলেন বানিয়েছিলাম সেদিন। আচ্ছা বেশ। আর বিরিয়ানি সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্ট নেই, বিরিয়ানি নিয়ে আমি কথা বলছি না, বিরিয়ানি ডে গতকাল চলে গেছে, সামনে আসছে কাবাব ডে। তো সেই কাবাব মে হাড্ডি আমি হব না ঠিকই, কিন্তু কাবাব ডের আগে আমি আসব, সে কথা আমি হলফ করে বলতে পারি। এরপরে যেটা বলছে, সবজি বাজারে এখন যাওয়া বন্ধ করে দেব, হয়তো বলবে তাহলে খাবো কি, এক্স্যাক্টলি হাওয়া খাবে নাকি, সয়াবিনের ঝাল দিয়ে আজকে চালিয়ে দেবো এই কটা দিন। আচ্ছা, বাদ বাকি শাকসবজিকে পুরো গুড বাই বলছেন তিলকদা, এমন কথাই বলছেন তিলক কুমার নন্দী, ভৈরবপুর মহাপ্রভুতলা বর্ধমান থেকে আমাদেরকে মেসেজ সেন্ড করেছেন, এই বৃষ্টি কথা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এরপরে আমি সোজা কোথায় যাচ্ছি, ভাবছিলাম যে এখনও কেন আমি সেখানে যাচ্ছি না, এবারে কিন্তু আমি সেখানে যাচ্ছি, মানে মহিষাদল পূর্ব মেদিনীপুর, সেখানেই অমিতদা রয়েছেন। অমিত সামন্ত কি বলছেন, বৃষ্টি অনেক অনেকেরই কিন্তু ভালো লাগে, আবার অনেকের আছে ভালো লাগে না, যাদের মনে কবি কবি ভাব রয়েছে ওরা দেখবে খুব বৃষ্টি পছন্দ করে। আর বৃষ্টি পছন্দ করি কড়া রোদ্দুর বা তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচবার জন্য বৃষ্টি চাই, কিন্তু গরম কমে গেলে আর বাপু বৃষ্টি চাই না, আমাদের এমনই কথা বলছেন কিন্তু অমিতদা। আর অমিতদার বৃষ্টি পছন্দ একদম সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হবে, যাতে কিনা কাজে না যেতে হয়, মানে স্কুল বাঙ্কের মতনই কিন্তু কর্মস্থলে যাতে না যেতে হয় বৃষ্টির বাহানা দিয়ে, এমনটা তাঁর পছন্দ। আর সব থেকে বেশি রাত্রিবেলা বৃষ্টি হলে ভীষণ ভালো লাগে, সারাদিন কাজকর্ম করবার পর একেবারে রাত্রিরে ঘুমটা বেশ লম্বা করে ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদারে কিন্তু বিলকুল জমে যায়, সেটাই বলছেন আমাদের অমিতদা। এর সঙ্গে অমিতদা যেটা বলছেন, খুব সমস্যা হয় রাত্রে বৃষ্টি হলে। তোমাকে একটা কথা বলি, তোমাদের বৌদি মিতালি, ও কিন্তু বৃষ্টি নিয়ে বাহানা দেখায়, যখন বাবার বাড়িতে যায় একা একা বৃষ্টির অজুহাত দেয় যে বাবার বাড়িতে এসেছি, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই যেতে পারছি না, ও বেলা যাবো, বুঝলে তো ব্যাপারটা, এরমভাবেই উনি মানিয়ে নেন, ওভাবেই ম্যানেজ করে নেন আমাদের মিতালি বৌদি। অথচ মায়ের বাড়ি যাওয়ার সময় আমাদের এখানে যতই বৃষ্টি হোক না কেন, ছাতা নিয়ে কিন্তু সে বেরিয়ে যায়। এটা নিয়ে একটা দারুণ গল্প আছে, পরে একদিন এসে বলবো, এটা একটা মজার গল্প আছে, সেটা আমি অবশ্যই অবশ্যই বলবো, পরে একদিন বলবো সেটা। এরপরে আমি যাচ্ছি কোথায়, সোজা যাচ্ছি কৃষ্ণেন্দুদার কাছে পায়রাডাঙ্গা। কৃষ্ণেন্দু বিশ্বাস কি বলছেন, বৃষ্টি ভেজা সকালে একমাত্র বৃষ্টিই পারে আমাদেরকে চলার পথে একটু থামিয়ে দিতে, বৃষ্টি হোক তার নিজস্ব ছন্দে, কিন্তু টানা বৃষ্টি হলে জল জমার একটু সমস্যা তো থাকেই, এমনটাই বলছেন আমাদের কৃষ্ণেন্দুদার। সঙ্গে কিন্তু স্কুলে যাওয়ার পথে বৃষ্টি হলে একটু সমস্যা হয়, তবে বৃষ্টিকে অজুহাত করতে হয়নি কখনো, বৃষ্টি হলে খুব মনে খুশি দোলা দেয়, কারণ সবুজ গাছপালা দারুণ জল পেলে একেবারে প্রাণ ফিরে পায়, এটাই বলছেন আমাদের কৃষ্ণদা। আর তার সঙ্গে কৃষ্ণেন্দুদা যেটা বলছেন, পরিশেষে একটা আবেদন রাখলাম বন্ধুদের মাঝে, পারলে আসুন না, আমরা সবাই সামান্য পরিমাণে হলেও বৃষ্টির জল সংরক্ষণ করি, একদম বৃষ্টির জল ধরে রাখলে কিন্তু অনেক অনেক অনেক কাজে কিন্তু লাগে আমাদের, এবং জলটাও কনজার্ভ করা যায়, জলটাকেও রিজার্ভ করে রাখা যায়। যাই হোক, তুমি তো সেন্ড করছো বৃষ্টির ব্যালেন্স শিট, আর বৃষ্টি হলেও জ্বালা, আবার বৃষ্টি না হলেও জ্বালা, কোনোটাই সহ্য হয় না আসলে আমাদের। আমরা যে কি চাই, রোদ দেখলে চাই বৃষ্টি, বৃষ্টি হলে চাই রোদ, বৃষ্টির হয়েছে যত জ্বালা, জ্বালা তো আমাদেরও
হয় না, বর্ষা যেভাবে সেভাবে যদি নাও এসে থাকে বা এখনো সেইভাবে যদি নাও হয়ে থাকে, সত্যি তো বৃষ্টিটা সেভাবে এখনো হয়নি, এসেছে।

কিন্তু তার মধ্যেই বর্ষার রোগবালায় কিন্তু একেবারে জাঁকিয়ে বসেছে। সর্দি, কাশি, ডেঙ্গু, ডায়রিয়া, ত্বকের সমস্যা, নানা রকম রোগ কিন্তু এই সময়টা একেবারে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার হঠাৎ করে বৃষ্টিতে ভিজে ফিরে এসে স্নান করা নিয়ে এখানেও একটা থাকে কনফিউশন। অনেকেই বলে এই স্নানটা করে নিলে কিন্তু ঠান্ডাটা লাগবে না, আবার অনেকে বলে এই বাবা ভিজে এসছিস আবার তার মধ্যে চান করছিস। এই ব্যাপারটা কিন্তু আমাদের একটা কনফিউশন তৈরি করে দেয় যে বৃষ্টিতে ভিজলে কি স্নান করা জরুরি, তাতে কি সত্যিই ঠান্ডা লাগবার ভয়টা থাকে না। এমন সব প্রশ্নের উত্তর শুনবো, জানবো, নেবো সাজেশনস আজকে হ্যালো ডক্টরে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে। আপাতত এই তোমার কাছ থেকে জাস্ট 1 মিনিট 39 সেকেন্ডস চেয়ে নিচ্ছি, তারপরেই আমি হ্যালো ডক্টরে ডক্টরকে নিয়ে আসছি তোমার কাছে। আর যে মৌমিতা আছি তোমার সঙ্গে, আর একটু পরেই আসছেন আমাদের হট লাইনে ডক্টর রুদ্রজিৎ পাল। বর্ষার রোগবালাই নিয়েই তো আজকে কথা বলবো আমরা।

0: টনিক মুভির গানটা আমরা শুনলাম রিলিজ হয়েছে কিন্তু বছর চারেক আগে, তবে এই টনিকটা বছর চারেক আগে রিলিজ হলেও কিন্তু এক্সপায়ারি ডেট সহজে যাবে না। আসলে টনিকের জাদু ঠিক এতটাই যা শুনলে সত্যি মন ভালো হয়। টনিক মুভির টাইটেল ট্র্যাকের কথা তোমাকে বলছি। আর শরীরও তো আমাদের আর কি রোগ বালাইয়ের একেবারে জায়গা বলতে পারি। শরীর মানেই শরীর ব্যাধি মন্দিরম আমরা বলি। শরীরকে ঠিক রাখতে গেলে চাই যেটা সেটা হচ্ছে ওষুধ এবং ডক্টরের সাজেশনস। জীবনে ফিট অ্যান্ড ফাইন থাকাটা তো ভীষণভাবে দরকার এবং সেটা বড় চ্যালেঞ্জেরও। আর এখন তো বর্ষাকাল ক্যালেন্ডারে রয়েছে, বর্ষার বৃষ্টি কম বেশি হচ্ছে, আর যেটা হচ্ছে সঙ্গে বাড়ছে যেটা সেটা হচ্ছে বর্ষার রোগগুলো কিন্তু বাড়ছে। আর জ্বর সর্দি পেটের গণ্ডগোল এগুলো তো লেগেই রয়েছে। বর্ষাকালে সাধারণত কোন রোগগুলোর ঝুঁকি বেশি? বর্ষা এলেই কেনই বা বেড়ে যায় এই সমস্ত রোগের প্রকোপ? বর্ষাকালে ছোটদের কোন রোগগুলো বেশি হয়? অভিভাবকদের কী কী বিষয়ে সতর্ক থাকা উচিত? বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশনও তো বাড়ে, সেক্ষেত্রে কীভাবে আমরা ত্বকের যত্ন নেব শুনব জানব এরই সঙ্গে। যেটা সেটা হচ্ছে বর্ষায় কোন লক্ষণগুলোকে আমরা অবহেলা করব না, এবং বৃষ্টিতে ভিজে এসে অনেকেই আমরা বলি যে স্নান করলে নাকি ঠান্ডাটা লাগবে না, আবার অনেকে বলে এই না একদম ভিজে এসেছিস আবার এর সঙ্গে স্নান একদম ঠান্ডা লেগে যাবে, কোন ব্যাপারটা ঠিক? মানে আমাদের একটা কিরম কনফিউশন তৈরি হয়ে গিয়েছে। তো সেই কনফিউশন এই সমস্ত প্রশ্নের উত্তর শুনবো জানবো আজকে হ্যালো ডক্টরের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে।
1: হ্যালো ডক্টর,
0: 107 FM রেইনবোর পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানাই।
2: গুড মর্নিং সবাইকে।
0: আজকে আমরা কথা বলবো যেটা সেটা তো ওই বললামই যে বর্ষার রোগ বালাই নিয়ে। তো প্রথমেই আমাদের যদি একটু বলেন আপনি যে বর্ষাকালে সাধারণত কোন রোগগুলো ঝুঁকি বেশি রয়েছে, বর্ষা এলেই কেনই বা তাদের আর কি ঝুঁকিটা বেড়ে যায়?
2: তার কারণ বর্ষাকালে প্রচুর ভাইরাস নতুন করে অ্যাক্টিভেটেড হয়ে যায়।
0: আচ্ছা।
2: এছাড়া বর্ষাকালে জলবাহিত রোগ বাড়ে। এবার অসুখের মধ্যে দুটো তিনটে গ্রুপ আছে। একটা হচ্ছে মশাবাহিত রোগ, যেগুলো ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানিজ এনকেফেলাইটিস, এইগুলো বাড়ে কারণ বর্ষাকালে জল জমলে মশা জন্মালেই মশাবাহিত রোগ বাড়ে। সেকেন্ড হচ্ছে জলবাহিত রোগ, যেটা বললাম টাইফয়েড, ডায়রিয়া, হেপাটাইটিস এ, এইগুলো বাড়ে কারণ বর্ষাকালে জল দূষিত হয়, খাবার দূষিত হয়, সেগুলো লোকে খায় এইগুলো থেকে। আর থার্ড হচ্ছে একটা গ্রস ভাইরাল ইনফেকশন, যেটা এই কোভিড এর মতো এয়ারবর্ন, মানে সর্দি কাশি, গলা ব্যথা।

0: প্রচন্ড জ্বর, এইগুলো মোটামুটি এই তিনটে গ্রুপ অফ ডিজিজ বর্ষাকালে প্রচন্ড বাড়ে। এছাড়া বিভিন্ন পোকা, মানে মশা ছাড়াও অন্যান্য পোকা বাড়ে, সেই পোকার কামড় খাওয়ার চান্স থাকে, সাপের কামড়ের চান্স থাকে, এইগুলো থাকে, এগুলো অসুখের মধ্যেই পড়বে।
1: আচ্ছা, এই যে আপনি জলের কথাটা যেমন বললেন, জল এবং খাবারের কথাটা তো এলো, তো এই জলের ব্যাপারটা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করে দেন, এই বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করবার উপায়টা কি? সেটা কি আমরা ওই কিনেই জল খাবো, নাকি কিভাবে আমরা জলটা
0: কিনে খেতে পারো? কিন্তু কিনে খেলেও মানে ভালো কোম্পানি না হলে যে বিশুদ্ধ হবে তার গ্যারান্টি কোথায়? সুতরাং কিনে খেলে যে সবসময় নিশ্চিন্ত তা নয়, ভালো কোম্পানি হলে ঠিক আছে।
1: আচ্ছা,
0: ফুটিয়ে জল খাওয়াটা তো খুব একটা প্র্যাকটিক্যাল নয়, তার কারণ একটা বিশাল বড় হাড়িতে বা কিছুতে জলটা ফুটিয়ে সেটাকে কোথাও ঢালাই, এই ব্যাপারটা করার জন্য শারীরিক সক্ষমতা লাগে, একটা লোক লাগে বাড়িতে, এগুলো সম্ভব না। আর হচ্ছে যেগুলো ফিল্টার, বিভিন্ন রকম ইলেকট্রনিক ফিল্টার সেইগুলো হয়, সেগুলো যথেষ্ট ভালো, সেগুলোতে কোনো অসুবিধা নেই। আরো ফিল্টার যেগুলোকে বলে
1: বর্ষাকালে কোন রোগগুলো ছোটদের বেশি হয়, যেটার জন্য আমাদের গার্জিয়ানদের বা অভিভাবক
0: ওই একই যেগুলো বললাম সেগুলো, যে মশা সবাইকে কামড়াতে পারে, সর্দি কাশি হাঁচি আছে, আর পেটের রোগ মানে ডায়রিয়া টাইফয়েড, এগুলো একই একই।
1: আচ্ছা, আর বড়দের ক্ষেত্রে একটু জিজ্ঞেস করছি, বিশেষ করে যারা ডায়াবেটিক ধরুন বা যাদের হাইপারটেনশনের পেশেন্ট, যারা উচ্চ রক্তচাপ, তাদের ক্ষেত্রে কোন সময় আমাদের কি কোন রোগটা একটু একটু বাড়াবাড়ি হলে আমাদের ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত? মানে জ্বর যদি বেশি দিন স্টে করে বা সর্দি কাশি যদি লেগে থাকে, তাহলে কোন সময় আমরা তাদের ব্যাপারে একটু টেক কেয়ার করব? মানে
0: ডায়াবেটিস পেশেন্টদের তো যে কোনো অসুখে বাড়াবাড়ি হয়, ইমিউনো কম্প্রোমাইজ বলে, ফলে ওই জ্বর সর্দি কাশি যদি দেখা যায় কমছে না, সাত দিন হয়ে গেল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাত দিন হয়ে গেল জ্বর কমছে না বা জ্বর কমলেও বারবার ফিরে আসছে, এইগুলো। আর ডায়াবেটিস পেশেন্টের আরেকটা স্পেশাল ভয় হচ্ছে, ধরো বৃষ্টির জল জমে আছে রাস্তায়, সেখান দিয়ে হাঁটলো, সেই জলের মধ্যে পা ডুবিয়ে তারপরে পায়ে ঘা হতে পারে এবং সেটা ডায়াবেটিক ফুট আলসার হয়ে যেতে পারে। এটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টের আরেকটা স্পেশাল ভয়, যে কারণে ডায়াবেটিস পেশেন্টদের আমরা বলি বর্ষাকালে পা সবসময় শুকনো
1: রাখার জন্য,
0: পা ভিজলেই কিন্তু মুশকিল।
1: তাহলে এই সেক্ষেত্রে ধরুন বাইরে বেরোচ্ছেন যিনি ডায়াবেটিক, এখন তো আর এজ অনুযায়ী কোন যে ডায়াবেটিস হবে তা তো নয়, যে কোনো বয়সের মানুষই এখন ডায়াবেটিস হতে পারে।
0: হ্যাঁ,
1: এবার যারা অফিসে যাচ্ছে তাদেরকে হয়তো অনেকটা জল ভেঙে যেতে হচ্ছে এবং সেইভাবেই ভিজে পায়ে হয়তো অফিসটাও তাকে করতে হচ্ছে, তো সেক্ষেত্রে সে কিভাবে নিজের টেক কেয়ারটা করবে একটু যদি বলেন?
0: না, পা শুকনো রাখার একটা দায়িত্ব তো তাকে নিতেই হবে।
1: আচ্ছা,
0: তাহলে তো পায়ে ইনফেকশন এবং সেখান থেকে আলসার সবই, গ্যাংগ্রিন সবই হতে পারে, তাহলে তাকে সঙ্গে একটা তোয়ালে রাখতে হবে, যে পাটা মুছে নেবো, পা শুকনো করার একটা ব্যবস্থা করতে হবে, তারপর বাড়ি এসে পাটা ভালো করে সাবান দিয়ে ধুতে হবে যাতে ইনফেকশন হওয়ার চান্স কমে, এগুলোই।
1: আর এই যে বর্ষা আসা মানে আমাদের একটু ভাজাভুজি খাওয়ার দিকে কিন্তু সবারই প্রায় মন চলে যায়, মানে বৃষ্টি হচ্ছে মানে একটু চপ সিঙ্গারা এই সমস্ত আমরা মোটামুটি কিনে টিনে খাই, তো এই কোন খাবারগুলো থেকে আমাদের এড়িয়ে যাওয়া উচিত, মানে কোন খাবারগুলো অ্যাভয়েড করা উচিত?
0: কোনো, দেখো রাস্তার খাবারই কিন্তু এই সময়টা খুব ডেঞ্জারাস।
1: হ্যাঁ,
0: তার কারণ রাস্তার খাবারে তো সমস্ত নোংরা মিশছে না, একদম আমাদের দেশে বেশিরভাগ রাস্তার খাবার একদম ওপেনলি রান্না করা হয়, মানে সেই কড়াইয়ের মধ্যে বৃষ্টির জল পড়ছে সেটাই রান্না হচ্ছে, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে জল ছিটকাচ্ছে সেটা কড়াইতে পড়ছে সেটাই রান্না হচ্ছে, এইভাবেই আমাদের রাস্তায় রান্না হয়। সেইগুলো এবার এই যে জলগুলো প্রত্যেকটাই দূষিত জল, সেগুলো খাবারে গেলে যে কোনো খাবারেই গন্ডগোল হবে, সেটা তেলে ভাজাও হতে পারে বা অন্য ফুচকাও হতে পারে,
1: বর্ষাকাল ও তো বৃষ্টি হচ্ছে এটা নয়, একদমই সেটা নয় যে আমাদের, সেটাও আপনি ভালো করে বললেন, একদমই।
0: হ্যাঁ,
1: আর একটা কথা, স্কুল থেকে বা খেলতে গিয়ে ছোটরা অনেক সময় ভিজে বাড়ি চলে আসে, সেই সময় তাদেরকে কি করা উচিত? মানে আমরা তো মাথাটা ধরুন মুছিয়ে দিলাম বা ড্রেসটা চেঞ্জ করে দিলাম,
0: জামা কাপড় চেঞ্জ করে দেবে, অবশ্যই ভিজে জামা কাপড় পরে থাকবে না বেশিক্ষণ।
1: হ্যাঁ,
0: সেক্ষেত্রে
1: আমরা কি করবো, মানে যারা

0: ডায়াবেটিক নন বা হাইপারটেনশনের পেশেন্ট নন?
1: ডায়াবেটিস হতে হবে নট নেসেসারি, যে কারণে টিনিয়া হতে পারে সেটা রিংওয়ার্ম বলা হয়। তাহলে একটা হচ্ছে ওভার দা কাউন্টার উল্টো পাল্টা অনেক মলম টলম পাওয়া যায়, বাট লোকাল ট্রেনে হকাররা বিক্রি করে উল্টো পাল্টা মলম, এইগুলো একদমই ইউজ করা উচিত না। ডাক্তার দেখিয়ে তবে ওষুধটা ইউজ করা উচিত,
0: স্নান করে ফেলি। তো সেই স্নান করলে ঠান্ডা লাগার ঝুঁকিটা কি সত্যি বাড়ে নাকি কম?
1: না, দেখো ঠান্ডা লাগা বলে তো কিছু হয় না, তো ওটা ভাইরাল ইনফেকশন বা অ্যালার্জি, অ্যালার্জিক রাইনাইটিস বা এরকম কিছু। স্নান করলে কি না করলে কিছু এসে যায় না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি তাহলেই বুঝবে, এই যে ফুটবল খেলা হচ্ছে, বৃষ্টির মধ্যে খেলা হচ্ছে, সব প্লেয়ার তো ভিজছে, তার মানে কি সবার ঠান্ডা লাগছে, পরের ম্যাচ খেলতে পারছে না, ওগুলো বাজে কথা। কিন্তু হ্যাঁ, মানে অফকোর্স ধরো বৃষ্টির জল তো নোংরা হয়, সবসময় পরিষ্কার তো হয় না, তো নোংরা জল যদি হয় সেটা চান করে পরিষ্কার করতেই হবে, নইলে শুধু গাটা মুছে নিলেই হলো।
0: তার মানে আমাদের স্নান করাটা একটা দিকে কি মানে ঠান্ডা লাগার ঝুঁকিটা সত্যি কমে যায় এরকমটা বলা যায়
1: না? ওটা কোনো
0: ওটা কিছু না, ওটা মিথ
1: একটা। ফুটবলার সবাই
0: সবাই ভিজছে, একদমই
1: কেউ আর খেলতেই নামবে না, হয় নাকি?
0: তাই তো,
1: আর এটা তো ভাবার কোনো কারণ নেই যে ফুটবলাররা আমাদের থেকে আলাদা, ওরাও মানুষ, একই ফিজিওলজি, সুতরাং একই ব্যাপার।
0: ঠিক ঠিক, সময় যেহেতু কম, যদিও আপনি বলেছেন, তবুও একবার যদি আমাদের শেষে আরও একবার বলেন লিসনারদের যে বর্ষাকালে সুস্থ থাকার জন্য আপনি আমাদের প্রাথমিকভাবে কি কি সাজেশনস দেবেন?
1: প্রথম কথা যে বাইরের খাবার কিন্তু এই সময় খুব বিপজ্জনক। বাইরের খাবার বিশেষ করে অজানা রেস্টুরেন্ট বা রাস্তার খাবার কিন্তু একদম অ্যাভয়েড করা উচিত এই সময়টা, কারণ এই সময় জলবাহিত খাদ্যবাহিত মশামাছি বাহিত রোগ প্রচন্ড বাড়ে। বর্ষাকালে দেখবে চারিদিকে মাছি উঠছে, সেই মাছি রাস্তার নোংরাতে বসলো, সে খাবারে বসলো, সেই খাবারই রাস্তায় বিক্রি হচ্ছে, সেটাই লোকে খাচ্ছে, এই থেকেই তো টাইফয়েড, হেপাটাইটিস, পেট খারাপ, এগুলো ওই জন্য বর্ষাকালে প্রচন্ড এগুলো বেড়ে যায়, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে, তাদের যত বেশি বৃষ্টিতে ভিজবে তত সর্দি কাশি হাঁচি এগুলো হবে, সুতরাং সেই ব্যাপারটা একটু কেয়ারফুল যদি থাকা সম্ভব হয় খুব ভালো। আর তিন নম্বর হচ্ছে মশার কামড় অ্যাভয়েড করতে হবে, এটাই কিন্তু সব থেকে প্রাণঘাতী। পেট খারাপের মানুষ মারা যাচ্ছে এখনকার দিনে আর হয় না, কিন্তু ম্যালেরিয়া ডেঙ্গু থেকে মারা যেতে পারে, সুতরাং মশার কামড় অ্যাভয়েড কিন্তু করতেই হবে। রাত্রে মশারি টাঙিয়ে শোয়া, বাচ্চাদের মশারির মধ্যে রাখা, ঘরে মশা তাড়ানোর ধূপ টুপ গুলো সমস্ত জ্বালানো, নিজের বাড়ির চারপাশে জমা জল পরিষ্কার করা, জঙ্গল পরিষ্কার করা, এগুলো কিন্তু ভীষণ দরকার। যেটা ওই কর্পোরেশন থেকে বলে ওটা সত্যি, যে বাড়িতে কিন্তু জল জমতে দেবেন না, আপনারও বিপদ প্রতিবেশীরও বিপদ, কারণ মশা জন্মাবে এবং সবারই হবে। এই দায়িত্বটা সবাইকে নিতে, যেটা বিদেশের লোকেরা যেরকম নাই, এখানেও সবাইকে নিতে হবে, না হবে না
0: আমার হবে না, এটা নয়, আমারও হতে পারে, পাশের বাড়িরও কারোর হতে পারে, অতএব পরিষ্কারটা আমাকে রাখতেই হবে।
1: হ্যাঁ, সেটা না হলে তো হয়, এগুলো প্রত্যেকটাই মানে স্বার্থের জন্য প্রত্যেকটা জিনিসই করতে হবে। যে নিজের বাড়িতে জঙ্গল হয়ে গেছে, জঙ্গলে মশা হচ্ছে, পোকা হচ্ছে, সেটা পরিষ্কারের দায়িত্ব আপনাকেই নিতে হবে, নাহলে হবে
0: ঠিক,
1: সেটা থেকে হোল পাড়ার বিপদ হচ্ছে।
0: হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ডক্টর পাল, এত সুন্দর করে আপনি আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমাদের লিসনারদেরকে গাইড করলেন। আবারও অন্য কোনো দিন কথা হবে, ধন্যবাদ আপনাকে।
2: হ্যালো ডক্টর,
0: আজ আমাদের সঙ্গে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। বৃষ্টি কম বেশি হলেও সময়টা তো এখন বর্ষাকালের, অফিসিয়ালি বর্ষাকাল এখন, তো বর্ষার রোগবালাই লেগেই আছে, আর কিভাবে যত্ন নিলে, টেক কেয়ার করলে ফিট অ্যান্ড ফাইন থাকা যায় সেটাই কিন্তু আজকে আমরা শুনলাম, এবং স্নান নিয়ে যে আমাদের একটা মিথ আছে সেটার কথাও কিন্তু আমরা মোটামুটি শুনে নিলাম। আর এখন তো শুনবো, জানবো তোমার সেন্ড করা বৃষ্টির ব্যালেন্স শিট থেকে, দেখবো তো বৃষ্টিকে ভিলেন বানিয়ে তুমি কিভাবে নিজে বেঁচেছিলে, সেই কথা নিয়েই ফিরছি আমি জাস্ট এই 3 মিনিট 51 সেকেন্ডস পর। আছি তো আর যে মৌমিতা একদম সকাল 10টা পর্যন্ত।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: Rainbow time check, Rainbow time check।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:31 হয়ে 51 সেকেন্ড। তুমি শুনছো সোমবারের নমস্কার কলকাতা আর যে মৌমিতার সঙ্গে। দেখো, রাত পোহালেই তো মঙ্গল, আর মঙ্গলেই মিলেছে তো পরি। হ্যাঁ, উজ্জ্বল পরি কিন্তু মিলেছে যে ছবি সেন্ড করেছে মঙ্গলে থাকা নাসার জন পার্সিভারেন্স। সেই ছবি দেখে সায়েন্টিস্টরা নাম দিয়েছেন অদ্ভুত দেখতে পাথরগুলোর, নাম দিয়েছেন তারা উজ্জ্বল পরি। আর এই পাথরগুলো দেখতেই গবেষকরা দেখেই মনে করছেন যে মঙ্গলে নিশ্চয়ই জল আছে। আর ওই মঙ্গল গ্রহের পাথর আছে তো শহর কলকাতায় মহাকাশ মিউজিয়াম, চাইলেই তুমি দেখতে পারো এসে। চলছে তো এখন 23তম ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, মুখোমুখি হবে এরপরেই আর্জেন্টিনা আর মিশর কাল মঙ্গলবারে। আর এবারে ফুটবল ট্রিওন্ডা বা ওই ট্রায়ন্ডা, যাই বলো না কেন, ফুটবলটা যেটা এবারে নাম হয়েছে ট্রিওন্ডা বা ট্রায়ন্ডা, সে এবারে যাবে চাঁদে। বলবো বিশদে আমি তোমায় সব কিছুই বলবো। আমি এখন যাব কোথায় বলো তো? এখন আমি যাব 9903653992 তে। তুমি তো সেন্ড করছোই বৃষ্টির ব্যালেন্স শীট, সেটাই তো আমি এখন চেক করবো 9903653992 তে গিয়ে। ঋতুরানী বর্ষার আগমনে রিমঝিম বৃষ্টি, মন রাঙানো মিষ্টি ভালোবাসা জানাচ্ছেন আমাদেরকে কে? বহরু ঘোষপাড়া থেকে মাধাইদা। মাধাইদার এটা প্রিয় ঋতু, সেটা উনি বলে দিয়েছেন। আর মাধাইদা এর সঙ্গে বলছেন, বর্ষা কখনোই মাথা ব্যথার কারণ নয় আমাদের মাধাইদার কাছে। বর্ষা ভীষণ প্রিয়, লাগাতার বৃষ্টি হলে সব থেকে ভালো লাগে মাধাইদা। সেটা হচ্ছে সব পুকুরের কচুরিপানা যা আছে এখান থেকে যদি ডাঙা থেকে জল ঝর্নার মতন পড়ে, তাহলে কই মাছ শোল মাছ সব উঠতে থাকে। ও মা, তা টপাটপ করে ধরে সেগুলো ব্যাগে ভর্তি করেন আমাদের মাধাইদা। আর বৃষ্টি একবারই মাধাইদার কাছে ভিলেন হয়েছিল, কারণ হচ্ছে ওর সঙ্গে দেখা করতে যাব, মানে আমাদের বৌদির সঙ্গে দেখা করতে যাবে, আর হঠাৎ করে মুষলধারে বৃষ্টি, ব্যাস তারপরে যা হওয়ার হলো, মানে ইতিহাস সৃষ্টি হয়ে গেল। যে ট্রেনে যাওয়ার কথা ছিল ট্রেনটা মিস হয়ে যায়। এছাড়া বৃষ্টি অন্যতম প্রিয় ঋতু মাধাইদার, সেটাও কিন্তু মাধাইদা বহরু ঘোষপাড়া থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অলরেডি। আর অজন্তা মাঝি জালালসি বৌবাজার থেকে কি বলছেন, ঠিক হলো ওর সাথে দুজনে মিলে, মানে লালমোহনদার সঙ্গে আমাদের অজন্তা বৌদি দুজনে মিলে বাইকে করে একটু ঘুরতে যাবেন, এবং ওই সময় ব্যাকগ্রাউন্ডে ওই গানটাই বাজবে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না, আমি বাবা সুর ফুর দিয়ে গাইবো না, কারণ আমি পুরো একদম মানে সুরহারা একজন মহিলা, তো সেখানে আমি কিছুতে ওই গানটান আমার আসে না, গান হলেই হয়তো ওটা জিউএন হয়ে যাবে। যাই হোক, ফুচকা খাবে, কোনো ঝিলের পাড়ে বসবেন এবং বাদাম খাবেন, ব্যাস। কি হলো, এলো ঝেঁপে বৃষ্টি, কার ভালো লাগে বলো তো, এমনটাই হয়েছিল। মানে বৃষ্টি এইভাবেই কিন্তু ভিলেন হয়ে গিয়েছিল আমাদের অজন্তা বৌদি এবং লালমোহনদার লাইফে। আর বৃষ্টিকে ভিলেন কোনোদিন করা হয়নি, একেবারেই হয়নি, এইটা হচ্ছে ওনার কথা। আর অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, মেসেজ না করলেও আমি রোজ রোজ শুনি, সঙ্গে থাকি, জানি তো আপনিও থাকেন, লালমোহনদাও কিন্তু আমার সঙ্গেই থাকেন, আর সেই জন্যই তো এই মেসেজগুলো ঠিক ঠিক সময় মতো মাঝে মাঝে পাঠিয়ে দেন। তো এইভাবে কিন্তু আমাদের সঙ্গে রোজ রোজ জুড়ে জুড়ে থাকতে হবেই হবে। এরপরে আমি যাচ্ছি কোথায়, জয়রামপুর হাওড়া চিত্তব্রতদার কাছে। চিত্তব্রত গুহ কি বলছেন, রিমঝিম ঝিম পড়ছে ঝোড়ে বৃষ্টি, যা দেখি তাই লাগে ভারী মিষ্টি। জানো তো মৌমিতা, এই বৃষ্টির দিনে ঘরে বসে লুডো খেলতে খুব ভালো লাগে, খুব ভালো তো, ঘরে বসে থাকলে অনেক কিছুই ভালো লাগে, লুডো খেলতে ভালোবাসে ভালো লাগে, তার সঙ্গে একটু একটু মুড়ি পেঁয়াজি চপ এগুলো খেতে ভালো লাগে, পাঁপড় ভাজা খেতে ভালো লাগে, ইলিশ মাছের সঙ্গে ওই খিচুড়িটা জমে যায়। কিন্তু বাইরে বেরোতে গেলেই মহা ঝঞ্ঝাট হয়, জানি না আমি এখন স্টুডিওর বাইরে বৃষ্টি হচ্ছে কিনা, আমিও বা কী করে 10টার পরে যাব সেটা নিয়েও ভাবনা চিন্তা হচ্ছে। যাই হোক, এরপরে দীপক দা আমাকে কি বলছেন, দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যাম্পুর হাওড়া থেকে কি বলছেন। আমি হাওড়ার মধ্যেই আছি, চিত্তব্রত দেওয়ার পরেই আমি আবার সেই শ্যাম্পুর হাওড়াতেই রয়েছি। দীপক দা বলছেন যেটা, সেটা হচ্ছে ছোটবেলায় বৃষ্টি হলে বৃষ্টির মজাটা ছিল আলাদা। তখন ছোটবেলায় স্কুল যেতাম না যদি বৃষ্টি হতো, কারণ বৃষ্টি হলেই বন্ধুরা মিলে, তখন সবাই মিলে দিনের ছোট্ট টেনিস বল ছিল, সেই টেনিস বল খেলার জন্য আমরা কেউ স্কুলে যেতাম না, আর বাড়িতে বলতাম এত বৃষ্টি হয়েছে যে কেউ স্কুলে যাবে না, তাই শুধু শুধু আমি কেন একা স্কুলে যাব, এমন বলেই কিন্তু বৃষ্টিকে ঢাল বানিয়ে দীপক দাও মাঝে সাজেই ওই স্কুলটা বন্ধ করেছেন, স্কুল বাঙ্ক করেছেন, এরপরে রয়েছে, এখনও প্রচুর মেসেজ রয়েছে, অবশ্যই অবশ্যই বলবো। সৌমেন ব্যানার্জি পানিহাটি থেকে কি বলছেন, আমি ফুড ডেলিভারি কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, কাজের সময় বৃষ্টি হলে খুব অসুবিধা কারণ হয়ে দাঁড়ায়, সত্যিই তাই। এইভাবে শুধুমাত্র তোমাদের কাছে যে কষ্ট হয় তা নয়, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু কষ্ট হয়। দেখো, তোমাদের একদম সময় মতো আমাদের খাবার চাই, এমন অনেক কিছু কিন্তু আমরা ভুলভাল কথাবার্তা তোমাদের উপর চাপিয়ে দিই, আর সেই সময় মতো বৃষ্টি যখন এসে হাজির হয়ে যায়, সময় মতো পৌঁছানো যায় না, তখনই ওই বৃষ্টিটা সত্যি সত্যি লাইফে কিন্তু ভিলেন হয়ে যায়, আমাদের অসুবিধা হয়, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সেটাই কিন্তু আমাদের বলছেন ডেলিভারি রাইডারদের জন্য, প্রত্যেকের জন্যই সত্যি সত্যি একদম ভীষণ ভীষণভাবেই সমস্যার হয়। সৌমেন ব্যানার্জি পানিহাটি থেকে এই মেসেজ, এই বার্তা আমাদেরকে শেয়ার করেছে, খুব ভালো লাগলো সৌমেন। এইভাবে কিন্তু আমাদের আজকে তুমি আমার শোতে মনে হচ্ছে প্রথম মেসেজ করলে, প্রথম বৃষ্টির বার্তা পাঠালে, ভালো লাগলো। এভাবেই কিন্তু মাঝে মাঝে একটু শুনো। তবে হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি, বাইক যখন রাইড করবে তখন কিছুতেই তুমি কোনো হেডফোনেই কিন্তু ওই গান শোনা বা আর যে মৌমিতাকে শোনা এগুলো করো না। যখন বাড়ি বসে থাকবে, বৃষ্টি হচ্ছে, একটু দাঁড়িয়ে আছো, ওয়েট করছো, ঠিক আছে, বেশ ওই সময় হতে পারে, কিন্তু কোনো সময় টু হুইলার রাইড করতে করতে বা ফোর হুইলারে চড়তে চড়তে ওই FM শুনতেই হবে এমনটা কিন্তু কোনো মাথা দিব্যি কেউ দিচ্ছে না। তুমি যখন কাজে থাকছো তখন ওই কাজের দিকেই মনটা তোমাকে দিতেই হবে, তাহলেই সেফ থাকবে, লাইফটা ঠিকঠাক থাকবে, সিকিউর থাকবে। রয়েছে আরও আরও অনেক বার্তা, অবশ্যই অবশ্যই শেয়ার করবো, কারণ আছি তো একদম 10টা পর্যন্ত, সময়ও আছে, এখনও অনেকটা সময় আমার আছে, হাতে রয়েছে 23 মিনিট অন্তত পক্ষে আছে। তুমি তো সেন্ড করছো বৃষ্টির ব্যালেন্স শিট, আর আমি তোমাকে বলছি প্রথম চাঁদে পা দিয়েছিলেন গ্যাগারিন কত তারিখে কি সেটা তোমার মনে আছে? 20 জুলাই, হ্যাঁ, জুলাই মাসের 20 তারিখে। ওই দিনও আমি লাইভ থাকবো গো, স্টুডিওতে থাকবো, চাঁদে যাবো না কিন্তু স্টুডিওতে থাকবো, চাঁদ নিয়ে কথাবার্তা হবে হয়তো, যাই হোক, তাও আজকের দিনই, আজকের দিনেই সেটা তোমাকে এখন আগে বলছি। ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল, এবারের ফুটবল যেতে পারে চাঁদে, কে পাঠাবে? নাসা। দেখো, 19 জুলাই কিন্তু ফাইনাল ম্যাচ, তাই না? তো সেখানে আয়োজক দেশ রয়েছে আমেরিকা, আর সেই আমেরিকা মানে তিনটে দেশ রয়েছে।

রয়েছে, আয়োজক দেশের মধ্যে আমেরিকাও রয়েছে। আমেরিকা যদি কাপ জেতে তাহলেই কিন্তু ট্রিওন্ডা বা ট্রায়োন্ডা যাবে চাঁদে, এটাই হচ্ছে নাসার প্ল্যান। চাঁদে পাঠাবে এবছরের বিশ্বকাপ ফুটবলের বলটাকে। আর আমার প্ল্যান হচ্ছে এখন কি গান ব্রেকে যাওয়া। তবে আজই তো আছে আবার সেই বেলজিয়ামের খেলাও রয়েছে, আর রয়েছে পর্তুগাল ভার্সেস স্পেনের খেলা, আর কালকে রয়েছে আর্জেন্টিনা ইজিপ্টের খেলা। আর এখন কোনো কথা হবে না, এখন আমি হারিয়ে যাব জাস্ট গানে গানে।

হারিয়ে তো আমিও যাচ্ছি। আরে বাবা, শহর কলকাতায় আমি হারাচ্ছি তা নয়, আমি হারিয়ে যাচ্ছি 9903653992 এর মেসেজের ভিড়ে। 100 মেসেজের সংখ্যা বৃষ্টি কথা, কিন্তু বৃষ্টির ব্যালেন্স শিট অনেকটাই বেড়ে গেছে। আর তার মধ্যে কিন্তু একটা সাংঘাতিক খবর চলে এসেছে। এই বৃষ্টি কথা নিয়ে তুমি আমি চর্চা যখন করছি, সেই মুহূর্তে কিন্তু আলিপুর হাওয়া অফিস থেকে একটা আপডেট এসে গেছে। সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা এই দুটো জেলার কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যেই একেবারে ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে। শুধু তাই নয়, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে, সঙ্গে কিন্তু বাজ পড়ার একটা পসিবিলিটিস রয়েছে। তো সেই জন্যই কিন্তু সবাই এই 2 থেকে 3 ঘন্টার মধ্যে আসতে চলেছে, তাই সবাই কিন্তু সেফ প্লেসে চলে যাও, বা যারা এখন বেরিয়ে পড়েছো, রাস্তায় রয়েছো, তারাও কিন্তু যত তাড়াতাড়ি পারো তোমার গন্তব্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করো। কারণ 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু এই সমস্ত জায়গায় ঝেঁপে বৃষ্টির চান্সেস রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে শিয়ালদা, এবং শিয়ালদা থেকে বারাসাত শাখায় এসি লোকাল ছুটবে আজকেই, একটু পরেই 10:33 বেজে ছাড়বে। আর বাড়ছে

কিন্তু এর সঙ্গে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ছে, হাসনাবাদ রুটে, ডায়মন্ড হারবার রুটে বাড়ছে, আর বাড়ছে হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ছে, দুটো প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনে, আর বাড়ছে তো আনরিড মেসেজের সংখ্যা কিন্তু বাড়ছে। এবারে আমি কিন্তু সেখানেই চলে যাচ্ছি, চেক করবো এবারে 9903653992। কাজে বেরিয়ে যখন বৃষ্টি শুরু হয় তখন না খুব বিরক্ত লাগে আমার কাছে। বৃষ্টির মানে পরিবারের সঙ্গে গল্প, খিচুড়ি সহ ভালো রান্না, সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া।

বসের কাছে বৃষ্টির অজুহাত দিয়ে একবার বেঁচেছিলাম। সোমনাথ দলুই প্রান্ত হরি খানাকুল হুগলি থেকে এই মেসেজ আমাদেরকে বৃষ্টির কথা বৃষ্টির ব্যালেন্স শিট সেন্ড করেছে। কিন্তু কিভাবে বেঁচেছিলে বসের কাছে জাস্ট শুধু অজুহাত দিয়ে, সেই ব্যাপারটা কিন্তু ভালো লাগলো না। আর একটু যদি একটু ভালো করে লিখতে বেশি ভালো লাগতো। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমি চলে যাচ্ছি বারাসাতে, কারণ ছন্দে বেঁধে একদম পুরো প্যাকেজ ওয়েট করছে। শঙ্করদা রয়েছেন, শঙ্করচন্দ্র দে কি বলছেন, প্রিয় ঋতুর মধ্যে আমার আছে বর্ষাকাল, ওকে সামনে রেখে আমি বানাই না তো ঢাল, ভিলেন তো নয় বর্ষারানী, আমার হিরোইন, শুয়ে বসে বৃষ্টি দেখে দিব্যি কাটাই দিন, দোকানে যেতে দেরি ফিরতে একটু দেরি, হলে অঝোর বাড়িপাত, তবুও আমি দিই না বৃষ্টির কোনো অজুহাত, বৃষ্টি মানে ছন্দেরা সব নড়ে ওঠে মাথায়, কবিতা হয়ে ঝরে পড়ে আমার লেখার খাতায়, টানা দুদিন হলে বৃষ্টি সব ভাসিয়ে দিয়ে বান, বৃষ্টির রানীর প্রতি তখন হয় ভীষণ ভীষণ অভিমান। আষাঢ়ের মিষ্টি বৃষ্টি শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। এই ছন্দে বাঁধা কবি এত সুন্দর করে প্যাকেজটা তিনি পাঠিয়ে দিয়েছেন, বর্ষার প্যাকেজ, বর্ষা বৃষ্টি আসা মানেই তো একটু, যারা কবি নন তাদের মধ্যে কবিতা কবিতা ব্যাপারটা এসে যায়, কবি কবি ভাব হয়ে যায়। যেখানে শঙ্করদা রয়েছেন, এমনিতেই তিনি ছন্দে বেঁধে সমস্ত কথা আমাদেরকে সেন্ড করেন, সেখানে আলাদা করে যে কবিতারাও প্রাণ পায় সেটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। এবারে কিন্তু আমি চলে যাচ্ছি কোথায়, বেশ অনেক দিন পরে কিন্তু বাঁশদ্রোণীর থেকে আমার কাছে মেসেজ এলো। বাঁশদ্রোণী থেকে আমাকে কে পাঠাচ্ছেন মেসেজ, অবশ্যই অবশ্যই তিনিই পাঠাচ্ছেন, মানে যিনি পাঠান বাঁশদ্রোণী থেকে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তো সেই আমাদের দাদা যেটা পাঠিয়েছেন সেটা একটু বলে দিই, বাঁশদ্রোণী থেকে দীপঙ্করদা। দীপঙ্করদা কি বলছেন, মৌমিতা তুমি কেমন আছো? বেশ আছি, বিন্দাস আছি, যতক্ষণ না আমি আপনাদের সঙ্গে থাকি ততক্ষণ আমি ভালো থাকি, তারপরেই তো কিরকম একটা যেন মুডটা অফ হয়ে যায়, আবার কবে আসবো সেদিকে তাকে আবার মুডটা ফুরফুরে হয়ে যায়। যাই হোক, রোজ মেসেজ করা হয়ে ওঠে না ঠিকই, তবে তোমার প্রোগ্রাম শুনি হও, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমার ঘরে সারাদিন 107 FM রেনবো বাজবেই বাজবে, কখনো লো ভলিউমে তো কখনো আবার হাই ভলিউমে থাকে, এটাই কিন্তু আমাদের দীপঙ্করদা জানাচ্ছেন। এমনকি চায়না ট্যুরে গিয়েও তোমার অনুষ্ঠান শোনা মিস করিনি, ও হো, এটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি দাদা, এত সুন্দর করে এই কথাটা আপনি আমাকে বললেন, এবং রিয়েলি বলছি আজকে আমার যেন মনে হচ্ছে আমার কাছে এটা সত্যি সত্যি একটা অনেক অনেক অনেক বড় প্রাপ্তি যে চায়না ট্যুরে গিয়েও আপনি আর যে মৌমিতাকে শোনাটা মিস করেননি। এরপরে যেটা আমাদেরকে বলছেন দীপঙ্করদা সেটা হচ্ছে বৃষ্টি দীপঙ্করদার খুব প্রিয় বা অপ্রিয় কোনোটাই নয়, ঠিক আছে, বৃষ্টি হচ্ছে ওকে, আসলে সব কিছুরই একটা পরিমাপ থাকা ভালো, প্রয়োজনের অতিরিক্ত বৃষ্টি যেমন ভালো লাগে না, আবার খুব কম বৃষ্টি ওটাও না মনমরা করে দেয়। রেইনবো টিমের সবাইকে বলছেন ভালো থেকো, সুখে থেকো, পরে আবার কথা হবে। দীপঙ্কর মান্না বাঁশদ্রোণী থেকে আমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছেন তাঁর পুরো নিজের মনের কথা। আর এবারে আবার ছন্দে বাঁধা, সেখানেই তো যাচ্ছি। SSD ওয়েট করছেন শ্যাম সুন্দর দাস, যার নামেই রয়েছে সুন্দর ব্যাপার, তিনি একটা সুন্দর করে ছন্দে আমাদের ছড়া পাঠিয়ে দিয়েছেন। শ্যাম সুন্দর দাস নারকেলবাগার লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে কি বলছেন, রমেন বাবুর মেয়ের বিয়ে, বৃষ্টি মুখর শ্রাবণে, সন্ধ্যা থেকে সেজে গিন্নি মুখ দেখছে দর্পণে, হঠাৎ করে নামলো বৃষ্টি, কি আর করি ভাই, গিন্নি আমার সাজ দেখাবে তারও উপায় নাই, বৃষ্টির উপর রেগে সেদিন চিৎকার করেছি আমি, ক্ষমতা থাকলে গুছিয়ে দিতাম বৃষ্টির এই পাগলামি, জোরে জোরে বৃষ্টি পড়লে সারাটা দিন ধরে আমার কাছে ঝাঁপিয়ে বৃষ্টির কথা তখন মনে পড়ে, দাঁড়িয়ে থাক তো বান্ধবী আমার প্রিয় রবীন্দ্র সরোবরে, দুজনে মিলে ঘোরাফেরা বিকেল হলে রবিবারে, একদিন হলে যেতে দেরি কথা শোনা তো অভিমানী, বৃষ্টিকে ভিলেন বানিয়ে সেদিন ফিরে পেতাম তার হাসি খানি। ওহো, দারুণ লাগছে কিন্তু, খুব ভালো লাগলো শ্যাম সুন্দর দাস। শ্যাম সুন্দর দাস নারকেল বাগান কলকাতা 153 লস্করপুর গড়িয়া থেকে এই ছন্দে বেঁধে তার পুরো বৃষ্টির প্যাকেজটা পাঠিয়েছেন, রিয়েলি বলছি ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগলো, ভেরি ভেরি গুড মর্নিং, ভেরি নাইস টপিক, বৃষ্টি বাজার, বৃষ্টিতে বাজার করছি তাই মেসেজ করতে দেরি হলো, এই আজকে শুধু দেরি হলো, এর আগের দিনও কিন্তু আপনার মেসেজ পাইনি। সোমনাথ দাস, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে কি বলছেন, মা যদি বললেন, যদি বললেন এ কি বাজার করেছিস, আমার এক্সকিউজ কিন্তু বৃষ্টিতে বাজার ভালো করে বসেনি তাই এরকম নিয়ে চলে এলাম। উফু, এরকম বৃষ্টিটা মাঝে মাঝেই বাজারের আগে আগে এলে কিন্তু আন্টির কাছ থেকে বেঁচে যাবেন আপনি। যাই হোক, আজ তবে এইটুকুই থাক, হ্যাঁ ঠিক আছে এইটুকুই থাক, সোমনাথ দা এই কথাই আমাদেরকে আজকে জানিয়েছেন। রয়েছে আরও একটা মেসেজ, কে পাঠিয়েছে, মিতালি বৌদি, মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে অমিতদার পরে কিন্তু এবার পাঠিয়ে দিয়েছেন তাঁর কথা। মৌমিতা শুভ সকাল, হ্যাঁ গুড মর্নিং, তোমাদের যেটা বলছেন আমাদের সেটা হচ্ছে বৃষ্টি মানে বর্ষাকাল আমার ছেলেবেলাতে খুব ভালো লাগতো, স্কুল যেতাম যখন ঘন কালো মেঘ হয়ে হতো তখন মাস্টারমশাই ছুটি দিয়ে দিতেন, এতে কি হতো বাড়িতে বাড়িতে তখন অত ছাতা ছিল।

0: ছিল না, আমাদেরকে মেক করলেই ছুটি দিয়ে দেওয়া হতো, খুব আনন্দ লাগতো। আর এখন কিন্তু বৃষ্টি হলে ভালো লাগে না, কারণ ছেলেরাও স্কুল যেতে পারে না, আমাদের তোমাদের দাদা ভাই কাজে যেতে পারে না, এক গাদা রান্না তখন করতে হয়, আর যদি বৃষ্টি আসে তখন ছাতা হাতে নিয়ে আবার বাপের বাড়িও চলে যাওয়া যায়। তবে বৃষ্টিকে এক্সকিউজ করে কিন্তু বৌদি বাপের বাড়ি থেকে আসেন না, সেটা কিন্তু আমাদেরকে অমিতদা আগে ভাগেই বলে দিয়েছেন। রয়েছে এখনও বেশ কিছু মেসেজ, অবশ্যই অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, কারণ অলরেডি ওই 10টা তো বাজতে চলেছে, তাই এখন আর কোনো কথা না, এখন আসছে তিনে কে তিন গানের হ্যাট্রিক।
1: FM রেনবোতে তিনে

একদম কটা বেজে গেছে, 9:56 হয়ে 52 সেকেন্ড হয়ে গিয়েছে। এর মধ্যেই রয়েছে কিন্তু একটা মেসেজ, একটা টেক্সট রয়েছে, একটু দেখি কি আমাকে মেসেজ করেছে। গুড ডে দিদি, আমি যখন স্কুলে পড়তাম স্কুল লাইফের লাইফ ছিল খুব ভালো, যেটা এখনও একদম নেই, যেটা হচ্ছে আন্তরিকতা তখন ছিল, তবে যেটা হচ্ছে রেসপেক্ট স্টুডেন্ট, এটা ঠিক বুঝতে পারলাম না। তো আজকে কিন্তু বৃষ্টি নিয়ে কথা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা কোনোভাবে মিস করে চলে এসেছে। যাই হোক, এবার দেখছি একটা আর একটা মেসেজ এসছে, কে আমাকে, আচ্ছা সন্দীপ ব্যানার্জি আবারও কিন্তু টেক্সট করেছে। সন্দীপের তো একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আমি পড়ে ফেলেছি, তাই অলরেডি কিন্তু 9:57 হয়ে গিয়েছে, মানে আর যে মৌমিতার কিন্তু স্টুডিওর ঘড়ি যেমন দেখছি, তার সঙ্গে সঙ্গে তোমার 9903653992 চেক করলাম। আমি তো ইন্টারেস্টেড সবসময় তোমাদের মেসেজ দেখতে, তবে এই মুহূর্তে তো আমাকে আর স্টুডিওতে থাকলে চলবে না। আমি ফিরে এলাম 3 একে 3 গানের হ্যাট্রিকের পর, আজকে সেই গানগুলোই তো তোমার জন্য ছিল, যে গানগুলো মন ছুঁয়ে যাওয়া গান সেগুলোই আমরা শুনলাম। আর এদিকে ছুঁয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা 10টার ঘরে, আসছে কিন্তু আবারও ঝেঁপে বৃষ্টি উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, সেই খবর কিন্তু বলে দিয়েছি। শহর কলকাতায় এখন কীরকম রয়েছে ওয়েদার সেটা তো আমি বাইরে বেরোলেই বুঝতে পারবো। সামনেই রয়েছে কাবাব ডে, আসছে রথযাত্রা, আর আকাশে এখন জলভরা মেঘ রয়েছে, ছাতা ক্যারি করো, আর গরমটাও কিন্তু রয়েছে, তাই মাঝে মধ্যে অবশ্যই অবশ্যই ওয়ারেসটাও চুমুক দিও। সিটটা এবার ছাড়তে হবে, সময় আজ শেষ, কথায় সুরে জার্নিটা কাটলো মজায়। বেশ, আজকের মতো শেষ করলাম, নমস্কার কলকাতা, তোমার সঙ্গে মৌমিতার হবে আবার 9th জুলাই বৃহস্পতিবার, বাকি অনেক অনেক অনেক কথা।

অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে আদান প্রদানের ভিত্তিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করবেন। অমরাবতীতে অবস্থিত অন্ধ্রপ্রদেশ সচিবালয়ের কর্মীদের সুবিধার্থে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের ওপর তিন দিনব্যাপী এক বিশেষ ক্যাম্প আজ থেকে শুরু হচ্ছে। রাজ্যের মুখ্য সচিব জি সাই প্রসাদ এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিবেক যাদব যৌথভাবে এই ক্যাম্পের উদ্বোধনে অংশ নেবেন। অনলাইনে তথ্য সংগ্রহের ফর্ম জমা দেওয়া, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করা, মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং ঠিকানা ও ভোটার সংক্রান্ত অন্যান্য তথ্য সংশোধন করার সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্প থেকে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারত সরকার এবং দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস। সমাজ মাধ্যমের এক বার্তায় ভারতে অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছে, এই অনুষ্ঠানে ভারতের রাজনৈতিক নেতৃত্ব, সাংসদ

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ছদিনের সফরে রওনা হয়েছেন। যাত্রা শুরুর প্রাক্কালে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, তার এই সফর সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। 2018 সালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া সফরের মধ্যে দিয়ে দুদেশের এই সম্পর্কে সূত্রপাত হয়। তার এই সফরে তিনি ইন্দোনেশিয়ায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মত বিনিময় করবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজ্যজুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী তাঁকে শৌর্য, দেশাত্মবোধ এবং আত্মত্যাগের কালোত্তীর্ণ দৃষ্টান্ত বলে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ডক্টর মুখোপাধ্যায় ছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা এবং দেশের ঐক্য, অখণ্ডতা এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের এক বলিষ্ঠ প্রবক্তা। ভেনেজুয়েলায় গত মাসে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3,343। এছাড়াও আহত হয়েছেন 16,740 জন। ভূমিকম্পের ফলে গৃহহীন 17,000-এর বেশি মানুষ। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে 6,462 জনকে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সূর্যপুরে নিহত 12 বছরের নাবালিকার দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু, পুলিশকে মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এদিকে এই ঘটনা তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 16-এর ম্যাচে আজ রাতে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: স্টুডিওর ঘড়ি বলছে 11:02 হয়ে 46 সেকেন্ড। প্রতিদিনের মতো গান্দুরিয়া,
1: আজকের গান্দুরিয়ায় আমরা আছি আপনাদের সাথে। আমি মধুমিতা বসু,
0: আর আমি নীলাঞ্জনা চক্রবর্তী। আর আজকের দিনটাতে আমরা আধুনিক গানই শুনি, এ তো বলা বাহুল্য। তাই আমরা সোমবার দিন সপ্তাহের একেবারে শুরুতে গুছিয়ে বসে নানান স্বাদের নানান রঙের গান শুনব।
1: তাই আজকে আমাদের অনুষ্ঠানের নাম বাংলা গানের রংধনু। এই যে রং নিয়ে আমরা বসেছি, সেখানে থাকবেন সুরকার, থাকবেন গীতিকার, থাকবেন গায়ক, এবং তারপরেও আরও অনেক অনেক অনেক রকম প্রসঙ্গ তো আসবে বাধ্যতামূলকভাবেই। আসলে অনেকের জীবনেই অনেক কিছুর পাশাপাশি গান একটা জীবনের অঙ্গ, এবং আমরা এই বাংলায় যারা থাকি আমরা খুব লাকি যে আমরা গানের মধ্যে থাকতে পারলাম, পারছি। এই এই সারা পৃথিবীতে গানের চল আছে, চর্চা আছে, কিন্তু সব মানুষ যে বাড়ি বাড়ি হারমোনিয়াম নিয়ে বসে পড়ছেন, গান গাওয়ার চেষ্টা করছেন, এমনটা হয় না। একটা নির্দিষ্ট জনার থাকে, তারা গায়, কিন্তু আমাদের মাটি গানের মাটি, এবং যেখান থেকে এত অসংখ্য গুণী শিল্পী, এত অসংখ্য গুণী কম্পোজার, লিরিসিস্ট মানে সুরকার, গীতিকার সবাইকে পাওয়া যায়, তখন মনে হয় কাকে ছেড়ে কার কথা বলবো।
0: আসলে আজকে আমাদের যে ক্যানভাসটা সেটা কিন্তু বিস্তৃত, এবং সেই ক্যানভাসে আমরা একটু একটু করে রং দিতে দিতে এগিয়ে যাব গান দরিয়া জুড়ে। তাহলে মধুমিতা দি, রং তুলি নিয়ে আমরা বসে পড়ি। আমাদের রং হচ্ছে গান, আর তুলি সেখানে সুর, কথা, সব কিছু রয়েছে। একেবারে শুরুতে হেমন্ত মুখোপাধ্যায় এবং তার সাথে সলিল চৌধুরী, সেই অমর জুটি।

দিশাহারা হবার কোনো রাস্তা নেই। কম্পোজার যখন সলিল চৌধুরী একেবারে বেঁধে দিলেন, বাংলা গান একটা তার নিজের গতিতে চলছিল এবং আমার প্রতিদিনই একটা কীরকম বেসামাল অবস্থা হয়ে যায়। এই একটু আগে অনুষ্ঠান শুরুর আগে রাহুল দেব বর্মনের একটা প্রেস কিছু শুনছিলাম তো, এবং সেটা শুনতে শুনতে শচীন কর্তা থেকে সবার কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু উনি হিন্দি গানের ভিত্তিতে কথাটা বলছিলেন। কিন্তু এই যত শুনি না তত মনে হয় এ এক অপূর্ব খনি, এবং এমন একটা গান সলিল চৌধুরী গাওয়ালেন হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে। গানটা যদি আপনারা প্রথম থেকে শুনে থাকেন, তার যে মিউজিক ট্রান্সফরমেশন প্রথম

0: যে প্রিলুডে যে মিউজিকটা বাজলো, তারপরে ওটা গান আসতে পারে জাস্ট ভাবা যায় না। এবং হেমন্ত মুখোপাধ্যায় ওই রকম একজন শিল্পী যাকে বোধহয় যে গান দেওয়া যেত সে গানই সুন্দর হয়।
1: অবশ্যই, কারণ ওই যে একটা অসাধারণ কণ্ঠ, মানে কণ্ঠ ছাড়লেই তো সেটা সব
0: একেবারে। তার পরবর্তী সময়ে সবার কথা বললেই যে সবার গানই শোনাবো এমনটা নয়, কিন্তু কথা এসে যাবেই। এই সময়ে তার পাশাপাশি যে দুটো নাম আমার খুব কাছাকাছি উচ্চারণ হয় সেটা হচ্ছে সুবীর সেন, দ্বিজেন মুখোপাধ্যায়। দ্বিজেন দাকে একটা দীর্ঘ সময় আমার দেখবার সুযোগ হয়েছে কাছ থেকে। রবীন্দ্রসঙ্গীতে তো তার শিক্ষা একটা বিরাট ব্যাপার। তার সঙ্গীতের জীবনে প্রায় অনেক একটা সময় তিনি কাটাতে পেরেছেন, প্রায় ছয় দশক তিনি গানের সঙ্গে ছিলেন এবং 1500-এর বেশি গান তিনি রেকর্ড করেছেন। যদিও তার মধ্যে প্রায় 800 গানই ছিল রবি ঠাকুরের গান, কিন্তু তাছাড়াও এতগুলো গান আধুনিক গান, বাংলা চলচ্চিত্রের গান, তার জনপ্রিয়তা এবং বাংলা মৌলিক গানে তার সুরও তিনি সংযোজন করেছিলেন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। সব কিছু মিলিয়ে দ্বিজেন্দাকে, এ তো হচ্ছে বইয়ের কথা, আজ কাছের কথা যেটা, দ্বিজেন্দা সম্পর্কে আমার কাজের অভিজ্ঞতা হয়েছে বলেই বলতে পারছি, দুটি কথা অপূর্ব সুন্দর বলেছেন। আমি বোধহয় যেখানে সুযোগ পাই সেখানেই বলি। আমরা বলি যে সেই সময় ছিল বাংলা গানের স্বর্ণযুগ, বাংলা গানের এই এই, তখন উনি বলেছিলেন যে শুধু বাংলা গানের স্বর্ণযুগ ছিল না, সব কিছুরই স্বর্ণযুগ ছিল। লেখা, লেখকেরা, খেলাধুলো, তুমি যদি মানে সময়ের নিরিখে বিচার করো তাহলে দেখবে সেই সময় একটা সুফলা সময় ছিল। মানুষ বিভ্রান্ত ছিল না, মানুষ এতটা জড়তাগ্রস্ত ছিল না,
1: ছিল ভালো, গানও ছিল ভালো, শোনার অবকাশও ছিল, এবং সব কিছু মিলিয়ে সব দিক থেকেই কিন্তু সেই সময় খুব ভালো কাজ হচ্ছিল, সৃষ্টি
0: কাজ হয়েছে।
1: হ্যাঁ,
0: এবং এই যে সম্পর্কের কথা আমরা বলি, গানে বলি না যে অমুকের গান অমুক এই লিখেছে, তাদের মধ্যে কি ভালো সম্পর্ক, ওই যে গল্পগুলো আমরা বলি, গল্পগুলো বলবার কারণ থাকে, কারণ গল্পটা তো গানের জন্য শুধু হয় না, মানুষদের জন্য হয়, যে তাদের পারস্পরিক যে সংযোগ। এবং দ্বিজেন্দার কিছু বাংলা আধুনিক গান, সে গান জনপ্রিয়, সে গান যাবো, সে গানের প্রসঙ্গে যাদের কথা একটু ছুঁয়ে যাই, গৌরী প্রসন্ন, নচিকেতা ঘোষ, অনবদ্য জুটি।
1: তাহলে সেই অনবদ্য জুটিরই 1967 সালে একটু অন্যরকমের গান, মানে দ্বিজেন মুখোপাধ্যায় বলতেই যে গানগুলো আজকের দিনে অন্তত মনে পড়ছে, শ্যামল বরণীয় গো কন্যা, হ্যাঁ, তো
0: পল্লবিনী
1: গো সঞ্চারিণী, বা যৌবন তরঙ্গে দেয় দোল, সেই গানগুলো আমরা খুব বেশি বেশি করে শুনি, কিন্তু এই গানটা একটু অন্যরকম। এই গানটার মধ্যে মাধবী মুখোপাধ্যায়ও রয়েছেন, গৌরী প্রসন্ন এবং নচিকেতা ঘোষ, 1967 সালের বেসিক রেকর্ড, শুনি আমরা।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: जन्म दुखी सती माता गो चार जगे हो जन्म दुखी।
1: গানটা শুনতে শুনতে নস্টালজিয়ায় ভেসে যাচ্ছিলাম একটু আগে, যেমন তুমি বলছিলে যে দ্বিজেন মুখোপাধ্যায়ের গানটা আমাকে শুনিয়েছিলেন প্রথমে শোভনদা।
2: একদমই তাই, তুমি যেটা বলছিলে না মধুমিতা দি, যে সম্পর্ক, আমরা বলি না যে গান তো এমনি তৈরি হয় না, গান তৈরির ক্ষেত্রেও কিছু কিছু সম্পর্ক কাজ করে, ঠিক তেমনই আকাশবাণীর কাজ করতে এসে বা আকাশবাণীতে এসে আমার সৌভাগ্য হয়েছে এরকম কিছু অসাধারণ সম্পর্কের। শোভন পাঠক আমাদের এখানকার অত্যন্ত গুণী মানুষ।

0: সেই শোভনদা আমাকে এই গানটা প্রথমে শুনিয়েছিলেন,
1: আগের গানটা, বিজেন্দার গান,
0: বিজেন্দার গানটা, হয়তো বসবে ধানের কোলাতে। এবং যখন প্রথম শুনেছিলাম তখন আমি ভাবছি যে কয়লা পড়েছে চোখে, এটা কি ব্যাপারটা কি। তো আমার মুখ দেখে শোভনদা বুঝেছিলেন, বলছে বুঝিস নি তো কিচ্ছু বলে উনি আবার আমাকে সুন্দর করে গানটা বুঝিয়ে দিলেন।
1: এবং একটা সাধারণ কথা কোন মাত্রা পেতে পারে সুরে মিলে গিয়ে, এরকম ভাবে কয়লার কণা এসে চোখটাকে আক্রান্ত করলো এবং সেই চোখে জল পড়লো। আমরা মেয়েরা অনেক সময় একটু আঁচল দিয়ে চোখটা মুছে নিই, না না কিছু না, চোখে কিছু পড়েছে, এইটা আমাদের একটা আদতের মধ্যেই পড়ে। আমরা মাঝে মাঝে চোখে বোধহয় কিছু পড়লো, কিন্তু চেপে নিলাম চোখের জলটাকে এবং সেটা তারা গানে তুলে ধরলেন। এই জন্যই তো এরা মহান রূপকার,
0: এবং এই কারণেই তো আজ এত বছর পরেও আমরা এই গানগুলো বারবার শুনছি।
1: এই যে গীতা দত্তের গানটা শুনলাম, আমি কিন্তু এই গানটা রেডিওতেই শুনেছি, অনুরোধের আসর বা কোথাও, সে ছোটবেলায় শোনা গান, কিন্তু সুরটা একেবারে মুখস্থ।
0: এবং দেখছিলাম তুমি গাইছিলে,
1: মানে একদম সচি, এবং ওটা খুব এফেক্ট করেছিল যে সতী সচিমাতা গো আমি চারযুগে হই জনম দুঃখিনী। এখানে একটা ইতিহাসের গল্প থাকে, যেমন কদিন ধরে খুব তিজনবাই চলে যাওয়ার পর তার কথা মনে পড়ছে, তার পাণ্ডবাণীর কথা মনে পড়ছে। আমি ভূপালে তার শো দেখবার আমার সুযোগ হয়েছে, এবং একজন সাধারণ মানুষ কী করে এত অসাধারণ হয়ে উঠতে পারেন সেটা যদি প্রসঙ্গক্রমে না আসে তাহলে তো হয় না। এবং এই এই যে সৃষ্টিগুলো হয়ে থাকে না, এগুলো চিরকালীন। আর আমরা যারা এই মাধ্যমে, যে যে মাধ্যমে আছি না কেন, এই এই ধরনের কাজে আমাদের কিন্তু খুব যত্নে প্রিজার্ভ করতে হবে। প্রথমে বলতে হবে, শোনাতে হবে, আর যখন বয়সের ক্রমটা বাড়বে তখন সেটাকে সংগ্রহ করে নতুনের মধ্যে ছড়িয়ে দিতে হবে,
0: ছড়িয়ে দিতে হবে, দিতেই হবে। বললে না যে প্রেক্ষাপটগুলো খুব দরকার, জানো তো, এই একটা প্রেক্ষাপট থেকেই তো সৃষ্টি হচ্ছে। কোনো কিছু প্রেক্ষিত না থাকলে তো কোনো কিছু তৈরি হয় না। এবং তুমি দেখবে যে গান বলো, সুর বলো, থেমে নেই কিন্তু, চলছে চলছে চলছে, কিছু না কিছু নতুন আসছে, কিছু না কিছু নতুন তৈরি হচ্ছে
1: একেবারেই। এবং সেই গল্পে যাব আমরা, কিছু কিছু মানুষদের সাথে একটু গল্প টল্প করি, তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়। কিন্তু এই মুহূর্তে যে গানে যাব সে গানটাও একটা ৮০-এর সময়ের, সম্ভবত ওই সময়টা হবে একটা মাইলস্টোন গান
0: একদমই। এবং সুরকার মানে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, যে ধরনের গান আমরা গৌরীপ্রসন্ন মজুমদারের কাছ থেকে শুনছি তার থেকে একেবারেই আলাদা। এবং এটা প্রায় তার, তিনি তখন
1: ৮০-৮৩, হ্যাঁ এরকম সময়ের গান,
0: অত্যন্ত অসুস্থ। তো মানে সুপর্ণকান্তি ঘোষ সুরকার, নচিকেতা ঘোষের ছেলে, তো সুপর্ণকান্তি ঘোষ মানে খানিকটা খেলা মানে তাচ্ছিল্য করেই আর কি, আর কি করেই বলেছিলেন, কাকু বলে বলতেন যে তুমি এটা লিখে দাও না দেখি, আমাদের আড্ডাটা খুব বলছো আমাকে,
1: গৌরী কাকা লিখে দেবে আর মান্না কাকা, মান্না কাকা গাইবে
0: গাইবে। তো গৌরীপ্রসন্ন সঙ্গে সঙ্গে ওখানে বসেই লিখে দিলেন, এবং লেখার পর যখন বললেন যে তাহলে এটা কমপ্লিট করে এরকম অসাধারণ গান আমি করব, তো পরের দিন কাকিমা মানে গৌরী কাকার স্ত্রী ফোন করে বলছেন যে খোকা তুমি কি গান বলেছো তোমার কাকুকে, যে এরকম অসুস্থ মানুষ সারা রাত ধরে লিখছেন। তো তারপরে তিনি পুরো লেখাটা দিলেন, কিন্তু তারপরেও সুপর্ণকান্তি ফরমায়েশ করছেন যে আমি একটু টুইস্ট চাইছি, শেষটা একটু অন্যরকম হোক। তো প্রথমে গৌরীপ্রসন্ন রাজি ছিলেন না, একদম শেষে তিনি তখন চেন্নাইয়ে যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য, তো স্টেশনে বসে একটা প্যাকেটের পেছনে লিখে একজনকে দিয়ে বললেন এটা খোকাকে দিয়ে দিও।
1: তার মানে সংস্কৃতির এমন একটা কথা বলি, আমরা এই যে এখন জলস্রোতের মতো দৌড়চ্ছি না, হবে না, এটা আসে, এটা হয় না, আসলে তাকে চর্চা করতে হবে, একটা নারিশমেন্ট দরকার, তবে সেটা বৃদ্ধি পায়। আর আমরা বারবার কিন্তু এটা শুনেছি অনেকেরই যে কাগজে টুকরো লেখা পকেটে থাকতো ইত্যাদি ইত্যাদি, তা তখন আমি এটা খালি ভাবতাম যে বাড়ি বসে লিখতে পারে না। হ্যাঁ, যেমন আমি সুনীলদাকে দেখেছি, সুনীলদা সকালবেলা একটা নিয়ম করে একটা সময় উনি লিখতেন, আর বলতেন যে ওই সময়টা আসবে না, ওই সময়টা আমি লিখি, এরকম দেখেছি। আর কিন্তু সুরকার গীতিকাররা এইরকমভাবে লেখেন কেন, প্রশ্নটা আমি সুনীলদাকেই করেছিলাম, বললো যে দুটো লেখার ধরন তো আলাদা। আমরা একটা প্রেক্ষাপট ভাবি, আমাদের জীবন, তার বর্ণনামূলক লেখা হয়, বিস্তৃত লেখা হয়, কিন্তু গীতিকাররা যখন লেখেন একটা ছোট্ট জায়গার মধ্যে মর্ম বাণীটা তুলে ধরতে হবে, তার কি সব লাইন একবারে মনে পড়ে যাবে না, একভাবে গোছানো, ও আচ্ছা।

0: আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
1: সময়ের সাথে অবস্থার সাথে। তাহলে প্রথমে আমরা শুনি মান্না দের কণ্ঠে সেই বিখ্যাত গান, এবং তার সাথে ব্যাক টু ব্যাক আরেকটি গান শুনবো, সেটাও অসাধারণ।
0: তার সঙ্গে মান্না দেকেও মিস করবো কিন্তু আজকে।

মধুমিতা দি, পরপর যে গান দুটো শুনলাম না, লিটারেলি শোনার পরে না মনে হচ্ছে কি বলবো, মানে সুর যে মানুষকে

0: কতটা আবিষ্ট করতে পারে, এই গানগুলো না শুনলে না বুঝতে পারতাম না।
1: হৈমন্তীদির গানটা যার লেখা বিশ্বনাথ দা, বিশ্বনাথ দা
0: আমিও বলতে যাচ্ছিলাম,
1: আর অভিজিৎ দা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ দার কথা বল না, এক ঘর বলতে ইচ্ছে করে সেরকম, যে কলকাতার মানুষ তার দীর্ঘ কেরিয়ারে কিন্তু আশা ভোঁসলে, শ্যামল মিত্র, হৈমন্তী শুক্লা, এদের কিন্তু খুব নাম ডাক হয়েছে এর গানের জন্য। পুলকদার, পুলক বন্দ্যোপাধ্যায় গীতি কবিতায় তার সুর করা ও পাখি উড়ায় আশা ভোঁসলে গাওয়া মানে ভীষণ জনপ্রিয় হয়েছিল। আরেকটা গানের কথা বলি, যদিও সেটা আধুনিক গানকে ছাড়িয়ে যায়, হংস পাখা দিয়ে শ্যামল মিত্র, মানে কালো জয়ী গান, অদ্ভুতভাবে রবীন্দ্রসঙ্গীতের পরিবেশে বড় হয়ে ওঠা সান্নিধ্য। যেমন সম্পর্ক নিয়ে কথা বলছিলাম, তেমন আরেকটা কথা বলি, যার নাম যদি বলি সান্নিধ্য কেমন হয়। আমার এই সান্নিধ্য লাভের সময় থেকে আমি দেখেছি অভিজিৎ দা সবসময়, উনি তো সলিল চৌধুরীর শিষ্য ছিলেন, একসাথে কত কাজ তাদের,
0: মানে তিনজনকে একসাথে বলা হতো,
1: হ্যাঁ হ্যাঁ,
0: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায় এবং সলিল চৌধুরী,
1: একদম
0: একটা ট্রায়ো ছিলেন,
1: ট্রায়ো ছিলেন এবং অভিজিৎ দা ছিলেন তার শিষ্য। অভিজিৎ দা যেহেতু আমার সঙ্গে কথোপকথন হতো, একটা সময় পর তিনি সবসময় বলতে শুরু করলেন যে রবীন্দ্রনাথকে জানো, এবং সলিলদা যেভাবে আমাকে রবীন্দ্রনাথ বুঝিয়ে গেছেন, তারপরে বল যেটা আসতো যে সলিল চৌধুরীর গানকেও যদি আমরা একসঙ্গে কালেক্ট করি, এখন আমরা আমাদের একটা ভাবনা চিন্তা চলছে যে গান যদি সলিল সঙ্গীত হিসেবেও আসে বা আনা যায়। তো এই করতে করতে নতুন শিল্পীদের তিনি খোঁজ করতে শুরু করলেন। হঠাৎ একদিন বললেন যে শ্রীকান্তর গান তুমি শুনেছো? আমি বলছি হ্যাঁ, আমার একটু শোনা হয়েছে, শ্রীকান্তকে দিয়ে একটা গান গাওয়াবো ভাবছি। মানে আমি তখন মনে মনে ভাব যে আমি এত বুঝে আর কি করব, কিন্তু উনি আমাকে শেয়ার করতে ভালোবাসতেন, তা আমিও তখন বললাম, বেশ বিজ্ঞের মতো বললাম, আগে গানের কথাটা শুনি, কারণ আমার মনে হলো যে গানের কথাটা, কথা সুর যদি একসঙ্গে না হয় হবে না। আমি তো একটু গল্প বেশি করে ফেলছি, কিন্তু করতে আমি বাধ্য। প্রণবানন্দ সরস্বতী এবং যার শিষ্য ছিলেন এবং তার যে কত কাজ অভিজিৎ দা করিয়েছেন সেটা অন্য প্রসঙ্গ, বললেন যে আমি গুরুজির একটি গান, গানের কথা দেখো, কথাটা কথার মতোই ছিল, সুরে পড়ে গানটা কীরকম
0: কীরকম
1: হয়ে গেল। আমি তখন ওই কথাটা আমার আজকে মনে পড়ছে, আমি বললাম গানের কথাটা শুনি। তো উনি তখন টেলিফোনে বললেন, আমাদের এটা ছিল যে আমি এবং দেবাশিস দা, দেবাশিস বসুর সঙ্গে, যে আমি বিকেলবেলা উত্তর দেব।
0: আরেকটা জিনিস দেখো মধুমিতা দি, এই যে বিভিন্ন রকমের গল্প করছো তুমি, বিভিন্ন রকমের মানে আমাদের প্রসঙ্গ আসছে, তার মধ্যে কোথাও কিন্তু রেডিও জুড়ে জুড়ে যাচ্ছে,
1: একদম রেডিও,
0: বিশ্বনাথ দাসের কথা এলো, দেবাশিস দার কথা এলো, মানে আমরা অন্তত, মানে আমি তোমাদের থেকে অনেক পরে এসেছি, কিন্তু নিজেকে যে এত সৌভাগ্যবান মনে হয় যে এই বাড়িটাতে বসার সুযোগটা
1: পেয়েছি। এই
0: তো একটা আস্ত খনি, যত খুঁড়বে যত খুঁড়বে
1: তত
0: পাবে। মণিমাণিক, হ্যাঁ মণিমাণিকের কমতি
1: এর এর চাইতে বড় খনি তো আর কোথাও নেই
0: না, একদম।
1: আর এই বড় মানুষরা যখন ধরো তার ইচ্ছা, তার ভাবনাটা তোমাকে শেয়ার করছে, তখন তুমি কিভাবে নেবে, এটাও একটা মানে লেসন বলে রাখি। একজন বড় মানুষ যখন তোমাকে ভাবলেন, তখন কিন্তু তুমি আর নিজেকে খুব ছোট ভেবো না, তখন তুমি ভাববে ওই বড় মানুষের কাজটা গ্রহণ করবার মতো করে তোমাকে তৈরি হতে হবে। তার জন্য গোপনে তুমি একটু পড়াশুনো করে নাও, বুঝতে তো দেওয়া যাবে না যে আমি জানি না পারি না, কারণ উনি যখন একটা প্রশ্ন করছেন, যে কোনো বড় মানুষ, তখন তো প্রতি উত্তরে তোমাকে সেটা দিতে হবে, তুমি তার জন্য তৈরি হও।
0: এবং পরোক্ষে কিন্তু আমি নিজেও অনেকটা সমৃদ্ধ হচ্ছি, নিজেও কিন্তু খানিকটা শিক্ষিত হচ্ছি,
1: সে তো
0: সেইটাও কি কম পাও না।
1: এবং আধুনিকতা কাকে বলে, আগের গানটা শুনলাম এখনো সারেঙ্গিটা বাজে হৈমন্তীদির কণ্ঠে, তারপরে শ্রীকান্ত আচার্য কণ্ঠে গানটা শুনুন, আর আমাদের কথা বলতে হবে না,
0: গানটাই বলে দেবে।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: হ্যাপি, একটা অন্যরকম সৃষ্টি,
1: একদমই
0: রঞ্জন প্রসাদ। ওই মিড এইটিস, নব্বই আসবে আসবে এইরকম একটা সময়ে রঞ্জন দা আসা, নিজে আর্কিটেক্ট এবং প্রথম গিটার বাজিয়ে গান, আর যে কাজটা করেছেন, নিজে তো গান করেন, তার সঙ্গে বিদেশি গানের সঙ্গে লোকগানের সুরকে মিশিয়ে গান গাওয়া,
1: এবং এই গানটা চলন তো তাই বলছে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: কোথাও একটা সলিল চৌধুরীর প্রচ্ছন্ন ছায়া, তার সাথে যে রক গান সেই
0: মিলিয়ে দেওয়া,
1: মিলিয়ে দেওয়া, এবং তার সাথে যে একটা গিটার, গিটারের যে একদম প্রত্যেকটা স্ট্রোক,
0: ওইরকম ভাবে গিটার বাজিয়ে যে গান হয় রঞ্জন দা প্রথম আনলেন, এবং যেটা উনি করে চলেছেন আজও, এই যে জেনারেশন বাই জেনারেশন আমাদের একটা একটা করে জেনারেশন আসছে, ও সবাইকে বসে বসে পারলেই শোনান, শেখান, অনেক নতুনরা ওনার কম্পোজিশনে গান,
1: মানে পরবর্তীকালে আমরা যখন সুমন চট্টোপাধ্যায় বলছেন আমি নাগরিক কবিয়াল, সেই নাগরিক কবিয়ালের একদম শুরুটা মনে হয়
0: এদের দ্বারা। তারপরে আমরা চলে আসতে পারি আরেক অনবদ্য সৃষ্টির কথায়,
1: মোহিনীর ঘোড়াগুলি। আমি ভাবছিলাম যে তুমি এটাই বলবে,
0: একেবারে প্রথম
1: 1976, হ্যাঁ মানে 70-এর দশক সেই উত্তাল সময়, সেই সময় প্রথম মানে রক ব্যান্ড বলতে যা বোঝায় সেইটা তৈরি করলেন গৌতম চট্টোপাধ্যায়, এবং তিনি একা নন, সাতজন মিলে তৈরি করলেন, এবং একেবারে মানে লাতিন আমেরিকান রক, জ্যাজ, লোক, বাউল সমস্ত সঙ্গীতকে
0: এক জায়গায় করা। তুমি তার পাশে ভাবো, এদিকে আমরা জনজাগরণের জন্য তখন গণসঙ্গীত গাইছি,
1: হ্যাঁ,
0: সলিল চৌধুরী বা
1: ঘুম
0: ভাঙার গান, এই ওটাও একটা দলবদ্ধ একটা দিক, আবার তার পাশাপাশি এরা চলে এলেন একটা ব্যান্ড কালচার বা এই নিয়ে, যেখানেও কিন্তু সম্মেলক গান, কিন্তু যার ভাষা, যার চলন একেবারে আধুনিক
1: একদম। এবং সেই সময়টাতে তিনি যেভাবে গান মানে মানুষের কাছে নিয়ে আসছেন গৌতম চট্টোপাধ্যায়, বা স্টেজে যেভাবে শো করছেন, মানুষ বোধ হয় সেই সময়টাতে অতটা ঠিক ওটার সাথে অভ্যস্ত ছিল না, অনেকটা সময়ের থেকে এগিয়ে গিয়ে তো তিনি সেটা কাজটা করছেন।
0: সময় আমার মনে আছে, আমি নিজে প্রথম যেদিন ওদের শো দেখেছি আমার ভালো লাগেনি,
1: হ্যাঁ
0: আমি বুঝতে পারিনি তো ব্যাপারটা কি,
1: ওইটাই হয়ে গেছিল।
0: আমি তো একক গানের শিল্পী দেখেছি, মঞ্চ জুড়ে অত যন্ত্রতন্ত্র নিয়ে আর খুব আধুনিক কথা,
1: তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং সব থেকে বড় কথা, আমরা যে ধরনের শব্দবন্ধ শুনে অভ্যস্ত বাংলা গানে, তার থেকে সম্পূর্ণ আলাদা।
0: এবং গৌতম দা নিজে ছিলেন, তারপর তো হঠাৎ তার চলে যাওয়া আমাদের একটা দুঃখ দিলই। আমি বলছি না যে আমি প্রথমটা এইরকম গান হয়, আমরা তখন বলতাম না যে চাঁদ ফুল তারাই সব গানে থাকে, তার বাইরে গান আসে না, কিন্তু প্রথম
1: হয়েছে
0: খুব প্রথম দিকটা বুঝতে পারিনি বিষয়টা কি, তারপরে আস্তে আস্তে বিষয়টার মধ্যে ঢুকতে শিখলাম, বুঝতে শিখলাম, ভালো লাগাও তৈরি হলো।
1: এবং এই যে নামটা বলো, যে মোহিনের ঘোড়াগুলি, এই নামটাও তো একটা মানে
0: একদম তারা ছুটছে,
1: হ্যাঁ
0: তারা গান, এই যে বলি গানের যে কত দিক কত দিগন্ত, আমার তো মনে হয় বাকি জীবন ভাবতে ভাবতে কেটে যাবে। এই যে মোহিনের ঘোড়াগুলো, তারা যে ঘোড়া ছুটিয়ে দৌড়চ্ছে,
1: মানে জ্যোৎস্নায় স্নান করছে, জ্যোৎস্নায় যাচ্ছে,
0: ইঙ্গিত কিন্তু আমাদের দিয়ে দিয়েছেন
1: একদমই তাই,
0: যে কিভাবে তারা আসছে।
1: এবং সেই কারণেই আবারও বছর কুড়ি পরে, যখন মোহিনের ঘোড়াগুলির ব্যান্ড ভেঙে গেল,

0: তার 20 বছর পরে আবার নতুন করে সেই গানগুলোকেই আবার পাবলিশ করা হলো, এবং সেই গান তখন কিন্তু সানন্দে মানে একেবারে জনজোয়ারে ভেসে গেল।
1: তারপর তো সেই গান শোনা বা ব্যান্ডের গান শোনার একটা ধরন এলো, কালচার এলো, আমাদেরও মগ্নতা বাড়লো আস্তে আস্তে
0: আস্তে আস্তে। আমরা চন্দ্রবিন্দু, ক্যাকটাস, ফসিলস, মাইলস আসছে পরপর পরপর, কিন্তু শুরুটাই মোহিনের ঘোড়াগুলি দিয়ে শুরু করি আমরা, শুনি।

ষোলো আনা ফাঁকিও হয় না আর হাসিও পায় না। যদি সেই ধারায় নিয়ে চলে আসেন প্রতুল মুখোপাধ্যায় এবং নতুন গান একেবারে সম্পূর্ণ নতুন এক সৃষ্টি আমাদের সামনে নিয়ে এসেছিলেন এই মানুষটি। এই গান শুনতে শুনতে আমরা চলে যাব খবরে, ফিরছি তারপর গান দরিয়া নিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম নির্মল প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদায় বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে চলতি মাসের 8 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। তিনি বলেন, এই সফর দুদেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন। মন্ত্রক জানিয়েছে, সহকর্মী সমৃদ্ধির দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে এই অনুষ্ঠান হবে। এই উপলক্ষে শ্রী শাহ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের উদ্বোধন করবেন। সুইজারল্যান্ডে জেনিভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর 9ম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। রাষ্ট্রসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNTDA এর উদ্যোগে এই অধিবেশন চলবে বুধবার পর্যন্ত। ভারতে ইরানের দূতাবাস ইরানের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে দুদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মানবিক বন্ধন আরও দৃঢ় হবে। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16 ম্যাচে আজ রাতে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: যার কণ্ঠে শুনলাম শিল্পী পরমার, এবং কম্পোজিশন গানটা লেখা অনিন্দ্য ভট্টাচার্যের, এবং গানটা শুনলাম মানে তৈরি করেছেন দেবজ্যোতি মিশ্র, বাংলার আরেকজন স্টলওয়ার্ড, এবং উনিও কিন্তু সলিল চৌধুরী ঘরানার লোক,
1: একদমই তাই।
0: মানে এই যে ওই দেখো সেই সম্পর্কের কথাটা আবার ফিরে ফিরে আসছে, যে সম্পর্কটা চলতেই থাকে, সে আমাদের জীবনের সম্পর্ক হোক বা গানের সম্পর্ক।
1: এবং ওই যে আমরা বলি না টর্চ বেয়ারার, কেউ একজন জেলে দেন, সেই প্রজ্বলিত শিখা কিন্তু চলতে থাকে চলতে থাকে। আমরা আজকে তো গান্ধরিয়াতে মধুমিতা দি নীলাঞ্জন আমরা রয়েছি, এবং আমরা আজকে গানের রংধনু, তো সেই রং নানান রকমভাবে ক্যানভাসে এসে এসে পড়ছে। প্রতুল মুখোপাধ্যায় যে আগুন জেলে দিয়ে গেলেন নতুন সৃষ্টির, সেই শিখা আবার দেবজ্যোতি মিশ্রের হাত ধরে আমরা দেখলাম।
0: হ্যাঁ, এবং আরেকটা জিনিস খুব লক্ষ্য করার মতো, যে সময় সময় কিন্তু ধরন পাল্টাচ্ছে। প্রতুলদা গানটা গাইলেন, সেখানে কোনো মিউজিক্যাল কম্পোজিশন নেই, কিচ্ছু নেই, মনে হলো প্রয়োজনও ছিল না, গানটা এত শক্তিশালী। আবার কোনো গান থাকে যেখানে দরকার পড়ে, কিন্তু বাংলা গানের চ্যাপ্টারটা যেখানে 90 দশক থেকে শুরু হলো, সেই সময় তো এক ছাক লোকে গিয়ে এসেছিল, তেমনই একজন তপনদা, তপন সিনহা সুরকার এবং গীতিকার, তাকে আমার জিজ্ঞাসা ছিল যে তোমার বা তোমাদের গান যাপনের

0: টাইম কি আমার খেয়াল করুন মনে রেখি চতুর মুখার্জি, ফলে একটা নতুন গানের প্রতি আগ্রহ কিছু মানুষের তৈরি হচ্ছিল, সংকল্পনা কিছু মানুষের তৈরি হচ্ছিল। এবং আমাদের তো আমার একটা যেমন দল ছিল, আমাদের সেই দলে আমরা গান গাইতাম, আমারই গান বা আমার আরো দু একজন বন্ধুর গানও গাওয়া হতো। সবাই ওই সময় চেষ্টা করছিলাম সুমন, এবং সেই সময় আমাদের সারেগামাও খুব গান, এখন এই রাজি চেম্বি এখন সারেগামা সমর্থন করেছিল, যার জন্য আমাদের রাস্তাটা ফেরত মানে এগোতে রাস্তাটা মানে সহজ পেয়ে গেছিলাম। সেই অর্থে এখানে সোমনাথ চট্টোপাধ্যায় খুব বড় ভূমিকা ছিল, শুভেন্দু মাইতির খুব বড় ভূমিকা ছিল, যারাই নতুন গানকে সমর্থন করেছিলেন সেই সময়। হ্যাঁ, এবং প্রায় একই সঙ্গে আমাদের সবার গানই করবে বলে সারেগামা সম্মত হয়েছিল। সুমনদারটা আগে বেরিয়েছিল, এবং প্রথম সুমনদা বেরোয়, তারপরে নচিকেতা বেরোয়, তারপরে আমার বেরোয়, আবার যেমন ওই অঞ্জন দাবি অঞ্জন বেরিয়েছে বা ইয়ে বেরিয়েছে বলে, শিলাজি তো অন্য কোম্পানি ছিল, শিলাজি যাই হোক মানে নতুন গানের একটা ইয়ে তৈরি হয়, মোহর তৈরি হয় আর কি।
1: আসলে এই যে শুরুটা সেটাই আমরা জানতে চেয়েছিলাম, তখন সিনা তিনি সেই সময় এক ঝাঁক নতুনদের নিয়ে কাজ করছেন, তো ওনার একটা কম্পোজিশন আমরা শুনি তাহলে
2: ইন্দ্রনিশনের কণ্ঠে।
1: মানে নব্বইয়ের দশক মানেই কিন্তু একেবারে সব কিছু নতুন, গীতিকার সুরকার গায়ক গায়কী এক ঝাঁক, সেইটাই শুনবো ইন্দ্রনিশনের কণ্ঠে।

0: রান্না করে ঝকঝক করে সুমন চট্টোপাধ্যায় এলেন আমাদের কাছে। আমরা নতুন গান কিরকম হতে পারে, হওয়া উচিত বা হলে ভালো লাগে, তার একটা স্বাদ পেলাম। এবং তার পরে পরেই পাশাপাশি যারা এলেন, অঞ্জন দত্ত, নচিকেতা, এই মুহূর্তে যে গানে যাব, নচিকেতাও নিজে একজন কম্পোজার, গায়ক, যত বলবো ততই কম বলা হবে।
1: নতুন এলেন আমাদের কাছে, এলেন দেখলেন, জয় করলেন।
0: হ্যাঁ, এবং পরপর দুটো গানে যাব বলেই এই ভূমিকাটা করে রাখা, যে বাংলা গানের যে রংধনু বলছিলাম, সত্যি তারা রং ছড়াতে শুরু করলেন।
1: এবং যখন স্টুডিওর ঘড়ি বলছে 12:20 হয়ে 47 সেকেন্ড, তখন মন না সত্যি গান পেয়েছে আজকে আমাদের। মানে কত গান 90s থেকে, যখন এই আমরা 2000-এ চলে আসছি, তখন মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা শোনাবো, এটা না শোনালে আজকে হবেই
0: না। আর এই সম্ভার কোথায় আছে? এই যে শুরুতে গীতা দত্তের গানটা শুনিয়েছিলাম, মুকুল দত্তের সুরে, গীতা দত্তের তারা ভাই বোন ছিল, এবং মুকুল দত্তর তো একটা বিরাট সাংগীতিক ভূমিকা, মুকুল রায়, সরি,
1: বড় দাদা,
0: তার তো একটা বিরাট, 50-এর দশকে তার অনেক গান হিট, বাংলা হিন্দি ছবিতে তার গান হিট, এই সম্ভারটা আকাশবাণী ছাড়া কোথায় পাবো। একদমই,
1: এবং পুরোটা দেখো, তুমি বলছিলে না, আমরা অনেক মানুষের নাম করলাম শ্রদ্ধেয়, যারা যাদের সঙ্গ পেয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। যখন ওই গানটা শোনাচ্ছিলে না, বৃষ্টি ঝরে ঝরে মধুর কণা, তখন না আমার খুব মজা লাগছিল যে এই গানটা সেই সময় সদ্য সদ্য রিলিজ হয়েছে এবং প্রচণ্ড জনমানুষে সাড়া ফেলেছে। সেই সময় আকাশবাণী রিক্রিয়েশনের একটা অনুষ্ঠান হয়েছিল,
0: আচ্ছা,
1: এবং রবীন্দ্র সদনে, তো সেই অনুষ্ঠানে আমি দেখতে গেছি, এবং আমাদের অনুষ্ঠান, আকাশবাণীর অনুষ্ঠান, মানে রীতিমতো ঘোরাঘুরি করছি। স্টেজে শ্রীকান্ত আচার্য, এবং তিনি এই গানটাই গিয়েছিলেন, এবং প্রচণ্ডভাবে রিকোয়েস্ট, আমরা সকলে মিলে বলেছিলাম এই গানটাই আমরা শুনতে চাই। এবং সেদিনকেও এক হাঁটু জল, রবীন্দ্রসদনের সামনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই গানটা উনি গিয়েছিলেন।
0: তাই একটা কথাই বলি, গানে থাকুন, প্রাণে থাকুন,
1: এবং অযথা
0: সঙ্গে থাকুন, এবং অযথা নিজেদের মধ্যে রেষারেষি হিংসেগুলো কমিয়ে ফেলুন। আর না, অনেক হয়েছে, আমরা বললে একটা শেষ দেখতে চাই, এবার এগুলো শেষ দেখতে চাই, গানে থাকুন, এত ঝগড়া অশান্তি হবে না।
1: একদমই তাই,
0: নচিকেতা।

0: গানটা শুনতে শুনতে মনে হলো যে এই সময় কিন্তু আরেকটা জিনিস চলন এলো, গানের একটা শিরোনাম, নীলাঞ্জনা বলো বা এই বল মন সুখ বল, প্রত্যেক গানের একটা ছোট ছোট নামকরণ হলো বা প্রথম অক্ষরটা দিয়ে আমরা সেই গানটাকে চিনতে শিখলাম।
1: এবং আরেকটা নতুন ধারা এলো হলো, দেখো মধুরিতা দি, মানে গানের মধ্যে একটা নিটল গল্প,
0: হ্যাঁ
1: জাতিস্বরে একটা পুরো টোটাল একটা গল্প আমরা পাচ্ছি। বা নচিকেতা যখন গাইছেন রাজশ্রী বা নীলাঞ্জনা, তার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি, মানে পরে কি হবে পরে কি হবে, একটা কৌতূহল এবং একটা ক্যারেক্টার একটা গানের মধ্যে দিয়ে। এর আগে আমরা কয়েকটা এমন যে পাইনি তা নয়, ধরো বনলতা বা কৃষ্ণ
0: কফি হাউস পেয়েছি,
1: কিন্তু এই মানে এখানে কি প্রমিনেন্টলি হচ্ছে।
0: হ্যাঁ, ওরা যারা গায়করা গাইছেন মঞ্চে তখনও ওই গানটার হেডলাইন ধরে শ্রোতারা জোরে জোরে চিৎকার করে বলছেন ওইটা হোক ওইটা হোক ওইটা হোক।
1: এবং
0: এই ট্রেনটা এলো
1: গিটার হাতে, তার সাথে মাউথ অর্গান নিয়ে, তার সাথে পিয়ানো নিয়ে সুমন চট্টোপাধ্যায়, পরবর্তীকালে কবি সুমন, এবং নচিকেতা তার গানের মধ্যে কোথাও প্রতিবাদ ঝরে পড়ছে, কোথাও একেবারে মানে কলকাল ভাষায় তিনি চিৎকার করে উঠছেন হাত মুঠি, মানে একটা নতুন ট্রেন্ড এসে গেল।
0: আবার তুমি অঞ্জন দত্ত দেখো, একই রকম নতুন ধারা, কিন্তু কোথাও একটু চলনে বলনে তফাত আছে, কোথাও হ্যাঁ একটা সোফিস্টিকেশন। তুমি যদি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শোনো তার একটা ছায়া অদ্ভুতভাবে। আমরা হ্যাঁ
1: বলো,
0: আমরা পরপর দুটো গানে যাব, অঞ্জন দত্ত তো শুনবো, তারপরে আবার ঠিক এখনকার দেবাশিস গাঙ্গুলির সুর এবং সৌরীশ ভট্টাচার্যের কথায় সে গানটা শুনবো সুপ্রতীকের কণ্ঠে। ওই গানটা আবার দেখবি কেমন একটা ভারিক্কি গান,
1: আসলে মেলোডি রয়েছে, রক রয়েছে, জ্যাজ রয়েছে, বাউল রয়েছে, সব রয়েছে। তপন সিনহা বলছিলেন না যে সেই সময় এক ঝাঁক মানুষ চেষ্টা করছিলেন নতুন কিছু করার, এবং যে যার মতো করে নতুন করেছেন সেটাই এতটাই পজিটিভ যে সেটাই কিন্তু মানুষ গ্রহণ করেছে। এবং তুমি যেটা বলছিলে না অঞ্জন দত্ত, অঞ্জন দত্তের গান শুনলে মনে হয় না কেমন যেন কথা বলতে বলতে গান হয়ে যাচ্ছে,
0: ওটা গান
1: হ্যাঁ এভাবে
0: এভাবে।
1: এবং অঞ্জন দত্তের গানে আবার আমরা
0: অনায়াস
1: হ্যাঁ দার্জিলিংকে নতুন করে চিনলাম, পার্ক স্ট্রিট আমাদের চেনা পার্ক স্ট্রিট আরও বেশি বেশি করে ঘরের মধ্যে মনের মধ্যে এসে বড্ড ভালো লাগার জায়গা হয়ে গেল। একটা বিদেশি অনুকরণকে নিজের মতো করে গানে, এবং

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: অভিজিৎ দাস সুপুত্র আরেকজন ভালো কম্পোজার, আর গানটি যার কণ্ঠে শুনবো সৈকত কুণ্ডু। আমার এখনো মনে পড়ে কৃষ্ণনগরের
1: কথা,
0: হ্যাঁ কথা, এবং সৈকত থাকে কৃষ্ণনগরে, সেখান থেকে যখন ওর গান সেই কালিদাসের যেমন মেঘদূতের যেমন চিঠি হয়ে উড়ে আসতো অনেকটা দূর থেকে, তো তখন তো এত ডিজিটাল এই ব্যাপারটা ছিল না, তখন ফিজিক্যালি আসতে হতো,

0: তো সেরকমই একটা গান শুনি শ্রেয়া ঘোষালের কণ্ঠে।
1: অবশ্যই অবশ্যই, আজকে তো আমরা গান শুনতে এবং শোনাতে বসেছি, আর যে গান আমাদেরকে একটা নতুন আঙ্গিক দিয়েছে সেই গান তো আমরা অবশ্যই সবসময় শুনবো। পরপর তাহলে দুটো গান কি আমরা শুনবো?
0: শুনতে পারি।
1: আচ্ছা আগে শ্রেয়া ঘোষালটা হোক।

0: একদিকে মনোময়, একদিকে সঞ্জয় বণিকের লেখা ইন্দ্রদীপ দাশগুপ্ত সুর, মানে এক ঝাঁক স্রষ্টা আমাদের কাছে চলে এলো এবং আমরা তাদের গান পেয়ে মানে কিছুটা ধন্য ধন্য মনে হয় না সেরকম।
1: একদমই তাই, একদমই তাই। যে নতুন যদি গান না তৈরি হয় তাহলে তো কোথাও গিয়ে একটা থেমে যাওয়া হয়। এই যে নতুন নতুন শিল্পীরা দেখো একসাথে কন্টেম্পোরারি, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, পর পর সেই সময় মানে আমরা এক এক পর এক এক দেখছি। শুভমিতা এলেন তার কিছুদিন আগে বোধহয় লোপামুদ্রা, এবং লোপামুদ্রা যখন আসছেন তখন এই যে বেণীমাধব মালতীবালা বালিকা বিদ্যালয় তো আমরা কম বেশি সবাই পড়েছি, আমাদের অত্যন্ত প্রিয় কবিতা, কিন্তু সেইটা যখন গানের মধ্যে দিয়ে আসছে
0: আহা লোপার ওই উদাত্ত কণ্ঠে,
1: হ্যাঁ
0: কষ্টটা যেন নিংড়ে বার করে দিয়েছিল।
1: এবং তার সাথে আরো আরো যে ওটাও একটা নতুন কিছু এলো যে কবিতাকেও গানের আঙ্গিক দেওয়া যায়, সুর পেলে সেটার মানে একটা বইয়ের পাতা থেকে যখন সেটা সুরের মাধ্যমে মানুষের মনের মধ্যে গিয়ে পৌঁছচ্ছে তখন তার কি এফেক্ট।

0: রিয়্যাক্ট হচ্ছে লোকের মধ্যে, সেটাও একটা অন্য রকমের এক্সপেরিমেন্ট। এবং বাংলা গান এই ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে বারবার বারবার চলেছে, কিন্তু যেটা চলেছে সেটা হচ্ছে যে ঘড়ি টিক টিক টিক টিক করতে করতে একেবারে চোখ রাঙাচ্ছে, বলছে যে না, গান দরিয়া অনেক ভাষাভাষী হলো, সুরে অবগাহন হলো,
1: এবার তোমরা ছুটি নাও। কিন্তু যে গানে অবগাহন করবো, অর্ণাশীলের লেখা আর জয় সরকারের সুর, মানে আমার ভালো লাগে এইটাই যে এই সময়টাকে আমি তৈরি হতে বলো, তাদের নাম করতে বলো, তাদের গান যাপনটা আমার দেখা, এটা একটা পরম লাভ। এটা সবসময় সবার হয় না, আমার নানা কারণে এটা হয়েছে। এবং প্রথম গিটার হাতে আস্তে আস্তে আস্তে আস্তে করে আসা, তারপরে আস্তে আস্তে তার গান এই কালোজয়ী হয়ে ওঠা, এগুলো তো ইতিহাস হবে একদিন।
0: একদমই তাই, একদমই তাই। আজ যে নবীন, কাল সে প্রবীণ, এবং পরের দিন তার হাত থেকে আরেকজন নিয়ে আবার বয়ে চলবে কালের স্রোতে। আর আকাশবাণী কিন্তু থাকবে, এবং FM রেনবো আপনাদের প্রত্যেকের সাথে থাকবে, থাকবো অবশ্যই আমরা। আজকের মতো গান দরিয়ে শেষ করলাম, মধুমিতা দি ছিল এবং মধুমিতা দির সাথে ছিলাম আমি নীলাঞ্জনা। শেষ গান শুভমিতার কণ্ঠে, জয় সরকারের সুরে এবং অর্ণাশীলের কথায়।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদায়ী বিবৃতিতে তিনি বলেন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো ও সুবিয়ান্তোর আমন্ত্রণে চলতি মাসের 8 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন তিনি। এরপর ইন্দোনেশিয়া থেকে প্রধানমন্ত্রী যাবেন অস্ট্রেলিয়ায় এবং সফরের তৃতীয় পর্যায়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী অকল্যান্ড সফর করবেন। পশ্চিমবঙ্গের বারুইপুরে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল এলাকা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। শান্তি বজায় রাখতে এলাকায় জারি করা হয়েছে ভারতীয় নয় সংহিতার 163 ধারা। পশ্চিমবঙ্গের 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইকের পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিহারের বাকিপুর, গুজরাতের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16 ম্যাচে আজ পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে আজ রাউন্ড অফ 16 ইংল্যান্ড মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে শেষ 8 পৌঁছেছে। অন্যদিকে গতরাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। উইম্বলডন টেনিসে গতরাতে সার্বিয়ার নোভাক জকোভিচ রাশিয়ার রোমান সাফিউলিনকে পরাজিত করে টুর্নামেন্টে 106 ম্যাচ জেতার বিশ্বরেকর্ড করেছেন। এর ফলে তিনি পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: too late?
1: Sure.
0: Eat this.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রাণী ও মানুষের মধ্যে সংক্রামিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বিশ্ব জুনোসিস দিবস পালিত হচ্ছে। এই রোগগুলি জনস্বাস্থ্য, প্রাণীস্বাস্থ্য এবং আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করে। গত 24 ঘন্টায় গুজরাতে ব্যাপক বৃষ্টিপাতে জনজীবন ব্যাহত। আমরেলি জেলার রাজুলা ও ধারী তহসিলে প্রায় 10 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে কর্তৃপক্ষ 6টি প্রধান

0: থেকে উচ্চ সতর্কতার আওতায় এনেছে। তিনটি জাতীয় মহাসড়ক সহ মোট 82টি রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং শতাধিক গ্রামে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির জন্য আয়োজিত সপ্তদশ জাতীয় যুব সংসদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করেছে। বিজয়ী বিশ্ববিদ্যালয় কলেজ ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেবেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন সম্প্রসারণের এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, প্রতিটি অঞ্চলের সেরা 5টি সমবায় সমিতিকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে একটি র্যাঙ্কিং কাঠামো ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16 খেলায় আজ ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন জুড বেলিংহাম ও পেনাল্টি থেকে একটি গোল করেন হ্যারি কেন। অন্যদিকে মেক্সিকোর হয়ে একটি গোল করেন জুলিয়ান কুইনোনোস ও পেনাল্টি থেকে একটি গোল করেন রাউল খেমেনেজ। অন্য খেলায় গতরাতে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক দুপে চার পে, মূল রচনা অশোক কুমার মিশ্র, বাংলা রূপান্তর শুভাশিস বসু, প্রযোজনা সুব্রত মজুমদার। নাটক দুপে চার পে।

0: জয়পুর শহর থেকে বেরিয়ে এসেছে এই 43 নম্বর জাতীয় সড়ক। এই পথেই একদিন সাক্ষাৎ পেয়েছিলাম গরু মোষের ব্যাপারী 70 বছর বয়স্ক খিলো ডাকরার। ও সেদিন কয়েকজন সঙ্গীর সঙ্গে অন্ধ্রপ্রদেশের এক গ্রামের হাট থেকে গরু মোষ কিনে নিয়ে ফিরতি পথে। তোমরা কোথায় গিয়েছিলে?
1: গরু মোষ কিনতে।
0: গরু মোষ? কোন হাটে গিয়েছিলে?
1: ওই তালমেতলি হাটে।
0: তা তালমেতলি পর্যন্ত কি করে গেলে?
1: ওই পাওড়া হান্ডি গ্রাম থেকে উমরি পর্যন্ত বাসে গিয়েছি, সেখান থেকে রেলে করে তালমেতলি।
0: গ্রাম থেকে কবে বেরিয়েছো?
1: গেল বুধবার।
0: আজকে কদিন হলো?
1: তা পুরো 9 দিন হয়েছে।
0: তা এতখানি রাস্তা তোমরা পায়ে হেঁটে যাও, তো কেমন লাগে চলার সময়?
1: কি আর বলবো, হাতে পায়ে খুব বেদনা হয়, খুব কষ্ট হয় অত দূর পথ পায়ে হেঁটে যেতে।
0: তাহলে এত দূরে যাও কেন?
1: যেতে হয়, এখানে এইসব জানোয়ারের দাম এত বেশি, আমাদের মতো লোকের পক্ষে কেনাই মুশকিল। ছোট ছোট গরু মোষের দাম এখানে 1,000-1,500-2,000।
0: ওখানে তোমরা কি সস্তায় পাও?
1: তা ওখানে একটু সস্তায় পাওয়া যায়।
0: আচ্ছা, তা আনার সময় তোমরা ওই গরু মোষগুলোকে গাড়িতে করে আনো না কেন?
1: সে অনেক পয়সা লাগে, এক এক জোড়া 300-400 নিয়ে নেয়। পথে আমরা দিনের বেলায় রান্না বান্না খাওয়া দাওয়া করি, আর জানোয়ার চড়াই, 12টার পর চলা শুরু করি।
0: যে রাস্তায় তোমরা যাওয়া আসা করো মাঝে মাঝে নদী পড়ে তো?
1: আরে বাপরে বাপ, অনেক নদী নেমে পার হতে হয়, বাঘ ভাল্লুক চিতে এপার ওপার পথ কেটে বেরোয়।
0: এবারে তোমরা ওইসব জন্তু দেখেছো?
1: কাল রাতে তো বাঘ দেখেছি, খুব বড় জঙ্গল।

0: এই বাঘ।
1: তা যখন রাস্তায় বাঘ ভালুক বেরোয়, তোমরা চলাফেরা করো কি করে?
0: ওদের তাড়াবার জন্যে আমরা চেঁচাই, চিৎকার করে গরু মোষকে ডাকতে থাকি, তারপর ওদের তাড়াই।
1: পেটের জন্য মানুষকে কত কিছুই না করতে হয়, না হলে 70 বছরের হাঁপানি রোগী খিলো ডাকরা 1200 মাইল পায়ে হেঁটে পেরোবার সাহস পেত? শয়ে শয়ে মাইল না থেমে হেঁটে চলেছে জানোয়ার আর তার সঙ্গে মানুষ। এইসব লোকের কাছে টাকা থাকলেও কি ওরা জানোয়ার গাড়িতে করে আনত? হঠাৎ আমার মনে হয় আমি খিলো ডাকরা হয়ে যাচ্ছি, আর রাস্তার মধ্যে গরু মোষ সামলাতে সামলাতে চলেছি। খিলো ডাকরা, খিলো ডাকরা, খিলো ডাকরা।

0: আরে আরে আরে কোথায় যাচ্ছিস রে? এই বাছুরটা যেন কেমন কেবল এদার উদার চলে যাচ্ছে। আরে ও শুক্রা, ওমা একটু থাম তো তোরা, অত এগিয়ে গেলে আমি একলা পড়ে যাবো। ওদারে যাস, তুই বড় গর্ত আছে, পড়ে যাবি। এটা কি অন্ধ নাকি রে? এক খিলোদা, একটু থামো না।
1: আরে হায় না, তুই বড় অদ্ভুত। আরে যখন গরু মোষ চলতে থাকবে তখন তোমরা ওদের সঙ্গে চলা চাই। আমারও তো পায়ে খুব বেদনা হচ্ছে, রাত ভোর হয়ে আসছে, বাল ভাগলো কিছু বেরোলে খুব মুশকিল হবে। তাড়াতাড়ি চল। আরে কোন দিকে চলি রে? হাট হাট হাট
2: হাট। অন্ধ্র দেশে গরু মোষ আর আমরা সব এক হয়ে গেছি।
1: পাঁচবার জানোয়ার কেনা সত্ত্বেও ফলে এগুলো বড় ঝামেলায় ফেলে।
2: ঝামেলা কিসের? আমি হলে জান নিয়ে নিতাম, জানো না? এই গেল বছরে আমাকে একটা বুড়ি গরু গচিয়ে দিয়েছিল। আমি নতুন ব্যাপারী নই জানি, তবু আমাকে ধাপ্পা দিল। আরে তুইও তো সঙ্গে ছিলি রে আমানার।
0: আমি নই, অন্য কেউ। গত বছর আমি একবারও
1: আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কাশতে কাশতে জীবনটা বের হয়ে যাচ্ছে জানো। ওষুধ খেয়ে কাজ হলো না কোনো।
0: আরে আরে, যে ঝামেলা তো আমাদের খিলেদাও ফেলছে দেখছি। হ্যাঁ, মাড়গুল হাট থেকে কাস্তে শুরু করেছে, বন্ধ আর হয় না, মাইল দু মাইল হেঁটেই বসছে। হ্যাঁ, আর একবার বসলে আর ওটার নামও নিতে চায় না।
3: আচ্ছা খিলেদা, তুমি এক বুড়ো হয়েছো, ঘরের জোয়ান ছেলে, তা তাকে পাঠাও না কেন?
1: সেই যদি করবে তো আর কিসের ঝামেলা আমার? নিজের নিজের পছন্দ মতো এক একটা মেয়ে ধরে এনেছে, তারপর আমায় ছেড়ে চলে গেছে। আর সেই জন্যই তো আমাকে এই বুড়ো বয়সেও কত কষ্ট করতে হয়।
2: আরে ওদিকে কি তোর দাদু আছে নাকি রে? এদিকে আয়। খিলোদা বলি, তোমার তো আর চলাফেরার জোর নেই, তারপর হাঁপানির রোগও আছে, তবু ব্যবসা করে পয়সা কমাবার লোভটা গেল না তোমার?
1: তোরা আমাকে নিয়ে মজা করছিস? আমার দম ফাটছে আর তোরা মজা করছিস?
0: এ তো ভারী ঝামেলা। আরে এটা যাচ্ছে কোথায়?
1: আরে আরে ভাই, আরে অত জোরে বাজিও না, জানোয়ার গুলো দৌড়ে ফেলাচ্ছে এদিক ওদিক।

0: মাঝখান দিয়ে চলেছ? হ্যাঁ, জানোয়ার তো বুদ্ধি নেই, তোমাদের কি সমান হয়ে গেছ? শিগগির একটা শিগগির
1: তারপর এই প্রাণ বের করা কাশির তো আর থামার নামগন্ধ নেই। সন্দেহ হয়ে গেল।
2: ছেলেগুলোকে বড় করলে, তাদের বিয়ে দিলে, তোমার দেখাশোনা করতে এখন তাদের আর কষ্ট কিসে?
1: বাছুর বড় হলে মাকে চিনতে পারে, এও সেরকম পেটের জন্য সবই করতে হয়, নইলে 200 মাইল রাস্তা হাঁটার শক্তি কই আমার?
3: হ্যাঁ বলি, তোমার বউয়ের বয়স তো তোমার চেয়ে কম খিলোদা, আর তার চেহারাটাও ভালো, তা সে যদি একটু খেটে খুটে পয়সা কামাতো তাহলে তো তোমার কাজ চলে যেত গো।
1: ছেলেও নেই বউ নেই,
2: কেন তার কি হলো?
1: কি আমার হবে, ছাড় তো সব কথা, লজ্জার কথা, কি বলবো।
3: এ ছেলে নাকি খিলোদা যে লজ্জা হচ্ছে? আরে বেটা ছেলের আবার লজ্জা কি? হ্যাঁ
1: ওটাই যে যাচ্ছে, ঠিক নেই ছেলের বউ সবাই নিজের রাস্তা বেছে নিয়েছে বউ, আর আমি শুধু এই নষ্ট পেটের জন্যে হাঁটে হাঁটে ঘুরে বেড়াই। আমার থেকে ওই জন্তুগুলোর জীবন অনেক ভালো, এদের দেখাশুনো করা যায়, করানো হয়, ঘাস খড় জোগাড় করে নিয়ে এসে খাওয়ানো হয়, আমি খাওয়াই। কিন্তু আমার কথা জিজ্ঞেস করার কেউ নেই।
2: দৌড়িয়া গা মনে হচ্ছে,
3: আজ রাতে এখানেই থাকা যাক, কাল সকালে আবার।
2: এই নাচ গান ওই প্রধানের ঘরের কাছে হচ্ছে নিশ্চয়ই,
1: মনে হয় ওই ধনুর্জয়ের বাড়িতে
4: বিয়ে হচ্ছে।
3: বিয়ে? জল ডালা হচ্ছে বোধহয়। আরে আরে বুঝতে পারছিস না, বিয়ের সময় বর বউয়ের মাথায় জল ঢালে বা ছিটানো হয় না, মনে হয় তাই হচ্ছে।
2: কিন্তু ওই ধনুর্জয় আর ওই ধনুর্জয়ের বউ দুজনেরই তো বেশ বয়স হয়েছে।
1: আরে গরু মাছগুলোকে ওই ঠেলা গাড়িটার পাশে
2: নিয়ে আয়। চল চল চল, একটু ওদিকটা ঘুরে আসা যাক, চল।
3: এই বে, তুমি যাবে না খিলোদা?
1: আরে আমার আর পাতলবার শক্তি নেই, তোরা যা।
2: এই এই চল চল চল চল, জানোয়ার বাঁধা হয়ে গেছে, চল একটু নেচে আসা যা।
3: চল চল চল,
1: তোরা যা তোরা যা, আমি এখানেই থাকবো এখন।
2: চল চল চল। কি ভালো তো?
5: আরে অমানাথ, মঙ্গলা, শুক্রা, আরে এসো এসো সব, এসো এসো।
3: আরে ধনুর্জয়, বলছিলাম যে তোমার ছেলে পুলে নাতি পুতি সবই তো আছে, এই বয়সে জল ঢালার মোচ্চ।
5: আরে
3: কি
5: আরে বাবা, এইসব অন্য রকম মজার ব্যাপার, বুঝলে? এসব বোঝো না।
2: তা নয় বুঝলাম, কিন্তু এসব বাজে খরচ না?
3: তোমার বিয়ে কত বছর হলো?
5: পুরো 29 বছর।
2: 29 বছর?
5: হ্যাঁ।
2: তাই এত বছর বাদে জল ঢেলে বুড়ো বিয়ে?
5: বলছি বাবা, সব বলছি, জানতে তো, তোমরা তো সব জানতে যে আমি বউকে ঘর থেকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করেছিলাম, কেননা তার আগে বিয়ের টাকা দিতে দিতে আমার তো একবারে বেহাল অবস্থা হয়েছিল, আর পয়সা ছিল না যে বিয়ের উৎসব করবো, এত বছর পয়সার অভাবে কিছুই করতে পারিনি।
3: তাহলে এখন
5: এখন আবার কি, এখন আবার কি, সব মানুষেরই জীবনে একবার অন্তত একটা অনুষ্ঠান তো করতে হয়, সেজন্যই করেছি, লোকে তো জীবনে 5 বার

0: দশবার খুব ধুমধাম করে উৎসব করে। কি ঠিক বলছি তো?
1: হ্যাঁ, কিন্তু এই বুড়ো বয়সে এসব করার জন্য তো পয়সা পেলে কোত্থেকে?
0: আরে জানোই তো ভাই, জমি জিরেদ বলতে আমার কিছুই ছিল না। তো একদিন প্রধানের সঙ্গে দেখা, সে বলল আমি ব্যাংক থেকে ধার পাবো।
1: ধার?
0: হ্যাঁ, হাটে একটা চায়ের দোকান করব বলে দরখাস্ত করে দিলুম, টাকাও পেলুম ব্যাংক থেকে, আর পয়সা পেতে হ্যাঁ উৎসবের কথা মনে পড়ে গেল।
1: আচ্ছা আচ্ছা, তার মানে ওই
0: হ্যাঁ হ্যাঁ সেই টাকা থেকেই এই অনুষ্ঠান করছি, বুঝলে? হ্যাঁ, বউ খুশি হবে খুব।
1: তা মোটমাট খরচ কত হলো?
0: ব্যাস সব খতম, 3,000 টাকা পেয়েছিলুম, খাওয়া নাচে গানে সব চলে গেছে।
1: সে কি তো তোমার এই চায়ের দোকান?
0: হ্যাঁ চায়ের দোকান। চায়ের দোকান কি, আগে পেটের খাওয়া না, আগে ওই 3,000 টাকা শোধ, এরপর আবার সেই পুরনো কিস্সা, মজুরি করতে যাব, এই তো আমাদের জীবন। হ্যাঁ আচ্ছা ভাই, খাওয়া দাওয়া হচ্ছে, তোমরা কিন্তু সব এখানেই খেয়ে নাচ গান করে তারপর যাবে।
2: হ্যাঁ সেই বলতে, কাল আমাদের অন্ধকার থাকতেই চলা শুরু করতে হবে। এই চলো চলো আসরে যাওয়া যাক, চলো
0: চলো চলো চলো, তাহলে ওদিকে যাই।

0: বোধহয় 3টে বেজে গেল। হেগরে এইগুলো তো দিব্যি বসে পড়েছে। এই আরে তুই একটু থাম,
1: আর একটু পরে সূর্যি উঠবে, আর বসে থাকলে চলবে?
0: আরে এই মোষটা তো বড় বদ, এই বসলে আর উঠতে চায় না। আরে আরে এগুলো আবার কোন দিকে যাচ্ছে রে? আরে এই কুড়ে মোষ উঠবে না, আরে এই মোষটা যে কিছুতেই উঠছে না।
1: আরে ও লেজটা ধরে মোচড়াও,
2: জোরে মোচড়া দাও,
1: তাহলে দেখবে ওর দাদু উঠে দৌড় দিচ্ছে।
2: একটু
1: জোরে চল, জোরে চল, অন্ধকার হবার আগে যদি আমরা কোরাপুরের উতরাই না পেরোতে পারি তো খুব মুশকিল।
0: আরে ওঠ, আরে এটা কেমন মোষ?
1: কি হলো খিলোদা? আরে মোষ দাঁড়িয়েছে।
0: আরে
1: আরে একটু জোরে চল রে, জোরে চল।
0: আরে যাচ্ছি যাচ্ছি, তোরে তোরে একটু আসতে চল। বুড়ো বয়সে তোদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে গিয়ে আমার হাতে টান বাড়ছে আবার। তেলেগু দেশের এই গরু মোষগুলোর আমাদের ভাষা শিখতে খুব কম করে 6 বছর লাগবে।
1: আচ্ছা খিলোদা, পা চালিয়ে চলতে না পারবে তো পরের বার থেকে আসবে না সঙ্গে, নিজের সঙ্গে আমাদেরও বিপদে ফেলা।
3: গরু মোষগুলোকে রাস্তার একদারে নিয়ে যাও। আরে
1: এ মোষটা কোথায় যায় রে? আরে ওদিকে তো দাদু বসে না। গাড়িটাতে কেমন গরু ঠেসে নিয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের হাঁটতে হাঁটতে বেহাল অবস্থা। হ্যাঁ খিলোদা, বলছি যে তোমার গরু মোষগুলো যদি তুমি এরকম গাড়িতে করে নিয়ে যাও না কেন?
0: তো সব কথা দিই আর কি, যদি গরু মোষগুলো গাড়ি করে নিয়ে যাবার ক্ষমতাই আমার থাকবে তো 300 মাইল রাস্তা পায়ে হেঁটে আসবো কেন? তোর কথা বলার জীব বলেছিস।
1: তা খিলোদা তুমি রাগছো কেন?
0: আমি রাখবো কেন, আমি রাখবো কেন? চার চার
1: রাগ করো না, বুড়োর তেজ খুব, আর রাগ করলেই কাঁদতে শুরু করবে, আর কাঁদতে শুরু করে যদি বসে পড়ে ব্যাস, আর ওটার নাম নেবে না। তুই কি জানিস বাংলা, এই শোনা খিলোদা না এখন অনেক পয়সা জমিয়েছে।
0: খুদের তো খুব মুখ আছে, কেন বলবি না? চটিটা এখনই ছিঁড়তে হয়।
3: আরে কি হলো খিলোদা? না না বসে পড়তে হবে না, বসে পড়তে হবে না, চলতে চলতে বলো।
0: আর বসবো কি? আরে এই 5 বছর ধরে হচ্ছে এই জুতো জোড়া, আর কিছুদিন তো চলতে পারতো।
1: আরে তাড়াতাড়ি শোনো সব, আরে খিলোদা শোনো, পুটলিটি লাগিয়ে জুতোটা বেঁধে নাও।
0: বুঝলাম, কিন্তু আমার পায়ে তো ফোসকা পড়ে গেছে, জুতো ছাড়া চলবো কি করে? বুঝতে পারছি না এখন কি করি।
1: আরে এসো এসো, তাড়াতাড়ি এসো খিলোদা।
0: আরে যাচ্ছি যাচ্ছি, একটু দাঁড়া।
1: আরে দোকানে কেমন সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়, তা কেন

0: না কেন খিলোদা? বলি কার জন্য টাকা জমাচ্ছ, কে আছে তোমার? কোথায় পড়াচ্ছি?
1: এই খিলোদা, তোমার ঘরে এখন খাবার কে করে?
2: কি বলবো বল, কাশির জন্যে কিচ্ছু করতে পারি না। কাশতে কাশতে চোখের সামনে যেন অন্ধকার হয়ে যায়।
0: আচ্ছা খিলোদা, বলি তোমার ঘরের পাশে তো বুড়ি থাকে, তো ও তো রোজ তোমার ঘরে যায়।
1: খিলোদা, মনে হচ্ছে বুড়িকে ভালো পটিয়েছে।
0: তা খিলোদা, তুমিও কি ওই ধনুর্জয়ের মতো জল
2: ঢালবে? তবেই তো পপরে হাসে না। গ্রামে এত লোক, তবু কেউ কোনোদিন এসে একটু খোঁজ নিয়ে যায়? হ্যাঁ, একটুকরো খাবার কেউ নিয়ে এসে যায়? এখন তোরা দাঁত বার করে হাসবি। জানিস, ওই বুড়ি আমায় কত সাহায্য করে, রোজ এসে খাবার রাঁধে। তোরা তোরা কি করিস? শুধু খেলি কি নিয়ে হাসি?
1: আরে আরে রাখছো কেন তুমি? বুড়ি যদি তোমার এত যত্ন করে, তো ওকে তুমি বিয়েই করে নাও না। আমরা তো তোমার কিছুই করি না, ও যখন করে তো ওকে নিয়েছো। কথা খুঁজতে না খুঁজতেই তো তোমার রাগ হয়ে যায়।
0: তাহলে খিলোদা, বুড়িকে বিয়ে করছো? হ্যাঁ, ওর সঙ্গে থাকবে? হ্যাঁ
2: করবো, থাকবো। তোদের সামনে ওকে বিয়ে করবো, দেখি তোর আমার কি করে।
0: আরে কার কি লাভ তোমার কিছু করে? তোমার বউ তোমাকে ছেড়ে পালিয়েছে, আর বুড়ির বরও ওকে ছেড়ে গেছে। দুজনকে কিন্তু খুব মানাবে খিলো।
2: আমি মুখ খুললে তোদের কানে আঙুল দিতে হবে। আমাকে দেখতে আসিস নি? হ্যাঁ, এই জানোয়ার গুলোর মতো আমি আমার পেট নিজের নিজের চালাই। আমার যা খুশি তাই করব। যদি খুশি হয় তো ব্যবসা করে তোরা একটু পয়সা করেছিস তো, তাই সবাইকে দেখি হাসিস। তোরা যে বেশ পয়সা করেছিস তাকে আমি জানি না মনে করেছিস।
0: কি জানো, কি জানো বলো না।
2: কি বলবো?
0: হ্যাঁ বলো।
2: মার্গুল না হলে রাজম হাট থেকে 1,000 এক জোড়া কিনে জয়পুর, নয়তো ওই নবরঙ্গপুরের হাটে 3,000 বেচিস। দালাল কোথাকার!
1: তো বেচবো না তো কি করবো? সাতটা বাচ্চা করে, তাদের কি তোমার দাদু খাওয়াচ্ছে? ধম্ম শেখাচ্ছে আমাদের বুড়ো ভাম।
2: বলে বাচ্চাকে খাওয়াবি বলে অপরকে ঠকাবি?
0: হ্যাঁ হ্যাঁ, ও সবাই ঠকায়। তুমি যুধিষ্ঠিরের মতো বুগনি ঝাড়ছো, এই চুরি জচ্চুরি দিয়ে সংসারটা চলছে, বুঝেছো?
3: খিলো ডাকরা সাধু বাবা।
0: তাই তো তন্তর মন্তর করে বুড়িকে বরের খপ্পর থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে বিয়ে করবে বলে।
2: এই এসব কথা বলবি না, আমিও জানি তুই তিনটে মেয়েকে। দেখ, তোদের সকলের কথা আমি শুনেছি।
1: কোথায় যাচ্ছে রেশন? আজ মিথ্যে এসব কথা বকবক করে লাভ আছে কোনো? নিজেরা ঝগড়া করছো আর গরু মোষ এদিক ওদিক পালাচ্ছে। নিজেদের জানোয়ারগুলোকে ডেকে ডুকে একটু সামনে রাখো না, সন্দেহ হয়ে আসছে।
0: এই শুক্রা, জানোয়ারগুলো সামলা। আমাদের খিলো ডাকরা, বুঝলে? আমাদের খিলো ডাকরা। গেল বছরে একজনকে এক জোড়া বলদ বেচেছিল, সেগুলো রাস্তাতেই মারা গিয়েছিল। এখন ধম্ম কপ চাচ্ছে।
2: আরে তোরা তো ব্যাংক থেকে ধার নিস গরু মোষ কেনার জন্য, আর এক এক জোড়া 5-5 বার বেচিস। এসব তো আমিও সব জানি।
1: এই শোনো শোনো শোনো, মিথ্যে ঝগড়া করো না। তুমি আমি আমরা সবাই একই রকম। পেটের জোগাড় যদি করা থাকতো তো কেউ আর এই 200-300 মাইল পারে হাঁটতাম না।
0: আরে না রে ভাই না। আরে ঝগড়া কিছু না, হাঁটতে হাঁটতে গায়ে বেদনা হচ্ছে, তাই ভাবলাম ওই খিলোদার সঙ্গে একটু ইয়ার্কি করা যাক, সময়টা কেটে যাবে। কি মিথ্যে বলেছি খিলোদা?
2: তাই এত হাঁটছে

0: তবে রাস্তা দিয়ে শেষ হয় কোরাপুরের উদ্রাই পেরোনো তো খুব ঝামেলা। রাতে কোথায় থাকবি?
1: এই উদ্রায় যে কি করে ড্রাইভার গুলো গাড়ি চালায়, গরু মোষ যদি একধারে না থাকতো তাহলে একবারে চাপা দিয়ে চলে যেত।
0: আরে এই জন্যই তো গাড়ি উল্টোয়, বলে না যার কথা উঁচু তার মাথা নিচু। কাল সন্ধে সালুর ঘাটিতে ঢাল থেকে একটা টেরা গড়িয়ে পড়েছে দেখলি? অন্ধের মতো গাড়ি চালালে তাই হয়।
2: সূর্য ডুবে গেল রে, জোর খিদেও পেয়েছে। উফ,
3: এদিকে উদ্রাইটাও পেরিয়েছি। আরে এটাই তো বার্নিপুর গাঁ, এখানেই আর থামা যাক।
2: চল চল এগুলোকে গায়ে দিকে। আরে আরে ওই পুরুষত্বীর বাড়ির পাশে যে আমগাছটা আছে তার তলায় থাকবো, চল। আরে
3: হচ্ছে আজ এখানে ভরে বসেছে।
0: এখানে থাকা হবে আজ,
2: এখানেই শোবো আজ রাতে। চলো ভরে বসেছে কেন দেখে আসি। আরে আরে জানোয়ার গুলোকে এখানেই
0: এদের একটু খড় বা জাবনা না দিলে এরা তো মরে যাবে।
2: হ্যাঁ চলো না, ভর দেখতে যাবো আর ওই পুরুষত্বর কাছ থেকে খানিকটা জাবনা চেয়ে নিয়ে আসবো। চলো চলো
3: চলো চলো চলো,
0: আমি এখানেই রয়েছি, তোরা যা।
4: আরে তোমরা গরু মোষ কিনতে গিয়েছিলে?
3: হ্যাঁ, এখানে ভরে বসেছে কেন পুরুষত্বি?
4: গেল পাঁচ দিনে গায়ে পাঁচজন ওলাউটায় মারা গেছে।
3: ওলাউটা কি করে হলো?
4: আরে বাবা, সেটা জানার জন্যই তো পুজো পাঠ করতে ভরে বসেছে।
2: ভরে কি বললো?
5: সবাই মারা যাবে, এক গায়ের সবাই মারা যাবে, শহীদ পড়বে মাউলি আর মঙ্কুরি মায়ের বৈরাই। সেই জন্যই এসে
6: ছাগল বলি দিতে হবে, মদ চাই, একটা সাদা মুরগি, তো সবাইকে মেরে দেব।
4: আরে কে আছিস ওখানে? শোন তো একটু, এই আগুনটা একটু কাট দিয়ে যাবো বা যা। হ্যাঁ বলো আমানত, খবর কি? আজ রাতে এখানে কি শোবে তোমরা?
2: হ্যাঁ শোবার জন্যই তো এসেছিলাম, কিন্তু গায়ের অবস্থা দেখে আমার আর ঘুম আসবে না।
1: তাহলে তাহলে এত রাতে যাবে কোথায় আবার? হ্যাঁ আরে যা হবে দেখা যাবে, এখানেই শোবো।
3: হ্যাঁ পুরুষত্বে, বলছি যে জানোয়ার গুলোর জন্য খালিটা জাবনা দাও না, যা যা টাকা লাগে আমরা দেবো।
4: আরে একটু জাবনার জন্য আবার পয়সা কি নেবো? হ্যাঁ এদের তো এখনই শেষ হবে না, চলে এসো চলে এসো।
0: একটু ঠান্ডাটার চাপ পড়লেই হাওয়ার কাশিটা বাড়ে। আরে তাড়াতাড়ি রাত খেয়ে নিয়ে একটু শুতে না পারলে কালকে কষ্টটা রয়ে যাবে।
2: এই তো বাস হয়ে গেছে রুটি, বসো সবাই।
3: অমরনাথ ছিলাম যে ওই যে পাঁচজন লোক এখানে মারা গেছে তারা নিশ্চয়ই ভূত হয়ে গেছে। হ্যাঁ আরে কি করে শোবো এখানে?
0: আরে ওসব ভূত ভূত সব বাজে কথা, কিচ্ছু নেই, আমার চুল পেকে গেল, তবু কোনোদিন ওই ভূত প্রেত দেখতে পেলাম না। ভালো করে খা।
2: কিন্তু আমি নিজের চোখে দেখেছি ভূত, একবার আমি যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে, দেখি একটা লোক ঠেলা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে, তো একসঙ্গে চলছি, সেও কথা বলছে আমিও বলছি, কিন্তু একটু যেই কাছে গেছি দেখি কেউ নেই।
0: আরে ওটা মনের বিকার। তাড়াতাড়ি শুতে হবে।
3: সত্যি কথা বললেও তো

0: তুমি এখন শুনবে না। হ্যাঁ
1: সকালে বাসন মাজবো বুঝলে। হ্যাঁ এখন থাক, এই এই সবাই খানিকটা করে খড় বিছিয়ে নাও তো, গরু মোষগুলো মাঝখানে থাকুক, ও চারপাশে আমরা শোবো সব।
2: ওইখানে হাঁটা হয়েছে কত বাজু হয়েছে, শুলেই ঘুম এসে যাবে। এই অমা চোর এলে কি হবে, জানোয়ারগুলোকে যদি দড়ি খুলে নিয়ে যায়।
0: গাঁয়ের পাঁচ পাঁচটা লোক মারা গেছে, ওদের হাতটা কি আমাদের শুতে দেবে?
3: আরে শত তোরা, আগুন জ্বালা একটু ঠান্ডা পড়েছে, হাতের ঠান্ডা।
0: একটু দেখো তো গাছটা এমন দুলছে কেন?
3: তুই খুব ভিতু, আরে তো হাওয়াই দুলছে, গোমা গোমা এখানে ভয় লাগলে আমার কাছে চলে আয়।
0: না মানে বলছিলাম যে এসব ভূতের কাণ্ড নয় তো?
3: না না ভূত কিচ্ছু নেই,

0: বাঁশের বনের ফাঁকে ফাঁকে দেখা যায় ওই ঘরখানি, সেথায় পিয়া থাকে গো ভাই, সেথায় পিয়া থাকে। বাঁশের বনের ফাঁকে ফাঁকে দেখা যায় ওই ঘরখানি, সেথায় পিয়া থাকে গো ভাই, সেথায় পিয়া থাকে।
1: কি যে গান গাইছে, সকালে শুরু করেছে এখনো পর্যন্ত চলছে।
2: এই গান গেয়েই তো তিন তিনটে বউ জোগাড় করেছি গো।
3: হ্যাঁ, কি করে
2: কি করে আবার? হ্যাঁ, আরে আমার মতো গাইয়ে এই জায়গায় আর পাওয়া যাবে?
3: শোন না, আমি তো জানি তুই খুব বড় গাইয়ে, কিন্তু গান গেয়ে গিয়ে কি করে তিন তিনটে বউ জোগাড় করলি সেটা খুলে বলছ না?
2: বলবো বলবো বলবো,
3: বল না, বল বল।
2: শোন দা,
3: হ্যাঁ বল।
2: একবার একবার এসব গরু মোষ কিনে ফিরছিলাম, নবরঙ্গপুরের পাশে একটা গাঁ আছে না, শুনছিস তো?
3: শুনছি
2: তো, রাত হয়ে গেছে।
3: আচ্ছা,
2: আমরা সব গরু মোষ বেঁধে আবার রেঁধেছি, খেয়েও নিয়েছি। তারপর কি হলো জানিস? সেদিন সেই গাঁয়ে উৎসব ছিল, মেয়েরা সব নাচা গানা করছিল, তাদের মধ্যে একজন বেশ আরে সুন্দর মতো মেয়ে, বেশ ভালো গাইছিল বুঝলি।
4: তুই কি একটু তাড়াতাড়ি বলতে পারিস না?
2: আরে বাবা, আমি তো ওদের কাছে গেলাম, বললাম যে আমিও গাই। শোন, যে সুন্দর মেয়েটা হেসে বলে কি, যদি তুমি হেরে যাও তাহলে মাথা মুড়োবে। আমিও ঝটপট করে হ্যাঁ বলে দিলাম।
3: হ্যাঁ বললি?
2: হ্যাঁ।
3: আর তুই কোনো শর্ত দিলি না?
2: আরে বাবা, সেটাই তো বলছি। আর আমি বললাম তুমি হারলে আমার সঙ্গে যাবে তো।
3: আমার সঙ্গে যাবে মানে?
2: মানে হলো গিয়ে, আচ্ছা তুই মানুষ হলে কি করে বলতে? আরে মানে হলো বিয়ে করবে।
3: এই তো তুই বলতেই রাজি হয়ে গেল।
2: হ্যাঁ, তো আমি ওকে গানে হারিয়ে দিলাম আর বিয়ে করলাম।
4: এই বাছুরটা কি রে?
3: এই মোংলা, সে ওই সেই ও আছে এখনো?
2: আছে আছে, তিনটে বাচ্চাও আছে।
1: আর আর পারি না, ঠান্ডা পড়ছে না সেই জন্যই।
4: আর আমাদের সঙ্গে এসো না তো, তুমি এসে খুব ঝামেলা করো।
1: তোর দাদুর ঘরে যাচ্ছি নাকি রে? এই তোরা সঙ্গে নালে আমি একাই আসবো।
5: এই আরে শুনছিস, গাড়ি আসছে, জানোয়ার গুলোকে একধারে নিয়ে আসতে হবে। আরে খিলো দা, আরে তোমার গরু মোষ সব দৌড়াচ্ছে, খুব বদমাইশি করছে, আরে রাস্তার এদিকে নিয়ে এসো নিয়ে এসো।
1: আরে
4: হর্ন বাজাতে হবে না, হর্নের আওয়াজ শুনে দৌড় বাড়াবে এগুলো। থামো থামো থামো থামো।
5: সবাই

0: মংলা, আর তোর সেই বইয়ের কথাটা তো শেষ হলো না এখনো।
1: শেষ হলো না কি রে?
0: না,
1: ওইভাবেই গান শুনিয়ে মোটমাট পাঁচটা বউ জোগাড় করেছিলাম।
0: পাঁচটা?
1: তো আমাকে ছেড়ে অন্য লোকের কাছে চলে গেছে, কাছে আছে তিনজন। তা তো চলছে কি করে এখন?
2: আরে আমার তো এই ব্যবসায় যা জোটে তাই, বউগুলো কুলি মজুরি করতে যায়, এইভাবেই চলছে।
0: মংলা তোর সবকটা মেয়েই তো বড় হয়ে গেছে।
2: হ্যাঁ, একটাকে ওই দহনা গায়ে দিয়েছি, মানে শ্বশুর বাড়ি দহনায়।
0: আর ছোট মেয়েটার বিয়ে কার সঙ্গে দিলি?
2: সে তো ওই ডোঙর ভেজা গায়ের একটা ছেলের সঙ্গে পালিয়েছে।
1: তা পণ দিয়েছে না দেয়নি?
2: আরে গায়ে পৌঁছই তো পঞ্চায়েত বসাবো আমি। আমি যত চাইবো তত না দিলে মেয়ে আমি ঘরে নিয়ে চলে আসবো, সেই টাকা যে দেবে তাকেই মেয়ে দেবো।
3: বলি তোর মেয়ে গরু না বাছুর যে গলায় দড়ি বেঁধে ওকে টানতে টানতে নিয়ে আসবি? মঙ্গলা রে, নিজের খুশিতে যখন গেছে ওইখানেই থাকতে দে ওকে।
2: দেখো খিলোদা, তোমাকে আর ধম্ম বাক্যি শোনাতে হবে না, মেয়ে আমার, আমি যা খুশি তাই করব।
3: যা মন চায় কর, আমি কি তোকে বারণ করেছি?
1: মনে হচ্ছে আজকে আর নবরঙ্গপুরে পৌঁছতে পারবো না আমরা।
2: পরলি গায়ের কাছে এসেছি না রে অমা।
4: হ্যাঁ, এখন হাত চলতে পারছি না।
1: এই এখানে কিন্তু খুব চোরের ভয়, রাতের বেলা চলবো, যদি চোর জবরদস্তি ওই গরু মোষগুলো কেড়ে নেয় তাহলে তো পেট চালানো হয়ে গেল।
4: আজ আর রাতবো না বুঝলি, ওই কাছে যা চিড়ে আছে না ওই একটু করে সবাই খেয়ে নেব, আর সকালে চলতে শুরু করার আগে দোকান থেকে চা কচুরি যা পাই খেয়ে নেব। হ্যাঁ
5: শোনো, একজন দাঁড়াও এখানে, আমরা দেখে আসি ওখানে ঝগড়াটাই কিসে। হ্যাঁ থাকবে,
6: আমি এখানে রইলাম। তোমরা হয়ে এসো, ওই লড়াই ঝগড়া এইসব ঝামেলা আমার
3: একটু দাঁড়া রে ভাই, অন্ধকার চোখে কিছু দেখতে পাচ্ছি না। শুক্রা,
5: হ্যাঁ
3: এই শুক্রা,
5: কি
3: তোর কাছে একটা টর্চ নাই ছিল না?
5: টর্চ নাই? এ বুড়ো, আরে বুড়ো ওখানে বিরাট গর্ত দেখে এসো, নাহলে কিন্তু এর মধ্যে পড়বে।
3: আরে রে রে,
7: যা বলছো সেটা একটা কথা, আমার মেয়ে ওই জাতের ছেলে পছন্দ করেছে, বিয়ে করেছে, তাতে আমার কেন জাত যাবে? আমার জাত বেজাত কি তোমার ইচ্ছের ওপর? জাত কি মাথায় লেখা আছে তোমাদের? হ্যাঁ, জাত হলো মানুষের জাত, আর মানুষের একটাই জাত সেটাই আমি জানি।
8: শোন বুদ্রা, চাঁচাস নেই, আমি সাত নায়ক, বেজাত লোককে জাতে তোলানো আমার কাজ। আমি যেমন বলছি সেই মতো দশটা পাঁঠা, দশ ধাসা চাল আর বাকি দানপত্র নিয়ে সবাইকে ডেকে খাওয়ালে পর আমি তোকে জাতে তুলব, নাহলে তোর পান তামাক বন্ধ, ব্যাস। দেখি গায়ে থাকিস কি করে।
7: তোমাদের ভালো মন্দ খেতে ইচ্ছে হলে কাউকে ধরে বেজাত করো, একে জাতে তোলা বলে না, বলে পরের পয়সায় পোদ্দারি, বুঝেছ?
8: তোর খুব বাড় বেড়েছে। হ্যাঁ দেখি গায়ে থাকিস কি করে।
7: থাকবো না, থাকবো না তোমার গায়ে, গা ছেড়ে আমি চলে যাব, তোমার গায়ে থাকার আমার দরকার নেই।
8: বিশরি গা ছেড়ে গেলে তোর খবর কুকুরেও নেবে না।
7: যাও যাও যাও, যখন আমি যাব বলেছি তখন যাবই।
8: যা যা, যেখানে ইচ্ছে তো যা।
7: হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাব, এক্ষুনি যাব। এই এই রাইমতি, চল চল চল চল, আমরা এক্ষুনি রওনা দিই, জোন মজুরি করে আমরা পেট ভরাবো। আর চল না, এই লোকগুলোকে হা করে কি দেখছিস? চল চল চল তাড়াতাড়ি চল।
1: এখন তো চললি আমাদের সঙ্গে, কিন্তু কোথায় যাবি?
7: দু পা যেখানে নিয়ে যাবে, কিন্তু এ গায়ে আর আমি ফিরবো না। আচ্ছা আচ্ছা, তোরা তো বহু জায়গায় ঘুরে বেড়াস, অনেক লোকের সঙ্গে তোদের দেখা হয়, বাসে উঠিস, হোটেলে থাকিস, আচ্ছা তোদের কি জাত যায়?
5: ব্যবসায়ীর আমার জাত কিসের রে?
3: যাদের একরকম হাত পা চোখ কান থাকবে তাদের জাত এক।
7: তাহলে কেন এরা জাত পাত ভেদ করছে? কোন দেবতার আজ্ঞায়? আমি এসব মানি না,

0: আর পাঁচজন যদি আমার মতো জাত না মানে তাহলে তো জাত পাত থাকেই না।
1: দেখ আমি যখন ছোট ছিলাম না, তখন দেশে ইংরেজের শাসন ছিল, তো তখন হ্যাঁ কিছু লোক বলতো যে জাত পাত কিছু নেই। ওই একটা একটা খুব বড় নদ ছিল, নামটা ঠিক মনে পড়ছে না, সবাই বলতো যে সবাই সমান, ভাই ভাই ওর মতো কেউ উঁচু নয় কেউ নিচু নয়।
2: মহাত্মা গান্ধী।
1: আরে বা বা বা, হ্যাঁ ঠিক মনে করেছিস তো, হ্যাঁ মহাত্মা গান্ধী। হ্যাঁ কি বলতো জানিস, বলতো দেশ স্বাধীন হওয়ার পরে ওই জাতপাত সব উঠে যাবে। মনে পড়ছে ওই লোকটাকে শেষে মেরে ফেললো গুলি করে, কিন্তু লোকটা যেমন বলতো যে মানুষের জাত নেই তেমন আমিও বলি, কিন্তু তবু তো আজ চলে সব।
0: চলছে কাদের জন্য? তোমার আমার মতো লোকের জন্যই তো চলছে, আমি একা কি করবো।
3: বুদ্রা বলছি যে রায়মতিকে নিয়ে এখন যাবি কোথায়?
0: কোথাও একটা গিয়ে ওই জন মজুরি করে পেট চালাবো।
1: বুদ্রা।
0: হ্যাঁ কি গো বলো।
1: আরে বুদ্রা আরে আমায় চিনতে পারছিস না? আমি আমি গরু ব্যাপারী কিলো ডাকনা, চিনতে পারছিস না? সব তো দেখলাম শুনলাম, রেতের বেলায় কোথায় যাবি তুই?
0: যেখানে হোক চলে যাব, কিন্তু খিলোদা এই অন্যায় আমি মানব না।
1: ওই গাছের নিচে আমরা গরু মোষ বেঁধে রেখেছি, আমরা ওখানে শোবো, সকালে তোর যা ইচ্ছা করিস, কে ঠিক বলিনি?
0: এ তুমি ঠিকই বলেছ।
1: মঙ্গলা, অমানত, শুক্রা সকলেই তো আছি, কিরে সব শুয়ে পড়েছিস? সকালে বলবো বুদ্রা রাইমতি এসেছে সঙ্গে, একসঙ্গে শোবো সবাই।
4: বুদ্রা হঠাৎ এলি কেন?
0: সকালে সব বলবো।
4: খিলোদা খাবে না তুমি?
1: না রে খিদে নেই। আচ্ছা বুদ্রা,
0: হ্যাঁ বলো।
1: এই তোরা ওই ওই বস্তা কটা নে বুঝলি,
0: আচ্ছা
1: নিয়ে শুয়ে পড়।
0: আর তুমি?
1: আমি?
0: হ্যাঁ
1: আমি খানিকটা খড় বিছিয়ে নেবো, খান রাখ রাখ রাখ, শুয়ে পড় শুয়ে পড়। পা মিলিয়ে একসাথে জানোয়ার মানুষে, চলছে দিনে রাতে প্রতি মাস বরসে।
4: বুঝলে আমা, আমাদের গাঁয়ে এমন হয়েছে, একটা লোককে বেজাত করা হলো, তারপর তাকে জাতে তোলার সময় এত খরচ করালো যে লোকটার ঘর বাড়ি জমি জিরে যা ছিল বেচতে হলো। ছি ছি ছি ছি, আর এখন তাকে এখন তাকে ভিক্ষে করতে হচ্ছে।
5: শোন শোন শোন, কে কে কেউ বোধহয় কাঁদছে জানিস?
6: কত রাজি তুই বল।
7: সাহুকার মেয়েকে আমার নিয়ে যাও, কিন্তু মারধর করো না ওকে।
6: আমি কি করবো আমি জানি, যে দাম বলেছি তাতে রাজি কিনা বল তুই, রাজি না হস তো সে তোর খুশি, যাকে বেচবি বেচ।
7: মেয়ে কি গরু ছাগল যে হাটে বেচতে নিয়ে যাব? আমার বর আজকে 12 দিন হলো মদ খেয়ে ঘরে পড়ে আছে, এতগুলো দিন মেয়েটা না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি।
6: ওসব শুনে আমি কি করবো রে? ওসব আমি শুনতে চাই না। তুই বা তোর মেয়ে না খেয়ে আছিস তো আমার কি এলো গেল? সময় বয়ে যাচ্ছে, শেষ বলছি, 300 দিবি তো দে, নালে থাক।
7: মা গো, আমার জন্ম দিয়েছো তুমি, আর চুপ চুপ করবো, চুপ আমি না থাকলে তুমি কি করে বাঁচবে মা?
8: বাঁচবো মা, বাঁচবো, বুকে পাথর বেঁধে বাঁচবো।

0: নিজের কাছে তোকে রাখলে তোকে খাওয়াবার ক্ষমতা আমার নেই রে, না খেয়ে তুইও মরবি আমিও মরব।
1: আমি যাব না মা, আমি যাব না, তুমি আমাকে বেঁচে দিলে আমি যাব না।
0: আমার কথা শোন মা, এখানে থাকলে মরবি, সাউকার তোকে মারলে পিটলো দুমুঠো ভাত তো তোকে দেবে।

0: আমি যাব না মা।
1: এই চুপ কর চুপ কর, চেল্লাচ্ছিস কেন? আর চেল্লালে দড়ি দিয়ে পিটবো। চল চল তাড়াতাড়ি চল।
2: কাকে ধরব, কাকে ছাড়ব? এদিকে সাহুকার মেয়েটিকে নিয়ে চলে গেল, ওদিকে মেয়েটার মা চলে গেল, একদিকে গেল বুদরা, আর আমরা যাব নিজেদের রাস্তায়। চল সকলে।

পেছন ফিরে দেখা যাবে খিলো ডাকরা গরু মোষ তাড়াতে চলে যাচ্ছে, ওরা অসহায়। আগেও এমন করে সে চলেছিল, এখনো চলেছে, আর এভাবেই অনন্তকাল ধরে চলতে থাকবে।

0: দু পেয়ে চার পেয়ে নাটকটি এখানেই শেষ হল। মূল রচনা অশোক কুমার মিশ্র, বাংলা রূপান্তর শুভাশিস বসু, অভিনয়ে অরুণ বন্দ্যোপাধ্যায়, দিলীপ কুমার চট্টোপাধ্যায়, অমর ভট্টাচার্য, অপরূপ চক্রবর্তী, সমীর চরিত, অভিজিৎ মুখোপাধ্যায়, কল্যাণ মিত্র, অরুণ চট্টোপাধ্যায়, মেনকা দাস, নূপুর বসু ও মহুয়া সরকার। শব্দগ্রহণ কুণাল ভট্টাচার্য, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন সুব্রত মজুমদার।
1: 107 MHz FM রেইনবো। এখন শুনবেন বাংলা আধুনিক গান। প্রথমে সুমন চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর অভ্যন্তরীণ ওড়িশার ওপর অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বৃষ্টির দাপট বজায় থাকবে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। অবিরাম বর্ষণের প্রভাবে মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত। মুম্বাই ও কোঙ্কণ অঞ্চলে ব্যাপক বন্যা, ভূমিধ্বস ও ভবন ধসের ঘটনা ঘটেছে এবং সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত। দিনভর ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজ্যজুড়ে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মহারাষ্ট্র সরকার মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, রত্নগিরি ও সিন্ধুদুর্গ সহ উপকূলীয় জেলা এবং পুনেতে আজ সমস্ত সরকারি, পৌর ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দৃশ্যমানতা কম থাকায় মুম্বাই বিমানবন্দরে বিমান চলাচলে বিলম্ব হচ্ছে। গত 24 ঘন্টায় গুজরাতেও ব্যাপক বৃষ্টিপাতে জনজীবন ব্যাহত। আমরেলি জেলার রাজুলা ও ধারী তহসিলে প্রায় 10 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে কর্তৃপক্ষ 6টি প্রধান বাঁধকে উচ্চ সতর্কতার আওতায় এনেছে। 3টি জাতীয় মহাসড়ক সহ মোট 82টি রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং শতাধিক গ্রামে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেফতার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আরও 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকা জুড়ে জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ঘটনার তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। ময়নাতদন্তের পর গতরাতেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: तो क्यों ना अपनाएं खुशियां, अपना कर मनोदर्पण। कॉल करें 844-844-0632 पर और पाएं NCERT द्वारा अपनी शैक्षिक व भावनात्मक समस्याओं का समाधान।
1: अभी आपने सुना ये कार्यक्रम, इस पर हम आपसे प्रतिक्रियाओं की अपेक्षा करेंगे, जरूर लिख भेजिएगा।
2: और श्रोताओ, अब इसी के साथ हमारा उमंग कार्यक्रम यहीं पर समाप्त होता है। तो अजीत
1: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए। कल फिर मिलेंगे। नमस्कार।
3: उमंग, उमंग, उमंग, उमंग।
4: जी हाँ दोस्तों, अभी आप सुन रहे थे हमारे 3 कदर का शो में कार्यक्रम उमंग। लेकिन स्टूडियो की घड़ी इस वक्त बता रही है कि 3:59:33 हो चुके हैं। तो इस बीच रिंकू को इजाजत दीजिए, कल हम फिर आपके साथ रूबरू होंगे नए कार्यक्रम के साथ, नए लोगों के साथ आपसे 3 कदर का फिर सुनेंगे। तब तक के लिए रिंकू को नमस्कार।
5: गाने जो लगाए एंटरटेनमेंट का तड़का, आप सुन रहे हैं 3 का तड़का 107 FM रेनबो पर। 3 का तड़का 107 FM रेनबो पर।
6: बारिश की बूंद में
7: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ জানান, প্রতিটি অঞ্চলের সেরা 5টি সমবায় সমিতিকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে একটি র্যাঙ্কিং কাঠামো ঘোষণা করা হয়েছে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির 2-দিনের সম্মেলন আজ শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহানির্দেশক অনুরাগ গর্গ বলেছেন, মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মাদক পাচার রোধের ক্ষেত্রে সমন্বয়, তথ্য আদান প্রদান ও সম্মিলিত যোগদান, এই নিয়ে সম্মেলনে আলাপ আলোচনা হবে। পশ্চিমবঙ্গে 3টি রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন হবে। এই মর্মে নির্বাচন কমিশন আজ বিজ্ঞপ্তি জারি করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইকের পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। ভারতে ইরানের দূতাবাস, ইরানের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ায় ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এদিকে ইরানের প্রয়াত নেতা শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে বিপুল জনসমাবেশের খবর পাওয়া গেছে। রাশিয়া আজ সকালে ইউক্রেনের রাজধানী কিভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন এই হামলা চালানো হয়। ন্যাটো সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
8: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
9: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে।

0: Rainbow Time Check. Rainbow Time Check. ব্রাজিলের সময়টা একদম খারাপ যাচ্ছে, তবে হ্যাঁ হেক্সাতে পৌঁছানোতে পারলো না বটে, কিন্তু আমরা হেক্সাগন সবেতেই পৌঁছে গেছি, মনে মনে পৌঁছে গেছি। আর আমাদের ঘড়ি বলছে 4:07।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

তোমার জন্য রয়েছে প্রচুর প্রচুর এন্টারটেইনমেন্ট এবং সেই সাথে গান।

0: Yes, 107 FM Rainbow. আর এই যে একটা ধামাকেদার 90s এর থেকে গান, সেই গানটা কিন্তু এখনো পর্যন্ত সাংঘাতিক রকম গ্রিন. Yes.
1: কিন্তু আমি না এখন একটু ব্যস্ত আছি আর কি, মানে কিসের জন্য খাওয়া দাওয়া করতে ব্যস্ত?
0: না মানে কেন এই এত ব্যস্ততাটা তোমার কিসের? স্টুডিওতে এসে গেছো, 4:15 বেজে গেল, এখনো কিসের ব্যস্ততা হে?
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, স্টুডিওয়ে আসার আগেই ভেবেছিলাম যে খতম, টাটা, উল্লাস করতে করতে আসবো আর কি, কিন্তু আমার ফিলিংস বলছে যে না, এখনো পর্যন্ত ফিনিশ হয়নি, কারণ অনেকক্ষণ আমি আগে এই বেগুনিটা অর্ডার করেছিলাম আর কি, দেবো না.
0: তো তুমি একটা কথা ভাবো যে এই যে কালকে রাত্রের ওই অত বড় দুর্ঘটনাটা, তা নিয়ে কিছু কইবে না? আসলে ব্যাপারটা হচ্ছে এই যে ব্রাজিল এইভাবে চলে গেল, মানে টিম টিম করে জ্বলে থাকা একটা দল সেটা একদম টিম হিসেবে একবারে ধূসর হয়ে গেল, নেইমার কি কান্নাটাই না কাঁদলো, বাবারে বাবা!
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই রকম কান্না আমি একবার কেঁদেছিলাম প্রথমবার
0: মাধ্যমিকে ফেল করে,
1: প্রথমবার সেই সময় আমি একবার কেঁদেছিলাম. আর এই এতদিন পর আজকে এসে বিশ্বাস করো, এই যে তুমি ব্যাপারটা বলছিলে না, এরকম ফুটবল ফুটবল একটা মহিমান্বিত একটা ব্যাপার, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হচ্ছে কি জানো, সেইটা হচ্ছে আমি বেগুনির দোকানে গিয়ে না এটা রেওয়াজ করছি.
0: এইবার আমি সকলকে জানিয়ে দিচ্ছি যে অমরজিৎ একটু আগেই একটা বেগুনির দোকানে গিয়েছিল, কিন্তু বেগুনি তাকে দেওয়া হয়নি. কেন?
1: তার কারণ হচ্ছে আমি বেগুনির দোকানে রেওয়াজ করতে করতে ঢুকেছিলাম, এবং ওখানে গিয়ে আমার বলা উচিত ছিল বেগুনি দিতে, কিন্তু আমি বেগু সা বলে ফেলেছি. ওই কারণের জন্য যাই হোক ওনাকে বোঝাতে খুব কষ্ট হয়েছিল.
0: তোমাকে একটা প্রশ্ন করি?
1: নিশ্চয়ই, প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদা প্রস্তুত.
0: তুমি তৃতীয় সুর আর ষষ্ঠ সুর জানো তো?
1: ওই দুটো যেদিন ক্লাসে পড়ানো হয়েছিল সেদিন আমি আবার অ্যাবসেন্ট ছিলাম.
0: এবার কেউ যেটাতে অ্যাবসেন্ট নয় সেটা হচ্ছে এই যে ফুটবলের একটা মহাযজ্ঞ চলছে, সেখানে প্রত্যেকেই আমরা রাত জেগে খেলাটা দেখছি, আর তারপরে বসের কাছে প্রচুর, বস মাঝে মাঝে জানো তো এই খেলাগুলো দেখে,
1: আমাদের বলা হয়
0: আমরা বলতে পারি না. আসলে কি বলতো, এমন কিছু প্রেম থাকে যেগুলো কচু পাতার নিচে ঢাকা থাকে, তো সেই সমস্ত ভালোবাসা নিয়েই আরো একবার আমরা নিশ্চয়ই কথা বলে 4:15 হয়ে গেল, কি বাজে কথাটাই না বলছে.
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, বাইরে তো যখন তখন যাই হোক কি ঝিরঝির বা ঝমঝম, না শিলুদা কখন কি করবে না করবে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু একটা কথা বলতে পারি, এই বর্ষাতে ডার্লিং, ও আমার ডার্লিং, হ্যালো, হাউ আর ইউ. আসলে ব্যাপারটা হচ্ছে কি, বর্ষা হলেই আমার মনের মধ্যে যে ময়ূরটা আছে সেটা প্যাখম মেলে, বাকিটা না হয় মহুয়া কি বলবো,
0: আমি বলবো না. 3:50, দুতার্সে একটা নাচ, তারপরে আবার ফেরত আসবো, কেমন? লেটস টিউন.

0: এই জায়গাটায়, এই জায়গাটাতেই আমার একটা বিরাট আপত্তি আছে।
1: কি রকম আপত্তি?
0: মানে আমায় নিয়ে ছিনিমিনি তো খেলছো ঠোঁটে স্মাইলিং, কত সুন্দর একটা শিল্পকলা ব্যাপার।
1: নিশ্চয়ই, এবং সেখানে প্রত্যেকেই কদলিবালা।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
1: একদম এটাই হয় জানো তো, যে মুহূর্তে এই বিষয়টা ঘটবে তখনই মনে হবে মাথাটা কি জাস্ট পাগল হয়ে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা ওটা বিভিন্ন জায়গা থেকে আমরা নানান রকমের লিংক জোগাড় করে ফেলেছি, আর সেই লিংক ধরে ধরে আমরা যেটা করছি সেটা হচ্ছে রাত্রিবেলা বসে বসে খেলাটা দেখছি।
0: ইয়েস, একদম। আর ওদিকে তো একজন হাসছে, এরকম ভাবে হাসছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, তার একটা আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটিটা নতুন করে বলার কিছু দরকার নেই, কারণ 9903659992
1: আমাদের এই স্টুডিওতে আসেন তোমার পছন্দের অনেক অনেক শিল্পী, এমন শিল্পী যারা শুধুমাত্র নিজেদের জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করেন, জাস্ট লাইক আ পডকাস্ট। ইয়েস, সেই সময় তিনটে চ্যানেলে একদম সাইমালটেনিয়াসলি আমাদের ফেসবুকে লাইভ দেখতে পাও। সেখানে 107 FM রেইনবো যেমন একটা পেজ রয়েছে, 100.1 FM গোল্ডে আমরা লাইভ থাকি, এবং সেই সাথে আকাশবাণী কলকাতার পেজেও কিন্তু আমরা লাইভ থাকি। অলরেডি তোমরা পটার গল্প এবং তার সাথে আমাদের এই যে একটা মানে মাখো মাখো আড্ডা ছিল সেটা শুনে নিয়েছো, এবার দেখতেও পারো এটা, সেটা ওখানে পোস্ট করাই রয়েছে। কিন্তু এরপর কি আসছেন তার জন্য তো একটু ওয়েট করতে হবে।
0: একদমই তাই, ওয়েট করতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, পটাদা বললে তোমরা সবাই যাকে চেনো তার কিন্তু একটা ভালো নাম আছে। পটাদাকে কিন্তু আমরা দেখে ফেলেছি অলরেডি, এবং সামনের সপ্তাহে তার জন্য তো ওয়েট করতেই হবে।
1: এই এই যে এই যে একটা অপেক্ষা, এটা ভীষণ মধুর। আর এই অপেক্ষাটা একমাত্র যে বোঝে সে হচ্ছে অমরজিৎ।
0: ওমা, এই অপেক্ষা তো আমি সারা জীবন করতে রাজি আছি যদি তুমি পাশে থাকো।
1: কি দরকার ছিল, যাই হোক। ওকে, 107 FM রেইনবোতে 8990365992 এটা তো আমরা বাজে বকতে আসি না, যেটা করি সেটা হচ্ছে তোমার জন্য একটা দুর্দান্ত মোশন রাখি যেটাতে তুমি কথা বলতে পারবে। আসলে হেক্সা পর্যন্ত যারা পৌঁছলো তারা তো পৌঁছলো, কিন্তু তবু দিলকে কোনে মেয়ে কই তো এক ফুটবলার।

0: যাকে আমরা খুব ভালোবেসেছি, হ্যাঁ ফাইনাল পর্যন্ত যাবে কিনা সেটা জানি না, কিন্তু তার নামটা কিন্তু আমাদের জানিয়ে দিতে পারো। তোমার দেখা সেরা ফুটবলার এই 2026-এ কাকে দেখলে সেটা কিন্তু তুমি আমাদের জানিয়ে দিতে পারো 9903653992। হ্যাঁ হ্যাঁ ছড়া কাটিংও আছে, সেটাও বলবো।
1: একদমই তাই, সেটা বলবো। কিন্তু তার আগে বলবো, যারা আমাদেরকে মোটামুটি মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা থেকে শুনছো, এর মন দিয়ে শোনো। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটু মন দিয়ে শুনতে কেন বলছি, তার কারণ আগামী 2-3 ঘন্টার মধ্যে যেটা বলা হচ্ছে যে সেটা কিন্তু 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বুঝে নিয়েছো? আর একবার কেটে কেটে বলি, 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণের জন্যে যারা এই সমস্ত জায়গা থেকে শুনছো, স্পেশালি মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা, প্লিজ প্লিজ প্লিজ একটা সেফ জায়গায় চলে গিয়ে আমাদের শোনো, তাতে তোমার এবং আমার দুজনেরই লাভ।
0: আর জানো তো, ধীরে ধীরে বৃষ্টি পড়ে, আর সেই বৃষ্টির মধ্যে দুজন মানুষ, মানে আমরা তাদের ভীষণ ভালোবাসি, আমি তো ভীষণ ভালোবাসি, দেব আর কোয়েল। আর এই যে দুজনের মুখোমুখি ভালোবাসাটা, কিংবা ধরো একটা ছাতা সেটা উড়ে গেল, তারপরেও ভালোবাসাটা হলেও হলো না, মানে সেটা মানে রোমাঞ্চকর অবস্থা।
1: এইরকম একটা রোমাঞ্চকর অবস্থার মধ্যে মহুয়াকে একবার মনে করো, মহুয়া চারপাশে রোদ উঠেছিল কিন্তু মাঝখানে না বৃষ্টি পড়ছিল। যাকে বরঞ্চ 4 মিনিট 50 সেকেন্ড আবার ফিরে আসছি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
1: না না না না না না, সব জিনিস নয় ছয় হতে পারে, কিন্তু আজকে তো নয় ছয় না, আজকে হচ্ছে ছয় সাত। এক্ষেত্রে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে হাম সাত সাত হ্যায়।
2: ঠিক কালকে হবে সাত সাত, হাম সাত সাত হ্যায়। কি ভালো একটা দিন বলো তো।
1: একদম তাই, প্রচন্ড ভালো দিন বলো তো। এই যে সমস্ত বার্থডে থেকে আমাদের মোটামুটি ইনভিটেশন আসে কি আসে না, এই যে আসে কি আসে না, বারবার করে আসেটা বলছি আর কি, তার একটা কারণ আছে তো। একটা স্পেশাল দিন আর কিছুক্ষণের মধ্যে জাস্ট আসতে চলেছে। বলেছি না অনেক কিছু লাইফে বলতে নেই, তাহলে আবার অনেক প্রবলেম হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে, আজকে স্পেশালি যার জন্মদিন সেটা তো বলতে কোনো আপত্তি
2: নেই। নেই নেই, একদম আপত্তি নেই। এরকমও হয়েছিল যখন সালমান খান এবং শাহরুখ খান দুজনে কথা বলছিলেন এবং সেখানে একটা দামসারাজ খেলা হচ্ছিল। সেখানে শাহরুখের মাথায় যখন তার নামটা লেখা ছিল, তিনি জাস্ট একটাই জিজ্ঞাসা করেছিলেন, বীর না বীর?
1: ইয়েস, একদমই তাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মাঝে মধ্যে বীর বা বীর থেকে বেরিয়ে আমরা বীরাঙ্গনাদের কথাও তো বলতে পারি।
2: রাইট রাইট,
1: সবসময় যে তিনি আমার ডান দিকে বসে থাকবেন তার তো কোনো মানে নেই, বাঁ দিকেও তো বসে থাকতে পারেন।
2: এই সমস্ত কথা বলার কোনো মানে হয় না। হ্যাঁ, স্টুডিওতে আমি অমরজিতের বাঁ দিকে বসে আছি, আমার নাম বীরাঙ্গনা নয়, আমার নাম মহুয়া, এন্ড অফকোর্স আমি বসে রয়েছি অমরের সাথে। আর তুমি শুনছো 107 FM রেইনবো, আর সেখানে আমরা আজকে সেলিব্রেট করব, যদিও তিনি আমাদের টুকরো কেক ছুঁড়ে মারেননি, তবুও ইয়েস, আজকে রণবীর সিং এর আপিওয়ালা বার্থডে।
1: ইয়েস, একদমই তাই। আজকের দিনেই, আজকের দিনেই সুপারস্টাররা সব একদম মানে পুরো, বুঝতে পারছো না ব্যাপারটা।
2: আচ্ছা শোনো, এই যে তার সিনেমা ধুরন্ধর দা নাম্বার 2, যেটা 4 ঘন্টা ধরে দেখতে হয়েছে।
1: ওমা কি ভালো করে ধুরন্ধর। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ধুরন্ধর কথাটা বললেই আমার আবার ছোটবেলার কথা মনে পড়ে।
2: হ্যাঁ, সেটা তুমি ছিলে নাকি?
1: হ্যাঁ, যাই হোক না কেন, এখন তো বড় হয়ে গেছি।
2: ভীষণ রকম ভাবে সিনেমার প্রতি আগ্রহ তার যেমন ছিল, তেমনই ভীষণ ভাবে অ্যাক্টিং করতে ভালোবাসত। এবং সেই সাথে যেখানে যেখানে অডিশন হয়েছে, এটা অনেকেই মনে করেন যে এদের লাইফে বোধহয় কোনো স্ট্রাগল থাকে না। ইয়েস, এর লাইফে কিন্তু সত্যি স্ট্রাগল ছিল। ইয়াশরাজ ফিল্মসে যখন প্রথমবার এই ইন্টারভিউ, যেটাকে আমরা অডিশন বলি, সেটা যখন দিতে গিয়েছিল, তখন কিন্তু সেইখানেই কিন্তু উপস্থিত ছিলেন করণ জোহর। এবং তারপরে যখন তিনি দেখলেন যে একটা ইয়েলো শার্ট পরে একটা ছেলে রয়েছে, এবং তিনি বলেছিলেন, আচ্ছা পাশের ছেলেটা কিন্তু বেশ ভালো, তো তখন যিনি ইন্টারভিউ করছিলেন আদিত্য চোপড়া, তিনি বললেন, আরে না না, আমরা অ্যাকচুয়ালি ওই ইয়েলো শার্টের কথা ভাবছিলাম। উনি একেবারে নাকচ করে দিয়েছিলেন, কিন্তু না, যারা জহরি তারা তো জহর কে চিনতেই পারেন। ইয়েস, সেই সেই মানুষটারই আজকে জন্মদিন, সুতরাং তাকে তো হ্যাপি বার্থডে বলতেই হচ্ছে। ইউ আর হ্যান্ডসাম ওয়ান,
1: ওফ অসাধারণ। আর এই যে তুমি যখন বলছিলে না জহুরি জহর চেনে, যখন বলছিলে আমি না ব্যাপারটার মধ্যে ডুবে গিয়েছিলাম, অসাধারণ একটা গোফ রেখেছেন উনি আর কি।
2: ওফ, এই একটা ব্যাপার, তুমি কি ওটা দেখেছো, একটা রিল আছে দীপিকা রণবীরের গোফটা কেটে দিচ্ছেন।
1: সেটা কেন কেন কেন,
2: তার কারণ হচ্ছে সেই সময় তিনি ওই, তিনি একটা সিনেমা করছিলেন।

0: যেখানে মহারাষ্ট্রিয়ানরা ঠিক যেভাবে গোঁফটা পাকিয়ে রাখে ঠিক তেমন করেই তাকে রাখতে হয়েছিল। ইয়েস, সুতরাং ইয়েস, তুমি যেটা ভাবছো ঠিক সেই সিনেমার কথাই আমি বলছি। এবং সেখানে এই দুজনকে দেখা গিয়েছিল অসাধারণ অভিনয় করতে। ভাই, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দে আর রিয়েলি অ্যাক্টিং ম্যাটেরিয়াল ভাইয়া।
1: একদমই তাই। আপাতত না, মোটামুটি আমাদের হাতে 5 মিনিট টাইম আছে, এর মধ্যে আমি মহুয়াকে একটা ডান্স মুভ শিখিয়েছি বরঞ্চ। এটা দেখো তো, এই ডান্স মুভটা শেখালে কেমন হয়।
2: আমার শিফট ডিস্ক আছে।

0: একটা মিউজিক, এমন একটা গান যেখানে সব ড্যান্ড্রফ জাস্ট পড়ে যাবে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
3: FM রেইনবোতে। ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

ওয়ান্স আপন এ টাইম, এই সমস্ত গানগুলোকে যারা প্রথম দিক থেকে শুনেছেন তারা জানেন যে অনেক পুরনো গানকে রিঅ্যারেঞ্জ করা হতো এবং সেখানে একটা নতুন কোনো বাদ্যযন্ত্র জাস্ট ইনসার্ট করে দিয়ে মনে হতো যেন একটা নতুন গান শুনছি। সেই সময়টা ফিউশনের সময়, আর সেই সময়টা থেকেই আমরা একটা নতুন টার্ন পেয়েছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ ইন্ডি পপ। অনেকেই সেই সময়ে গান গেয়েছিলেন, ইয়েস, এবং তার মধ্যে এটাও জাস্ট অসাধারণ। ইউ আর লিসনিং টু 107 FM রেইনবো, আর সেখানে ইনস্ট্যান্ট কারমা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।
1: আসলে সবটাই কেমন যেন গুইল্লা গুইল্লা যায়, মানে অনেক রকমের অঙ্ক টঙ্ক করে যখন আমরা টিভির সামনে বসি। না না, সেই সব দিনের কথা বলছি না, যখন আমাদের পরের দিন অঙ্ক পরীক্ষা আর তার আগের দিন আমরা কেসিনাগের অঙ্ক প্র্যাকটিস করছি। না, এই সমস্ত যে অঙ্কের কথা আমি বলছি সেইগুলো হচ্ছে এই যে টিকি টাকাতে খেলছে, ও কিন্তু জিতে যাবে, ছোট ছোট পাস দিলে কিন্তু জিতে যায়, ওই যে ওরা ওদের কিন্তু ডিফেন্ডারগুলো হেভি স্ট্রং, এই সমস্ত অঙ্ক টঙ্ক করে যারা আমরা টিভির পাশে বসেছি। ও মা গো, কালকে একদম মুখ থোবড়ে পড়েছে গো। আসলে আমি আমার পাড়াতেই দেখেছি বিশাল বড় একটা আর্জেন্টিনার ফ্ল্যাগ ঝুলছে, মানে ওটাকে মনে হচ্ছে কারুর একটা ধুতি ডেফিনেটলি রং করে ওখানে নিশ্চয়ই ঝুলিয়ে দিয়েছে। কিন্তু আর যেটা দেখতে পেলাম, একটা ছোট্ট গেঞ্জির মতো ব্রাজিলের ফ্ল্যাগটুকু রয়েছে গো, মানে একটা টিম টিম করে থাকা জল, এবং সেখানে নেইমারের চোখে সে কি জল বাবা, এইবার তিনি শেষবারের মতো বিশ্বকাপ খেললেন। অবশ্য হ্যাঁ, তাদের কিন্তু সবাইকেই দেখা যাবে, তার কারণ হচ্ছে এই যে বেবেতো কিংবা ধরুন রোনালদো কিংবা ধরুন আগে যারা যারা খেলতেন তাদের কিন্তু কাল রাত্রিবেলা দেখা গিয়েছিল, একেবারে ডাগাউটে তারা একদম সুশোভিত হয়ে রয়েছেন। সুতরাং তাদের কথা যদি মনে করি, তাহলে এই কিছুদিনের মধ্যে কিন্তু নেইমারকেও সেখানেই দেখা যাবে। তবে হ্যাঁ, যে কথা তোমাদের বলছিলাম, যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, তোমার দেখা সেরা ফুটবলার এই 2026 ওয়ার্ল্ড কাপ ফিফা, সব থেকে ভালো যে বিষয়টা হচ্ছে না, সেটা VAR, মানে যে কোনো রকম সংশয় একটা থার্ড আম্পায়ার, এবং সেইখান থেকে সমস্ত চক্ষু কর্ণের বিবাদ একদম ভঞ্জন করে দেওয়া হচ্ছে।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই সমস্ত কিছুর মধ্যেও না একটু মাঝে মধ্যে মনটা তো একটু ইলশেগুড়ি, ইলিশ ইলিশ, কেক ফেক, এই সমস্ত কিছু মনের মধ্যে। যাই হোক, আমার মতো যারা খাদ্যরসিক লোকজন আছে তাদের এটা পছন্দের একটা বিষয়, সাতের ঘরের স্কোয়ারটা নাম তাটা স্পেশালি মুখস্থ করে নিতে হবে।
1: এক্স্যাক্টলি, মানে অমর শুধুমাত্র খাদ্যরসিক, আর ওজনটা বাড়ে আমার, আমি বুঝতে পারি না যে কি করে অমর এইরকম স্লিম তুমি কি করে থাকো হে।
2: এটা না পরের বার ছড়া কাটিং এ ডেটটা বলবো না, কিন্তু পরের বার ছড়া কাটিং এটা শিওর শিওর শিওর রাখবোই রাখবো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কেন সাতের ঘরের স্কোয়ারটাকে মনে রাখতে বললাম, তার একটা স্পেশাল কারণ আছে। এই স্পেশাল কারণটা কেমন জানি ওপেন সিক্রেটের মতো সবার সামনে চলে আসছে, যেরকম ভাবে দেখতে পাচ্ছি 9903653992 তে আমরা একটা মোশন দেওয়ার পরেও সেই মোশন থেকে বেরিয়ে গিয়ে কি যে একটা মোশনের মেসেজ এসছে, আহাহা মোটিভেশনাল, এত ভালো লাগছে,
1: মোটিভেশনাল এন্ড লাভেবল এন্ড অফ কোর্স অ্যাডোরেবল, থ্যাংক ইউ সো মাচ।
2: ইয়েস, একদম তাই মহুয়া, থ্যাংক ইউ সো মাচ। কেন বলেছে তার কারণ আগে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল সেই প্রশ্নটার আগে বলে দিই, উত্তরটা মহুয়া অলরেডি দিয়ে দিয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে প্রশ্নটা শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে আমাদেরকে করে দিচ্ছ, এবং বলছো শুভ বিকেল দাদা ভাই ও দিদি ভাই, আগাম জন্মদিনের শুভেচ্ছা নিও।
1: থ্যাংক ইউ,
2: থ্যাংক ইউ দাদা ভাই, আমাদের সবার তরফ থেকে দিদি ভাইকে আজকে খাইয়ে দাও, তুমিও কালকে কেক পাবে, আর মেসির হাতে কাফ দেখলে আরো ভালো লাগতো। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, এবং ও একটা না সুন্দর স্ট্র্যাটেজি পাঠিয়ে দিয়েছে, সেই স্ট্র্যাটেজিটা না আমি এক্ষুনি বলবো না, স্ট্র্যাটেজিটা উদ্ধার করতে গেলে যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে আমাকে একটা ছক মেইনটেইন করতে হবে।
1: আসলে তোমাকে বাংলা ব্যাকরণটা পুনরায় পড়তে হবে।
2: কিন্তু এখন অনেকগুলো মেসেজ বাকি রয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছেন এবং বলছেন, অমরজিৎ এন্ড মহুয়া গুড ইভিনিং।

0: আগের বিশ্বকাপগুলোর তুলনায় এবছরের বিশ্বকাপে আর্জেন্টিনীয় ফুটবলার মেসির পায়ের জাদু ও সাফল্য আমাকে বিরাট মুগ্ধ করেছে।
1: তোমাদের কিন্তু এটুকুও আমি বলবো যে এখানে সাত কিন্তু আজকে ভেরি ইম্পর্টেন্ট, কারণ হল্যান্ড, ইয়েস, কালকে তোমরা নিশ্চয়ই নরওয়ে খেলা দেখেছ, তো হল্যান্ড এবং সেই সাথে মেসি এবং এমবাপে, এরা তিনজনই কিন্তু এই যে গোল্ডেন বুট এবং সেটার জন্য সাত সাতটা

0: পাঞ্জাবি বন্ধু রয়েছে, সে মাঝে মধ্যে অয় পাপ্পে এই কথাটা বলে। এখন আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছা এমবাপ্পে, আমরাও তো কিছু কিছু পারি নাকি।
1: আচ্ছা শোনো, তুমি একটা কথা বলো, এই যে লোকজন সেলিব্রেশনের কথা বলছে, আমরা ইংলিশ খাবো না?
0: অবশ্যই, বাজারে যেরকম নতুন করে আবার আম দেখা গেছে, নতুন করে রূপলি পর্দায় তিনি হাজির হয়ে গেছেন আর কি, মানে রূপলি ইলিশ হাজির হয়ে গেছেন। আহা কি অসাধারণ টেস্ট!
1: আমার আমার ওই সেরামিকের যে থালাটা তার মধ্যে রূপো পড়বে বলছো?
0: একদম নিশ্চয়ই, পকেটের দিকে তাকালে কিন্তু এক্ষেত্রে হবে না, মাঝে মধ্যে পকেট আছে এটা ভুলে যেতে হয়।
1: আমরা নিজেকে না মাঝে মাঝে জামাই মনে করতে হবে।
0: একদমই তাই,
1: আমরা না জামাই ষষ্ঠী,
0: প্রচন্ড প্রত্যেক দিন জামাই ষষ্ঠী। আর যতই জামাই ষষ্ঠী আসুক কি না আসুক কারোর জীবনে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা না এরকম হাওয়া দিয়ে নিজেকে ফুলিয়ে রাখার চেষ্টা করবো। আপাতত ক্রসউইন্ডস বলছে না এই মুহূর্তে তোমাকে ইলিশ মাছ না খাওয়াতে পারলেও ট্যাংরা কি করবে না করবে সেটা আপাতত ক্রসউইন্ডস অ্যানাটমি করেছে।

0: না না না, এ ভীষণ অন্যায়, এই বিকেল বেলায় এই ধরনের মাছের গল্প কি করে তুমি শোনাতে পারো অমর?
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: Yes, 107 FM Rainbow, আর সে

0: এখানে তো আমরা মানে দুজন মহুয়া আর অমরজিত রয়েছি, এবং সেই সাথে তোমাকে আরও একবার মনে করিয়ে দিই, শুক্রবার দিন থাকছে ক্যাফে আনপ্লাগড, সেখানে তোমার পছন্দের কোনো না কোনো নায়ক গায়ক সেলিব্রিটি কেউ না কেউ থাকবেন। আর এই স্টুডিওতে এসে কিন্তু তিনি আমাদের সাথে একেবারে দেড় ঘন্টা মানে আনপ্লাগড অবস্থায়, কোনোভাবে তাকে আমাদের বিরক্ত করা হবে না, এসিটা ফুল অন চালানো থাকবে। আর তুমি আমাদের তিনটে চ্যানেলে একদম সরাসরি দেখতে পাবে, তিনটে চ্যানেলের নাম বরঞ্চ তোমাকে বলে দিই, 100.1 FM গোল্ড কলকাতা এবং সেই সাথে 107 FM রেইনবো কলকাতা। আর একটা আমাদের চ্যানেল রয়েছে আমাদের ফেসবুকে, সেটা হচ্ছে আকাশবাণী কলকাতা, সেখানে তোমরা তিনটে পেজ থেকে সাইমালটেনিয়াসলি এই আড্ডাটা দেখতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যে কোনো পোর্টালে গিয়ে জাস্ট একটা কোয়েশ্চেন করে জাস্ট দিয়ে দেবে, এবং তারপরে সেটা আমরা পড়ে শোনাবো।
1: একদমই তাই, এই কলকাতা কলকাতা কলকাতা তিনবার যখন কলকাতার কথা শুনে নিলাম, তখন কলকাতা তুমিও হেঁটে দেখো না, হাঁটতে হবে না, হাঁটতে হাঁটতেও যাকে ধরতে পারা যায় তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের এই শহর কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। ইয়েস, একদমই তাই, সেই ট্রাম রাস্তার মাঝখানে নয়, এবারে থেকে কিন্তু রাস্তার বাঁদিক ঘেঁষে চলবে ট্রাম, যেরকম কিন্তু বলা হয়েছে। ইয়েস, এটা কিন্তু একটা অসাধারণ ইনফো, 70টা ট্রাম নতুনভাবে কিন্তু কলকাতার রাস্তায়,
0: মানে আমাদের হেরিটেজ আরো একবার ফিরে আসছে কলকাতার শহর বুকটাকে একেবারে দাপিয়ে বেড়াতে।
1: একদমই তাই, এবং সেখানে যদি অমরজিত এবং মহুয়া কোনো সময় উঠে যায় এবং তারা যাতে কোনোভাবে বলতে না পারে বাবা প্রচন্ড গরম লাগছে, সেখানের জন্য এসি থাকছে।
0: অলরাইট, মানে হচ্ছে যে অমর আর মহুয়াকে তুমি যদি সেলফি তুলতে দেখো তাহলে কিন্তু এই ট্রামের ভেতরেই দেখতে পারো।
1: একদমই তাই, আর যারা যারা একটু মনে করো আমরা কলার তুলে বলবো আমরা নিউ টাউনে থাকি, আমরা রাজার হাটে থাকি, তাদের ক্ষেত্রেও একটা বিশেষ অ্যাড অন হচ্ছে, ওখানেও ট্রাম চলিবে।
0: আর একটা কথা আমিও যোগ করতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের কলেজ স্ট্রিটটাকে নতুন করে ঢালাও করে সাজানোর কথা ভাবা হচ্ছে, সেটা মোটামুটি ওই যে পন্ডিচেরির যেরকম স্ট্রিটগুলো আছে না, ঠিক সেই রকমই এখান দিয়ে কোনো রকম গাড়ি চলবে না, বরঞ্চ শুধুমাত্র ট্রাম চলবে এবং একটা নির্দিষ্ট হালকা গতিতে চলবে, এবং সেখানে তুমি হেঁটে হেঁটে কিংবা সাইকেলে ঘুরে বেড়াতে পারবে, বই কিনতে পারবে, ছবি তুলতে পারবে, ভালোবাসতে পারবে।
1: একদম তাই, ভালোবাসা সমস্ত কিছু থাকবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই রাস্তায় মানে পন্ডিচেরির রাস্তাতে সাইকেল চালানো যায়, আমার খুব ইচ্ছে, আমি মহুয়াকে একদিন দেখব বিকেল বেলা সুন্দর করে ট্রাইসাইকেল না মহুয়ার ক্ষেত্রে আবার সেটা চাপ হয়ে যাবে, বাই সাইকেল করে, না সাইকেলকে বাই করে না,
0: শোনো আমি বুঝতে পেরেছি তুমি এই ট্রাই বাই যা কিছু বলতে চাইছো তার মাঝখানে তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে মহুয়াকে একদিন প্যারাম্বুলেটারও দেখবো, বুঝতে পেরেছি। না সেটার জন্য তোমাকে তো আর একটু ওয়েট করতে হবে, এই যে আমাদের ঝগড়াঝাটিটা সেটা ঠিক কিরকম জায়গা গিয়ে পৌঁছলো সেটা জানতে হবে, 5টা বেজে 2 মিনিটে আমরা আরও একবার ফিরে আসবো, তার মাঝখানে দেশ মহাদেশ উপমহাদেশের খবরাখবর, কিন্তু এই যে আরও একবার ফিরে আসা প্রেমের কাছে, এই গানটা তো শুনতেই হয় না, 5টা 2 কেমন ফিরে আসবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায় এসেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং বিজেপির রাজ্য নেতৃত্ব। তিনি নিউ টাউনে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেন। এরপর ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। বিজেপি সদর কার্যালয়ে মুরলীধর সেন লেনে এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সহ অন্য নেতৃবৃন্দ। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী 125 বছর, বন্দে মাতরমের 150 বছর এবং বিজেপির পথ চলার 100 বছর এই ঐতিহাসিক যুগসন্ধিক্ষণে রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ 75 বছর পর তাঁর স্বপ্নকে সফল করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আগেই প্রভাস মণ্ডল ও দিব্যাকর সর্দার নামে দুজনকে ধরা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সাংবাদিকদের। তিনি বলেন, পরিবার যা দাবি করছেন তাই মানা হবে। আগামীকাল তিনি বারুইপুর যেতে পারেন। নাবালিকার দেহ উদ্ধারের পর ওই পুকুর থেকেই আরও এক ব্যক্তির মৃতদেহ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণকান্ত হালদার নামে ওই ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাংলার মালদার ইংরেজবাজারের যদুপুর এলাকায় ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত শেখ রবিউল ঘটনার পরই বিহারের পূর্ণিয়ায় পালিয়ে যায়। গুরুতর অসুস্থ 12 বছরের ওই নাবালিকাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: ফোনটা কি আপনার কাছেই থাকে? আচ্ছা, আপনার ফোনের কি আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে? আচ্ছা, আপনার ফোনের মধ্যে কি অনেক রকম মানুষ অনেক রকমের টেক্সট পাঠায়? তাহলে ইয়েস, এই খবরটা আপনার জন্য।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে
2: কলকাতা। টোটাল কনফিউজড
0: না, কোনো কনফিউশন তো নেই। 5:08 হয়ে গেছে, সময় এর পরে যেটা বলতে চলেছে কনফিউশন তো হতা হ্যায়।
2: একদম তাই, ওই পয়েন্টেই তো কনফিউশনটা আমার তৈরি হচ্ছে।
0: বলো বলো,
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যার মেসেজ পড়ছি তার নাম গুনগুন। কিছুক্ষণ আগে সে গুনগুন ছিল, গতকাল সে সঞ্চিতা ছিল, আরো কদিন আগে সে পিকু ছিল। এখন ব্যাপারটা কোন দিকে যাবো ঠিক বুঝতে পারছি না। আমি ভাবছি বিগ বি কে ফোন করব।
0: না, বিষয়টা হচ্ছে আরো একজনকে ফোন করতে পারি। কে বলতো? ঠাকুমা। তোমার দেখা সেরা ফুটবলার এই 2026-27, সেটাই কিন্তু তুমি আমাদের জানিয়েছো 9903653992 তে। অনেকেরই এক নাম মিলে গেছে বাবা।
2: এখানে তো আবার আইডেন্টিটি ক্রাইসিস এর সঙ্গে অ্যাড্রেস ক্রাইসিস হয়ে গেছে। হাওড়া সালকিয়া সব চারিদিক থেকে সব একদিকে হয়ে গেছে আর কি ব্যাপারটা। গুড ইভিনিং দাদা এন্ড দিদি, আমার নাম গুনগুন, আমি হাওড়ায় থাকি। দিদিকে আগাম জন্মদিনের শুভেচ্ছা। হ্যাপি বার্থডে দিদি।
0: থ্যাংক ইউ। এবার কিন্তু তুমি একটাই নাম ইউজ করবে, ঠিক আছে? আমি জানি তোমার অনেকগুলো নিশ্চয়ই ডাক নাম রয়েছে, যখন যেটা মনে হয় ভালো লাগে সেটাই তুমি লেখো। তো তুমি একটা কি করবে, তোমার নিজের যেটা খুব ভালো লাগে নাম সেই নামটাতে কিন্তু লেখো, কারণ আমরা অন্তত বুঝতে পারবো যে এবার এই যে টেক্সটটা পড়ছি সেটা গুনগুনের।
2: একদমই তাই, মানে খুব ভালো লাগার যে গুড নেমটা রয়েছে সেইটা, মানে প্রচন্ড ভালো লাগার যে গুড নেমটা রয়েছে।
0: স্কুলের বাজে নামটা কিন্তু একদম বলবে না।
2: ইয়েস, আমার দেখা সেরা ফুটবলার হলো রাজকুমার মেসি। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের রাজকুমার মেসি। প্রথমে ভাবছিলাম যে আমাদের রাজকুমার, আমি ভাবলাম হয়তো রাজকুমার বলে কেউ খেলতে নেমেছেন যেটা আমরা জানি না।
0: আমাদের রাজকুমার যদি হয় তাহলে কিন্তু তিনি হচ্ছেন সুনীল ছেত্রী, যাই বলো আর তাই বলো।
2: ও আরেকজনের নামও করে দিয়েছে, বলেছে আমাদের প্রিয় ফুটবলার মেসি, কিন্তু আমার প্রিয় ফুটবলার খেলোয়াড় রোনাল্ডো।
0: রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এবং তাকে নিয়ে প্রচুর প্রচুর মিথ রয়েছে, মিম রয়েছে, ভালো লাগা রয়েছে, ভালোবাসা রয়েছে। ইয়াস, তাকে আজ রাত্রিবেলা খেলতে দেখব। এবং তারপরে তিনি এক্স্যাক্টলি কটা গোল দিলেন? আচ্ছা, আহ, এই যে তোমরা তাকে মাঝে মাঝে বদ্দা বলে রাখো, খুব বাজে কাজ করো কিন্তু।
2: একদম তাই, মাঝখানে রটা থাকে না, পুরো ব্যাপারটার মধ্যে এমন রনেস একটা ব্যাপার স্যাপার থাকে, ভালো লাগে আর কি। বর্দা থেকে বদ্দা, যাই হোক না কেন, কি করে তোমার মনে হলো যে বাংলায় অনুষ্কা দিয়ে লিখলে আমি সেটা পড়তে পারবো না? যাই হোক, ইংলিশে আরো একবার লিখে পাঠিয়েছো। আমার দেখা সেরা ফুটবলার মেসি, মেসি আর মেসি ডোমজুর থেকে। ও, মেসি ডোমজুর থেকে না, মানে অনুষ্কা দিয়ে ডোমজুর থেকে।
0: ইয়েস, মেসি অফ কোর্স, আর্জেন্টিনা থেকে লিওনেল মেসিকে আমরা প্রত্যেকেই খেলা দেখার জন্য ওয়েট করে রয়েছি, কারণ তার ওই বাঁ পায়ের একটা ম্যাজিক এবং তাকে যে ভগবানের মতো খেলা বাবা, উফ। এই আমরা ছোটবেলা থেকে নানান সময় নানান ফুটবলারকে একটা জায়গায় উঠতে দেখেছি। তবে হ্যাঁ, আমার একজন ফুটবলারের কথা খুব মনে পড়ে, অ্যান্ড হি ওয়াজ হিগুইটা। হিগুইটার কথা এই জন্য মনে পড়ে, তার বিশাল বিশাল চুল ছিল, জাস্ট লাইক ভালদোরামা। ওর বড় বড় চুল ছিল, এবং তিনি কি করতেন, তিনি ছিলেন গোলকিপার, রাইট? তো তিনি কি করতেন, যেই মুহূর্তে দেখতেন যে বলটা তার কাছে এসছে, তিনি সবকিছু কাটিয়ে কাটিয়ে চলে যেতেন ডিফেন্স কাটাতে, তারপর নিজেই গোল খেতেন।
2: এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখন ফুটবল ব্যাপারটা আমাদের প্রচন্ড প্রচন্ড আন্তরিক হয়ে গেছে। কয়েক বছর আগে, জাস্ট কয়েক বছর আগে ফুটবলটা তো আমাদের বাড়ির খেলা ছিল, কেন বলো তো?
0: কেন?
2: সেখানে কারা কারা খেলতেন দেখো, কাকা, দিদা। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সব পুরোটাই আমাদের বাড়ির মধ্যে কার ব্যাপার আর কি।
0: এবারে কিন্তু বাপে আছেন, হ্যাঁ,
2: উনি তো ঝালাক দেখাবেন
0: একদম। 107 FM রেইনবোতে তোমাকে শোনাবো সেই গান যেখানে অন্তত, এই যে একটু আগে চেষ্টা করছিল অমর আমাকে একটুখানি ডান্স করানোর, না আমি সিটে বসেই মুভ করতে পারি জাস্ট এই গানটায়। উফ, হোয়াট আ সং! যারা মোটামুটি এই সিনেমাটা দেখেছো তারা জানো এক্স্যাক্টলি কি দারুণ লাগছিল হিমেশকে, না না হিমেশকে কোথায়, এই যে একটা নেজল ব্যাপার না, চলো আমরাও চেষ্টা করি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ইয়েস, উচ্ছ্বাস আর আবেগের আরেক নাম বাঙালি, আর বাঙালি মানেই হচ্ছে ফুটবল। না না, ঠিক তেমনটা কোট আনকোট ওই জেন্টলসম্যান গেম এরকম কিছু কিন্তু বলা থাকে না। সেখানে ওই জেন্টলম্যান গেমটা যেটা, সেটা আর একটু পরে হবে। কিন্তু যেটা নিয়ে খেলা, যেখানে প্রবল ধরনের একেবারে

0: একটা অ্যাড্রিনালিন রাশ থাকে যেখানে কোনো মতে বলটা ড্রিবল করে নিয়ে গিয়ে মাঝমাঠ একেবারে ক্রস করে রাইট উইং কিংবা লেফট উইং দিয়ে গিয়ে ফরওয়ার্ডের পায়ে জাস্ট বলটা প্লেস করে দাও আর তারপর জাস্ট গোল। ইয়েস, এইটাই যখন ঘটে তখন মনে হয় এই জন্যই তো রাত জেগে ফুটবল দেখতে বসা। ইয়েস, ফুটবল মন্ডিয়াল নিয়ে যাদের অনেক অনেক অনেক আবেগ তাদেরকেই আজকে জিজ্ঞাসা করেছিলাম তোমার দেখা সেরা ফুটবলার এই 2026-এ। চলো দেখা যাক কে কী লিখেছে। এটা একটা বেশ আবেগপূর্ণ লেখা, কিন্তু তার আগে একটু পড়ে নিই যে মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে একটু অন্যরকম লিখছেন। বৈকালিক বৃষ্টি ভেজা শুভেচ্ছা জানালাম ছড়া স্পেশালিস্ট মহুয়া দিদি, হাসির রাজা অমরজিদ্দা। মানে
1: প্রত্যাশিত
0: ভাবে ছড়া কাটিং হবে তো
1: নিশ্চয়ই,
0: কিন্তু অমরজিৎদার সেই বিখ্যাত হাসিটা কি শুনতে পাবো?
1: দিয়েছি কি দিইনি? বলে দাও একবার।
0: হয়ে গেছে, আপনি বোধহয় মিস করেছেন। আর ফুটবল খেলার নতুন তারকা নরওয়ের খালান্ড সবার নজর কেড়েছে, আর এমবাপে তো অতুলনীয়। ফ্রান্সের হাতে কাপ দেখলে অবাক হব না। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, মানে বুঝতে পারছো লেভেলে মানুষ রিসার্চ করছে।
1: এক্স্যাক্টলি তাই, অনচা তোমার মতো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কোন ফুটবলারের যদি একদম ঘরের খবর হাড়ির খবর দরকার হয়, প্লিজ ওভার টু মহুয়া।
0: ইয়েস, আই লাভ ফুটবল। অ্যাকচুয়ালি ওই রাশটা, ওই 90 মিনিটের রাশটা আমার ভীষণ ভালো লাগে। খুব তাড়াতাড়ি খেলাটা শেষ হয় এবং সেই সাথে সাথে এই যে একে অন্যকে পাস করা, এই যে একটা টিম ওয়ার্ক। এন্ড অফ কোর্স ক্রিকেট অলসো আ টিম ওয়ার্ক, বাট এই যে ফুটবল মানে হচ্ছে মাঠে নেমে একেবারে গেমে একসা হয়ে ওই যে খেলাটা, বেশ ভালো লাগে বুঝলেন তো। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে, জন্মদিনের শুভেচ্ছা আমি জানাই, থ্যাংক ইউ সো মাচ। আমি পর্তুগাল রোনাল্ডোর হাতে কাপ দেখলে ভালো লাগবে যে, অলরাইট, নিশ্চয়ই। দেখা যাক যদি আমাদের বদ্দা কোনো রকম ভাবে আজকে বিশেষ রকম খেলা দেখাতে পারেন কি না।
1: এর মধ্যে একটা ছোট্ট টুইস্ট লুকিয়ে আছে, মহুয়া মাঝে মধ্যেই কেমন জানি ডান্স মুভটা আমাকে দেখাচ্ছে আর স্যালিউট করছে, কেন কারণটা বলবো না। 9903653992 তে আমরা আপাতত স্যালিউট ছেড়ে তোমার মেসেজ।
0: ইয়েস, হাই প্রিয় অদ্রদা, আশা করি ভালো আছেন। কিরকম কতদিন, মানে পোস্টকার্ড পোস্টকার্ড ফিল হচ্ছে,
1: অনেকদিন পর।
0: তখন 15 পয়সায়, হ্যাঁ তখন 15 পয়সায় ছিল, তারপর 25, তারপর 50। সবার প্রথমে কুইজ বলার উইনার, আচ্ছা সোমনাথ, আচ্ছা ঠিক আছে এই সমস্ত বেরিয়ে। এরপর হচ্ছে আমার দেখা প্লেয়ার হচ্ছে দিয়েগো মারাদোনা। উনি আমাদের গ্রামে এসেছিলেন 2007 সালে হবে মনে হয়, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে। অল রাইট, এটা একটা বেশ নতুন নতুন কিছু জানতে পারলাম।
1: একদমই তাই, এই সব কিছুর মধ্যে কিন্তু মানে আমরা মানে কি বলতো, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, মানে আমরা চক্ষু মেলে যখন দেখেছি তখন দেখতে পাচ্ছি আরে আরে আরে আরে, মানে ব্যাপারটা কিভাবে হলো, কিভাবে জাস্ট একটা সোশ্যাল মিডিয়াতে ফটো দিয়েছিল মহুয়া।
0: যদিও আমি বিকাশ মাঝির কথা ভাবছিলাম, কিন্তু সুপ্রিয় পাঁজা আমটা থেকে একটা দুর্দান্ত মানে টেক্সট পাঠিয়ে দিয়েছে, বুঝছো। শুভ বিকেলের শুভেচ্ছা, আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু আমার দেখা সেরা ফুটবলার হলো কাবো ওয়াদের গোলরক্ষক ভার্জিনিয়া, একদম একদম ভার্জিনিয়া। এবং সেই সাথে যতই আমরা মেসি নেইমার এমবাপে করি না কেন, আমার করি না কেন, তোমাদেরও পুরো ভারতীয় ভারতবাসীর মনে হবে একটাই আশা, আমরা করব এই আসরে। সকল ফুটবল প্রেমীকে বলি, বন্ধু আর্জেন্টিনা পর্তুগাল ফ্রান্স জার্মানি ইত্যাদি দলকে সাপোর্ট করছেন বিশ্বকাপে, সেই মতো আমাদের ভারতীয় দলেরও সাপোর্ট দরকার আছে, তবেই আমরা বিশ্বের দরবারে যাব, ডেফিনেটলি যাব আমরা যখন ক্রিকেট, যখন আমরা এইভাবে ইন্টারন্যাশনালি একেবারে নাম্বার 1-এ। সুতরাং ওই জায়গাতেও কিন্তু আমরা ফুটবলকে নিয়ে যেতে পারবো। অ্যান্ড আমাদের দুটো বড় টিম এমবি অ্যান্ড ইবি, দে আর স্প্লেন্ডেড। এই যে দৌড়টা, এটা কোনোভাবে যদি সত্যি সত্যি ম্যাটেরিয়ালাইজ হয় তাহলে আমাদের থেকে খুশি বোধ হয় আর কেউ হবে না।
1: একদমই তাই,
0: সুপ্রিয় পাঁজা আমটা থেকে থ্যাংক ইউ সো মাচ,
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা মোটিভেশনাল মেসেজ পাঠানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। আর ওই যেটা বলছিলাম, আপ মেরা ইতনা ভি তারিফ মত করো, তার কারণ হচ্ছে যে ওই যে একটা দেখেছিলাম না সকালবেলায়, সকালবেলায় যখন দেখেছিলাম ছবিটা সোশ্যাল মিডিয়াতে মহুয়া পোস্ট করে দিয়েছিল, এবং তারপরেই না আমার চোখ জাস্ট কপালে জাস্ট কপালে উঠে গিয়েছিল, এবং কপাল থেকে তারপরে ছাড়িয়ে বেরিয়ে যাবে বলেছিল, কিন্তু না আমি যেতে দিইনি, আমার চোখ আমি বুঝবো।

0: তুই কে না? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এইরকমভাবেই আমরা অনেক সময় মানে হঠাৎ করে বুঝতে পারি না কিভাবে সমস্ত কিছু ম্যাচ করে যায়।
1: অ্যাবসলিউটলি।
0: কিভাবে?
1: আর এই টুইনিংটা শুধুমাত্র অমরের সাথে আমার একবার হয়নি, এমন হচ্ছে যে দোলের দিনে আমরা দুজনেই লাল পরে চলে এসেছি, মানে কিন্তু প্রথমে কোনো কথাই হয়নি, উমা এসে দুজনে দুজনকে দেখে জাস্ট চমকে গেছি, আজকেও
0: একদমই তাই। কিন্তু বিশ্বাস করো, আমরা রূপম ইসলামের জন্মদিনে ব্ল্যাক পরেছিলাম কিনা সেটা আমাদের মনে নেই, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অনেক অনেক দিন পিছিয়ে গিয়ে যখন একটা সুন্দর অ্যালবাম রিলিজ করে গিয়েছিল এবং সেই অ্যালবামটা প্রথমে কিন্তু সত্যি কথা বলতে সেইভাবে অ্যাকসেপ্টান্স পাইনি, কিন্তু পরে সেই অ্যালবামটা বিগেস্ট হিট করেছিল, সেই অ্যালবামের নাম ছিল তোর ভরসাতে। ইয়েস, তোর ভরসাতে বেঁচে থাকা থেকে আজকে যখন আমরা এই রকম একটা টুইনিং করে ফেলি,
1: না না না, রূপম ইসলাম যদি অমরকে দেখতো তাহলে এই কথা একবারও বলতে পারতো না, তোর ভরসাতে কখনো
0: না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই মুহূর্তে আমরা বরঞ্চ বেশি ভূমিকা না করে বলেই দিই, ইয়েস আমরা কিন্তু দুজনে মিলে এই সেম ড্রেস কোড মেইনটেইন করার চেষ্টা করছি। ইয়েস,
1: আমরা দুজনেই আজকে যে রঙের ড্রেসটা পরেছি সেটা যদি দেখতে হয় তাহলে প্লিজ 107FM রেইনবো কলকাতা ইজ আওয়ার অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল, সেখানে আমরা একটু পরেই লাইভ আসছি, দেখে নিতে পারো, চেক করতে পারো।
2: FM Rainbow Flashback Song.

0: ইয়েস 107 এফএম রেইনবো, আর সেখানে তাড়াহুড়ো তো রয়েইছে, আর সেই তাড়াহুড়োর মধ্যে তোমাকে এটুকু জানিয়ে দিতে পারি আর কিছুক্ষণের মধ্যে এক্স্যাক্টলি আমরা কীরকম ট্রেনিং করেছি সেটা জানার জন্য 107 এফএম রেইনবো কলকাতা ইজ আওয়ার অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল, সেখানে চলে যেতে পারো। আমরা পরপর তিনটে গান শোনাবো আর সেখানে তোমার সাথে দেবো আড্ডা। তবে হ্যাঁ, ছড়া কাটিংটা তো তোমাকে বলে দিতেই হচ্ছে। ইয়েস, শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি। আরও একবার, শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি। শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি। শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি।
1: আস্তে আস্তে আস্তে আস্তে, অফিসের পথ ভোলা যায় না বলি এতটা প্রচন্ড রিগ্রেট করার যে ব্যাপারটা। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এর পরে একটা লাইন তো চাই নাকি? সেটা কে লিখে দেবে? তোমরা
0: সেটা সেটা তুমি লিখবে। সেটা কি করে লিখবে? 107 এফএম রেইনবোর্ডে যে 9903659992 আছে না, সেইখানে লিখবে, শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি। শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি।
1: আবার আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এরকম বললে আমরা আর লাগাম দিই না, কিন্তু আমরা এখন লাগাম দেব না। তার কারণ হচ্ছে আমরা যেরকম বলে দিয়েছিলাম তোমাকে টুইনিংটা, ব্যাপারটা কেমন হয়েছে না হয়েছে সেটারও তো একটা রিকগনিশন চাই নাকি?
0: আমরা এই মুহূর্তে থাকছি আমাদের অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল পেজে, আর তোমার জন্য তিনটে গান থাকছে। সেখানে থাকছেন কুমার শানু, নচিকেতা এবং সেই সাথে অন্য মালিক, অ্যান্ড যারা তার সাথে গান গান তারাই। সুতরাং তিনটে গান তোমার জন্য, এনজয়।
2: এফএম রেইনবোতে তিন।

0: 107 FM Rainbow তে এই যে আমরা চলে এসেছি সেখানে আমাদের হাই হ্যালো তো চলতেই থাকে। Yes,
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। এই যে যেমন আমরা তিনেকে তিন গানের হ্যাট্রিকের মধ্যে তোমাদেরকে, তোমাদের সঙ্গে হাই হ্যালো কেমন আছো এইরকম করছিলাম, আর মোটামুটি একটা বড় টাইম স্প্যান জুড়ে শুধুমাত্র তোমাদের সঙ্গেই ছিলাম। আমাদের ইনস্টা হ্যান্ডেল দ্যাট ইজ 107 FM রেইনবো কলকাতা, সেইখানে যেমন তোমাদের সঙ্গে আমাদের ব্যাপারটা চুপি চুপি নয়, একদম খোলাখুলি ছিল, মানে হাই হ্যালোর ব্যাপারটা, সেই রকমই কিন্তু হাই হ্যালো অলরেডি আরও দুজনের মধ্যে হয়ে গেছে এবং সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ট্রেন্ডিং। তারা আর কেউ নন, জিতু এবং জিত। ইয়েস, তারা কিন্তু
2: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: তারা কি নিজেদের মধ্যে ছড়া বলাবলি করছিলেন?
1: হ্যাঁ, তারা কিন্তু ছড়া কি বলেছেন না বলেছেন জানি না, কিন্তু ছড়ার কিন্তু অনেকগুলো মেসেজ আমাদের কাছে চলে এসেছে। তার আগে বলবো যে ছড়া কাটিংটা কি ছিল।
0: ইয়েস, শনি রবি সোম তিন দিন ছুটি অফিসের পথ ভুলেছি, শনি রবি সোম তিন দিন ছুটি অফিসের পথ ভুলেছি, এর পরে তিনটে লাইন, না না দুটো লাইন তুমি নিশ্চয়ই আমাদের পাঠিয়ে দেবে 9903653992 ইজ দ্য নাম্বার।
1: ইয়েস, একদমই তাই। আর ওই যেটা বলছিলাম জিতু এবং জিত, জিতু কিন্তু ঘোষণা করেছেন তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছেন এবং এই সংস্থার অধীনে আর্থিকভাবে যারা পিছিয়ে থাকা তাদেরকে কিন্তু তিনি সাহায্য করবেন। জিতুর এই পরিকল্পনার কথা জানাজানি হতেই সবার আগে কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের এই বাংলা থেকে জিত। জাস্ট ব্যাপারটা অসাধারণ লাগছে কিন্তু।
0: একটা অসাধারণ গান শোনাবো তোমাকে আর তারপরেই চলে যাব ছটার ঘন্টায়। অ্যাকচুয়ালি 6:02 আরও একবার ফিরে আস দুই মক্কেল মহুয়া এবং অমরজিৎ, ততক্ষণ তুমি শুনতে থাকো অরিজিৎ সিং অ্যান্ড মোনালি ঠাকুর, কি অসাধারণই গানটা। এর মাঝখানে থাকছে দেশ মহাদেশ উপমহাদেশের খবরাখবর, সেই সব পেরিয়ে ঠিক 6:02 আরও একবার আমাদের সাথে কথা, কেমন?

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিস প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে এরা দ্রৌপদী মুর্মুর হাতে তাদের পরিচয়পত্র তুলে দেন। জাতীয় মানবাধিকার কমিশন NHRC কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু ও আরও 5 জন আহত হওয়ার ঘটনায় ওই রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করে কমিশন 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ নিয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগামীকাল বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে প্রস্তাবিত ওই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের মহানির্দেশক উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আগেই প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দার নামে 2 জনকে ধরা হয়। এদের আজ 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। বারুইপুরের ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগে 200 জনকে শনাক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগামীকাল তিনি বারুইপুরে পুলিশ সুপার ও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বলে প্রশাসনিক সূত্রের খবর। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবো। আর সেখানে আসলে বিশ্ব সংসারে এমন অনেক কিছুই চলতে থাকে যেগুলোর মধ্যে আমরা নিজেদেরকে একটু ব্যস্ততার মধ্যেও একটা ছুটি খুঁজে নেবার চেষ্টা করি, এবং সেই সাথে ছুটির এগেনস্টে অ্যাকচুয়ালি গল্পটা কী রয়েছে সেটাও জানার চেষ্টা করি। আজকে একটা ছুটির দিন ছিল এবং সেই সাথে সেটাকে নিয়ে একটা ছড়াকাটিংও তৈরি করেছি আমরা। শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, অনেকে লিখেছো, কিন্তু এই সোমবার দিনের ছুটিটা অ্যাকচুয়ালি হলো কিসের জন্য?
3: একদমই তাই, যারা যারা আমরা জানি অনেকেই ইতিমুহূর্তে জেনে গেছি, তবুও আরও একবার তোমাকে মনে করাই, এই সোমবার দিন অর্থাৎ আজকের দিনে 6th of July, আজকের দিন একটি বিশেষ দিন এবং সেটা আমরা সবাই জানি। আজকের দিনে যারা যারা ছুটি পেয়েছো, বাড়িতে ছুটি উপভোগ করছো, এবং তার পাশাপাশি আজকে এই যে প্রচণ্ড বর্ষার দিনে বাড়িতে জমিয়ে চালে ডালে খিচুড়ি রান্না করে, এবং তার পাশাপাশি ইলশে গুড়ির সেই ইলিশ মাছ সবাই বাড়িতে এনজয় করছো এবং পরিবারের সঙ্গে সময় দিতে পারছো, ইটস বিকজ অফ একটাই মানুষ। সেই মানুষের নামটা কিন্তু অবভিয়াসলি নিতেই হয়। আমরা জন্মদিনের শুভেচ্ছা প্রত্যেক সময়ই জানিয়ে থাকি এবং যাদের যাদের জন্মদিন আছে তাদের জন্মদিন নিয়ে অনেক অনেক মজা করি, তাদেরকে উইশ করি, এবং সব থেকে বড় কথা হচ্ছে সেই জন্মদিনটা বিরাট বড় করে সেলিব্রেট করা, এবং তার মাধ্যমে এখানে অনেক গানও আমরা বাজানোর চেষ্টা করি। কিন্তু আজকে সেই মানুষটির জন্মদিন যে মানুষটি আমাদের অনেকেরই

0: আমাদের প্রত্যেকের আবেগ।
1: একেবারে মনেই করি যারা চলে গেছেন, তবুও তাদের জন্মদিনটা কিন্তু তাদের কাজ দিয়ে আমরা তাদের স্মরণ করতে পারি। আজকে তোমার জন্য থাকছে গান, আপাতত তোমার জন্য তিমির বিশ্বাস এবং ইমনের গান রাখলাম বাংলার ফোক টিউন এবং ফিউশন। আসলে এই যে মানুষটার কথা বলছিলাম নতুনকে বড় ভালোবাসতেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকে জন্মদিন, আজকে সেই বিশেষ ব্যক্তিকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আজকে তোমার জন্য থাকছে এই গান।

0: Kolkata. Chora cutting.
1: আসলে এই বিষয়টাতে না আমরা একেবারে পিএইচডি করে ফেলেছি, এত মেসেজ মানে মনে হচ্ছিল জাস্ট ভেজে যাবো। শনি রূপ সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, এরপরেও প্রচুর লোক প্রচুর কথা লিখেছে গো। কে কি লিখেছে?
2: একদমই তাই, অনেকেই মেসেজ করে ফেলেছো। আর আমরা একটু আগেই যে আইডেন্টিটি ক্রাইসিসটাকে পয়েন্ট আউট করেছিলাম, সেই মেসেজটা অলরেডি এখন আমার হাতে, মানে মেসেজটা না ফোনের মধ্যে, মেসেজটা আমার হাতে। আমার বোন পাঠিয়েছিল, ওর নাম হচ্ছে পিকু, আমরা বলেছিলাম না একটু আগে পিকু, তারপরে আরো অনেক নাম আড্ডাতে আছে মহুয়া দিদি আর দাদার জুটি, প্লিজ আমায় ক্ষমা করে দেবে, আমি দাদা তোমার নাম ভুলে লজ্জায় হয়েছি কুটি কুটি। এই রে কেন
1: দাদা অনেকেরই নাম ভুলিয়ে দেন, 6:14। আর কে কি লিখেছে? থ্যাংক ইউ সো সো মাচ যারা লিখেছেন, আমাদের এই সময়টা দিয়েছেন, কারণ অনেকেরই সময় থাকে না গো। শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, এরপর কে কি লিখেছে?
2: শাওন বারাসাত থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে, শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, চালু হলো বারাসাত এসি লোকাল, প্রথম দিনেই চড়ে ফেলেছি। ও মা কি সুন্দর!
1: এইটা কিন্তু হেভি ছিল। হ্যাঁ, এই কোথায় গেল এদের বলি, এই তো আজকে এগরোল খাবো। অলরাইট, এরপর কে কি লিখেছে?
2: শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, তাই তো তিন দিন বন্ধুদের সাথে আড্ডায় ডুব দিয়েছি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, মহুয়া।
1: ভগবান, কাদের পাল্লায় যে পড়েছি, এত ভালোবাসে না লোকজন আমাদের এই ছড়া কাটিং একদম মুড়িয়ে দিয়েছে গো।
2: এই তুমি তুমি তুমি এগরোলের কথা বললে কিভাবে ব্যাপারটা, মানে ওপেন সিক্রেট কিভাবে লিক করে যাচ্ছে বুঝতে পাচ্ছি না, কিভাবে কি হচ্ছে না। যাই হোক না কেন, হাওড়া থেকে রীতা আমাদেরকে বলছে, শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, স্বপ্নে দেখলাম আমি চাউমিন আর এগরোলের দোকান খুলেছি, যাব।
1: এইটাই এই এই দোকানে কিন্তু আমরা যাচ্ছি এন্ড তোমার জন্য। এটাকে বলা হয় হাই ইমোশন। ওকে শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, এরপরেও তুমি লিখতে পারো, কারণ 15 মিনিট এখন রয়েছে সময়, আর তোমার জন্য আই একটা গান রাখছি।
2: আমরা না একটা অন্য ভাষায় ততক্ষণ কথা বলে আসি, আর আপনি আর বুঝতে পারছেন গানটা বুঝতে পারবেন না।
1: উনি চেষ্টা করছেন জানো তো, মানে নর্থ সাউথ একেবারে এক করে দিতে, কিন্তু হলো কি ভাইজান, সব শুনকে ভাইজান,
2: আমরাই তো নর্থ সাউথ একেবারে এক করে।
3: ఎవరు ఫోన్ చేశారు? ఆపు ఆపు, ఎయిర్ప్లేన్ మోడ్.

0: এ বাবা গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পারিনি আসলে ফিনিশিং ব্যাপারটা এরকম হবে না হবে,
1: উনি এই সমস্ত মেসেজ দিয়ে ফেলবেন এটা আমরা বুঝতে পারিনি। এনিওয়ে কে কি লিখেছো বরঞ্চ একটুখানি লিখেবেলি, না লিখবো না বরঞ্চ তোমার লেখাটা বরঞ্চ পড়ে ফেলি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়ায় লাউড়া থেকে লিখছে, শনি রবি অফিসের পদ ভুলে ভ্রমণকে সঙ্গী করেছি। আরে সাবাস, হেপি লিখেছো, হেপি লিখেছো, থ্যাংক ইউ। এই যে মেয়েটা, এই মেয়েটা প্রচুর চেষ্টা করে করে কিন্তু আজ কিন্তু পারছে তোমার জন্য হাতাডি। ওকে এরপর, হাই গুড ইভিনিং, শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, অনেক দিন পর সুযোগ পেয়েছি দীঘা গিয়ে করব জল মাখামাখি। ওকে হাওড়া মুন্সিডাঙ্গা থেকে মুন্না সর্দার, হালকা করে দিদি, তোমাদের উপস্থাপনার গানগুলো খুব সুন্দর। এবার টপিকে আসি, শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, মঙ্গলে পকেটে টানে আমিও আবার ছুটেছি।
0: মানে মঙ্গলবার আসলে পকেটে টান রয়েছে, আজকে তো সোমবার প্রায় শেষের দিকে, আর মঙ্গল
1: ছড়াকাটিংটা বেশ ভালো, শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ বলেছি, তোমাদের কথায় গানে জমাট বাঁধা অনুষ্ঠানে হাসির তুফান তুলেছি, কালিকচ্ছে মাধাই দাস বহুর ঘোষপাড়া থেকে, থ্যাংক ইউ মাধাই দা, থ্যাংক ইউ।
0: শুধুমাত্র মহুয়াই কি এরকম পারে, আমিও তো পারি, আজি বর্মনও তো পারতেন, আবার পরে চেষ্টা করবো।
1: চপের দোকানে গিয়ে দশখানা চপ কিনে যায় ভাই, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। মনোসমানোতে মহুয়া আর অমরজিৎ রয়েছি তো, ইয়েস, আর তার সাথে সাথে হ্যাঁ তোমার জন্য একটা দুর্দান্ত গান রয়েছে, সেই গানটা শুনে একটু পরেই ফিরে এসো, কেমন? কুনাল গাঞ্জাওয়ালা, আমরা যখন কলেজে পড়তাম না এই গানটা নিয়ে আমাদের বিশেষ একটা প্যাশন ছিল।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাগিস গানটা নিয়েছিল, নামটা নিয়েছিল না,
1: না না না না না না না, বাবা ঢুকলেই পালিয়ে যেতাম।

0: উমা যে মেসেজটা এসছে, প্রিন্স আমাদেরকে বাঁকুড়া, আচ্ছা হাওড়া বাঁকড়া থেকে আমাদেরকে মেসেজ করে বলছো, হাই শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, পকেটে যদি থাকে রুপি বেরিয়ে এসো। তারপরে আমাদের এই ভালো লাগার জায়গাটা রাঁচি, প্রচন্ড ভালোবাসি আমরা।
1: এই যে ইনোভেশনের ব্যাপারটা না, এই জন্যই কিন্তু আমার মানে প্রত্যেককে ভীষণ রকম ভালো লাগে, এবং সেই কারণেই আমি এই গ্রোল দিয়ে এদের পুষি। থ্যাংক ইউ। ওকে, 6:25 হয়ে গেছে, সময় আর কেউ কিছু লিখেছে?
0: ইয়েস, একদমই তাই, এখনো কিন্তু অনেকগুলো মেসেজ বাকি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। গুড ইভিনিং মৌদি অমর, আসলাম টপিকে। শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, এখনো ভুলতে পারিনি তোমাদের প্রথম পারফরম্যান্স, শুনে ভালোবেসে ফেলেছি FM রেইনবোকে। বলতো আমি কি কোনো ভুল করেছি?
1: একেবারে নয়, এবং সেই জন্যই তো আমরা একেবারে প্রপারলি যেটা সাজিয়ে রেখে দিয়েছি সেটা হচ্ছে রোল খাওয়া হাতের। এরা তবলাও বাজায়। 107 FM রেইনবোতে এই যে তোমাদের উপচে পড়া ভালোবাসা, এবং সেটা বোধ হয় আমরা মানে সময় সংকুলন করতে পারি না, বসকে বিষয় নিয়ে জানাতে হবে। ইয়েস, মানে ছড়া কাটিং এর তোমরা উপচে পড়ে ভালোবাসা জানো তো, এই 6:26 হয়ে গেছে, বলো তো এই
0: 6:26 হয়ে গেছে। শুভ সন্ধ্যা ক্যাফে কলকাতা, আজকের ছড়া কাটিং এ বলি, শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, মনে হয় যেন স্কুলের দিনগুলোয় আবারও ফিরে গিয়েছি। অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন।
1: এই যে কিছু রেগুলার লিসনার রয়েছেন যারা একেবারে জাস্ট বসে থাকেন, তককে তককে থাকেন, কখন একটা ছড়া কাটিং পড়বে, ভেজে ভেজে দেবেন।
0: সুন্দর সুন্দর সুন্দর সুন্দর একটা মেসেজ আমাদেরকে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে করে দিয়েছো। শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, তোমায় দেখে প্রিয় এই হৃদয়ের দরজা খুলেছি, গোধুলের এই সোহাগ রাঙা দিনে এই নয়ন তুলেছি, আহা।
1: আমি এটুকু বলতে পারি এটা কিন্তু অমরের জন্য লেখা।
0: যাকে আসতে সময় প্রায় শেষ হচ্ছে। শুভ সন্ধে দিদি ও দাদা, ছড়া কাটিং এ আসি, শনি রবি সোম তিন দিন ছুটি, অফিসের পথ ভুলেছি, সেবা ধর্ম সেবা কর্ম, এ কথা কি তুমি জানো, যত কাজ তিন দিন শুধুই আমার, মানে নিজের জন্য একটু নিজের মি টাইম খোঁজার জন্য মানুষ এইভাবে উঠে পড়ে লেগেছে।
1: তুমি ভাবো ভাবো, একদম ছড়া কাটিং কে ছড়িয়ে 36 করে দিয়ে এই যে আমাদের মনে একটা গভীর ক্ষত তৈরি করেছে, তার জন্য কি আমরা কি করতে পারি? বাজিয়ে দিয়েছি, আর বেশি বাজাতে পারবো না,
0: আর বেশি বাজাতে পারবো না, আর কারণ সময় তো একদম শেষ হয়ে গেছে, 6:27 হয়ে 27 সেকেন্ড হয়ে গেছে। ন্যাচারালি এইবার অমরজিৎ আর মহুয়াকে টাটা বাই বাই করতেই হবে।
1: এই ইয়েস, তোমার জন্য রাখছি এই গান, যেখানে একজন ডাক্তার বাবু গান গেয়েছেন, বড় ভালো গান গেয়েছেন, এবং সেখানে বলছেন সত্যি সত্যি আমাদের মনের মধ্যে কারা বসত করে বলতো, আর এই বসত করা মানুষগুলোকে আমরা কি ভালোবাসতে পারি? রাজপথে তুমি হাঁটছো, আমরাও হাঁটবো, হয়তো দেখা হয়ে যেতে পারে, তোমার জন্য এই গান।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাকে এক মহান নেতা ও দেশপ্রেমিক বলে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ তাঁর সমগ্র জীবন ভারতের সংহতির জন্য উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায় এসেছেন। নিউ টাউনে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে তিনি যোগ দেন। পরে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনের অনুষ্ঠানেও যোগ দেন তিনি। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই নিয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগামীকাল এক বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে প্রস্তাবিত ওই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও ওই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গে 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক ইস্তফা দেওয়ায় এই আসনগুলি শূন্য হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আগে প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দার নামে দুজনকে ধরা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, পরিবার যা দাবি করছেন তাই মানা হবে। আগামীকাল তিনি বারুইপুর যেতে পারেন। নাবালিকার দেহ উদ্ধারের পর ওই পুকুর থেকেই আরও এক ব্যক্তির মৃতদেহ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণকান্ত হালদার নামে ওই ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ শিয়ালদহ বারাসাত শাখায় নতুন এসি লোকাল ট্রেন চালু করেছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারতের স্থপতি হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ পশ্চিমবঙ্গ জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করে জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কংগ্রেস সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাঁর স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্যের বর্তমান সরকার কাজ চালিয়ে যাবে বলে শ্রী শাহ উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই নিয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগামীকাল এক বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে প্রস্তাবিত ওই বৈঠকে মুখ্যসচিব স্বরাষ্ট্র সচিব শাহ ছাড়াও রাজ্যের পুলিশের ডিজি উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ডক্টর শ্যামাপ্রসাদকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায়। তিনি নিউ টাউনে ইকো পার্কে শ্যামাপ্রসাদের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেন। এরপর ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ ভোপালের সাতগাদিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মার্ট শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্যামাপ্রসাদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 125তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সাতগাদি এলাকা শ্যামাপ্রসাদের নামে নামকরণ করা হবে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণ মোহলকে বহাল করার কথা জানিয়েছেন ট্রাস্টের হিসেবরক্ষক গোবিন্দ গিরি। কৃষ্ণ মোহনের অভিযোগের ভিত্তিতেই মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয় সামনে আসে এবং এফআইআর নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার হন 8 জন। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আগেই প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দার নামে দুজনকে ধরা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন। আগামীকাল তিনি বাড়ুইপুরে যেতে পারেন। মালদার ইংরেজবাজারের যদুপুর এলাকায় ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া এক কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত শেখ রবিউল ঘটনার পরেই বিহারের পূর্ণিয়ায় পালিয়ে যায়। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: যত সময় এগোচ্ছে তত কিন্তু তার প্রতি আমাদের ভালোবাসাটাও গভীরতা পাচ্ছে। এক্স্যাক্টলি, আমরাও তাকে দেখলে বলতে চাই যে গেহরা হুয়া হামারা প্যার। যখন যখন স্ক্রিনে আসেন রণবীর সিং, আর আজ হচ্ছে 6th অফ জুলাই, আজকে কিন্তু রণবীর সিং এর জন্মদিন।

0: বাজা বরাতে এবং সেখান থেকেই যাত্রা শুরু হয়েছিল এই মানুষটির আমাদের মন কেড়ে নেওয়ার জন্য। এরপর ব্যাক টু ব্যাক এমন এমন মুভিজ আমাদের গিফট করেছে যার ফলে রণবীর সিং বলতে কিন্তু মোটামুটি এখন আমাদের মতন প্রত্যেকেরই হার্টথ্রব। ইয়েস, আফটার শাহরুখ খান যদি কারোর অভিনয়ে কেউ খুব বেশি পাগল হয়ে থাকে, স্পেশালি আজকে জেন্সিসদের কথা যদি বলি, তাদের কথা কিন্তু ধরতেই হবে। রণবীর সিংকে কিন্তু ধুরন্ধরের পর থেকে প্রত্যেকেই বলছে, ওহ, এমন একটা ধুরন্ধর যদি আমার জীবনে থাকতো তাহলে তো হয়েই যেত।
1: মানে একটা ফিল্ম রণবীর সিংয়ের পুরো ফিল্মোগ্রাফির ডিজাইনটাকেই, মানচিত্রটাকেই টোটালি চেঞ্জ করে দিয়েছে। আর সেই জন্য হাল পেলে ধুরন্ধর, তারপর ধুরন্ধর রিভেঞ্জ, আমরা কিন্তু হামজা আলীতে একেবারে মুগ্ধ হয়ে আছি। তো আজ রণবীর সিংয়ের জন্মদিন নিয়েই যে আমাদের রেইনবো টপ 20 চলবে এমনটা কিন্তু নয়। স্টুডিও ক্লকে রাত 9:10 সৌমী সোনান্দা নিশ্চয়ই গলা শুনে বুঝতেই পারছো আছি তোমার সাথে ঠিক রাত 12 পর্যন্ত। রণবীর সিংকে নিয়ে শুধুমাত্র নয়, অবশ্যই বাংলা এবং হিন্দি নতুন গানের একটা সুন্দর লিস্ট রয়েছে, কাউন্টডাউন শো রয়েছে, সেই কাউন্টডাউন চলতে শুরু করবে সং নম্বর 20 থেকে সং নম্বর 1 পর্যন্ত। যেই গানগুলো এই মুহূর্তে তুমি খুব বেশি করে শুনছো সেই সমস্ত গান নিয়েই আমাদের রেইনবো টপ 20 আজকে সোমবারের রাত। আর তোমার জন্য টপিক আছে কিন্তু রণবীর সিং বলে কথা, জন্মদিনের সেলিব্রেশনটা আরও একটু হয়ে যাক।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: well rainbow top 20 তে আজকে কিন্তু শুরুতেই আমরা আমাদের রণবীর সিং এর বার্থডেটা সেলিব্রেট করলাম, কিন্তু এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের সেই টপ 20 লিস্টে ঢুকতে তো হবে। প্রচুর গান অপেক্ষা করছে কিন্তু তোমার জন্য, আর তারই সঙ্গে অপেক্ষা করছে এই সপ্তাহে যে কোন গান খানিকটা উপরে উঠল, কোন গানটা অনেকটাই নিচে নেমে গেল, আর কোনটা মোটামুটি আমাদের লিস্ট থেকে খানিকটা অনেক দূর বেরিয়ে গেল সেইটা জানানোর।
2: একদমই তাই। তো আমরা শুরু করি কিন্তু সং নাম্বার 20 দিয়ে, কারণ সং নাম্বার 20 রয়েছে গত সপ্তাহে সং নাম্বার 18 ফুলপিশি ও এডওয়ার্ড, এবং এই ফিল্মটা মাঝখানে যখন রিলিজ করে 29th of May ফিল্মটা রিলিজ করেছিল, তখন অনেক মিক্সড রিয়াকশনস আমরা ফিল্মটার ব্যাপারে পেয়েছি, কিন্তু একেবারেই মিক্সড রিয়াকশনস গানগুলোর ব্যাপারে পাইনি। প্রত্যেকটা গানই প্রায় হিট বলা চলে। গানের সুর করেছেন জয় সরকার, অনেকদিন পর জয় সরকার এবং নন্দিতা শিবপ্রসাদ এই কম্বিনেশনটাকে আমরা পেলাম। গানের কথা লিখেছেন শ্রীজাত, এবং যে গানটা রয়েছে আজকে সং নাম্বার 20 যেটা দিয়ে শুরু করব আমরা আজকে আমাদের কাউন্টডাউন, সেই গানটা অন্বেষার গাওয়া, অন্বেষা দত্তগুপ্ত। তো সুনন্দা, এই যে গানটা না, মানে গানটা সিকোয়েন্সটা খুবই অদ্ভুত, মানে সেখানে একটা বিয়ের প্রিপারেশনস চলছে। আমরা জানি যারা মোটামুটি ফুলপিশি এডওয়ার্ড দেখে ফেলেছি তারা তো জানি যে ফিল্মটায় কী আছে, কিন্তু যারা শুধুমাত্র গানের ভিজুয়ালাইজেশনটা দেখেছি তারাও বুঝতে পারি যে প্রাক্তন স্ত্রী, তিনি প্রিপারেশন নিচ্ছেন তার স্বামীর আরও একজনের সঙ্গে বিয়ে হতে চলেছে, এবং রাইমা সেনের চোখের এক্সপ্রেশনস অসাধারণ সেখানে। তিনি শিলবাটায় বাড়তে বাড়তে মনে করছেন অনেক কিছু এবং চোখ থেকে জল টপকে পড়ছে। শ্যামোক্তির সঙ্গে আমরা দেখছি বিয়ের একটা প্রিপারেশনস চলছে। তো এই সব নিয়ে গানটার মধ্যে একটা সেলিব্রেশনের মুড থাকলেও কিন্তু মন খারাপ করা একটা ব্যাপার রয়েইছে। আর এই যে গানগুলো, এই গানগুলো শুনতে শুনতে কেমন যেন মনে হয় যে আমাদের সেই ফেলে আসা বাংলা সংস্কৃতি, আমাদের অলমোস্ট ভুলতে চলা বাঙালি যা যা আচার রয়েছে, নিয়ম রয়েছে, সেইগুলোকে ফিরিয়ে নিয়ে আসার যে একটা প্রচেষ্টা ফিল্মের দুনিয়াতে, খুবই ভাল লাগে। 4,81,000 কিন্তু ভিউজ রয়েছে ইউটিউবে।
1: আর তারই সঙ্গে এই গানটি কিন্তু লাস্ট উইকে ছিল নাম্বার 18, তবে এই উইকে একটুখানি পিছিয়ে গেছে আর বর্তমানে তার নাম্বার 20।
2: হ্যাঁ, সো আজকের সং নাম্বার 20, আজকে সং নাম্বার 20 ফুলপিশি ও এডওয়ার্ড ফিল্ম থেকে আম পাতা জাম পাতা রইল তোমার জন্য, শুনছো রেইনবো টপ 20।
0: Top 20, Top 20, Song number 20, Number 20.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আমপাতা জামপাতা শুনছিলে আজকে সং নাম্বার 20, ফিল্মের নাম ফুল পিসি ও এডওয়ার্ড, যেটা বাঙালি দর্শকেরা কিন্তু খুব পছন্দ করছে। গানটা গিয়েছেন অন্বেষা দত্তগুপ্ত, তার সঙ্গে আমরা সুরকার জয় সরকারকেও একটু মিউজিক্যাল ক্যামিও করতে দেখলাম। সৌমি আর সুনন্দা আছি তোমার সাথে রেইনবো টপ 20 নিয়ে, বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো নিয়ে। আর লাস্ট উইকে সং নাম্বার 19, এই উইকেও সং নাম্বার 19, তবে সেখানে যাওয়ার আগে সুনন্দা, বাইরে বৃষ্টি কিন্তু সকাল থেকে যেরকম হচ্ছে বা গতকাল থেকে যেরকম হচ্ছিল তার থেকে একটু কমেছে, এখন বৃষ্টিটা একটু ধরেছে বলা যেতে পারে আমাদের এখানে, কিন্তু রাস্তায় তাই বলে ট্রাফিক জ্যাম কমে গেছে এমনটা কিন্তু নয়।
2: একদমই তাই। আর যখনই আমরা ট্রাফিক জ্যামে আটকে যাই তখন মোটামুটি মনে হয় যে এই সময়টা গানে গানে পাস করলে কেমন হয়,
1: বেশ হয়। এই পথ যদি না শেষ হয় তাহলে গানে গানে পাস করলে বেশ হয়। তো এইরকমই একটা সিচুয়েশনে যখন তুমি আটকে আছো কোনো একটা ট্রাফিক জ্যামে, সেই সময় তোমার কী ধরনের গান শুনলে মনে হয় আমার টাইমটা তো দারুণ কাটছে? তো সেরকমই একটা গানের কথা, একটা গান বা একটা গানের প্লেলিস্ট যদি হয়, দু তিনটে গান বা কী ধরনের গান অ্যাকচুয়ালি গাড়িতে যেতে যেতে শুনতে তুমি পছন্দ করো বা ট্রাফিক জ্যামে আটকে থাকলে পছন্দ করো, তাহলে সেটা শেয়ার করবে নাকি আজকে আমাদের সঙ্গে। 9903653992 হচ্ছে নাম্বার, করবে হোয়াটসঅ্যাপ অথবা SMS, জানি না তুমি এই মুহূর্তে ট্রাফিক জ্যামে আটকেই আমাদের টিউন করে রয়েছো কিনা।
2: অ্যাবসলিউটলি কারেক্ট, যদি তোমার মনে সেই গানটি মিলে যায় আমাদের সঙ্গে আর থাকে আমাদের প্লেলিস্টে, ইউ নেভার নো, সেটা প্লে হতেও পারে। সো এবার যাব আমাদের প্লেলিস্টের আর একটা গানে, মানে সং নাম্বার 19-এ। আর সং নাম্বার 19-এ একটা দুর্ধর্ষ গান রয়েছে, যেটা আমি আর সুমি মোটামুটি গতকালকে আমরা ছিলাম, তো আমরা মোটামুটি গানের মাঝখানে যখন একটু একটু নিজেদের মতন করে কথা বলে তখন বলছিলাম, আজকাল কিন্তু বলিউডে বেশ ভোজপুরি গানের একটা ট্রেন্ড এসেছে, যেটা বেশ মজাই লাগে শুনতে, যেটা আমরা দেখেছিলাম মোটামুটিভাবে স্ত্রী 2 মুভিতে, যে গানটা বিশালভাবে আমাদের প্রত্যেকের হাত পা থেকে শুরু করে মাথা মগজ মন সবটাকেই নাড়িয়েছিল এবং তার পরপর পরপর মোটামুটি বেশ কয়েকটা এখন অবধি পেলাম। তো আমাদের সং নাম্বার 19-টাও কিন্তু খানিকটা ওই জনরার বলা যেতেই পারে।
1: একেবারে ফুলরে বিনা চটনি কাইসে বানি, আরে কাইসে বানি, আর এই যে কাইসে বানি মমতা শর্মা গাইছেন সেটা কিন্তু শুধুমাত্র এই ফিল্মে, যে ফিল্মের নাম হচ্ছে ধমাল 4, সেখানেই গেয়েছেন তা নাও, এখানে একটা রিমেকের গল্প আছে ভাই। সলমান খান সঙ্গে মমতা শর্মা এই ফুলরে বিনা চটনি কাইসে বানির একটা ভার্সন দবাং 2-তে গিয়েছিলেন, এবং তিনি বলছেন যে আবার যখন ধমাল 4-এর ভার্সনটা তাকে গাইতে হচ্ছে, তার মনে হচ্ছে যে আমার এই নিজের গানকে আমি একটা আইকনিক ফ্র্যাঞ্চাইজির আন্ডারে আবার নতুনভাবে আবিষ্কার করলাম, নতুনভাবে গাইলাম। আর এই গানের সুরটা বা এই গানের চলনটা আমাদের এত চেনা, ধমাল 4-এর এই যে রিমেক সংটা, হ্যাঁ বলিউডে এখন রিমেক্স প্রচুর চলে, মানে বলিউডের আজকেও ইনফ্যাক্ট এমন অনেকগুলো গান আমাদের কাউন্টডাউন লিস্টে রয়েছে যে গানগুলো আমাদের আগে অল্প বিস্তর শোনা, সেটাকে আবার নতুন করে নতুন প্যাকেজে আমাদের শুনতে হচ্ছে। তো যাই হোক, এই গানটা নীলকমল সিং তার সঙ্গে মমতা শর্মা ইকুয়ালি একসাথে গাইছেন, মিউজিক করেছেন আদিত্য দেব অ্যান্ড নীলকমল সিং, লিরিক্স লিখেছেন ধীরজ বাবুয়া এবং কোরিওগ্রাফি করেছেন রাহুল শেট্টি। ধমাল 4 কিন্তু রিলিজ করেছিল 10th of July, আর এখনো পর্যন্ত 12 দিন পর নাকি এটা বলছে যে মোটামুটি 200 কোটির ওপর ওয়ার্ল্ড ওয়াইড এর একটা গ্রোস ইনকাম রয়েছে।
2: হতেই পারে, তবে আমরা যেটা দেখছি 15th June যখন এই গানটি রিলিজ করেছিল না, তখন মোটামুটি আমাদের প্রত্যেকের মনেই একটা জায়গা করেছিল, বাট

0: আজকে দেখো 6th জুলাই দাঁড়িয়ে এই গানের ভিউজ 2,12,45,871। মাই গড, এই গানটাকে এত এত এত ভালোবাসা দেওয়ার জন্য ধমালে টিমের তরফ থেকে আমি বলছি থ্যাংক ইউ সো মাচ।
1: তো এই গানটা নিশ্চয়ই তোমার কারেন্ট প্লে লিস্টে রয়েছে, ট্রাফিক জ্যামে আটকে আছো কি এই গানটা কি শুনতে চাইছো? তাহলে তোমার জন্য লাস্ট উইক সং নাম্বার 19, এই উইকের সং নাম্বার 19 ধমাল 4 থেকে চাটনি।
2: Top 20. Song number 19.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: ওয়েল, বিলাউরি বিনা চটনি কেসে বানি হ্যাঁ সত্যি সেটা একটা ভাবনার বিষয় বটে। তবে আমাদের টপ 20-তে কিন্তু ভাবনার বিষয়ের কোনো জায়গা নেই, কারণ 20টি গান মানে ভাবা যায়। তোমার পছন্দ আছে বলেই তো এই গান এখনও আমাদের লিস্টে রয়েছে। তারই সঙ্গে এই গানের কিন্তু একটুখানি খোঁজ খবর আমরা সোশ্যাল মিডিয়াতেও পেয়েছি, সেটা যে কোনো প্ল্যাটফর্ম বলো। আজকাল তুমি এত পরিমাণে রিলস তৈরি করছো, তার জন্যে কিন্তু এই গানগুলো আরও বেশি ট্রেন্ডিংয়ে উঠে আসছে,
2: রাইট? মানে ভাইরাল হয়ে যাওয়ার গান নিয়েই এই ভাইরাল ফিভারের টাইমেও যখন আমরা ভীষণ রকম জ্বরে আক্রান্ত হচ্ছি, তখনও তুমি বাড়িতে বসে বসে রিল বানিয়ে এই গান গুলোকে ভাইরাল বানিয়ে দিচ্ছ। আর সৌমি সুনন্দা সেই জন্যেই আজ রেইনবো টপ 20-তে জায়গা দিয়েছে সেই রকমই 20টা হিন্দি এবং বাংলা গানকে, যার মধ্যে এক্ষুনি শুনছিলে সং নম্বর 19 চাটনি ধমাল 4 থেকে। আর অ্যাকচুয়ালি যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার ট্রাফিক সিগনালে আটকে থাকলে কি ধরনের গান ভালো লাগে, তাহলে একটা গান আমার ওই রোড সং হিসেবে খুব ফেভারিট, সেটা হচ্ছে এ আর রহমানের কম্পোজিশন, ফিল্মের নাম সাথিয়া। যে ও হাম দাম সুনিও রে, মনেই হয় যে আমি রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো
1: আমার একটা ফেভারিট আছে, তার নাম হচ্ছে তোমার তামাশা মুভির গানটি
2: মাতারগাস্টি।
1: আমরা

0: এয়ার রহমানের বাইরে বেরোতে আমাদের হবে সং নাম্বার 18-এ যে গানটা আছে, সেই গানটা হচ্ছে একটা মিউজিক সিঙ্গলস বলতে পারো, যেখানে নোরা ফতেহিকে আমরা অনেকদিন পর দেখছি এবং এটা মিউজিক করেছেন সঞ্জয়, এবং গানটা নাকি গেয়েছেন হালকা হালকা নোরা ফতেহি, তার সঙ্গে যার ভয়েস আমাদের ভীষণ পছন্দের এবং যার ভয়েস শুনতে এই প্রজন্ম খুবই অভ্যস্ত, তিনি এই গানটা গাইছেন, অ্যান্ড শি ইজ শিল্পা রাও।
1: অফকোর্স ইয়াস, আর লিরিক্স যারা লিখেছে তাদের নামের মধ্যেও কিন্তু আমি নোরা ফতেহির নামটা খুঁজে পেয়েছি, মানে নোরা দেবী এত এত জ্ঞানী গুণী আমি জানতাম না।
0: এখানে একটা বিষয় আছে সুনন্দা, সেটা হচ্ছে এই গানটা শুনলে তুমি বুঝতে পারবে যে এখানে ভীষণভাবে একটা অ্যারবিক টাচ রয়েছে গানটার মধ্যে, এবং অ্যাকচুয়ালি এই গানটা নাকি একটা আইকনিক টিউনিশিয়ান ফোক ক্লাসিক, যার নাম আমি জানি না ঠিক উচ্চারণ করছে কিনা, সিধে মাসো, সেই গানটার রিইমাজিনেশন মানে রিমেক বলতে পারো হচ্ছে এই গানটা। এবং যেহেতু নোরা ফতেহি নিজেও ইন্ডিয়ার বাইরেই তিনি বড় হয়েছেন, তিনি মানুষ হয়েছেন, তো তার কাছে এই গানটা, তিনি নিজেই বলছেন যে এই গানটা তার কাছে একটা চাইল্ডহুড নস্টালজিয়ার থেকে ঘুরে আসার মতনই ছিল যখন তিনি শ্যুট করেছেন বা গানের প্রোডাকশনের সঙ্গে জড়িয়ে থেকেছেন।
1: আর দেখতেই পাচ্ছি ভিউজ এর কথা যদি তোমায় বলি, 1,33,12,048 কিন্তু ভিউজ কালেক্ট করেছে, ভাবতে পারো একটা সিঙ্গেল গান এই পরিমাণ ভিউজ কালেক্ট করেছে, মানে তুমি কতটা ভালোবাসছো, কি পরিমাণ রিল বানাচ্ছো বলো তো।
0: হ্যাঁ, এবং এই গানটা কিন্তু এই উইকের একেবারে ফ্রেশ নিউ এন্ট্রি, লাস্ট উইকের কাউন্টডাউন লিস্টে নোরা ফতেহির এই গানটা, যে গানটা 21 জুন রিলিজ করেছিল, গানটার নাম ইয়া বেবি, এই গানটা কিন্তু আগের সপ্তাহের কাউন্টডাউন লিস্টে ছিল না, একেবারে ফ্রেশ নিউ এন্ট্রি হিসেবে আজকের সং নাম্বার 18 তোমার জন্য ইয়া বেবি।
2: Top 20. Top 20. Song number 18. Song number 18.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: ট্রাফিক জ্যামে জ্যামিং কিন্তু 9903659992 তে বেশ ভালোই হচ্ছে। হ্যাঁ, তোমার থেকে জানতে চেয়েছি, হ্যাঁ যদিও কাউন্টডাউন চলছে কিন্তু তার মাঝখানেই জানতে চেয়েছি যে ট্রাফিক জ্যামে যদি তোমায় আটকে থাকো, যেটা আমাদের প্রায়শই আটকে থাকতে হয়, বিশেষ করে এই যে একটা সুন্দর বর্ষাকাল চলে এসেছে, এই সময় তো ট্রাফিক জ্যামে আটকে থাকাটা রোজকার ব্যাপার হবে। তো ঠিক এই সময় ট্রাফিক জ্যামে আটকে থাকলে কোন গান বা কী ধরনের গান শুনতে তোমার খুব ইচ্ছে করে, একটা মেসেজ যেই গানটা বাপরে, ওকে ফাইন চলো পড়ি। আনোয়ার মোল্লা মহেশতলা সন্তোষপুর থেকে তুমি লিখছো যে ট্রাফিক জ্যামে আটকে পড়লে আমার এই গানটা বারবার মনে হয়, রুক জানা নেহি তু কভি হার কে।
2: ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, সত্যি মানে খুব ইন্সপায়ারিং একটা গান। আর এই গানটা কোথাও গিয়ে জানো আমার মনে হয়, ধরো তুমি গাড়িতে বসে আছো, গানটি চলছে, ভীষণ ভাবে বিধ্বস্ত জীবনের বিভিন্ন প্রবলেম নিয়ে, কিন্তু
1: ওভারথিংকিং করছি,
2: একদম ওভারথিংকিং করছি, হাইপার ওভারথিংকিং করছি, এবং সেই সময় তোমার এই গানটি একটা ছোট্ট ইন্সপিরেশন দিয়ে গেল জীবনে, যে সত্যি তাই শুধু জ্যাম কেন, জীবনের জ্যামেও এইভাবে দাঁড়িয়ে থাকো না, এগিয়ে যাও বস।
1: এক্স্যাক্টলি, আর সেই রকমই কি তোমারও সিচুয়েশন হয় যে তুমিও বসে বসে প্রচুর ওভারথিংকিং করো, নাহলে নাকি তোমার মনে হয় যে এই জ্যামটা কখন ছাড়বে? সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে মেসেজ করছেন যে ট্রাফিক সিগন্যালে আটকে গেলে আমি ইমতিহান ফিল্ম থেকে, আচ্ছা আপনিও এই গানটার কথা বলছেন, আচ্ছা এটা কি ট্রাফিক সিগন্যাল অ্যান্থেম? আমি সত্যি জানি না, মানে আমি আজকে আবিষ্কার করব হয়তো সেটা। ইমতিহান ফিল্ম থেকে কিশোর কুমারের গাওয়া রুক জানা নেহি গানটা শুনতে থাকবো। আচ্ছা ওকে, কিন্তু কি ধরনের গান শুনতে ভালো লাগে, মানে তোমার বা আপনার কি একটু গ্রুভি মিউজিক ভালো লাগে যখন ট্রাফিক সিগন্যালে আটকে থাকো, মনে হয় যে একটুখানি ঠিক আছে আমি বসে আছি কিন্তু আমার হাতটা একটুখানি নড়ুক, আমার পাটা একটুখানি দুলুক, সেরকম মনে হয়, নাকি মনে হয় একটু সফট রোমান্টিক ট্র্যাক কানে ভেসে আসুক, তাই না?
2: অ্যাবসলিউটলি, যেটাই মনে হয় চট করে লিখে পাঠিয়ে দিন 9903659992 এই ম্যাজিক্যাল নাম্বারে। তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, তুমি ফোন মেসেজ করতে পারো, ইটস ইওর চয়েস, বাট যেটা করতে হবে তোমার সেই মনের মতন গানটি, যেটা রাস্তার বৃষ্টি ভেজা কোনো বিকেল হোক, দুপুর হোক, রাত হোক, কিংবা যে কোনো সময়, যে কোনো সময় তুমি শুনতে পারবে ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে, সেটাই তুমি লিখে পাঠাবে।
1: কিন্তু আমাদের কাউন্টডাউন লিস্টে কোনো জ্যাম নেই, তাই আমরা ডাইরেক্টলি চলে যাব সং নাম্বার 17 এ, যেটা ছিল লাস্ট উইকের সং নাম্বার 15, ফিল্মের নাম ভারত ভাগ্য বিধাতা। ফিল্মের এই যে গানটা নব্জ নব্জ, এই গানটা কিন্তু রিলিজ করেছিল সুনন্দা 4th of June, মানে বেশ অনেকগুলো দিন কেটে গেছে, তবুও গানটা কাউন্টডাউন লিস্টে রয়েছে। তার একটা বড় রিজন আমার মনে হয় গানটি যিনি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।
2: আরও একটি ব্যাপার আছে জানো তো, যেটা আমরা কালকেই ধরো বসে কথা বলছিলাম, যে একঘেয়ে জিনিস কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না, বিকজ আমরা আজকাল এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে যেখানে আমরা জাস্ট কয়েক মিনিটের রিল দেখে অভ্যস্ত, আমরা প্রতি সেকেন্ড চাইছি নতুন কিছু নতুন কিছু। তো একঘেয়ে গানের বা সিনেমার আদলটা কোথাও গিয়ে যেন একটু একঘেয়ে মনে হতে শুরু করতে পারে আমাদের মধ্যে, সেখানেই হয়তো ভারত ভাগ্য বিধাতা একটা হ্যাট্রিক করার চেষ্টা করছে গানের মাধ্যমে, যেখানে একটুখানি তুমি দেশ প্রেমের একটা এসেন্স পাবে যেটা এই গানের মধ্যে বিভিন্নভাবে জড়িয়ে আছে। আমার মনে হয় এই গানটি এখনও আমাদের লিস্টে থাকার রিজনটা কিন্তু এই দেশ প্রেম বা দেশ মাতৃকার প্রতি ভালোবাসাটাকে যেভাবে গানের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেটাও হতে পারে।
1: ঠিক কথা, আর 7 কোটির মতন ভিউ রয়েছে এটা ইউটিউবে এই মুহূর্তে। মিউজিক করেছেন আমন পন্ত, লিরিক্স লিখেছেন মনোজ তাপাড়িয়া। এখন ফিল্মের গান খুবই ছোট ছোট হয়, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারত ভাগ্য বিধাতাতে টোটাল কিন্তু 12খানা গান আছে, মানে মেল ফিমেল ভার্জন, মানে কোনোটা মেল ভার্জন কোনোটা ফিমেল ভার্জন, সব মিলিয়ে বলছি প্রায় 12টা মতন গান আছে, এবং এক একটা গান কি, কোনো গানটা গেয়েছেন সুখবিন্দর সিং, কোনো গানটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল, এই করে করে অ্যালবামটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট একটা ভালো পজিশনে রয়েছে। তাই লাস্ট উইকের সং নাম্বার 15, এই উইকের সং নাম্বার 17 তোমার জন্য।

0: নবজ নবজ এর ফিমেল ভার্জন যেটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল।
1: টপ 20, টপ 20, সং নাম্বার 17, সং নাম্বার 17।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: ওয়েল রেনবো টপ টোয়েন্টিতে কিন্তু আজকে মোটামুটি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে একের পর এক গান শুনিয়েই যাচ্ছি অবশ্যই আমাদের টপ টোয়েন্টির লিস্টে রাখা তোমার পছন্দের গানই কিন্তু শোনাচ্ছি। তারই সঙ্গে তোমার কাছে একটা ছোট্ট আবদার করেছিলাম, বলেছিলাম যে যদি কখনও ধরো এই পরন্ত বিকেলে হোক কিংবা সন্ধেবেলায় বা আজকের এত সুন্দর একটা সুনহেরা মৌসুম রয়েছে যেখানে বৃষ্টিটা মোটামুটি শেষ হয়ে গেছে কিছু কিছু জায়গায়, তো সেখানে তুমি যদি হঠাৎ করে ট্রাফিক জ্যামে আটকে যাও, তাহলে সেই অবস্থায় তুমি সময়টাকে পাস করানোর জন্য কোন গানটা শুনবে কিংবা কোন প্লে লিস্টে শুনবে, সেই প্লে লিস্ট থেকে দু তিনটে গান কিন্তু আমাদের লিখে পাঠাতেই পারো 9903653992 ম্যাজিক্যাল নাম্বারে। আর এই মুহূর্তে এমনই একটি মেসেজ কিন্তু আমাদের হাতে রয়েছে, বলছে বৃষ্টি ভেজা দিনে যদি ট্রাফিকে আটকে পড়ি তখন আমি এই গানটা ধরি, চড়ি চড়ি চুপকে চুপ, পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া।
2: মানে সব সময় রোমান্টিক মুডে থাকে পায়েল, সেই জন্যই বোধহয় ট্রাফিক সিগন্যালে বা ট্রাফিক জ্যামে যখন আটকে থাকবে গাড়ির মধ্যে চুপ করে বসে থাকবে তখনও চড়ি চড়ি চুপকে চুপকে ওর রোমান্টিক কথাই ভাববে, সেই জন্য ও চড়ি চড়ি চুপকে চুপকেই শুনতে চায়। আর তুমি কি শুনতে চাও, তোমার কি ধরনের গান শোনার ইচ্ছে হয় ঠিক ওই সময়টায় 9903653992 সেটা লিখে পাঠিয়ে দাও, শোনার জন্য পড়ার জন্য রেডি আছি সৌমি আর সুনন্দা, SMS বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা করতেই পারো।
1: আরও একটা মেসেজ পড়বো, বলছে যখন বৃষ্টি হয় এবং বিশেষ করে সেই বৃষ্টিতে আমি ট্রাফিক

0: ট্রাফিক সিগন্যালে আটকে থাকি, তখন কিন্তু আমার ভীষণ স্যাড সং শুনতে বা রোম্যান্টিক সং শুনতে ইচ্ছে করে। তার মধ্যে তিনি অনেকগুলো গান লিখে পাঠিয়েছেন, তিনটে গান, তো ফির আও আবার আপন থেকে, ইজাজত সং ফ্রম অরিজিৎ সিং, আর হচ্ছে বদলি সি হওয়া হ্যায়। উফ, মানে
1: ভালো ভালো গানের লিস্ট। হ্যাঁ, আমার একটা গানের কথা খুবই মানে মনে পড়ছে, থাক একটু পরে বলছি। তা সং নম্বর 16 যাবো, ঠিক আছে, অনেকগুলো গানের কথা মনে পড়ছে সেই জন্য একে একে বলবো আর কি। সং নম্বর 16 আপাতত যাই, সেই গানটা হচ্ছে আরও একবার ফুলপিশি এডওয়ার্ড, এই ফিল্মের কথায় ফিরে এলাম, এবং ফিল্মটা রিলিজ করেছিল 29 মে, আর গানটাও কিন্তু রিলিজ করেছিল 10 মে, মানে ফিল্ম রিলিজের আগেই গানটা আমরা পেয়েছি। এবং এই গানটার যেটা ইউনিক বিষয় সেটা হচ্ছে আমাদের ভীষণ প্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় তাঁকে আমরা কত্থকের স্টাইলে ডান্স করতে দেখেছি। হ্যাঁ, অফকোর্স সেটা পিওর কত্থক হয়তো নয়, তার সঙ্গে একটা ফিল্মি বিষয় মিশে আছে, একটা কন্টেম্পোরারি বিষয় মিশে আছে। কিন্তু এই অবতারে অনন্যা চ্যাটার্জিকে আমরা অনেক অনেক অনেক দিন আগে, যখন ঋতুপর্ণ ঘোষ তাঁকে ডিরেক্ট করতেন, আমরা ওই রকম সাজ গোজ ওই পোশাকে, যখন তিনি বিনোদিনী হয়েছিলেন, সেই সময়কার একটা ছবি যেন ফিরিয়ে দিয়েছে ফুলপিশি ও এডওয়ার্ড যখন এই গানটা দেখলাম চলে যেও না রজনীপুরায়।
0: এই গানটির পেছনে একটি গল্প আছে জানো তো, আমি শুনেছিলাম যখন এই মুভিটি প্রায় সমস্ত কাজ শেষ, বিশেষ করে যিনি এই গানের চিত্রায়নে রয়েছেন ওনার কাছে সেই অভিনেত্রীর, তো তারপর উনি গুরুতরভাবে আহত হয়েছিল, মানে পায়ে একটা আঘাত লেগেছিল, বেশ গাঢ় আঘাত ছিল, তো মোটামুটি সব রেডি ছিল যে তিনি বাইরে যাবেন, বহিরাজ্যে যাবেন, একটা ছোট্ট অপারেশন রয়েছে, তারপর মোটামুটি 1-1.5 মাসের একটা রেস্ট পিরিয়ড, তারপর তিনি আবারও কাজে ফিরতে পারবেন, সমস্ত কিছু রেডি। এমন অবস্থায় হঠাৎ একদিন ফোন এলো ডিরেক্টর সাহেবের, বললেন যে শোনো, একটা না ছোট্ট ডান্স সিকোয়েন্স রয়েছে, একটা গান, এই এই হচ্ছে সিকোয়েন্সটা, তোমাকে কিন্তু ডান্সটা পারফর্ম করতে হবে, তুমি কি সেটা করতে পারবে? তখন অভিনেত্রী বললেন যে অভিনয়টা জীবনের সব থেকে দামি জিনিস বলে আমি মনে করি, তাই অভিনয়ের জন্য আমি সব করতে পারি। এই ব্যথা পায়ে তিনি কিন্তু সেটে চলে গেলেন, তার আগে 2-3 দিন তিনি রিহার্সালে গেছেন, এবং যতবার রিহার্সাল করেছেন ততবার কিন্তু সেই এক্সট্রিম পেইন তিনি সহ্য করে করে করে করে রিহার্সালটা করেছেন। এবার যেদিন শুটিংয়ের টাইম চলে এলো, তিনি শুটিং ফ্লোরে একটুও কাউকে বুঝতে দিলেন না কখনো যে আমার পায়ে একটা গুরুতর আঘাত রয়েছে, আমি ব্যথা পাচ্ছি। সমস্ত শুটিং শেষ করার পর তিনি যখন সেই ব্যথা আর সহ্য করতে পারলেন না, ঠিক সেই অবস্থায় নাকি তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন কিছুটা সময়ের জন্য। তো আমার মনে হয় ফুল ডেডিকেশন না থাকলে এই ধরনের প্রেজেন্টেশন করা সম্ভব নয়, আর সেটা অ্যাক্ট্রেস অনন্যা চ্যাটার্জি করতে পারে।
1: জানো তো, এইরকম সিমিলার একটা স্টোরি দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও আছে, যখন নগার সং ঢোল বাজে এই গানটার আর মানে শুটিংটা চলছিল, তখন দীপিকার পায়ে কিন্তু চোট লেগেছিল, আঘাত লেগেছিল এবং রক্ত পড়ছিল পায়ের তলা দিয়ে, কিন্তু সেখানে তিনি ব্যান্ডেজ করে তারপরে তিনি পুরো শুটিং কমপ্লিট করেন, এবং ওই রকম হাই এনার্জি হাই ভোল্টেজ গানে ওই রকম একটা ডান্স পায়ে আঘাত নিয়ে করেছিলেন দীপিকা। হ্যাটস অফ টু অল অফ দেম যারা এই পরিশ্রম এই ডেডিকেশনটা দেখা না, তার রেজাল্টটা কিন্তু আমরা যখন পাই তখন এইরকমই ট্রেন্ডিং থাকে সেই সমস্ত গান, যে গানটা গেয়েছেন অনস্মিতা ঘোষ, মিউজিক করেছেন জয় সরকার, লিরিক্স লিখেছেন শ্রীজাত, এবং ভীষণ ভীষণ সুন্দর একটা গান তোমার জন্য সং নাম্বার 16 ফুলপিশি ও এডওয়ার্ড ফিল্ম থেকে রইল চলে যেও না রজনীপুরায়।
2: Song number 16. Song number 16.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: না না কোথাও যাচ্ছে না, আর রজনী এখনো পোহাতে বেশ বাকি রয়েছে, কারণ স্টুডিও ক্লকে 9:51 টিউন করে আছো তুমি 107 FM রেইনবো। জানি না ট্রাফিক সিগন্যালে শুনছো কিনা, নাকি বাড়িতে বসে টিউন করেছো, কিন্তু এখন চলছে 107 FM রেইনবোতে বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো, যার নাম রেইনবো টপ 20। সঙ্গে আছি সৌমী সুনন্দা। আর ট্রাফিক সিগন্যালের কথা এই কারণেই বললাম, তার কারণ আজকে তোমার থেকে জানতে চেয়েছি, এই কাউন্টডাউনের ফাঁকে ফাঁকে তুমি যেহেতু টিউন করে আছো, তোমার থেকে জানতে চেয়েছি যে ট্রাফিক জ্যামে বা ট্রাফিক সিগন্যালে যখন তুমি আটকে থাকো না, ঠিক সেই সময় কি ধরনের গান তোমার শুনতে খুব ইচ্ছে করে, বা কোন ধরনের গান বা কি গান তুমি শুনবে। একটা খুব মজার কমেন্ট এসেছে, একটা খুব মজার মানে SMS এসেছে আর কি আমাদের কাছে 9903652992। তন্ময় ভবানীপুর থেকে লিখছো যে, প্রিয় সৌমিদি ও সুনন্দাদি, আমি ট্রাফিক জ্যামে আটকে থাকলে সিগনাল প্যার কা সিগনাল গানটা শুনতে চাইব। মানে এরকম কোনো ঘটনা আছে নাকি তন্ময়? হ্যাঁ, সিগন্যালে আটকে কোন প্যার কা সিগন্যাল আছে নাকি?
2: হতেই পারে, হতেই পারে, আর হলেও আপত্তি নেই, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। তবে যেটা এখন বলার যে এই গানগুলো কোথাও গিয়ে যেন, সত্যি সুমি কথাটা ঠিক যে গান কিন্তু আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত,
1: জড়িয়ে আছে।
2: তুমি কিন্তু যে কোনো সিচুয়েশনে যে কোনো গানকে পিক করতেই পারো তোমার জীবনের সিচুয়েশনটাকে বোঝানোর জন্য। আর হয়তো সেই কারণেই আমাদের জেনারেশনে, ধরো এক দুটো জেনারেশন আগে, ওই যে প্রেমালাপ হতো চিঠির মাধ্যমে, সেখানে হয়তো গানটাকে এই কারণে লেখা হতো যে তুমি ভাই আমার মনের কথাটা গানের মাধ্যমে বোঝার চেষ্টা করো, যেটা আমরা এখন কোথাও গিয়ে মিস করি। মানে আমি একটা গল্প বলি, আমার দাদু একসময় আমাকে বলেছিলেন গল্পটা, যখন আমার দাদু আর দিদা ভালোবাসার মানে প্রেমের বিয়েটা করেন, সেটা তাদের জেনারেশনের মানে প্রেমের বিয়ে কঠিন ছিল, তো তারা প্রেম বিবাহ করেন, এবং তাদের যে চিঠি আদান প্রদান হতো তার মধ্যে একটি চিঠি দেখার না সুযোগটা আমার হয়েছিল। তো সেখানে আমি দেখলাম রবি ঠাকুরের কিছু গান লিখে লিখে পাঠাতেন একজন আরেকজনকে। আমি তখন বুঝতে পারিনি যে গান কেউ কেন চিঠিতে লিখে পাঠাবে, চিঠিতে লোকের মনের কথা লিখে পাঠাবে। অনেক পরে যখন একটু বড় হলাম তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি গানের ভেতরের সেই কথাগুলো হয়তো সেই সময় দাঁড়িয়ে তাদের জীবনের অ্যাকচুয়াল সিচুয়েশন ছিল এবং তারা সেটা বলতে চাইছিল। সবার কলমে সাহিত্য সঠিকভাবে নাই উঠতে পারে, তার জন্য তো রয়েছেন আমাদের লেজেন্ডসরা, রয়েছে গানগুলো,
1: একদম। সেই জন্যে মনের কথা গানের ভাষায় প্রকাশ করলে, দেখো গানের লিরিক্স তারও জানা তোমারও জানা, সেই জন্য আদান প্রদানে খুব একটা সমস্যা হয় না, খুব সহজেই বুঝে নেওয়া যায়। বাই দ্য ওয়ে, তো একটা গানের কথা বলছিলাম না যে আমার খুব মনে পড়ছে, থাক পরে বলবো, তো আমার ফাইনালি বলে দিতে ইচ্ছে করছে, সেই গানটা হচ্ছে দেখো না, মানে ফানা ফিল্মে যেটা, ইয়ে সাজিশ হ্যায় বুন্দু কি কই আহট হ্যায় চুপ চুপ সি দেখো না। তো এই গানটার মধ্যে না এত সুন্দর একটা রিদম আছে যে রিদমটা শুনলেই মনে হয় যে সত্যি বাইরে বৃষ্টি পড়ছে, বা বাইরে বৃষ্টি না পড়লেও তোমার চোখ বন্ধ করলে গানটা শুনলে কিন্তু মনে হবে যে সত্যি কোথাও একটা বৃষ্টি হচ্ছে। তো ট্রাফিক সিগন্যালে যখন আমরা আটকে থাকি, জানলার কাঁচগুলো তোলা থাকে, যদি বাইরে বৃষ্টি হয় সে তো খুব ভালো কথা, আর যদি নাও বা হয় তাহলেও না, গাড়ির কাঁচ তোলা গাড়ির ভিতরে বসে যদি এই গানটা শোনা

0: যায় তাহলে কিন্তু ফিল করা যায় যে চারপাশে একটা দারুণ ওয়েদার, সুন্দর একটা বৃষ্টি হচ্ছে। তো সেইভাবেই নিজেকে একটা কোথাও ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া গানের মাধ্যমে, আর তুমিও ট্রান্সপোর্ট হয়ে যাও, আমি জানি সুনন্দাও জানে, আর সেই জন্য 9903653992 নাম্বারে লিখে পাঠাচ্ছ হোয়াটসঅ্যাপ অথবা SMS করে যে ট্রাফিক সিগন্যালে আটকে থাকলে কি ধরনের গান শুনতে তোমার ভালো লাগে, বা কোনো একটা দুটো গানের কথা যদি বলতে চাও যে গানটা তুমি ট্রাফিক সিগন্যালে আটকে থাকলে, গাড়ির মধ্যে বসে থাকলে নিশ্চয়ই শুনবে। তাহলে চলো আমরা সং নাম্বার 15 এ যাই।
1: অ্যাবসলিউটলি যাই। আর 15 এ সেই গানটাই রয়েছে, সেই গানটা মোটামুটি এখন সোশ্যাল মিডিয়াতে একটা সেন্সেশন বলা যেতেই পারে, যার ভিউস মোটামুটি আমরা দেখতেই পাই যে 4 কোটি ছাড়িয়ে গেছে, যদিও 1 জুন রিলিজ করেছিল গানটি। এবং এই গানটি কিন্তু পুরনো একটি মুভির গানের একটা সিকুয়েল বলতে পারি, রিমিক্স বলতে পারি, রিমেক বলতে পারি। আর এই গানটির
0: শোনো, ফিল্মটাই তো রিমেক, মানে ফিল্মটাই সিকুয়েল, তার সিকুয়েল, তার সিকুয়েল। ওয়েলকাম টু দ্য জঙ্গলের কথা হচ্ছে। তো ওয়েলকাম টু দ্য জঙ্গলে এইবার দেখলাম অক্ষয় কুমার যেটা করলেন, সেটা হচ্ছে যে ওয়েলকামেরই একটা গানকে তিনি তুলে আনলেন, দ্যাট ইজ এক উঁচা লম্বা কদ দুজা সোনি দিতু হদ। কিন্তু রইলেন না ক্যাটরিনা কাইফ, তার জায়গায় চলে এসেছেন দিশা পাটনি। আর গানের শেষে, গানটা যখন একদম শেষ হচ্ছে, তখন অক্ষয় কুমার অডিয়েন্সের দিকে তাকিয়ে ওই ফোর্থ ওয়ালটা ব্রেক করে বলছেন, উই মিস ইউ ক্যাটরিনা। এবং এইটা দেখার জন্যে কিন্তু প্রত্যেকে অ্যাটলিস্ট ইউটিউবে গিয়ে গানটা দেখে আসছেন যে কিভাবে ক্যাটরিনা কাইফ না থেকেও গানটার মধ্যে আছেন। তো কম্প্যারিজন তো একটা চলেই আসে যে দিশা পাটনি ভালো করেছেন নাকি ক্যাটরিনা কাইফই দি ওজি, তিনি সব থেকে ভালো ছিলেন। তো আমরা সেই কম্প্যারিজনে একেবারেই যাব না, কিন্তু 1 জুন রিলিজ হওয়া এই গানটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বলো বা আমাদের প্লেলিস্ট বলো, সব জায়গাতেই ট্রেন্ডিং পজিশনে রয়েছে। আর ওয়েলকাম টু দ্য জঙ্গল, যেটা ওয়েলকাম 3ও বলা যায়, সেটা 26 জুন জাস্ট কিছুদিন আগেই রিলিজ করেছে। এবং এই গানটা কম্পোজ করেছেন, অরিজিনাল গানটাই মোটামুটি একটু এদিক ওদিক করে রয়েছে, তো গানটা কম্পোজ করেছিলেন আনন্দরাজ আনন্দ, এবং গেয়েছেন আনন্দরাজ আনন্দ তার সঙ্গে কল্পনা পটোয়ারি।
1: আর এই গানটি কিন্তু লাস্ট উইকে ছিল আমাদের লিস্টে সং নাম্বার 16, আর এই সপ্তাহে এই গানটি রয়েছে আমাদের সং নাম্বার 15। টপ 20, টপ 20, সং নাম্বার 15, সং নাম্বার 15।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
1: দেখো টপ 20-তে এত গল্প আড্ডা করতে করতে আর তোমার কাছে তোমার পছন্দের ট্রাফিক জ্যামে আটকে থাকা গান লিস্ট, গানের লিস্ট শুনতে শুনতে এবং আমাদের টপ 20-এর গান শোনাতে শোনাতে কী করে যে এক ঘন্টা কেটে গেল সেটা কিন্তু বলতেই পারছি না, বুঝতেই পারছি না। আর মোটামুটি হাতে যতটুকু সময় আছে আশা করছি আমাদের লিস্ট তো তোমাকে শোনাবই, কিন্তু তোমার কাছে থেকেও মোটামুটি একটা লিস্ট আমরা আজকে দুজন ব্যাগে পুড়ে বাড়িতে নিয়ে যেতে পারবো, যাতে পরবর্তী সময়ে আমরা দুজন কখনো বৃষ্টির কোনো এক যদি ট্রাফিক জ্যামে আটকে যাই তাহলে তোমার গানের লিস্টগুলো ধরে ধরে আমরা বাজাবো।
2: সং নম্বর 14-এ যাওয়ার আগে মেসেজ পড়বো, ট্রাফিক জ্যামে কি গান শুনবো সেটা ডিপেন্ড করে বাইরে ওয়েদারটার উপরে। লাইক টিপ টিপ করে বৃষ্টি পড়লে বা জোরে মুষলধারাতে বৃষ্টি পড়লে রবীন্দ্রসঙ্গীত বা হিন্দি রেট্রো সং। কিন্তু কে মেসেজটা পাঠিয়েছো? আচ্ছা, অর্চনা সাপুইপাড়া থেকে মেসেজটা পাঠিয়েছো, 9903650992 নাম্বারটা কিন্তু রয়েছে, অনেক মেসেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি অন্বেষা ধারা মহেশতলা থেকে, আমি অরিজিৎ স্যারের আর এড শেরেনের সাফায়ার গানটা গাড়িতে শুনতে খুব আমার ভালো লাগে। আর ভালো লাগে লাভ ইউ জিন্দেগি ডিয়ার জিন্দেগি থেকে, দারুণ চয়েস। কিন্তু অ্যাকচুয়ালি সাফায়ার গানটার কথা অনেকদিন পর কেউ মনে করালো, মাঝখানে এত ট্রেন্ড হয়েছিল গানটা, যেখানেই তাকাচ্ছি যেখানেই মানে শুনছি চারিদিকে সাফায়ার সাফায়ার চারিদিকে হচ্ছে। কিন্তু অনেকদিন পর তুমি গানটার কথা আমার মনে করিয়ে দিলে যে দেখো মিসিং হয়ে যাচ্ছিল, ভুলে ভুলে যাচ্ছিলাম, ভাইরাল হয়ে যাওয়া একটা গানকে এভাবে ভুলে যাচ্ছিলে, আবার ফিরিয়ে নিয়ে এসো। আই লাভ ইউ জিন্দেগির মধ্যে একটা খুব সুন্দর গ্রুভি মানে বিট রয়েছে, তো সেটা ডেফিনেটলি রাস্তাঘাটে গাড়িতে চলতে খুবই ভালো লাগে। অন্বেষা, নিলাম তোমার এই প্লে লিস্টের কথা। আরেকটা মেসেজ রয়েছে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখছেন যে বৃষ্টিতে আটকে পড়ে ট্রাফিক জ্যামে গাড়ির কাঁচ ঢাকা শরীর ঘামে, প্রাণ করে আই ঢাই, চলার কখন হবে শুরু, মনটা হবে উড়ু উড়ু, সেই সব গান শুনতে চাই, নয় ঘুম পাড়ানি দুঃখের গান, লম্ফ জম্পে জাগাবে প্রাণ, চাই এমন ধুম ধাড়াক্কাই, আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত। ওকে, একটা গানের কথা না বললেও জানতে চেয়েছিলাম যে মুড হলেও চলবে, মানে কী ধরনের গান শুনতে ভালো লাগে সেটা জানালেও হবে। তো যা বুঝলাম একেবারেই আপনার পছন্দ হচ্ছে ট্রাফিক জ্যামে আটকে থাকলে যাতে পাটা একটুখানি গ্রুভ করতে থাকে, ওই আমাদের মতোই হামদম সোনিওরে টাইপস গান আর কি পছন্দ, বা একটু আগে যে শুনছিলাম না ফুল্লরি বিনা চটনি কাইসে বানি, এইরকম হলে ঠিক আছে। ওকে চলো, ঠিক আছে,
1: ফাইন ফাইন। প্রত্যেকের মুড আলাদা, প্রত্যেকের মানসিকতা আলাদা, প্রত্যেকের টেস্ট আলাদা, দ্যাটস ওয়াই বিভিন্ন টেস্টের রাজ আমাদের ইন্ডিয়া, তাই না? সো এবার যাবো আমাদের সং নম্বর 14-এ, যেটা তোমার জন্য নিয়ে এসেছি আজকে টাটকা নিউ এন্ট্রি, কারণ এই গানটা না যা ভালো হয়েছে,
2: মিষ্টি গান না,
1: মিষ্টি গান, মানে শুনেও যেন মনের শান্তি, কানের শান্তি, হৃদয়ের শান্তি।
2: একটা কথা বলবো সুনন্দা, মানে কিছু কিছু মিউজিক ডিরেক্টর থাকেন না যাদের সুর শুনলে কে মিউজিকটা বানাচ্ছে সেটা একেবারে খুব পরিষ্কারভাবে বোঝা যায়। যখন গানটা আমি প্রথমবার শুনেছিলাম না, আমি কিন্তু নামটা দেখিনি যে কে বানিয়েছেন কে সুর দিয়েছেন, বাট আমার মনেই হয়েছিল এটা শান্তনু মৈত্রের সুর ছাড়া অন্য কারোর সুর হতেই পারে না।
1: একদমই তাই। আমরা কথা বলছি প্রীতম অ্যান্ড পেড্রো, যেটা ভীষণভাবে সবার পছন্দ হয়েছে।

0: ওটিটি প্ল্যাটফর্মে সেটা আমরা দেখেছি, এবং তার মিউজিক অসাধারণ। আমি ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি একটু স্লো ট্র্যাক, আমার মনে হয় সেই কারণে আর একটু বেশি ভালো লাগছিল আমার। তারই সঙ্গে শ্রেয়া ঘোষাল অফকোর্স বলতেই হয়, আর শান্তনু মৈত্র, শ্রেয়া ঘোষাল যখনই যেই প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন, তুমি দেখো সৌমি, সেই কাজটা কিন্তু ভীষণভাবে আমাদের মনে না মানে খুব টাচি হয়, সেটা শুনতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে। আর তোমারও তাই হয়েছে বলেই কিন্তু আজকে আমাদের সং নম্বর 14-এ রয়েছে প্রীতম অ্যান্ড পেট্রোর এই ফেমাস গান মাফি।
1: টপ 20 সং নম্বর 14

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: X equals to প্রেমের পর অনেক দিন পর কিন্তু শানাইয়ের সুর করা কোনো মিউজিক শুনলাম। ইয়েস, সং নাম্বার 14 শোনার পরে এবার সং নাম্বার 13 কিন্তু চলে এসেছি। সং নাম্বার 14 শুনছিলে প্রীতম অ্যান্ড পেড্রো থেকে শ্রেয়া ঘোষালের গাওয়া, শান্তনু মৈত্র সুর করা এবং সোয়ানন্দ কিরকিরের লিরিক্সে মাফি। খুব মিষ্টি একটা গান, আর সেই গানটা শুনতে শুনতে সং নাম্বার 13 যখন চলে এলাম, ইয়েস, অনেক দিন পর শানাইয়ের সুরে গান, ফিল্মের নামও অনেক দিন পর।
2: আর এই গানটা যদি আমি খুব ভুল না হয়ে থাকি দূর্নিবার গিয়েছে,
1: দূর্নিবার সাহার গাওয়া,
2: দূর্নিবার সাহা, মানে শানাই আর দূর্নিবারের কিন্তু জুটিটা বেশ ভালো,
1: বেশ ভালো।
2: এবং দূর্নিবারের গলাতে তুমি দেখবে একটা দরাজ ভাব আছে, যেটা খুব কম মেল সিঙ্গারের মধ্যে পাওয়া যায়, যেটা এই সময়কার, যদি আমি খুব ভুল না হই, এই সময়কার সিঙ্গারদের মধ্যে যদি আমি বলি পাপন, পাপনের গলাতে কিন্তু একই এসেন্স রয়েছে। সো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে বলেই এতগুলো কথা বলা।
1: এবং দূর্নিবার সাহার ভয়েসে বা তার গাওয়া বেশ অনেকগুলো বাংলা গান ফিল্মের ক্ষেত্রে আমরা কিন্তু

0: দেখেছি রিসেন্ট টাইমে অনেকগুলো গান তিনি গেয়েছেন এবং সেগুলো যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এবার ফিল্মের কথা যদি বলতে হয়, অনেকদিন পর সেই সিনেমাটা খুব রিসেন্ট রিলিজ, এক দুই সপ্তাহ আগে রিলিজ, এবং ফিল্মটা একটা ইমোশনাল জার্নির ফিল্ম। তো সেইখানে ধ্রুবজ্যোতি চক্রবর্তীর লেখাতে আমরা এই গান শুনছি, এবং সপ্তক সানাই দাস, যার পরিচিতিটা মূলত এসেছে এক্স ইকুয়ালস টু প্রেম, যেটা সৃজিত মুখার্জি পরিচালিত ফিল্ম ছিল, সেখানে তিনি গানে সুর করেছিলেন। তো ভালোবাসার মরশুম তো আমরা এখনও কেউ ভুলতে পারি না। তারপরে সপ্তকের আবার একটা গান, বা সানাইয়ের আবারও একটা গান, যে গানটা বেশ মন ছুঁয়ে গেল, আমার তো খুব ভালো লেগেছে যখন এই গানটা শুনেছি, এবং দেখলাম যে বাংলা গান হিসেবে এই গানটা ভিউজের দিক থেকেও খুব একটা খারাপ নয়। এবং মানুষ ওই হয় না যে কিছু কিছু জিনিস একটু ধীরে ধীরে ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নেয়, আমার ধারণা যে এই গানটাও কিন্তু সেই রকমই একটা ধীরে ধীরে জায়গা করে নেওয়ার লিস্টেই নাম লিখিয়েছে।
1: একদমই তাই, আর তারই সঙ্গে এই গানটি কিন্তু গত সপ্তাহে ছিল সং নাম্বার 9 হিসেবে, তবে এই সপ্তাহে আমাদের লিস্টে রয়েছে সং নাম্বার
2: 20, সং নাম্বার 13, সং নাম্বার 13।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: ওয়েল রেনবো টপ 20-তে দেখতে দেখতে আমরা কিন্তু মোটামুটি 13 নম্বর গান অবধি তোমাকে শুনিয়ে দিয়েছি। আরও বেশ অনেকটা গান এখনও রয়েছে আমাদের হাতে, সেটা শোনাবো। কিন্তু তার আগে আজকে যে বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলার একটা ইচ্ছে ছিল আমাদের দুজনের, মানে সুনন্দার সমীর, তো সেই বিষয়টা নিয়ে একবার কথা বলি। আমরা বলিয়েছিলাম যে তোমার ফেভারিট জ্যামে আটকে যাওয়ার পর, ধরো বৃষ্টি হয়ে যায় রাতে, তুমি জ্যামে আটকে গেছো, তো সেই জ্যাম সং কী, কোন গানটা তুমি বারবার আওড়াতে বা শুনতে পছন্দ করো জ্যামে দাঁড়িয়ে? তো এমনই একটি মেসেজ এসছে, একটু অন্যরকম মেসেজ, গোপাল সিনহা মধুমগ্রাম থেকে তিনি লিখছেন। প্রথমেই বলি, কেউ বলে কলকাতা মিছিলের শহর, কেউ বলে জ্যাম জটের শহর, আবার কেউ বলে লোডশেডিংয়ের শহর। আমার কাছে শুধু সবার কাছে নয়, কল্লোলিনী তিলোত্তমার শহর এই শহর কলকাতা। আর যখনই এই রাস্তায় বা বৃষ্টি ভেজা কোনো এক সন্ধে হোক রাত হোক, আমি যদি গাড়িতে জ্যাম জটে আটকে যাই, তখন এই ভরা বর্ষার মরশুমে আমার প্রথমেই যে গানটি শুনতে বেশি পছন্দ হয় সেটা হচ্ছে বরসাত কে মৌসুম মে।
2: বরসাত কে মৌসুম মে, বরসাত কে মৌসুম মে শুনতেই তো ইচ্ছে হয়। আর এই সময় দেখবে যখন বাইরের ওয়েদারটা খুব মনপসন্দ হয় না, সেই সময় দাঁড়িয়ে কিন্তু নিজের যে যে গানগুলো অ্যাকচুয়ালি গানের ক্ষেত্রেও মনপসন্দ, সেই গানগুলোই বেশি করে আরও শুনতে কিন্তু ভালো লাগে। আর ট্রাফিক সিগনালে বা ট্রাফিক জ্যামে আটকে থাকলে তুমি বোর হতে পারো, তোমার মাথায় ওভার থিঙ্কিং আসতে পারে, অনেক রকম কিছু চলতে পারে, তো ঠিক সেই সময় আমাদের সবথেকে ইজি অ্যাক্সেস হচ্ছে একটা গান চালিয়ে দাও ভাই, গানটা চলতে থাকুক আর আমি আমার মতন করে গানের দুনিয়াতে হারিয়ে যাই। তো সেই সময়টাতে কি ধরনের গান বা কোনো একটা দুটো স্পেসিফিক গানের কথা যদি লিখে পাঠাও 9903659992 তে SMS করে অথবা WhatsApp করে নিজের নাম আর শর্ট লোকেশন সমেত, তাহলে নিশ্চয়ই তোমার মেসেজ পড়বো। আছি রাত 12টা পর্যন্ত চলছে বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20।
1: আরও একটা মেসেজ পড়ি। অনিশা ধারা মহেশতলা থেকে বলছে, সে আগেও একবার মেসেজ করেছিল, আরও একবার করেছে, তবে আমি জানি তোমার লাভ ইউ জিন্দগি গানটা ভালো লাগে, সেটা তোমার একার নয়, আমাদের সবার পছন্দ। তো এই মেসেজটা পড়ার পর একটু বিরতি নেব মেসেজ থেকে, কারণ এবার তো তোমাকে শোনাতে হবে সং নাম্বার 12। আর সং নাম্বার 12-এ আরও একবার একটা টাটকা নিউ এন্ট্রি রয়েছে তোমার জন্যে।
2: আর এই সিনেমাটার কথা এখন সবথেকে বেশি আলোচনা হচ্ছে, এই ফিল্মটা নিয়ে মানুষ প্রচণ্ড ইমোশনাল হচ্ছে, কারণ সিনেমার কন্টেন্টটাই সেরকম, আর কে বানিয়েছেন সেটা দেখতে হবে। ফিল্মের পরিচালক একদম আমরা বলছি ম্যায় ওয়াপস আউঙ্গার কথা, যেটা ডিরেক্ট করেছেন ইমতিয়াজ আলী। আর ইমতিয়াজ আলী এক একবার আসেন, এক এক রকমভাবে মন ছুঁয়ে যান। আমার মনে পড়ে আমি যখন অমর সিং চমকিলা দেখেছিলাম সুনন্দা, আমারও তখন ওই যে ম্যানু বিদাকর, ওই যে লাস্ট মোমেন্টে যখন ওই জায়গাটা দিলজিৎ দোসাঞ্জের, সেটা যেমন কাঁদিয়ে দিয়ে গেছে, ঠিক সেরকমভাবেই ম্যায় ওয়াপস আউঙ্গাতে এমন অনেকগুলো সিকোয়েন্স আছে, এবং তার সঙ্গে করে সেই সিকোয়েন্সে গান রয়েছে, যে গানগুলো না মনে হবে যে সিকোয়েন্সের জন্য একেবারে পিকচার পারফেক্ট। শুধু তাই নয়, কোথায় যেন তোমার মনকে নিয়ে চলে যাবে। এবং এখানে একটা বিশাল বড় ক্রেডিট অবশ্যই ইয়ার রহমানের, দুজনের এই যে ডেডলি কম্বিনেশনটা, মিউজিক্যাল ডেডলি কম্বিনেশন, যেটা সত্যি সত্যি আমরা বলি না, খুব মজা করে একটা কথা বলি না, শেষ ভাই, শেষ, একদম শেষ, মানে সত্যি সত্যি শেষ, মানে এরপর আর কিছু হতে পারে না, দ্যাট ইজ দি আলটিমেট। ইমতিয়াজ আলী অ্যান্ড এ আর রহমান, গানের নাম দারিয়া।
1: একদমই তাই, আরও একজনকে ক্রেডিট না দিলে না হয়, তিনি ইরশাদ কামিল,
2: ঠিক,
1: যার কলমে এত সুন্দর সুন্দর গান বেরিয়েছে, আর স্পেশালি এই গানটা না সত্যি এতটা ইমোশনাল। তবে তোমাকে একটা ছোট্ট ব্যাক স্টোরি বলি, আমি কিন্তু সমীর একটা ছোট্ট সিক্রেট জানি এই গান এবং এই মুভির বিষয়ে, সেটা তোমার সঙ্গে শেয়ার করছি আজকে। যখন আমরা কথা বলি না সিনেমা টিনেমা নিয়ে, যে কোন সিনেমাটা দেখেছো, কোনটা ভালো কি, আমাকে সমীর কিন্তু প্রথম বাক্যে বলে দিয়েছে, সুনন্দা এই মুভিটা আমি দেখবো না, কারণ এতটা ইমোশনাল আমি না নিতে পারবো না। সুনন্দা চট করে বলেছিল আমার ভীষণ ইচ্ছে দেখার, সমীর বলছে হ্যাঁ তুমি দেখো, কিন্তু আমি দেখবো না,
2: আমি না ওই জানো তো, আমি না বহু মানে প্রচুর মানুষের রিভিউ পড়েছি এবং আমি শুনছি সবাই বলছে যে ম্যায় ওয়াপস আউঙ্গা তাদের মাথায় অনেকক্ষণ ধরে থেকে যাচ্ছে, তারা সেখানটা থেকে বেরোতে পারছে না, মানে এমন একটা জগতে নিয়ে যাচ্ছে ওই ওই যন্ত্রণাটা, ওই দুঃখটা, যে সেখান থেকে তারা বেরোতে পারছে না। তো

0: আমি সুনন্দাকে ওটাই বলছিলাম যে ওইটা না, ওই ফিলিংসটা না থাক আপাতত, মানে ওটা না আমি এখন চাইছি না, কিন্তু গানগুলো শুনতে এত ভালো লাগছে আর গানগুলো সত্যি এত সুন্দর, কিছু বলার নেই। মানে ডেফিনেটলি ম্যায় ওয়াপাস আউঙ্গা যখন দেখব তখন গানগুলোকে পিকচারের সঙ্গে মিশিয়ে মিলিয়ে দেখার যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা তো অন্য রকম হবে, কিন্তু শুনেও আলাদা ভালো লাগছে। গানটা গেয়েছেন আমন আরমান খান এবং তার সঙ্গে রোমি, গানের নাম দারি আইভিকে। সং নম্বর 12 এ রয়েছে ম্যায় ওয়াপাস আউঙ্গা থেকে একটা ব্র্যান্ড নিউ এন্ট্রি।
1: টপ 20 সং নম্বর 12

0: হিন্দি গানের মধ্যে যখন বাংলা শব্দ ঢুকে যায়, এই বাঙালি হিসেবে কেমন একটা আলাদা মানে হতে থাকে না মনের মধ্যে। যেমন ওই পাতাপাটি পাতাপাটি লাগে শুনেছিলাম যখন আমরা, তখনও মনের মধ্যে কেমন হয়েছিল বা কেমন বোকা মনটারে যখন শুনছিলাম, ঠিক সেরকমই। কিন্তু এই গানটা শুনতে শুনতে, দরিয়া মানে তো রিভার এবং মানে একটা সমুদ্র বা সাগর বা নদী, অ্যাকচুয়ালি নদী বেসিক্যালি, তো নদীর বই চলার মতোই গানটা বই চলেছে। আর আমার ভীষণভাবে এস ডি বর্মনের কম্পোজিশনসগুলো মনে পড়ছিল, যেখানে ভাটিয়ালি বা নদীর তে ভেসে চলার সুর ভীষণভাবে প্রাধান্য পেত। তো সেরকমই যেন একটা স্রোত রয়েছে গানটার মধ্যে, চলন রয়েছে গানটার মধ্যে। কোথাও গিয়ে সেই সিক্সটিজের এস ডি বর্মন যেমন গান তৈরি করতেন, তেমনভাবেই যেন ফিরে পাওয়া আমাদের পুরনো সময়কে। দরিয়া শুনছিলে, ছিল আমাদের সং নম্বর 12 এই সপ্তাহে, ম্যায় ওয়াপাস আউঙ্গা থেকে, যেটা এই উইকের ব্র্যান্ড নিউ এন্ট্রি। ম্যায় ওয়াপাস আউঙ্গার আরও বেশ কয়েকটা গান আমাদের আজকে কাউন্টডাউন লিস্টে কিন্তু আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সুনন্দা জিজ্ঞেস করেছিলাম সবাইকে যে ট্রাফিক সিগন্যালে আটকে থাকলে কি ধরনের গান তোমার শুনতে ইচ্ছে করে, কোন জনরার গান তোমার শুনতে ইচ্ছে করে, বা দু একটা গানের কথা যদি লিখে পাঠাও। তো মেসেজ তো রয়েছে, আই ইউজ টু লিসেন টু FM, মানে FM শুনতেই ভালোবাসি, এবং ট্রেন্ডিং সং যেগুলো এখন আছে সেগুলোই মোস্টলি শুনতে ভালোবাসি। যেমন ধরো গেন্দা ফুল বা তু তো সাডি করনি করদা, আচ্ছা তু তো সাডি কেরনি করদা, ওই গানটা। ওকে, বিসাইডস আমি অ্যাপ্রিসিয়েট করছি আপনাদের 3 ঘন্টার এরকম একটা শোকে, এরকম মনে হয় কোনো রেডিও স্টেশনে আর একটা না এত লম্বা শো হয় না। এরকম একটা মেসেজ আমাদের পাঠিয়েছেন ভদোদরা গুজরাট থেকে হরে কৃষ্ণ কাশ্যপ, এবং উনি আমাদের রেগুলার লিসনার, আমাদের FM উনি নিয়মিত শোনেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য, এবং এত দূর থেকে এইভাবে এত ভালোবাসা নিয়ে কানেক্টেড থাকার জন্য। তো আমরা সং নম্বর 11 যাব।
1: অ্যাবসলিউটলি, আর 11 কিন্তু সেই গান যে গানটা বহু বছর আগেও আমাদের বেশ একটা মানে গ্রুভি একটা ইমেজ সৃষ্টি করার চেষ্টা করেছিল, এবং আমাদের একটুখানি হাত পা মাথা সমস্ত কিছু নাড়ার একটা ব্যবস্থা করে দিয়েছিল। যখনই কোনো একটা বন্ধুদের সঙ্গে গেট টুগেদারে যেতাম, তখন সবাই মিলে কিন্তু এই গানটাতে খুব নাচতাম। একই গান আবারও আমরা ফিরে পেয়েছি, ককটেল 2 এর গান, সেই ফেমাস গান যেটা লাস্ট উইক আমাদের কাছে ছিল সং নম্বর 13 হিসেবে, যার উন্নতি হয়েছে এবং উন্নতিতে না হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। এই সপ্তাহে সেই গানই কিন্তু 11 নম্বরে রয়েছে।
0: আমরা বলছি তুমি ও বন্ধু সখা তুমি ও গান্ধার কথা, যেটা নাম হয়ে গেছে বন্ধু 2.0 বা বন্ধু 2.0, যাই বলো না কেন, ইকুয়ালি ভালো কি ইকুয়ালি ভালো নয় সেসব তর্কে যাব না, কিন্তু ককটেলের যে গ্রুভি ব্যাপারটা ছিল, ককটেলের গানটার মধ্যে যে ম্যাজিক ছিল, সেই ম্যাজিকটাই অনেকটাই আমরা ফিরে পেলাম ককটেল 2 এই গানটায়। তোমার জন্য এই উইকে রইল কাউন্টডাউন লিস্টের সং নম্বর 11 বন্ধু 2.0।
2: টপ 20 সং নম্বর 11

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: ওয়েল রেইনবো টপ 20-তে তোমাদের কিন্তু মনের কথা আমরা পড়ছি, মানে যেটা বলেছিলাম যে ট্রাফিক সিগন্যালে যদি এই ওয়েদারে তুমি আটকে যাও তাহলে কোন গান শুনবে। প্রচুর মেসেজেস আসছে, তার মধ্যে আরও একটি মেসেজ এসছে, বলছে ড্রিম গার্ল সুনন্দা দি আর স্টোরি গার্ল শো মি।
2: আমি জানি জানি অ্যান্টির মেসেজ,
1: একদম আমি মুহূর্তে বাড়ি থেকেই বলছি। তবে জানো তো, এমন ওয়েদারে যদি কখনো আমি ট্রাফিক সিগন্যালে আটকে যাই তখন আমার এই তিনটি গান শুনতে ভীষণ ইচ্ছে হয়। এক হচ্ছে ট্রাফিক সিগন্যাল মানে না জিনা হে উসকে লিয়ে মরনা, উসকে লিয়ে মরনা। আর তিন নম্বর গানটা অ্যান্ডি আমার খুব ফেভারিট জানো, তিন নম্বর গানটা মেট্রো ইন লাইফ থেকে ইন দিন। ওফ, এই গানটা এত এত এত প্রিয় আমারও সত্যি বলতে। দেখা যাক, হয়তো তোমার গানের সঙ্গে আজকে আমাদের লিস্টের কোনো এক গান মিলেও যেতে পারে। তাই আজকে তোমার মন খোলা মেসেজ চাইছি যে যদি ট্রাফিক সিগন্যালে কখনো আটকে যাও এবং এই বৃষ্টি ভেজা রাতে, তখন তুমি কোন গান সেই সিগন্যালে দাঁড়িয়ে শুনতে চাইবে তোমার ফোনে হেডফোন কানে দিয়ে, সেটাই পাঠিয়ে দাও 9903653992 এই ম্যাজিক্যাল নাম্বারে।
2: হ্যাঁ, আর এই সপ্তাহে সং নাম্বার 10 রয়েছে একটা ব্র্যান্ড নিউ এন্ট্রি, যে ফিল্মটা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। ফিল্মের ডিরেক্টর চৈতি ঘোষাল এবং সিনেমাতে অ্যাক্টিং করেছেন তার ছেলে অমর্ত্য রায়, কিন্তু তার সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। খুব মিক্সড রিভিউস পাচ্ছি আমরা নেভার মাইন্ড নিয়ে। কেউ কেউ বলছেন যে প্রচণ্ড ইমোশনাল একটা ফিল্ম, চোখে জল চলে আসছে, আর কেউ কেউ বলছেন যে কেন চৈতি ঘোষাল নিজে ছেলেকে কাস্ট করেছেন। কিন্তু অমর্ত্যর একটা ফিল্ম ব্যাকগ্রাউন্ড আছে, যারা জানি না হয়তো অনেকেই, অমর্ত্য এর আগে ময়দান ফিল্মে কাজ করেছেন, তিনি চুনি গোস্বামীর ভূমিকায় অভিনয় করেছেন এবং তিনি FTII এর স্টুডেন্ট এবং আরও ফিল্মে তিনি কাজ করেছেন। তো নেভার মাইন্ড নিয়ে জানি না যে চৈতি ঘোষাল কিছু মাইন্ড করছে কিনা এই মুহূর্তে, কিন্তু গান রূপম ইসলামের সুর করা গান এখানে। এর আগের সপ্তাহে আমরা ভায়োলেট বাড়ি বলে একটা গান ছিল আমাদের আগের সপ্তাহের কাউন্টডাউন লিস্টে, কিন্তু এই সপ্তাহে যে গানটা রয়েছে সং নাম্বার 10-এ, যে গানটা নেভার মাইন্ড ফিল্মের একটা ব্র্যান্ড নিউ এন্ট্রি, খুব সুন্দর একটা গান এবং এই গানটাও কিন্তু রূপম ইসলামেরই গাওয়া, রূপম ইসলামেরই সুর করা। গানটার নাম হচ্ছে কপিকার, এক রইল তোমার জন্য সং নাম্বার 10।
0: Top 20. Top 20. Song number 10. Song number 10.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: সং নাম্বার 10 পর্যন্ত শুনে নিয়েছো, আর এই মুহূর্তে সং নাম্বার 10 এ যে গানটা শুনছিলে নেভার মাইন্ড ফিল্ম থেকে কবে কার এক রূপম ইসলামের গাওয়া এই গান, যেটা এই উইকে আমাদের ব্র্যান্ড নিউ এন্ট্রি ছিল। আর স্টুডিও ক্লকে রাত 10টা বেজে 37 মিনিট হয় 20 সেকেন্ড, রেইনবো টপ 20 তে আছি সৌমি আর সুনন্দা। সময়টা এখন ব্যাক টু ব্যাক তিনটে গান। হ্যাঁ, তোমাকে একটু রেস্ট দেবো, গেস করতে থাকো যে সং নাম্বার 1 আজকে কোন গান হতে পারে, আর ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে কোন গানটা শুনতে তোমার ইচ্ছে করবে সেই গানটার সম্পর্কেও কিন্তু জানিয়ে দাও 9903652992 তে হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস করে। অবশ্যই নিজের নাম আর শর্ট লোকেশন কিন্তু লিখো। আর হ্যাঁ, তিনটে গানের ব্রেক থাকবে তোমার জন্য, ব্রেক বলো না মানে তিনটে গান তোমাকে একটু শোনাবো ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে। তারপরে কাউন্টডাউন থেকে একটা ছোট্ট ব্রেক ডেফিনেটলি, এরপরে আবার কাউন্টডাউন নিয়েই ফিরবো। সং নম্বর 9 থেকে সং নম্বর 1 পর্যন্ত থাকবে তোমার জন্য, কিন্তু আপাতত 3-1-3 গানের হ্যাট্রিক।
0: FM Rainbow Team 3-1-3

0: FM Rainbow Team, Tine ke Teen, Tine ke Teen, Daniel Hattrick, Daniel Hattrick. তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: ওয়েল, রেনবো টপ 20-তে আমরা কিন্তু একটা ছোট্ট তিনেকে দিনের গানের ব্রেকে গিয়েছিলাম। হ্যাঁ, আমাদের কাউন্টডাউনের একটা ছোট্ট বিরতি ছিল, কিন্তু আবারও ফিরে এসেছি সং নম্বর 9 নিয়ে। আর তারই সঙ্গে দেখো, আজকের একেবারে রাতটা শুরু হওয়া বা সন্ধে শুরু হওয়ার সময় থেকে কিন্তু একটুখানি ওয়েদার আমাদের উকিঝুঁকি দিচ্ছে। আর ওয়েদার বলছে, এই ওয়েদারে তুমি মনের মতন গান শোনো, যদি বাড়িতে থাকো এক কাপ চা কিংবা কফি, সঙ্গে যদি তেলে ভাজা হয় খুব ভালো, না হলে চলবে, মুড়িও চলবে। আর যদি রাস্তায় থাকো তাহলে জানালার কাঁচের ওই প্রান্ত থেকে টিপ টিপ বর্ষা পানি দেখতে দেখতে তুমি তোমার মনের মতন গানের কথা কিন্তু ভাবতেই পারো বা শুনতেই পারো। তো আমরা জানতে চেয়েছিলাম তোমার পছন্দের এই জ্যামে পড়ে থাকলে, এই ভরা মরশুমে, মানে বর্ষার মরশুমে কোন গান তুমি শুনতে চাও বা তোমার প্লে লিস্টে রাখতে চাও, এই জ্যাম পিরিয়ডটাকে একটু ইন্টারেস্টিং করে পাস করার জন্যে, সেটাই লিখে পাঠাও।
2: 9903652992 ইজ দ্য নাম্বার যেখানে তুমি হোয়াটসঅ্যাপ করছো, করছো টেক্সট মেসেজ। যেমন আমি দেখতে পাচ্ছি এখন গণেশের একটা মেসেজ, গণেশ লিখছে যে, দুই দিদি ভাই কেমন আছেন, টপ 20-র প্রত্যেকটা সং সত্যি কি দারুণ। টপিকে বলি যে ট্রাফিক সিগনালে আটকে গেলে যে গান শুনলে সময় ভালো কাটে সেটা হচ্ছে কভি জো বাদল বরসে আর মুঝকো ভি তু লিফট করা দে। কোথায় লিফট করাবে বলো তখন তো, হ্যাঁ তোমার থেকে কেউ লিফট চাইতে পারে যদি তোমার গাড়িটা চলতে শুরু করে ট্রাফিক জ্যাম কাটিয়ে। তো আরও মেসেজ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, রাজা হিন্দুস্তানির আই হো মেরে জিন্দেগি মে তুম বাহার বনকে, আহা অসাধারণ একটা গান। এই গানটার কথা লিখে পাঠিয়েছেন উদয় নারায়ণপুর থেকে মনোজিৎ চক্রবর্তী। ভীষণ পছন্দের একটা 90s সাউন্ড ট্র্যাক, এবং এই গানেও কিন্তু একটা গাড়ির ভূমিকা আছে, তাই না?
1: একদম একদম। বঞ্জারা একটা কলোনিতে গাড়ি থেকে যখন নায়ক নায়িকা এবং নায়কের বাবা, না না সরি, নায়িকার বাবা বেরোন, এবং সেইখানে দাঁড়িয়ে যখন একটা কঠিন রোম্যান্টিক দূরত্বের একটা সিকোয়েন্স তৈরি হয়, সত্যি সেই গানগুলো না একটা এভারগ্রিন গান,
2: দারুণ দারুণ সত্যি। 90s এর কথা

0: পারলে আমরা এক্ষুনি ভেসে যেতে পারি, তার থেকে বরং আমরা কাউন্টডাউনে একটু পেরে আসি। আর সেই কাউন্টডাউনে এখন তোমার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে সং নাম্বার 9, লাস্ট উইকে ছিল সং নাম্বার 11-এ। ওয়ান্স এগেন মে বাপাস আউঙ্গাতে আমরা বাপাস চলে এসেছি, কারণ এই ফিল্মের কথা, এই ফিল্মের গান আমাদের বলতেই হবে। এই মুহূর্তে সব থেকে বেশি চর্চায় রয়েছে, এবং চর্চায় রয়েছে নাসিরুদ্দিন শাহর অভিনয়ে, রয়েছে সরবরিওয়ার অভিনয়ে, রয়েছে বেদাং রেহনার অভিনয়। আর ইন্টারেস্টিং হচ্ছে এই যে গানটা রয়েছে সেই গানটাতে একটা খুব প্লেফুল একটা ব্যাপার তো রয়েছে। এই গানটা গেয়েছেন একজন বাঙালি কন্যা, বাই দ্য ওয়ে। তো এই গানটার মধ্যে একটা মানে চুলবুলি ব্যাপার রয়েছে ঠিকই, কিন্তু গানটা যত এগোতে থাকে একটা জায়গায় একটা মেল ভার্জন আসে, একটা মেল ভয়েস ঢোকে গানে, যেখানে বেদাং রায়না কিন্তু নিজের ভয়েসে গানটা গেয়েছেন। ওইটুকুনি পার্ট এই গানের মধ্যে সেটা কিন্তু বেদাং রায়না নিজের গাওয়া।
1: একদমই তাই। আর যদি নীলাঞ্জনা ঘোষ তোষ্টিদারের কথা বলি, যিনি গানের ফিমেল লিডে গেয়েছেন, একটা ছোট্ট গল্প বলি মাঝখানে ছোট্ট করে, নীলাঞ্জনা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের কন্যা, এবং সোশ্যাল মিডিয়াতে তার বেস গিটার বাদন দেখে এআর রহমানের গ্রুপ থেকে তার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছিল, এবং তিনি বহু বছর কিন্তু সেখানে এআর রহমানজির সঙ্গে ওনার শোতে পেছনে বেস গিটারের গ্রুপে তিনি বাজাতেন। এবং সাডেনলি একদিন কোরাসে ওনাকে একটি গান গাইতে বলা হয়, এবং সেই গান শুনে এআর রহমানের মাথায় বসে যায় যাচ্ছে এই মেয়েটাকে দিয়ে কোনো একদিন একটা গান গাওয়ানো যেতে পারে।
0: একদম।
1: ব্যাস পরবর্তী সময়ে বিদেশের কোনো একটা জায়গায় তাদের শো ছিল, এবং শো থেকে ফেরার পর সাডেনলি এআর রহমানজি তাকে তার ঘরে ডেকে পাঠালেন। সে নাকি ঘরে ঢুকে অবাক, কারণ সেই ঘরে পুরো একটা স্টুডিও সেট আপ ছিল, এবং সেখানে মিউজিশিয়ানসরাও ছিলেন, এবং সেই হোটেল রুমেই কিন্তু এই গানটি, যে গানটি এই মাত্র আমি তোমাকে, আমি এবং সুমি তোমাকে শোনাবো, সেই গানটি রেকর্ড করা হয়েছিল। তো সেই সময় আমাদের বঙ্গতনে ভেবেছিল হয়তো আমাকে দিয়ে একটা স্ক্র্যাচ গাওয়ানো হচ্ছে, পরবর্তী সময়ে হয়তো কোনো সেলিব্রিটি সিঙ্গার সেটা গাইবেন। কিন্তু না, গানটি শেষ করার পর এআর রহমানজি বলেছিলেন যে শোনো, তোমাকে কিন্তু আরেকদিন আসতে হবে স্টুডিওতে এই গানটি গাওয়ার জন্যে। বেশ কয়েক মাস পরে আরও একবার এই গানটি গাওয়ার পর তিনি জানতে পারেন যে অ্যাকচুয়ালি এই গানটি থাকছে একটি মুভিতে, এবং সেই মুভিটি ইমতিয়াজ আলীর ম্যা ওয়াপস আউঙ্গা। দেখতে দেখতে এই গানটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিশালভাবে ভাইরাল হয়েছে। আর বলতেই হয়, আরে আমাদের বাংলার একটা আলাদা গর্ব আছে না,
0: একটা আলাদা মিষ্টত্ব আছে না? সং নম্বর 9 তোমার জন্য, মে বাপাস আউঙ্গা থেকে মাস্কারা।
2: টপ 20 সং নম্বর 9, সং নম্বর 9।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: কিসমিসি ইয়ারা লাই মাসকারা শুনতে শুনতে আমার তো একটা অন্য গান মনে পড়ছিল, আর সেটা হচ্ছে হাই চক চক চক চক হে তু, হাই চক চক চক চক হু মে, এবং দুটোই কিন্তু এ আর রহমানের কম্পোজিশন। কোথাও গিয়ে সুরকার নিজেই নিজের থেকে ইন্সপায়ার্ড হচ্ছেন, সেটাও কিন্তু একটা ভালো বিষয়। শুনছো রেইনবো টপ 20 বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন চলছে, যেখানে সং নাম্বার 9 তুমি শুনছিলে মাসকারা মে ওয়াপস আউঙ্গা থেকে, যেটা গেয়েছেন বেদাঙ্গ রেনা এবং নীলাঞ্জনা ঘোষ দোস্তিদার। এই ফিল্ম নিয়ে নতুন করে সত্যি কিছু বলার নেই, এত ভালো এটার ফিডব্যাক, এত মানুষের ভালোবাসা পেয়েছে গানগুলো ফিল্মটা সব মিলিয়েই, তো সেই সব নিয়েই চলছে। আর 9903652992 তে তোমার কাছ থেকে জানতে চেয়েছি ট্রাফিক সিগন্যালে আজকে পড়লে কি ধরনের গান তোমার শুনতে ভাল লাগে, আর কোনো একটা দুটো গানের কথা যদি লিখে পাঠাও। তো মেসেজ রয়েছে, হাই টু দিদি ভাই, কেমন আছো তোমরা? আমি রচনা বলছি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে, ক্লাস 12 আমি পড়ি, এই সময় অরিজিৎ সিং এর গানই আমার ভালো লাগবে। জানা কথা অরিজিৎ সিং এর গানের কথা নিশ্চয়ই ম্যাক্সিমাম মানুষই বলছেন। অফিস যাত্রী তাই বাসে যাওয়া আসার পথে হেডফোন সবসময় সঙ্গী, তাই অফিস ফেরত উইন্ডো সিটের রকম বৃষ্টি ওয়েদারে আমার সবচেয়ে পছন্দ একটু মন কেমন করা গান, যেমন শ্রীকান্ত আচার্যর আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। আচ্ছা, নচিকেতা চক্রবর্তীর গাওয়া নীলাঞ্জনা, কিশোর কুমারের গাওয়া এই যে নদী যায় সাগরে, মান্নাদের গাওয়া শাওন রাতে যদি, এই গানগুলোই প্লে লিস্টের ওপার অপর দিকে থাকে। বাঘা যতীন থেকে মেসেজটা পাঠিয়েছো জয়দীপ রায়, বেশ বেশ বেশ। তো 9903652992 তে এইভাবেই তোমার মেসেজ, তোমার পছন্দের ট্রাফিক জ্যাম প্লে লিস্ট পৌঁছে যাচ্ছে আমাদের কাছে, আমাদের ইনবক্সে SMS করছো অথবা হোয়াটসঅ্যাপ করছো, আর পড়ছি, ডেফিনেটলি পড়ছি। আছি রাত 12টা পর্যন্ত, সৌমি আর সুনন্দা সবে তো রাত্রি 11:04 হয়েছে। আর আমরা যাবো এবারে সং নাম্বার 8 একটা বাংলা গান।
2: একদমই, আর এই গানটা আমার খুব পছন্দের, তার কারণ ওই যে বলেছিলাম আজকে শুরুতে যে দরাজ কণ্ঠস্বর আমার বরাবরই প্রিয়, সেটা হেমন্ত মুখোপাধ্যায় হোক কিংবা জগজিৎ সিং অথবা এই বর্তমান সময়ের একদম জনপ্রিয় গায়ক পাপন। তো পাপন আর অন্তরায়ের আরও একটি দারুণ গান আমরা কিন্তু পেলাম উপহার, ইন্দ্রদীপ দাশগুপ্ত তিনি উপহার দিয়েছেন। আর রিতমের লেখা, অফকোর্স রিতমের লেখা গানগুলো কিন্তু সবসময় মোটামুটি একটু চার্টবাস্টারের দিকেই থাকে, লিস্টের ওপরের দিকেই থাকে। তো সেই গানই অভিমান মুভির একটি দুর্ধর্ষ গান, যেটা গত সপ্তাহেও আমাদের লিস্টে ছিল কে তুমি, সেটা এই সপ্তাহেও লিস্টে আছে, তবে গত সপ্তাহে 7 নম্বরে থাকলেও এই সপ্তাহে পিছিয়েছে, তাই 8 নম্বরে জায়গা করেছে।
1: রাইট, অভিমান আমার মনে হয় অনেকে এই মুহূর্তে দেখেও ফেলেছো, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তার সঙ্গে যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী। তো এই ফিল্মটা মিক্সড রিভিউজ পাচ্ছে, মোটামুটি মানুষের ইমোশনালি ভালোই লাগছে ফিল্মের গল্প, অনেকদিন পর বোম্বাদাকে নতুন রকম একটা চরিত্রে পেয়ে দর্শক আমাদের মতোই আর কি ভীষণ রকম খুশি। এবং এই ফিল্মটা কিন্তু, মানে অভিমান এই ফিল্ম, এইটা কিন্তু যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের যৌথ প্রযোজনায় করা ফার্স্ট ফিল্ম। এরপর তাদের প্রোডাকশন হাউস আরও অনেক বাংলা ছবি আনবে, ভালো ভালো ফিল্ম নিয়ে আসবেন যার গল্প আমাদের মন ছুঁয়ে যাবে, এমনটাই আশা রাখি। আপাতত তোমার জন্য রইল সং নম্বর 8 অভিমানে সাউন্ড ট্র্যাক কে তুমি।
0: টপ 20 সং নম্বর 8

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20-তে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে দেখতে প্রায় 11:09 এসে দাঁড়িয়েছি, 12 সেকেন্ড হয়ে গেছে দেখতে দেখতে। আর এই লাস্ট ঘন্টায় আমাদের আজকের টপ 20 লিস্টের একদম শেষের গানগুলো তোমাকে শোনাবো। হ্যাঁ, আর মাত্র হাতে 7টা গান রয়েছে। হাতে মাত্র 7টা গান রয়েছে এবং খুব মন ভালো করে গান রয়েছে আমাদের কাছে। তার মধ্যে একটা ফিল্মের কথা আমরা শুরুতেও বলেছি অলরেডি, তোমাকে দুটো গান শুনিয়েওছি। এই গানটা হচ্ছে আজকের প্লেলিস্টের 3 নম্বর গান, কিন্তু টেকনিক্যালি ফুলপিশি ও এডওয়ার্ডের প্রথম গান যেটা রিলিজ করেছিল জয় সরকারের সুরে শ্রীজাতোর লেখা, সেই গানটাই কিন্তু রয়েছে আজকের সং নাম্বার 7-এ, যেটা লাস্ট উইকে ছিল সং নাম্বার 5। এখানে আমরা কী সুন্দর যে একটা কেমিস্ট্রি দেখছি এবং সেই যে গ্রামের ভালোবাসা, গ্রামীণ ভালোবাসা, যেটা ফিল্মের ক্ষেত্রে একটুখানি কমে গেছে দেখানো, সেটাই যেন নতুন করে ফিরে পাওয়া ফুলপিশি এবং এডওয়ার্ডের এই গানটায়। এবং এই গানটা যখন প্রথম শুনেছিলাম, অনেকগুলো গানের কথা টুকরো টুকরো করে মনে পড়েছিল, কিন্তু ইন্ডিভিজুয়ালি গানটা ভীষণ ভীষণ সুন্দর একটা গান। গানটা হচ্ছে মনের চাবি রে কোথায় পাবি রে, মানে এত সুন্দর একটা গান, নতুন করে সত্যি কিছু বলার নেই।

0: কিন্তু সং নাম্বার ফাইভে ছিল।
1: আর এই সপ্তাহে সং নাম্বার সেভেনে জায়গা করে নিয়েছে। আর যদি ভিউজের কথা বলি, প্রায় 1 লাখের ওপর কিন্তু ভিউজ চলে গেছে, যেটা বাংলা গানের ক্ষেত্রে আমার মনে হয় একটা ফাটাফাটি নিদর্শন। আর সেই কারণেই হয়তো আজও আমাদের লিস্টে একইভাবে বহাল তবিয়তে রয়েছে এই যে ফুল পিশি ও এডওয়ার্ড মুভির এই গান মনের চাবিরে।
2: Song number 7

0: কোথায় পাবি রে।
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20, only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
2: তোমার মনের চাবি কোথায় আছে সেটা সত্যি সৌমিমা সুনন্দা জানে না, কিন্তু এইটুকু জানি যে ভালো ভালো গান এবং ট্রেন্ডিং গানের চাবি কোথায় আছে সেটা শুধুমাত্র সোমবার রাতের এই শো রেইনবো টপ 20-তেই আছে, যেখানে তুমি এখন যে গানগুলো ট্রেন্ডিংয়ে চলছে এবং তুমি সেগুলোকে শুনে শুনে ট্রেন্ডিং বানাচ্ছ সেই গানের লিস্ট নিয়েই, বাংলা এবং হিন্দি গানের লিস্ট নিয়েই কিন্তু রেইনবো টপ 20 শুনছিলে। সং নাম্বার 7-এ মনের চাবি রে ফিল্মের নাম, ফুল পিসি ও এডওয়ার্ড। কিন্তু আমরা একটুখানি এগিয়ে আসবো না পিছিয়ে যাবো ঠিক বুঝতে পারছি না সং নাম্বার 6-এ, তার কারণ পিছিয়ে তো যেতেই হবে 2024-এ, যখন একটা গান মারাঠি একটা পপ সং, যেটা কিনা আমি যখনই ইনস্টাগ্রাম খুলছি তখনই দেখছি কেউ না কেউ শাড়ি পরে এই গানটায় ডান্স করছে, এবং পিঙ্ক শাড়ি মানে গোলাপি শাড়ি পরে, কিন্তু গোলাপি শাড়ি আনি আনি লাল লাল করে ডান্স
3: আনি লাল লাল,
2: কেউ লাল শাড়ি কেউ গোলাপি শাড়ি পরে এই গানটা জারিল বানিয়েছে, জারিল বানিয়েছে,
3: ফেমাস করেছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু গানটা রিলের মাধ্যমেই চিনি,
2: একদম কিন্তু ওই যে

0: ঘটনা ঘটে তনিষ্ক বাগচি যখন বলিউডে আছেন, ওই একটিমাত্র মানুষ যখন আছেন, তখন যেখানে যা তিনি ট্রেন্ডিং পাবেন সেটাকে নিয়েই তিনি একখানা নতুন নতুন মানে কি যে বলবো রিমেক গান বানিয়ে ফেলবেন। এবং সেই কাজটাই তনিষ্ক বাগচি আরও একবার করেছেন ধমাল 4 এই মুভির জন্যে। গানটা হচ্ছে এক্স্যাক্টলি গুলাবি শাড়ি, যেটা অ্যাকচুয়ালি মারাঠি একটা পপ সং 2024 গেয়েছিলেন সঞ্জু রাঠোর।
1: আর দেখতে দেখতে এই গানের কিন্তু পপুলারিটি বিশাল, মানে বিশাল। 27 জুন রিলিজ করেছিল প্রথম এই গানটি। আর দেখো আজকে মাত্র ক তারিখ, আজকে মাত্র 6 তারিখ, হ্যাঁ 6ই জুলাই, এর মধ্যেই গানটি কিন্তু ভিউজ মানে মোটামুটি রেকর্ড ব্রেক একটা ভিউজ কালেক্ট করে ফেলেছে, 2,16,55,905। ভাবা যায় এইটুকু সময়ে এতগুলো ভিউজ,
0: সত্যি তাই। এবং ধমাল 4 ফিল্মটাও যে খুব একটা খারাপ বিজনেস করছে তা নয়, রিতেশ দেশমুখ রয়েছেন, জাভেদ জাফরি রয়েছেন, মানে সেই ডেডলি কম্বিনেশন যেটা ধমাল এর কম্বিনেশন, অজয় দেবগন, অর্ষদ ওয়ারসি, তার সঙ্গে আমরা এবার রবি কিষণ, সঞ্জয় মিশ্রা সবাইকে পাচ্ছি। তো সেই সমস্ত কিছু মিলিয়ে ধমাল 4 তো ধমাল করছেই। 10ই জুলাই ফিল্মটা রিলিজ করেছিল এবং এই গানটা কিন্তু রিলিজ করেছিল June 27। তোমার জন্য রইল, আগেই বলে দিয়েছি তনিষ্ক বাগচি মিউজিক করেছেন, তো তোমার জন্য রইল আজকে সং নাম্বার 6 এ ধমাল 4 থেকে গুলাবি শাড়ি।
2: Top 20, Top 20, Song number 6, Song number 6.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: last week is song number 10 nahi week is shunle song number 6 e gulabi sari film nam dhamal 4 as last week is song number 10 release korte choleche 10 july ashbe tomar nearest cinema hall e nishchoi abaro dhamal franchise ke dekhar jonno tumi ready hoye roicho ar amrao kintu ready hoye roichi tomar message porbo bole 9903659992 te jekhane tumi likhcho traffic jam e phashle tumi thik kei dhoroner gaan shunte prefer koro garir moddhe boshe just enjoy and chill তো কোন ধরনের গান তোমার শুনতে ভালো লাগে ট্রাফিক জ্যামে আটকে থাকলে গাড়ির মধ্যে? আর গাড়ির যদি নাম লিখে পাঠাও, মানে গানের যদি নাম লিখে পাঠাও, তাহলে তো খুবই ভালো কথা। যেমন একটা মেসেজ আমি পাচ্ছি রাঁচি ঝাড়খণ্ড থেকে, সুশান্ত সেনগুপ্ত বলছেন যে আমি যখন ট্রাফিক জ্যামে ফাঁসি একটা গান মনে পড়ছে।

0: গাড়ি চলে না চলে না। আচ্ছা না, এটা কি গান? আমি ঠিক
1: বুঝলাম না, লোকসঙ্গীত
0: না না না না না, এইটা তো অন্য গানের কথা বলছি। আমি যেটা বলছি মানে বললাম সেটা নয়, বলছেন একটা গান, গাড়ি চলছে না চলছে না এমন ভাবে দাঁড়িয়ে আছে শহরটা। আমরা টপ ফাইভে ঢুকছি, আর টপ ফাইভে ঢুকলে তোমার কাছে একটা টাস্ক চলে আসে, সেটা হচ্ছে বলতো আজকে সং নাম্বার ওয়ান বা উইনার সং হতে চলেছে কোন গানটা। সেই গেসিং রাউন্ডটা কিন্তু শুরু হয়ে যায় সং নাম্বার ফাইভ থেকে। 9903653992 ইজ দ্য নাম্বার যেখানে তুমি WhatsApp বা টেক্সট মেসেজ করে জানাতেই পারো যে এই সপ্তাহে, আজকের সপ্তাহে কোন গান হতে চলেছে সং নাম্বার ওয়ান। আপাতত সং নাম্বার ফাইভ আমরা ঢুকবো টপ ফাইভে।
1: একদম, আর যে গানটি গত সপ্তাহে ছিল সং নাম্বার সিক্সে সেই গানটি কিন্তু এই সপ্তাহে রয়েছে সং নাম্বার ফাইভে। আগেন ম্যা ওয়াপস আউঙ্গা মুভি থেকে দিলজিত দোসাঞ্জের গাওয়া একটি গান, ক্যা কমাল।
0: মানে বারে বারে ওয়াপস আসছে আমাদের কাউন্টডাউন লিস্টে আজকে ম্যা ওয়াপস আউঙ্গা, আর সেটাই কিন্তু খুবই স্বাভাবিক। দিলজিত দোসাঞ্জ যেটুকু সময় ফিল্মে আছেন কমাল করেছেন, অসাধারণ তার অভিনয় এবং এ আর রহমানের মিউজিক, এরশাদ কামিলের লিরিক্স, নতুন করে সত্যি কিছু বলার নেই, জাস্ট একটাই কথা বলবো, ক্যা কমাল হ্যায় তোমার জন্য সং নম্বর ফাইভ।
2: টপ টোয়েন্টি, টপ টোয়েন্টি সং নম্বর ফাইভ, সং নম্বর ফাইভ।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: ওয়েল রেনবো টপ টোয়েন্টিতে একেবারে শেষ সময়ে এসে দাঁড়িয়েছি। এবার কিন্তু সময় হয়ে গেছে সং নাম্বার ফোরে যাওয়ার, আর সং নাম্বার ফোরে ধামাকেদার একটা গান, যে গানটি বেশ কয়েকটা সপ্তাহ ধরেই আমাদের লিস্টে এদিক সেদিক করছিল। হ্যাঁ, গত সপ্তাহে লিস্টে ছিল 3 নম্বরে, এই সপ্তাহে একটু ডিমোশন হয়েছে তাই 4 নম্বরে জায়গা করে নিয়েছে।
2: আর আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে সং নাম্বার 1 কোন গানটা হবে, একজন সঠিক উত্তর অলরেডি পাঠিয়ে দিয়েছে, তবে সেটা এখনই বলবো না। যেহেতু টপ 5 ঢুকে গেছি আজকে কাউন্টডাউন লিস্টে, সেই জন্য টপ 5 ঢুকে গেলে আমরা কিন্তু তোমার থেকেই জানতে চাই যে আমাদের গেসিং রাউন্ডটা শুরু হয়ে যায়। আজকে সং নম্বর 1 কোন গান হতে চলেছে তুমি কি গেস করতে পারছো? যদি পারো তাহলে ডেফিনেটলি আমাদের মেসেজ করো 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করবে নিজের নাম আর শর্ট লোকেশন সমেত, আর গানের নামটা তো অবশ্যই লিখ। কিন্তু তার আগে আমরা আচ্ছা একটা মেসেজ পড়ি, যে মেসেজটাতে আচ্ছা একজন একটা প্রশ্ন করছে যে এআর রহমানের সুরে কুমার শানু কোনো গান গিয়েছেন কিনা। আচ্ছা আমরা এই কুইজে পরে আসছি, আপাতত আমরা সং নাম্বার 4 শুনবো, আর সেটা ককটেল 2 এর গান, যে গানটা ককটেল 2 ফিল্মের প্রথম রিলিজ হওয়া গান এবং প্রথম আমরা সেই যে পুরনো ককটেলের ভাইবটা নতুন করে পাবো কি পাবো না আন্দাজ করতে শুরু করার যে জার্নিটা, সেটা কিন্তু জব তালাক দিয়েই শুরু হয়েছিল সুনন্দা।
1: ওকে, সো আর জব তালাক বলে তব তালাক বসে থাকা দরকার নেই, বরং আজকে সং নাম্বার 4 থাকলো তোমার জন্যে।
0: টপ 20, টপ 20, song number 4, song number 4.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: ককটেল টু এর গানগুলো কিন্তু সুপার ডুপার হিট, আর সেরকমই একটা গান জপ্তা লাগছিল আজকে সং নম্বর 3 তে। তুমি না সং নম্বর 4 অ্যাকচুয়ালি তুমি শুনছিলে যে গানটা আমাদের আজকের কাউন্টডাউন লিস্টে জপ্তা লাগ ককটেল টু, যেটা লাস্ট উইকে কিন্তু সং নম্বর 3 তে তুমি শুনেছ, এই উইকে শুনলে সং নম্বর 4 এ। তো ককটেল টু নিয়ে মানুষের এক্সপেকটেশন যতখানি ছিল ততখানি না থাকলেও, ততখানি পূরণ না হলেও, কিন্তু আলটিমেটলি ভালোই বিজনেস করেছে ফিল্মটা, আর মিউজিকও যথেষ্ট হিট পজিশনেই রয়েছে। এবারে আরও একটা সিকুয়েলের কথাতেই আসি, এবং সেটা আমাদেরই একটা খুব পছন্দের বাংলা ছবি কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনী। এবং অর্ধাঙ্গিনীর যে আরেকটা ভার্জন আসছে, পরবর্তী একটা অধ্যায় রয়েছে এটার, সেটা নিয়ে বহুদিন ধরেই কথা হচ্ছিল। হতে হতেই কৌশিক গাঙ্গুলি ফাইনালি তার ট্রেলার, তার গান সবটাই রিলিজ করেছেন। এবার শুধু ফিল্মটা দেখার অপেক্ষা, আজকে একটা ব্র্যান্ড নিউ এন্ট্রি আজও অর্ধাঙ্গিনী থেকে।
2: একদমই, ইমন চক্রবর্তী কণ্ঠে অনুপম রায়ের কিন্তু মিউজিক করা আরও একবার দুর্ধর্ষ একটি গান, যেটা আমার খুব ভালো লেগেছে। আর ভিজুয়ালি এই গানটাকে যে সুন্দর করে তৈরি করা হয়েছে সেটাও কিন্তু বেশ মনোগ্রাহী, মানে দেখতেও ভালো লাগছে শুনতেও ভালো লাগছে। আর হ্যাঁ, আজও অর্ধাঙ্গিনীর জন্য আমি তো ভীষণভাবে ওয়েট করছি, কারণ অর্ধাঙ্গিনী মুভিটা সত্যিই ভালো লেগেছিল। বাংলার বুকে এই ধরনের মুভি হওয়া আরও দরকার, যেটা খুবই প্র্যাকটিক্যাল এবং যার গল্প কোথাও গিয়ে যেন টাচ করে সাধারণ মানুষের মনেও। আমার মনে হয় তেমনই গল্পের এক্সটেনশন আজও অর্ধাঙ্গিনীতে আমরা আবারও দেখতে পাবো।
1: নিশ্চয়ই, এবং স্টারকাস্ট তো সেম রয়েছে, তার সঙ্গে কী এবার হতে চলেছে সেটাই শুধুমাত্র দেখার। কৌশিক গাঙ্গুলির পরিচালনা, তার চন্ডী গাঙ্গুলি তো রয়েছেন সেখানে, কৌশিক সেন, জয়া আহসান সবাই রয়েছেন। তো যে গানটা নিয়ে কথা হচ্ছে, সেই গানটা 4th of July রিলিজ করেছিল, এখনও পর্যন্ত ভিউজ যে খুব বেশি হয়েছে তা বলা যায় না, তবে বাংলাকালের নিরিখে খুব একটা খারাপও নয়, ব্র্যান্ড নিউ এন্ট্রি হিসেবে যথেষ্ট ভালো। কত দূরে দূরে আজকে রইল তোমার জন্য সং নম্বর 3 তে।
0: Top 20 Song number 3

0: जो बांग्ला ओ हिंदी गानेर काउंटडाउन शो रेनबो टॉप 20 ओनली ऑन 107 एफएम रेनबो रेनबो टॉप 20 रेनबो टॉप 20
1: খুব একটা দূরে দূরে কিন্তু নেই, কারণ সং নাম্বার ওয়ান শোনানোর সময় ক্রমশই এগিয়ে আসছে। তাই 9903652992 নাম্বারে তুমি গেস করতে থাকো যে কোন গান আজকে সং নাম্বার ওয়ান। তার কারণ সং নাম্বার থ্রি শুনছিলে কত দূরে দূরে আজও অর্ধাঙ্গিনী থেকে, আর মাত্র একটাই তো গান বাকি সং নাম্বার টু, আর তারপরেই একটা রিক্যাপ থাকছে তোমার জন্য। অ্যান্ড তারপর কিন্তু আজকে সং নাম্বার ওয়ান, আমি দেখেছি অলরেডি দুটো রাইট আনসার আমি পেয়েছি, কিন্তু আরও সহজ প্রশ্নই এটা, খুব একটা কঠিন কিছু নয়, তাই আরও উত্তরের এক্সপেকটেশন অন্তত আমি করছি। 9903652992 ইজ দ্য নাম্বার যেখানে হোয়াটসঅ্যাপ আর SMS যা ইচ্ছে তুমি করতে পারো, নিজের নাম শর্ট লোকেশন সমেত উত্তরটা কিন্তু পাঠিয়ে দাও অবশ্যই।
2: এবার যাব আমাদের আজকের লিস্টের একেবারে সং নাম্বার টুয়ে। তবে খুব মজার বিষয় কি জানো, গত সপ্তাহ কিন্তু এই গানটি সং নাম্বার টুতে ছিল এবং মহাল তবিয়তে এই সপ্তাহেও সং নাম্বার টুতে তার জায়গা কিন্তু পাকা পোক্ত ভাবে ধরেই রেখেছে।
1: এই গানটা শুনলে না সুনন্দা সত্যি সত্যি মানে একটু থামতে হয়, একটু চুপ করতে হয়, মনটা সত্যি একটু অন্যরকম এলোমেলো হয়ে যায়। আবার সেই এলোমেলো বিষয়টাকে গুটিয়ে নিয়ে আসতে হয় নিজেকে ঠিকঠাক জায়গায়, কারণ গানটার মধ্যে সেই রকমই একটা ব্যাপার কিন্তু রয়েছে।
2: তবে জানো এই গানটি যিনি গিয়েছেন দীপালী সাহায়, তিনি যখন একটি ইন্টারভিউতে গিয়ে বলেছিলেন যে আমাকে মাত্র 15 মিনিট সময় দেওয়া হয়েছিল গানটিকে গাওয়ার জন্য, এবং সিঙ্গেল টেকে তিনি গানটি গিয়েছিলেন, এবং বলে না লাস্ট মোমেন্টে গানের স্কেল নাকি আপ করে দেওয়া হয়েছিল, বলছিল আমি একবার ভেবেছিলাম আদুকে আমি পারবো, তারপর ভাবলাম যদি আজ না পারি তাহলে হয়তো আর কোনোদিন হবে না। সত্যি সত্যি তাই, তিনি যা পেরেছিলেন সেটা আজও কিন্তু একইভাবে চার্ট বাস্টার হিট হয়ে আছে।
1: ঠিক, আর দীপালীকে আমরা হয়তো অনেকেই চিনি, কারণ তিনি একটি জনপ্রিয় ন্যাশনাল লেভেল রিয়েলিটি শো থেকে উঠে আসা মুখ। তিনি যেই সময়টাতে রিয়েলিটি শোতে গিয়েছিলেন সেই সময় জাজেসরা বলেছিল যে একদিন দীপালীকে সবাই মনে রাখবে, কারণ দীপালী সেই বছর উইনার হয়নি, তিনি মাঝপথে কম্পিটিশন থেকে আউট হয়ে যান, কিন্তু তার ট্যালেন্ট এতটাই ছিল যে অডিয়েন্স ভোটে তিনি বাতিল হয়ে গেলেও জাজেসরা রেকগনাইজ করেছিলেন বিষয়টা, এবং তারা তখনই দীপালী সাহায়কে কিন্তু বলেছিলেন যে ঠিক আছে আজকে এই মঞ্চ ছেড়ে তোমাকে যেতে হচ্ছে ঠিকই দীপালী, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন সারা ভারতবাসী তোমার জন্য গর্ব করবে এবং তোমার গান তাদের লুপে চলবে। সেটা কিন্তু 2026 এসে সত্যি হয়ে দাঁড়িয়েছে দীপালীর জন্যে। ফিল্মের নাম ম্যায় ওয়াপস আউঙ্গা, বুঝতেই পারছো নিশ্চয়ই কোন গানটার কথা বলছি, তেরে পাস ম্যায়। এবং এই গানে নাসির সাহেবের যে এক্সপ্রেশনস আর অভিনয় সেটা নিয়ে নতুন করে সত্যি কিছু বলবো না, যারা দেখেছো তারা তো জানোই। তো সং নম্বর থ্রি, সং নম্বর টু তোমার জন্য, তেরে পাস ম্যায় ওয়াপস আউঙ্গা থেকে।
0: Top 20. Top 20. Song number 2. Song number 2.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: সুনন্দা সৌমির সঙ্গে আজকের রেইনবো টপ 20-র এই শপথটা চলছে, কিন্তু বেশিক্ষণ নয়, রাত 12টা পর্যন্ত। আর জাস্ট একটাই গান, সং নম্বর 1, কোন গান? 9903653992 নাম্বারটা কিন্তু এখনও খোলা রয়েছে, তাই সেই নাম্বারে SMS অথবা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দাও যে বুঝতে পারছো আজকে সং নম্বর 1 হতে চলেছে কোন গানটা। আর 20 থেকে 2 পর্যন্ত যা যা গান আজকের কাউন্টডাউন লিস্টে ছিল সং নম্বর 1 শোনানোর আগে তার একটা ছোট্ট রিক্যাপ থাকবে তোমার জন্য।
2: একদম, ফিরে আসছি সেই রিক্যাপের পর, চটপট কিন্তু এখন উত্তর পাঠানোর সময় রয়েছে। পাঠিয়ে দাও আজকের সং নম্বর 1-এ কোন গান লিড করছে সেটার অপেক্ষায় তুমি আমি সবাই রয়েছি, রিক্যাপটা থাকলো তোমার জন্য।
0: রেইনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ। কাউন্টডাউন রিক্যাপ। কাউন্টডাউন রিক্যাপ।
3: এই সপ্তাহে সং নাম্বার 20-তে ছিল ফুলপিশি ও এডওয়ার্ড ফিল্ম থেকে আম পাতা জাম পাতা। সং নাম্বার 19 ওয়াজ ধমাল 4 ফিল্ম থেকে চটনি।
4: কৈসে বানি কৈসে বানি কৈসে বানি হায় দয়া কৈসে বানি ফুলড়ি বিনা চটনি।
3: এই সপ্তাহে সং নম্বর 18-এ ছিল টাটকা নিউ এন্ট্রি নোরা ফতেহির নিউ ডান্স নাম্বার ইয়া বাবা। এই সপ্তাহে সং নম্বর 17-এ ছিল ভারত ভাগ্য বিধাতা ফিল্ম থেকে নব্জ নব্জ।
5: নব্জ নব্জ চলতি হ্যায় আদো মে ইয়ে ঢলতি হ্যায় পল পল হি সমরতি হ্যায় জিন্দগি।
3: Song number 16 was again Phulpeshi o Edward film theke Chole Jeo Na.
6: Chole

0: Song number 14 এ ছিল আরো একটি নিউ এন্ট্রি, প্রীতম এন্ড পেড্রো থেকে মাফি।
1: কভি কিসি সে মাফি মাঙ্গ লো, কভি কিসি কো মাফ কর ভি দো।
0: এই সপ্তাহে সং নাম্বার 13 এ ছিল অনেকদিন পর ফিল্ম থেকে মেঘেদের নাম।
2: কত

0: এই সপ্তাহে সং নাম্বার 8 ছিল অভিমান ফিল্ম থেকে কে তুমি।
1: কে তুমি আগে তো দেখিনি নিজেকে।
0: সং নাম্বার 7 ওয়াজ অ্যাগেইন ফুলপেশি ও এডওয়ার্ড ফিল্ম থেকে মনের চাবি রে।

0: এই সপ্তাহে সং নাম্বার 4 এ ছিল अगेन ককটেল টু ফিল্ম থেকে জব তলক রেইনবো টপ 20 তে সং নাম্বার 3 এ ছিল আরও একটি টাটকা নিউ এন্ট্রি আজও অর্ধাঙ্গিনী ফিল্ম থেকে কত দূরে দূরে
1: কত দূরে দূরে দূরে দূরে আছি তুমি আমি তুমি আমাদের বেকার জীবন
0: আর এই সপ্তাহে সং নাম্বার 2 এ ছিল अगेन মে ওয়াপিস আউঙ্গা ফিল্ম থেকে পপুলার সাউন্ড ট্র্যাক তেরে পাস মে।

0: রেইনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
1: ওয়েল, কাউন্টডাউন রিক্যাপ তুমি শুনলে, এবার তোমাকে একটা টাস্ক দিয়েছিলাম আমরা, সেটা হচ্ছে যে কোন গানটি আজকে টপ ওয়ানে লিড করছে সেটার উত্তরখানা পাঠিয়ে দাও। এবং অনেকেই অনেক কিছু লিখেছে, তার মধ্যে সঠিক উত্তর
2: পেয়েছি সোনান্দা, তিনটে সঠিক উত্তর পেয়েছি, তিন জনের কাছ থেকে সঠিক উত্তর পেয়েছি। কালীঘাট রোড থেকে সোনালি, বেহালা থেকে দেবস্মিতা এবং ভবানীপুর থেকে তন্ময়। ঠিকঠাকভাবে কিন্তু গানটা চিনতে পেরেছো, গানটা বুঝতে পেরেছো, দ্যাট ইজ ককটেল টু থেকে মশুকা। আর এই গানটা না বুঝতে পারার কি সত্যি কিছু আছে? তোমার কি মনে হয় যে 20 থেকে 1 নম্বর পর্যন্ত এতগুলো গান শোনাবো আর সেখানে ককটেল টু এর মশুকা থাকবে না? তাই 2 পর্যন্ত যখন শোনায়নি, একে তো থাকতেই হবে, তাই না?
1: একদমই তাই। মশুকা এই গানটি কিন্তু গত সপ্তাহেও লিড করেছিল, মানে 1 নম্বরে ছিল। আর বিশ্বাস করো, এই সপ্তাহেও আমরা একেবারেই নিচে ফেলতে পারিনি, তার কারণটা তুমি। তুমি এত পরিমাণ গানটাকে পছন্দ করেছো, সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেন এখনো ট্রেন্ড করছে।
2: হ্যাঁ, মানে এখন সবাই কৃতি সানন, আমি সমস্ত মেয়েকে দেখছি, ইনক্লুডিং অল মাই ফ্রেন্ডস, তারা থেকে এখন হঠাৎ করে ট্রানজিশন ভিডিওতে মশুকা করে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো প্রত্যেকে এখন কৃতি সাননের মতন হয়ে গেছেন। তো মশুকা গানটা কিন্তু একটা অদ্ভুত, ওই ল্যাটিন আমেরিকান টাচ রয়েছে গানটার মধ্যে, সেই জন্যে গানটার একটা আলাদা চার্মও রয়েছে। এবং সিনেমাতে যখন আমরা দেখছি কৃতি সাননকে এবং তার সঙ্গে শহীদ কাপুরকে এই গানে রোম্যান্স করতে, তখন আলাদা করেই কিন্তু গানটা একটা অন্য হাইটে পৌঁছে যাচ্ছে। ককটেল টু এর সব থেকে জনপ্রিয় গান, মানে বন্ধু 2.0 কেও ক্রস করে কিন্তু এই মুহূর্তে রয়েছে মশুকা, যার ভিউ ইফ আই এম নট রং অলমোস্ট 47,000 এরকম কাছাকাছি বোধহয় একটা ভিউজ রয়েছে। মিলিয়ন্স এর নিচে আমরা কথা বলবো না।
1: আর অফকোর্স ইয়েস, প্রীতমের যেহেতু মিউজিক

0: আটকে রয়েছে সেখানে, তো একটা চস্কা থাকবে, সেই চস্কা প্রীতম বারবার আমাদের দিয়েছে। সেটা মেট্রো এন্ডিনোতেও আমরা এমন এমন গান পেয়েছি যেটা এখনো লুপে কিন্তু মাথায় ঘোরে, ঠিক তেমনি এই মাসুকা গানটা সত্যি আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয়। আর এর মধ্যে ওই যে মাসুকা টানটার পর সত্যি যে একটা স্টাইলিশ ওয়েতে এটাকে প্লেস করা হয় কোথাও, কে যেন প্রত্যেকে স্মৃতি স্যানন হই বা হওয়ার অ্যাটলিস্ট ইচ্ছে তো থাকে এই মেয়ে হয়েও।
1: অ্যাবসলিউটলি, সেই জন্য আজকে আমাদের সং নাম্বার ওয়ান আনডাউটেডলি কিন্তু ককটেল টু থেকে মাসুকা। তো এই গানটা তো তোমাকে নিশ্চয়ই শোনাবো। আর আজ রেইনবো টপ 20 জার্নিটা আমাদের এখানেই শেষ করতে হবে, ডেফিনেটলি আমাদের রেইনবো টপ 20 জার্নিটা শেষ করতে হবে, কারণ এর পরের রাত 12টা থেকে রয়েছে আরও অনেক কিছু তোমার জন্য সাজানো। আর কাল ঠিক রাতে 9টা থেকে 12টা, কাল মঙ্গলবার, তাই কাল কুইজওয়ালার দিন খেলতে ভুলো না ঠিক রাতে 9টায় 107 FM রেইনবোতে। আজকে সৌমিয়ার সুনন্দাকে তোমায় একটু ছুটি দিতে হচ্ছে, টাটা গুড নাইট আমাদের তরফ থেকে, তাই তো?
0: একদমই তাই। আর তোমার জন্য থাকলো আজকের নাম্বার ওয়ান সং মাস Shuka.
2: Top 20. Top 20. Song number 1. Number 1.

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন।

রাত 12টা মানে এই সময়টা শুনতে কি চাও? 9903653992 এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ। সৌমকান্তির সঙ্গে রয়েছি। একেবারে শুরুতেই শ্রোতা বন্ধু অঞ্জলি মান্না বেহালা থেকে শুনতে চেয়েছেন বীর জারা সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে এই গান।

কোথায় পাবি রে মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে। শ্রোতা বন্ধু মনোজিৎ চক্রবর্তী উদয়নারায়ণপুর থেকে শুনতে চেয়েছেন রাজা হিন্দুস্তানের সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে আলকা ইয়াগনিকের একক কণ্ঠে গান।

শ্রোতাবন্ধু কৃষ্ণেন্দু হালদারের কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুনতে চেয়েছেন শিল্পী কিশোর কুমারের কণ্ঠে এই গান। শুনছেন অনুষ্ঠান শুনতে কি চাও, সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপস একযোগে অনুষ্ঠান শুনছেন।

0: On 107 FM Rainbow. Shunte ki chao. Shunte ki chao.
1: সাথে এফএম রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন সৌম্যকান্তি। রাত বারোটা থেকে সঙ্গে রয়েছি শুনতে কি চাও অনুষ্ঠান, সঙ্গে নিয়ে আপনার রিকোয়েস্টের গানের অনুষ্ঠান শুনতে কি চাও। 9903653992 এই নাম্বারে আপনার রিকোয়েস্ট। রাত বারোটা থেকে একটা পর্যন্ত এই অনুষ্ঠান। শ্রোতাবন্ধু রমা দত্ত বেলতলা রোড থেকে কিলবিল সোসাইটি সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শুনতে চেয়েছেন গান, তার জন্য শিল্পী দুর্নিবার সাহার কণ্ঠে গান।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: শ্রোতা বন্ধু সমর দাস বসিরহাট থেকে শুনতে চেয়েছেন ফিজা সিনেমা সাউন্ডট্র্যাক থেকে টাইটেল ট্র্যাক, শিল্পী সোনু নিগম, আলকা ইয়াগনিক।

শ্রোতা বন্ধু শ্রী শুনতে চেয়েছেন এগ ভিলেন রিটার্ন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান, শিল্পী রাঘব চৈতন্য।

0: too much. Harvey, listen, I'm sorry.
1: I love you, Harvey. I love you, Harvey!
2: শ্রোতা বন্ধুরা, এই চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুনতে চেয়েছেন শিল্পী সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান তোমাকে চাই। এই গানটি দিয়েই আজকের শুনতে কি চাও অনুষ্ঠান শেষ করলাম। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি, শুনতে থাকুন 107 FM রেনবো।

শুনতে কি চাও আজকের মতো শেষ হলো? এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীর। আজকে সুররঞ্জনীর প্রথম নিবেদনে খেয়াল পরিবেশনা, শিল্পী অম্বরীশ দাস, রাগ মিয়াকি মাল্লার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনের প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শিল্পী অম্বরীশ দাসের পরিবেশনায় খেয়াল, রাগ মিয়াকি মালহার। এখন সময় আজকে সুররঞ্জনের দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের। শিল্পী অভিষেক মল্লিক, সেতার পরিবেশনা রাগ গৌর মল্লার।

শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। আজকের সুররঞ্জনীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শিল্পী অভিষেক মল্লিকের পরিবেশনায় সেতার রাগ গৌড় মল্লার। এই পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো সুররঞ্জনী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী শেষ হওয়া মানেই সময় হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকেলিয়ের প্রথমার্ধ। আপকেলিয়ের প্রথমার্ধ সঙ্গে নিয়ে রয়েছে সৌম্যকান্তি। 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা মাঝরাতে এই সময় টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। আর একটি নতুন দিন শুরু হয়ে গিয়েছে, আজ 7/7/2026 সোমবার 6 জুলাই 2026। পেরিয়ে রাত 12টার যে ঘড়ির কাঁটা পেরিয়ে গেল, তখনই আমরা 7 জুলাই 2026 পৌঁছে গেলাম। নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, এইভাবেই নতুন করে আমাদের পথ চলা। আজ রাত 12টা থেকে 3টে পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী হয়ে রয়েছি সৌম্যকান্তি। রাত 3টে পর্যন্ত আপকে লিয়ে হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব সঙ্গে নিয়ে রয়েছি। একেবারে অনুষ্ঠানের শুরুতেই সাম্প্রতিক সময়ের সিনেমা 2026 রিলিজ ককটেল 2 সিনেমা সাউন্ডট্র্যাক, শিল্পী সুনিধি চৌহান, অরিজিৎ সিং, দ্বৈত কণ্ঠে তুচকো, এই গান দিয়ে শুরু করলাম আজকের আপকে লিয়ে।

ককটেল টু এর পর এবারে হ্যাজাওয়ানি তো ইশক হোনা হ্যাঁ তেরা হো যাও। এই গানটি স্টেবিন বেন জনিতা গান্ধী দ্বৈত কণ্ঠে এই গানটি।

শিল্পী জুনিতা গান্ধী স্টেভিন বেনের দ্বৈত কণ্ঠে শুনছিলেন এই গান। এবারে সময়ের পথ পেরিয়ে একটু পিছিয়ে যাওয়া বীর যারা সিনেমা সাউন্ডট্র্যাক থেকে, গীতিকার সুরকার জাভেদ আখতার মদন মোহন, প্লেব্যাকে রয়েছেন উদিত নারায়ণ, লতা মঙ্গেশকর, গুরুদাস মান, পৃথা মজুমদার।

এবারে সময়ের পথ পেরিয়ে আর কিছুটা পিছিয়ে যাওয়া, উৎসব সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শিল্পী অনুরাধা পড়োয়াল, সুরেশ ওয়াদেকার, আরতি মুখার্জি সমবেত কণ্ঠে গান।

এবারে কসম সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শিল্পী আশা ভোঁসলে, নিতিন মুকেশ। অনুষ্ঠানের মধ্যপথ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে, রাত তিনটে পর্যন্ত সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। যদিও তিনটে পর্যন্ত রয়েছি, তাও বিদায় আগে থেকেই চেয়ে নিলাম। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হওয়ার পর রাত তিনটে থেকে আপনাদের সঙ্গী হবেন তপারুতি, তার সঙ্গে আপকেলিয়ে দ্বিতীয় পর্বে সঙ্গে থাকুন। এরকমই কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে আবার সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন।

সাম্প্রতিক সময়ের সিনেমা পনভার্স থেকে বান্ধন, এই গানটি বিশাল মিশ্র, পালাক মুচ্ছল এবং মিঠুন গেয়েছেন। গীতিকার সুরকার সৈয়দ কাদরী মিঠুন।

এবারে শুনবেন কাসুর সিনেমার সাউন্ডট্র্যাক থেকে, শিল্পী অ্যালকা ইয়াগনিক, উদিত নারায়ণ, দ্বৈত কণ্ঠে জিন্দগি বান গায়ে হো তুম। এরপর আর একটি গান এই পর্বে, তারপরে তপরতি আপনাদের সঙ্গে থাকবেন রাত 3টে থেকে। সৌম্যকান্তি বিদায় চেয়ে নিলাম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: দ্বিতীয় পর্বের প্রথম গানটি শুনবো জবুই মেয়ের ছায়াছবি থেকে, ওস্তাদ রশিদ খানের কণ্ঠে।

এর পরের গান শুনবো বাচনায় হাসিন ওঝা ছবি থেকে, কে কে এবং শিল্পা রাওয়ের কণ্ঠে। তারপরের গান রূপকুমার রাঠোরের কণ্ঠে, রানায়া তেরে দিল মে ছায়া ছবি থেকে।

এরপরের গান শুনব ফোর্স ছায়াছবি থেকে, কার্তিক এবং বম্বে জয়শ্রীর কণ্ঠে। তারপরের গান দিল তো বাচ্চা হ্যায় জি, সোনু নিগমের কণ্ঠে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্জ FM রেইনবো শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। দ্বিতীয় পর্বের অর্ধেকটা সময় প্রায় পেরিয়ে এলাম। এর পরের গান শুনব ওয়েক আপ সিড ছায়াছবি থেকে, কবিতা শেঠ এবং অমিতাভ ভট্টাচার্যর কণ্ঠে। তারপরের গান শফকত আমানত আলীর কণ্ঠে, মাই নেম ইজ খান, ছায়াছবি থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সময় প্রায় শেষের পথে আজকের আপকে লিয়ে দ্বিতীয় পর্বের, এবং অবশ্য তাও দু একটি গান তো অবশ্যই শুনব। এরপরের গান শুনব যোধা আকবর ছায়াছবি থেকে, জাভেদ আলীর কণ্ঠে।

আজকের আপকে লিয়ে দ্বিতীয় পর্বের শেষ গানটি শুনব তমাশা ছায়া ছবি থেকে অলকা ইয়াগনিক এবং অরিজিৎ সিং এর কণ্ঠে। এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকের আপকে লিয়ে দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের সঙ্গে আছি, তবে আপকে লিয়ে আজ এই

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত আলোক চ্যাটার্জি, শুনবেন রাগ বৈরাগী, তবলায় পিনাকি চক্রবর্তী, হারমোনিয়ামে রতন নট্ট। পণ্ডিত আলোক চ্যাটার্জির পরিবেশনায় খেয়াল, রাগ বৈরাগী।

পণ্ডিত আলোক চ্যাটার্জির পরিবেশনায় এতক্ষণ শুনলেন বৈরাগী রাগে খেয়াল। প্রভাতিতে এরপরে শুনবেন সারঙ্গি, শিল্পী পঙ্কজ মিশ্র, শুনবেন রাগ তোড়ি, তবলায় ইমন সরকার। পঙ্কজ মিশ্রর পরিবেশনায় সারঙ্গি, শুনবেন রাগ তোড়ি।

এতক্ষণ শুনলেন সারেঙ্গি টোড়ি রাগে, শিল্পী পঙ্কজ মিশ্র। এর সাথেই শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।

ভোর পাঁচটা বেজে দুই মিনিট, 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের প্রথম শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

107 মেগাহার্টজ FM রেইনবোয় শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান এবং আপনাদের সঙ্গে আমি তপারতি। পরবর্তী শিল্পী প্রথমে দেবব্রত বিশ্বাস, তারপরে সুদেষ্ণা মিত্র।